আজ রবিবার, 8ই ভাদ্র 1948 শকাব্দ, 30শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 12ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:19 হয়ে 53 সেকেন্ডে, সূর্যাস্ত 5:44 হয়ে 33 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 9 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ ও উত্তরবঙ্গ উপসাগর উপকূলে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবী বন্ধুদের আগামী 31 অগস্ট পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন প্যারিচাঁদ মিত্রর রচনা থেকে পাঠ।
1: লেখাপড়া শিখিবার তাৎপর্য এই যে সৎ স্বভাব ও সৎ চরিত্র হইবে, সুবিবেচনা জন্মিবে ও যে যে বিষয়ে কর্মে লাগিতে পারে তাহা ভালো করিয়া শেখা হইবে। এই অভিপ্রায় অনুসারে বালকদিগের শিক্ষা হইলে তাহারা সর্বপ্রকারে ভদ্র হয় ও ঘরে বাইরে সকল কর্ম ভালোরূপ বুঝিতেও পারে, করিতেও পারে। কিন্তু এমতো শিক্ষা দিতে হইলে বাপমারও যত্ন চাই, শিক্ষকেরও যত্ন চাই। বাপ যে পথে যাবেন, ছেলেও সেই পথে যাবে। ছেলেকে সৎ করিতে হইলে আগে বাপের সৎ হওয়া উচিত। বাপ অসৎকর্মে রত হইয়া নীতি উপদেশ দিলে ছেলে তাহাকে বিড়াল তপস্বী জ্ঞান করিয়া উপহাস করিবে। যাহার বাপ ধর্মপথে চলে তাহার পুত্রের উপদেশ বড় আবশ্যক করে না। বাপের দেখা দেখি পুত্রের সৎ স্বভাব আপনা আপনি জন্মে। মাতারও আপন শিশুর প্রতি সর্বদা দৃষ্টি রাখা আবশ্যক। জননীর মিষ্টি বাক্যে, স্নেহে এবং মুখচুম্বনে শিশুর মন যেমন নরম হয়, এমন কিছুতেই হয় না। শিশু যদি নিশ্চয়রূপে জানে যে এমন এমন কর্ম করিলে আমাকে মা কোলে লইয়া আদর করিবেন না, তাহা হইলেই তাহার সৎ সংস্কার বদ্ধমূল হয়। শিক্ষকের কর্তব্য শিষ্যকে কতগুলো বহি পড়াইয়া কেবল তোতা পাখি না করেন। যাহা পড়িবে তাহা মুখস্থ করিলে স্মরণশক্তির বৃদ্ধি হয় বটে, কিন্তু তাহাতে যদ্যপি বুদ্ধির জোর ও কাজের বিদ্যা না হইল, তবে সে লেখাপড়া শেখা কেবল লোক দেখাবার জন্য। শিষ্য বড় হোক বা ছোট হোক, তাহাকে এমন করিয়া বুঝাইয়া দিতে হইবেক যে পড়াশুনাতে তাহার মন লাগে। সেরূপ বুঝানো শিক্ষার সুধারা ও কৌশলের দ্বারা হইতে পারে, কেবল তাঁইশ করিলে হয় না। কি শিশু, কি যুবা, কি বৃদ্ধ ক্রমাগত চুপ করিয়া অথবা এক প্রকার কর্ম লইয়া থাকিতে পারে না। সমস্ত দিন রাত্রির মধ্যে ভিন্ন ভিন্ন কর্মে সময় কাটাইবার উপায় চাই। শিশুদিগের প্রতি এমন নিয়ম করিতে হইবেক যে তাহারা খেলাও করিবে, পড়াশুনাও করিবে। ক্রমাগত খেলা করা অথবা ক্রমাগত পড়াশুনা করা ভালো নহে। খেলাধুলা করিবার বিশেষ তাৎপর্য এই যে শরীর তাজা হইয়া উঠিলে তাহাতে পড়াশুনা করিতে অধিক মন যায়। ক্রমাগত পড়াশুনা করিলে মন দুর্বল হইয়া পড়ে। যাহা শেখা যায় তাহা মনে ভেসে ভেসে থাকে, ভালো করিয়া প্রবেশ করে না। কিন্তু খেলারও হিসাব আছে। যে যে খেলায় শারীরিক পরিশ্রম হয় সেই খেলাই উপকারক। তাস, পাশা প্রভৃতিতে কিছুমাত্র ফল নাই, তাহাতে কেবল আলস্য স্বভাব বাড়ে। এই আলস্যেতে নানা উৎপাত ঘটে। যেমন ক্রমাগত পড়াশোনা করিলে পড়াশোনা ভালো হয় না, তেমন ক্রমাগত খেলাতেও বুদ্ধি হোঁতকা হয়। কেননা খেলায় কেবল শরীর সবল হইতে থাকে, মনের কিছুমাত্র শাসন হয় না, কিন্তু মন একটা না একটা বিষয় লইয়া অবশ্যই নিযুক্ত থাকিবে। এমন অবস্থায় তাহা কি কুপথে বই সুপথে যাইতে পারে? অনেক বালক এইরূপেই অধঃপাতে গিয়া থাকে।
0: শেষ হল শুভাষিত। আজ শুনলেন প্যারিজাত মিত্রর রচনা থেকে পাঠ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি, প্রথম গানটির শিল্পী সুমিত্রা সেন।

প্রথমে সুমিত্রা সেন, পরে সুশীল কুমারের কণ্ঠে শুনলেন সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

এখন জানিয়ে দিই আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের চলতি অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস বোভাইন ওয়াস্টাইটিস বলবেন ডক্টর সমীরণ বন্দ্যোপাধ্যায়। 6:40 আপনার স্বাস্থ্য অস্ত্রোপচারের সময় বলবেন ডাক্তার রাকেশ খান। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত। 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এসরাজ শিল্পী অর্ক জ্যোতি বন্দ্যোপাধ্যায়। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশুমহল উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ভেলা। 11:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ মন কি বাতের 137 পর্ব। এরপর শুনবেন মন কি বাতের বাংলা ও সাঁওতালি রূপান্তর। 12:35 গল্প দাদুর আসুর উপস্থাপনা শান্তম চক্রবর্তী। 1:45 দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদের গান। 2:00 আধুনিক গানের অনুরোধের আসর। 2:30 নাটক পাখির চোখ রচনা মনোজ মিত্র প্রযোজনা জগন্নাথ বসু। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনা মিতুল সাহা। 5:30 যুবাণীর অনুষ্ঠান যুবাণী কমন রুম উপস্থাপনা সৃজনী পাল ও অর্পণ চিহ্ন। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:40 বিচিত্রা অনুষ্ঠান পশ্চিমবঙ্গে মাছ চাষের ইতিহাস। পশ্চিমবঙ্গের প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 7:30 সমীক্ষা। 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত বেতার ভাষণ মন কি বাতের 137 পর্বের বাংলা ও সাঁওতালি রূপান্তর। 9:00 শিক্ষাঙ্গন থেকে লক্ষ্যা হাইস্কুল থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। 9:30 রবীন্দ্রসঙ্গীত। 9:45 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ। 10:00 রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা। 11:00 গিটার শিল্পী প্রভা দাস। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস। শুনবেন অনুষ্ঠানটির 218 পর্ব। 6:45 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ। 7:10 যুবাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা অস্মিতা রায়। 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা উপস্থাপনা অঙ্কিত শর্মা। 9:00 গিটার শিল্পী প্রভা দাস। 9:20 লোকগীতি শিল্পী শুভ্রশঙ্কর দাস। 9:40 রাস্তারা উপস্থাপনা অঙ্কিত শর্মা। 10:15 বাংলা আধুনিক গান। 10:30 বৃন্দগান শিক্ষার আসর। 11:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 137 পর্ব। এরপরে শুনবেন বাংলায় রূপান্তর। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন উপস্থাপনা অভিরূপা ভাদুড়ি। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এসরাজ শিল্পী অর্ক জ্যোতি বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত। 5:20 উর্বেশী উপস্থাপনা প্রীতি মুরারকা। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা তাপ্তি চট্টোপাধ্যায়। 7:10 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ। 7:30 দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত ও থাইল্যান্ডের মধ্যে মহিলা এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর ধারা বিবরণী স্টুডিওর অনুষ্ঠান শোনা যাবে নিউজ অন এআইআর অ্যাপে। 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 137 পর্বের বাংলায় রূপান্তর। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা তাপ্তি চট্টোপাধ্যায়। 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন খবর।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাস্কান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। দুই নেতা একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। নতুন করে বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কার মধ্যেই নেপালের হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675, 2500 মানুষ এখনও নিখোঁজ। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, হড়পা বান বিপর্যয়ের পর 88 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে, 250 বেশি পর্যটক এখনও নিখোঁজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ লখনউয়ে একটি শিল্প সম্মেলনে ভাষণ দেবেন। গতকাল তিনি তার নির্বাচনী ক্ষেত্রে বহু কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাস্কান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। রাষ্ট্রপতির প্রাসাদে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে উজবেকিস্তানের যোগ ফেডারেশন আয়োজিত একটি যোগব্যায়াম কর্মসূচিতে যোগ দেবেন। এরপর সরাসরি উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকাত মির্জিয়োয়েভের প্রাসাদে যাবেন। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। রাষ্ট্রপতির প্রাসাদে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তবে খনিজ শিল্প, বিশেষ করে বিরল মৃত্তিকা খনিজ, সোনা এবং অন্যান্য প্রয়োজনীয় ধাতু এবং চিকিৎসা, কৃষি ও দক্ষতা উন্নয়নের মতো ক্ষেত্রগুলিতেও দুই দেশ বিশেষ গুরুত্ব দেবে। প্রধানমন্ত্রীর প্রচেষ্টার ফলেই গত 10 বছরে দুদেশের মধ্যে বাণিজ্য 300% বৃদ্ধি পেয়েছে। আগামী বছরগুলিতে বর্তমান $1 বিলিয়ন বাণিজ্যকে দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে দুই দেশ যৌথভাবে কাজ করছে। এ বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ চুক্তিও স্বাক্ষরিত হতে পারে। নতুন করে বৃষ্টিপাত এবং আরও বন্যার আশঙ্কার মধ্যে নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675, অন্তত 320 জন বিদেশে নাগরিক সহ প্রায় 2500 মানুষ এখনও নিখোঁজ। 4400 জনের বেশি মানুষকে উদ্ধার বা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া 261 জন বিদেশি পর্যটকও রয়েছেন। নেপাল পুলিশ জানিয়েছে যে 8টি জেলা থেকে মোট 675টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চিতওয়ান, পূর্ব নাওয়ালপারসি এবং পশ্চিম নাওয়ালপারসি জেলায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। 15,000-এর বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছেন এবং আটকে পড়া মানুষদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য হেলিকপ্টার করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বন্যা বিধ্বস্ত রাসোয়া জেলার বৃষ্টি ও কুয়াশার কারণে সাময়িকভাবে স্থগিত থাকার পর গতকাল সেখানে অনুসন্ধান ও উদ্ধারের কাজ পুনরায় শুরু হয়েছে। চীন জানিয়েছে, নেপাল চীন সীমান্তে চীনাংশেও 7 জন মারা গেছে এবং 550 জনের বেশি মানুষ নিখোঁজ। নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ বলেছেন, সরকার বন্যা দুর্গত নাগরিকদের পাশে রয়েছেন এবং সমস্ত সরকারি সম্পদ কাজে লাগিয়ে প্রতিটি নাগরিকের জীবন বাঁচানোই তাদের প্রথম অগ্রাধিকার। রাজধানী কাঠমান্ডুর সঙ্গে দেশের অন্যান্য অংশের সংযোগ প্রধান সড়ক মুগলিং কাঠমান্ডু মহাসড়ক বুধবার থেকে বন্ধ থাকার পর গতকাল খুলে দেওয়া হয়েছে, তবে আরও বেশ কিছু সড়ক এখনও অবরুদ্ধ বা চলাচলের অনুপযোগী আছে। এদিকে আটকে পড়া ব্যক্তিদের

0: হাসপাতে জরিপ চালানোর পর ভারতের দলটি সুড়ঙ্গ এলাকায় প্রয়োজনীয় উদ্ধারকাজ শুরু করেছে। সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার এবং ধ্বংসস্তূপ সরানোর কাজে নেপালি সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী ও নেপাল পুলিশের সদস্যদের নিয়ে গঠিত 82 সদস্যের একটি যৌথ নিরাপত্তা দল গত রাত থেকে সেখানে কাজ করছে। নেপালি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী সেদেশের বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এ পর্যন্ত 191 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকে পড়া থাকার সম্ভাবনায় নেপালি কর্তৃপক্ষ ভারতের সহায়তা চেয়েছিল। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে গত বুধবারের হরকামান বিপর্যয়ের পর এ পর্যন্ত 88 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এখনও 287 জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী এবং দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। লখনৌতে 3 দিনের সফরের তৃতীয় শেষ দিনে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি শিল্প সম্মেলনে ভাষণ দেবেন। পিএম সেতু যোজনার আওতায় আয়োজিত একটি সম্মেলনে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং বৃত্তিমূলক শিক্ষার মতন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানটি শুনবেন। এছাড়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে তিনি লখনৌ ক্যান্টনমেন্ট এলাকায় 101 কোটি টাকা মূল্যের 12টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
1: पिछले 12 वर्षों में शिक्षा की क्वालिटी, एसेसिबिलिटी और अफोर्डेबिलिटी बढ़ी। भारत का रिसर्च एंड डेवलपमेंट एक्सपेंडिचर पहले के कंपेरिजन में 2 गुना हो गया। 34 ईयर्स में पहली बार हमने नेशनल एजुकेशन पॉलिसी बनाई है। शिक्षा के क्षेत्र में हुए बदलावों और अच्छी पॉलिसीज का ये परिणाम है कि आज देश के नौजवान फिजिक्स, मैथमेटिक्स, बायोलॉजी के ओलंपियाड्स में मेडल्स जीत रहे हैं, स्टार्टअप खड़े कर रहे हैं, यूनिकॉर्न कंपनियां बना रहे हैं। आज भारत में रजिस्टर्ड पेटेंट्स की संख्या कई गुना बढ़ गई। 2015 में हम ग्लोबल इनोवेशन इंडेक्स में 81वें स्थान पर, राज आपको जानकर खुशी हो गई कि हमने अब 38वें स्थान पर अपनी पहुंच हासिल कर ली है।
0: গতকাল সফরের দ্বিতীয় দিনে প্রতিরক্ষামন্ত্রী লখনৌতে ফাগনেস পার্কের উদ্বোধন করেন এবং বলেন যে পার্ক ও সর্বজনীন স্থানগুলি মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে। ওই অনুষ্ঠানে তিনি লালা লাজপত রায় ও শহীদ ভগৎ সিংয়ের মূর্তির আবরণ উন্মোচন করেন। তিনি 100 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন। কেন্দ্রীয় অর্থ কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, আন্তর্জাতিক কোম্পানিগুলো তাদের যোগান শৃঙ্খল এবং মূলধন বরাদ্দের বিষয়টি পুনর্মূল্যায়ন করলে ভারত শুধুমাত্র তার বিশাল বাজারই খুলে দেবে না, এদেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং কাজ করার সুযোগও দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের অগ্রগণ্য বিনিয়োগকারী এবং বাণিজ্য জগতের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক উচ্চ পর্যায়ে গোলটেবিল বৈঠকে গতকাল তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ভারতের বিকাশ, সংস্কারের গতি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগ বৃদ্ধির দিকগুলি তুলে ধরা হয়েছে। এই বৈঠকের মূল বিষয় ভারতীয় উৎপাদন ভারতের জন্য এবং বিশ্বের জন্য। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের প্রধান মোহন ভাগবত বলেছেন, যেসব হিন্দু মনে করেন ভারতে মুসলমানদের কোনো স্থান থাকা উচিত নয়, তিনি আর হিন্দু থাকেন না। কারণ হিন্দুত্ব প্রতিটি মানুষের মর্যাদাকে স্বীকৃতি দেয় এবং একই সত্যে পৌঁছানোর বিভিন্ন পথকে মেনে নেয়। নিউ ইয়র্কে আয়োজিত ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হিউম্যানিটি শীর্ষক ধর্মীয় নেতাদের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, হিন্দু পরিচয়ের জন্য ধর্মীয় বৈচিত্র্য এবং প্রতিটি ব্যক্তির সমান মূল্যকে স্বীকার করা আবশ্যক। প্রতিটি মানুষের মর্যাদা রয়েছে এবং মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। শ্রী ভাগবত আরও বলেন যে বিভিন্ন আক্রমণ নেমে আসে এবং সভ্যতার ঐতিহ্যের অনেক উপাদান হারিয়ে যাওয়া সত্ত্বেও ভারতের সহাবস্থানের ঐতিহ্য টিকে রয়েছে। বাংলাদেশের উত্তর পশ্চিম জেলার রংপুরে একটি হিন্দু পরিবারকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া ব্যাখ্যার বিষয়ে সিভিল সোসাইটির একাংশ অসন্তোষ প্রকাশ করেছে। গতকাল তারা এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা আইন ও সালিস কেন্দ্র এবং সংখ্যালঘু অধিকার বিষয়ক সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উভয়ই ওই পরিবারটিকে হত্যার ঘটনায় পুলিশের ভাষ্য নিয়ে

0: উচ্চতলা দুদিন পর রংপুর সিটি সিভিক সোসাইটির বিচার বিভাগীয় তদন্তের দাবি তোলে। গত 22 আগস্ট রংপুরে নিজেদের তালাবন্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত হিন্দু স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাদের 2 সন্তান আগামী চক্রবর্তী ও প্রিয়ম চক্রবর্তীর পচনধরা মৃতদেহ উদ্ধার হয়েছে। মহিলা ক্রিকেটে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ভারত তাদের টি টোয়েন্টি এশিয়া কাপের অভিযান শুরু করবে। ভারতীয় সময় রাত 8:30 খেলা শুরু হবে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। দুই নেতা একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হলো, এরপরেই জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।
2: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বোভাইন ম্যাস্টাইটিস। এ প্রসঙ্গে বলছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত ইন্ডিয়ান ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউট কলকাতা কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী ডক্টর সমীরণ বন্দ্যোপাধ্যায়।
3: বোভাইন ম্যাস্টাইটিস বা যদি বাংলা ভাষায় বলি তাহলে গরুর যে সমস্ত যেগুলো দুধ উৎপাদনকারী যে সমস্ত গ্রন্থিগুলো আছে, যাকে আমরা আরও কথ্য বাংলায় বলে থাকি পালান, সেই পালানটি আপনারা যারা কৃষক বন্ধুরা আছেন তারা নিশ্চয়, যারা মাঝে মাঝে এই মানে গবাদি পশু যাদের বাড়িতে রয়েছে তারা নিশ্চয় খেয়াল করে থাকবেন, এই পালান গ্রন্থিটি অনেক সময় ফুলে ওঠে। এইটা সাধারণত দুটো কারণে হয়ে থাকে। একটি কারণ বলা হয় থাকে এই বোভাইন ম্যাস্টাইটিস, অথবা কখনো কখনো ইডিমা হয়ে থাকে। ইডিমা মানে যেটাকে বলা হয় জল জমা। আপনারা অনেকেই দেখেছেন অনেক মানুষের ক্ষেত্রেও, যেমন পেটের মধ্যে জল জমে যাকে অ্যাসাইটিস বলে, এই রকম অনেক সময় জল জমে থাকে। সেটা অনেক সময় কোনো ধাক্কা লাগা বা কোনো আঘাতজনিত কারণে যদি হয় এইটা হয়ে থাকে। আর যেটা ম্যাস্টাইটিস মূলত, সেটা কিন্তু ইনফ্ল্যামেশন অফ দ্য মেমারি গ্ল্যান্ড, মানে ওই যে দুগ্ধ উৎপাদনকারীর গ্রন্থি বা এই পালানটার প্রদাহ। এবং যদি খেয়াল করবেন তাহলে দেখতে পারবেন যে ওই জায়গার যে স্তন গ্রন্থি বা পালানটা অত্যন্ত ফুলে ওঠে, ওটার যদি হাত দেন তাহলে দপদপ করে যেন রক্ত সঞ্চালন বৃদ্ধি পেয়েছে এরকম মনে হয়, লাল রঙের হয়ে যায় এবং তার সাথে সাথে জ্বর আসতে পারে এবং অত্যন্ত ব্যথা হয়, যার জন্য গরুটার পক্ষে চলাফেরা বেশ কষ্টকর হয়ে পড়ে। সাধারণত পার অ্যাকিউট বা অ্যাকিউট ম্যাস্টাইটিস যেটা হয়, সেক্ষেত্রে এই সমস্ত লক্ষণগুলো আপনারা একসাথে দেখতে পাবেন। এবং এই ব্যথার কারণে গরুরা চলতে ফিরতে পারে না এবং খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে যাবে দেখতে পাবেন। এবং গরুর ওখান থেকে কিন্তু সবসময় মিল্ক যদি আপনি বের করবেন তাহলে দেখতে পাবেন মিল্কের সাথে মানে দুধের সাথে হয়তো দুধের রঙটা একটু পরিবর্তিত হয়েছে, অনেক সময় গোলাপি রং হয়ে যায়, অনেক সময় আপনি ওটার ভেতরে রক্ত জমাট বাঁধা বা রক্তের ছিটে ফোঁটা যাকে বলে এটা দেখতে পাওয়া যায়। অনেক সময় রক্ত না দেখতে পেলেও ওর ওপরে অনেকটা শর ছেঁড়া বা ফ্লেক্স যাকে আমরা ইংরেজিতে বলি এই ধরনের, বা কাগজের টুকরোর মতো ভাসতে থাকে যেন দুধটা কেটে কেটে যাচ্ছে। তার কারণ হচ্ছে দুধের যে পিএইচ, অর্থাৎ দুধের যে স্বাভাবিক অম্লতা বা কার ভাবটা সেটা নষ্ট হয়ে যায়। এর ক্ষেত্রে কি হয়ে থাকে যে দুগ্ধ উৎপাদনকারী যে গ্রন্থি তার ভেতরে একটা ছিদ্র থাকে যেখান দিয়ে আমরা দুধ নিষ্কাশন করে থাকি, ওই যে ছিদ্রটি রয়েছে ওই ছিদ্রটি বড় বিপজ্জনক। এই ছিদ্রর মাধ্যমেই সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণ করে থাকে। এটা ব্যাকটেরিয়া শুধুমাত্র না, অনেক সময় অন্য পরজীবী দ্বারাও সংক্রমণ হয়ে থাকে, তবে মূলত এটি একটি ব্যাকটেরিয়া জাতীয় রোগ। দুটো ক্ষেত্র হতে পারে, অনেক সময় দেখতে পাওয়া যায় রক্ত থেকে, রক্ত এবং স্তনগ্রন্থির মধ্যে একটি ব্যারিয়ার রয়েছে, এই ব্যারিয়ার অনেক সময় ভেঙে যায়, অনেক সময় সেপ্টিসেমিয়া বা রক্ত থেকে জীবাণু চলে আসতে পারে স্তনগ্রন্থিতে। বেশিরভাগ ক্ষেত্রে এই ছিদ্র, যে ছিদ্র দিয়ে দুধ নিষ্কাশন হয় সেই ছিদ্রের মাধ্যমে ব্যাকটেরিয়া ভেতরে ঢুকে যায়। এবার আমরা সবাই জানি দুধ একটা ভালো খাবার, মানে দুধ সুষম খাদ্য, দুধ আমাদের জন্য যেমন ভালো তেমনি ব্যাকটেরিয়ার জন্য কিন্তু ভালো, যার জন্য স্তন গ্রন্থির ভেতরে বা পালানের ভেতরে যদি দুধ বেশি পরিমাণে থাকে এবং দুধ যদি সময় মতো নিষ্কাশন না করা হয় তাহলে অনেক

0: সময় তাতে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে। আপনি যদি আপনার বাড়িতে এক গ্লাস দুধ বাইরে ফেলে রাখেন তাহলে দুধটা নষ্ট হয়ে যায়। ওই জন্য আমরা সাধারণত দুধটাকে ফুটিয়ে রাখি বা দুধটাকে ফ্রিজে রেখে দিই। ঠিক এমনিভাবেই যদি গ্রন্থির ভেতরে দুধটাকে সঠিক সময় নিষ্কাশন না করা হয় তাহলে দুধটা জমতে থাকে এবং ওতে এই ব্যাকটেরিয়ার বিস্তার ঘটে এবং সেই ব্যাকটেরিয়া তারপরে গ্রন্থির ওপরে তার এফেক্ট ফেলে এবং তার ফলে গ্রন্থিটি ফুলে যায়, সেখানে ব্যথা হয় এবং লাল রং হবে, জ্বর আসবে, এই সমস্ত রকম লক্ষণ আপনি দেখতে পাবেন। কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখতে পাবেন এই বোভাইন ম্যাস্টাইটিসের এই সমস্ত লক্ষণগুলো নেই, কিন্তু দুধের উৎপাদন প্রয়োজনের থেকে একটু কমছে, মাঝে মাঝে দুধে ওই ফ্লেক্স, ওই যে কাটা কাটা ভাবটা আপনি দেখতে পাবেন। একে বলা হয় সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস, যেটা ক্লিনিক্যাল মানে আপনি এই সমস্ত রকম লক্ষণগুলো দেখতে পাবেন। যখন লক্ষণ দেখতে পাবেন না অথচ ডিজিজটা রয়েছে তাকে বলা হয় সাবক্লিনিক্যাল, যে জিনিসটা হচ্ছে এই সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস। এবং সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিসের সবচেয়ে বড় মুশকিলটি হলো এই যে এক্ষেত্রে আপনি জানতে পারবেন না রোগটি রয়েছে অথচ ব্যাকটেরিয়া স্তনগ্রন্থির ভেতরে এবং দুধের ভেতরে রয়েছে। এইটি বেশি দিন থাকলে অনেক সময় কি হয়, এই ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ওই গ্রন্থিটির কার্যকারিতা নষ্ট হয়ে যায়। দেখতে পাবেন যারা ম্যাস্টাইটিস অনেকদিন ট্রিটমেন্ট করেননি এবং ফেলে রেখেছেন তাহলে তাদের ক্ষেত্রে কি হয়, সেই ম্যাস্টাইটিস গ্ল্যান্ডটি শক্ত হয়ে যায় এবং আস্তে আস্তে গ্ল্যান্ডটি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার ফলে সেখান থেকে আর দুধ পাওয়া যায় না। এই সমস্ত টেস্ট করবার জন্য ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস টেস্ট বলে একটি টেস্ট হয়। এই টেস্টটা অত্যন্ত সহজ টেস্ট এবং এই টেস্টটি অনেক সময় অনেক ফার্মার নিজেরাও প্রশিক্ষণ নিয়ে করেন। আপনাদের সুযোগ থাকলে আপনারা কাছাকাছি যে সমস্ত ভেটেরিনারি মানে পশু চিকিৎসক আছেন তাদের সাথে যোগাযোগ করে এই টেস্টটি সম্পর্কে প্রশিক্ষণ নিতে পারেন। যদি আপনার ফার্মে বারবার এই ম্যাস্টাইটিস হয় তাহলে পশু চিকিৎসকের সাথে আপনারা সবসময় সম্পর্ক রেখে চলবেন। এক্ষেত্রে কিন্তু নিজেরা চিকিৎসা করতে যাবেন না, সাধারণত পশু চিকিৎসকের সাথে সম্পর্ক রেখে চিকিৎসা করবেন।
1: শুনলেন বোভাইন ম্যাস্টাইটিস, এই প্রসঙ্গে বললেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট কলকাতা কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী ডক্টর সমীরণ বন্দ্যোপাধ্যায়।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির প্রায় সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির অনেক জায়গায়। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া জেলার দু এক জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু এক জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু এক জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আর সেই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো।

0: FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন অস্ত্রোপচারের সময়, বলছেন শল্য চিকিৎসক রাকেশ খান।
1: অনেকের ধারণা সার্জারি মানে অপারেশন থিয়েটারে ঢুকে যাওয়া এবং অপারেশনের পরে অপারেশন থেকে বেরিয়ে আসা বা অপারেশন থিয়েটার থেকে চলে আসা, কিন্তু বাস্তবে একটি সফল ও নিরাপদ অপারেশন এর শুরু হয় কিন্তু অনেক আগে থেকেই। আমি খুব সহজভাবে কয়েকটি ধাপ সিরিয়ালি বলছি। প্রথমত হলো রোগীর সম্পূর্ণ মেডিকেল হিস্ট্রি নেওয়া। রোগীকে আমরা যখন দেখি প্রথমবার, তখন তার কাছে কতগুলো জিজ্ঞাসা করি, অবশ্যই হিস্ট্রি টেকিং বলে এটাকে। কী কী আছে তার মধ্যে? আগে কোনো বড় অসুখ হয়েছে কিনা, তার কোনো আগে সার্জারি হয়েছে কিনা, আগে কোনো অ্যানাস্থেশিয়া নেওয়া হয়েছিল কিনা, সেই অ্যানাস্থেশিয়া হলে কী টাইপের অ্যানাস্থেশিয়া সেটা, রোগীর কোনো ডায়াবেটিস বা হাইপারটেনশান বা হার্ট ডিজিজ বা অ্যাজমা বা কিডনির কোনো সমস্যা বা লিভারের কোনো সমস্যা আছে কিনা, কোনো রোগীর কোনো ওষুধে অ্যালার্জি আছে কিনা, বর্তমানে তিনি কী কী ওষুধ খাচ্ছেন, স্মোকিং বা অ্যালকোহলের অভ্যাস আছে কিনা, সবগুলোই কিন্তু আমাদের হিস্ট্রি টেকিংয়ের মধ্যে পড়ে। এইগুলো ছোট ছোট অনেক তথ্য আছে যেগুলো কখনোই গোপন করা উচিত নয়। সেই ছোট তথ্য অনেক সময় সার্জারি বা অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। এবার আসি রোগীর ফিজিক্যাল এক্সামিনেশন। ধরুন কারোর হার্নিয়া হয়েছে, তার আগে ওই সেই হার্নিয়া জায়গাটা সে ফোলা হয়েছে যে কুচকির কাছে বা নাভির কাছে, সেই ফোলাটা সত্যি সত্যি হার্নিয়া কিনা সেটা আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখি। এবং তারপরে রোগীর অন্যান্য এক্সামিনেশন, যেমন ধরুন ব্লাড প্রেশার, পালস, অক্সিজেন স্যাচুরেশন, হার্ট ও লাংয়ের জন্য যে পরীক্ষাগুলো হয় সেগুলোও করি। এর উদ্দেশ্য হলো রোগীকে সার্বিকভাবে পরীক্ষা করা এবং সে অপারেশনের জন্য কতটা তৈরি সেটা দেখে নেওয়া। তারপরে হলো প্রয়োজনীয় প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন। এগুলো হলো যেমন আমরা কতগুলো অপারেশনের আগে কতগুলো পরীক্ষা রুটিনলি সমস্ত পেশেন্টদেরই করাই, যেমন ধরুন কমপ্লিট ব্লাড কাউন্ট বা CBC, ব্লাড সুগার, ফাস্টিং এবং PP। যদি কারো ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে HbA1c করতে হতে পারে। আচ্ছা, কিডনি ফাংশন টেস্ট, তার মধ্যে ইউরিয়া ক্রিয়েটিনিনটা দেখা হয়, লিভার ফাংশন টেস্ট, ইলেকট্রোলাইটস বিশেষ করে সোডিয়াম এবং পটাশিয়াম, ব্লাড গ্রুপ যেক্ষেত্রে ব্লাড প্রয়োজন হতে পারে এবং ক্রস ম্যাচিং, তারপরে কোয়াগুলেশন প্রোফাইল দেখতে হয়, তারপরে দেখা হয় ECG, চেস্ট এক্সরে এবং 2D ইকোকার্ডিওগ্রাফি। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, সব রোগীর ক্ষেত্রে সব পরীক্ষা কিন্তু প্রয়োজন হয় না। রোগীর বয়স, তার শারীরিক অবস্থা, অন্যান্য অসুখ এবং কী ধরনের সার্জারি হবে এসব বিবেচনা করেই ডাক্তারবাবু প্রয়োজনীয় ইনভেস্টিগেশন ঠিক করেন। এবার আসি মেডিকেল অপটিমাইজেশন বা রোগীর অন্যান্য অসুখ নিয়ন্ত্রণ। এটাও একটা অপারেশনের আগে গুরুত্বপূর্ণ ধাপ। ধরুন একজন রোগীর সুগার আছে, তার সুগার তো অত্যন্ত বেশি, বা ব্লাড প্রেশার আছে বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে নেই, আবার কারোর দেখা গেছে যে অপারেশনের আগে সিভিয়ার অ্যানিমিয়া ধরা পড়লো, এই সমস্ত জিনিসগুলো অপারেশনের আগে সমস্তটাই নিয়ন্ত্রণ করে আনা হয়। কারণ সার্জারি শুধু একটা নির্দিষ্ট অঙ্গের চিকিৎসা নয়, পুরো শরীরকেই সার্জারি এবং অ্যানাস্থেশিয়ার জন্য প্রস্তুত করতে হয়। এবার আসি অ্যানাস্থেটিক চেক আপ। এটা ভীষণ গুরুত্বপূর্ণ ধাপ। আমরা এই পর্যায়ে পেশেন্টকে অ্যানাস্থেটিক্সের কাছে পাঠাই, তিনি PAC বা প্রি অ্যানাস্থেটিক চেক আপ করেন। এক্ষেত্রে অ্যানাস্থেশিওলজিস্ট তার হিস্ট্রি নিয়ে, তার টেস্ট রিপোর্ট দেখে, তার হার্ট, লাং এবং বিশেষ করে এয়ারওয়ে অ্যাসেসমেন্ট করেন। আগে অ্যানাস্থেশিয়া নেওয়ার সময় কোনো সমস্যা হয়েছিল কিনা বা অন্য কোনো ড্রাগে অ্যালার্জি আছে কিনা এসব জানা অত্যন্ত জরুরি। এরপর রোগীর জেনারেল, স্পাইনাল না রিজিওনাল কোন ধরনের অ্যানাস্থেশিয়া উপযুক্ত হবে তা তিনি নির্ধারণ করেন। এরপরে আসি রোগীর নিয়মিত ওষুধ সম্পর্কে সিদ্ধান্ত। সেটা কি? মনে করুন কোনো একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা যিনি অপারেশন করবেন তিনি রেগুলার কতগুলো ওষুধপত্র খান, বিশেষ করে ব্লাড থিনার, ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন, ব্লাড প্রেশারের ওষুধ, স্টেরয়েড, হার্টের ওষুধ বা অন্যান্য হার্বাল সাপ্লিমেন্ট অনেকে নেন। কোন ওষুধটি চালু থাকবে, কোনটি ডোজ পরিবর্তন হবে, কোন ওষুধ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে সেই সিদ্ধান্ত কিন্তু ডাক্তারবাবু নেন। এরপরে আসি অপারেশনের দিন সকালবেলা। আপনার সমস্ত টেস্ট হয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু বলে দিলেন ঠিক আছে আপনার অপারেশন হবে অমুক তারিখে, বা একটা ডেট ফিক্স করা হলো। সেদিন সকাল থেকে ইউজুয়ালি আমরা অপারেশনের দিন 6-8 ঘন্টা পেশেন্টকে খালি পেটে রাখি, এটাকে ফাস্টিং রাখা হয়। কারণ অ্যানাস্থেশিয়া দেওয়ার সময় পেটে যে খাবার যদি থাকে তাহলে সেটা শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করার সম্ভাবনা থাকে, যাকে অ্যাসপিরেশন বলা হয়। এই জন্য পেশেন্টকে আমরা ইউজুয়ালি 6-8 ঘন্টা ফাস্টিংয়ে রাখি। কখনো কখনো সলিড ফুড বন্ধ করতে হবে বা কখন ক্লিয়ার লিকুইড নেওয়া যাবে এ বিষয়ে অ্যানাস্থেটিস্ট বা সংশ্লিষ্ট ডাক্তারবাবু পরিষ্কার করে বলে দেন। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে আরেকটা গুরুত্বপূর্ণ স্টেপ আছে, সেটা হলো ইনফর্ম কনসেন্ট। এই ইনফর্ম কনসেন্টটা কি? রোগীকে সহজ ভাষায় বোঝানো হয় যে কেন সার্জারিটা প্রয়োজন হবে, কী ধরনের সার্জারি হবে এবং এই সার্জারিতে কী বেনিফিট আছে, কি কী কী রিস্ক বা কমপ্লিকেশন থাকতে পারে আর কোনো রিজনেবল অল্টারনেটিভ কিছু ট্রিটমেন্ট আছে কিনা, সমস্তটাই কিন্তু ইনফর্ম কনসেন্টের মধ্যে থাকে। এটা ভীষণভাবে জরুরি ডাক্তারের জন্য এবং পেশেন্টের জন্য। রোগীর প্রশ্ন করার অধিকার আছে, কোনো বিষয়ে যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে সে অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করতে পারে। কনসেন্ট শুধু একটি কাগজে সিগনেচার নয়, এটি চিকিৎসক ও রোগীর মধ্যে ইনফর্ম ডিসিশন মেকিংয়ের একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। অপারেশন শুরু করার আগে সবথেকে যেটা ইম্পর্টেন্ট আমরা করি সেটা হলো ফাইনাল সেফটি চেকলিস্ট। এটা এখন ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এটা রোগীর আইডেন্টিটি, তার কী অপারেশন হবে, তার অপারেশন কোন জায়গাটা হবে, তার কোনো অ্যালার্জি আছে কি না, সে কতক্ষণ ফাস্টিং আছে, তার সমস্ত রিপোর্টস, তার কনসেন্ট, এবং তার যদি ব্লাডের প্রয়োজন হয় সেই ব্লাডটা আছে কি না, তার ক্রসম্যাচ ঠিক আছে কি না, এতগুলো জিনিস যাচাই করে দেখার পরে তারপরে আমরা অপারেশনের দিকে এগোই। আরেকটা জিনিস লাস্টে বলি, সেটা হলো রোগীর মানসিক প্রস্তুতি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা অপারেশনের আগে সমস্ত পেশেন্টদের তাকে অ্যাসিওর করা, তার সাথে তার অপারেশন সম্পর্কে তার বিস্তারিত আলোচনা করা, এবং সে যাতে মানসিক চাপে না পড়ে তার জন্য তার সমস্ত রকম সাপোর্ট আমরা অপারেশনের আগে অবশ্যই দিই। তবে বলতে পারি, সার্জারির আগে ভয় পাওয়া খুবই স্বাভাবিক। রোগীর মনে প্রশ্ন থাকতেই পারে যে অপারেশন ঠিকমতো হবে তো, ব্যথা কতটা হবে, কতদিন হাসপাতালে থাকতে হবে, বা কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। এই প্রশ্নগুলো চিকিৎসককে বলুন, সঠিক তথ্য এবং চিকিৎসক ও রোগীর পরিষ্কার কমিউনিকেশন অনেকটাই অ্যাংজাইটি কমে দেয়।
0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অস্ত্রোপচারের সময়, বললেন শল্য চিকিৎসক রাকেশ খান।

0: প্রতিটি সকাল একটি নতুন সম্ভাবনার নাম। গতকালের ক্লান্তি, অভিমান কিংবা না পাওয়াগুলোকে একটু দূরে সরিয়ে আজকের দিনটাকে নতুন করে ছুঁয়ে দেখার নামই তো জীবন। এই নরম সকালের আলোয় কিছু কথা, কিছু অনুভব নিয়ে আবারও আমরা মুখোমুখি। সুপ্রভাত বন্ধুরা, আপনাদের ভালোবাসার অনুষ্ঠান প্রাত্যহিকীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই।
1: তিরিশে অগস্ট। প্রথমেই আজ সকালে যাকে স্মরণ করব, হরিনাথ দে। জন্ম তার আড়িয়াদহে 1877 সালের 12ই অগস্ট। বহু ভাষাবিদ, সুপণ্ডিত এবং ভারতীয়দের মধ্যে প্রথম IES। 1892 সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এন্ট্রান্স, 1894 সালে ডাফ বৃত্তি নিয়ে FA এবং 1896 প্রথম শ্রেণীতে BA এবং ওই বছরই MA পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। 1897 সালে সরকারি বৃত্তি নিয়ে বিলেত যান। হরিনাথ দে 14টি ভাষায় MA ডিগ্রি অর্জন করেন। মাত্র 22 বছর বয়সে তিনি ঢাকা সরকারি কলেজে অধ্যাপক নিযুক্ত হন, পরে হুগলি কলেজের অধ্যক্ষ এবং 1907 সালে ইম্পেরিয়াল লাইব্রেরির সর্বপ্রথম বাঙালি গ্রন্থাগারিক নিযুক্ত হন। এই সময় তিনি বৌদ্ধ দর্শন সম্পাদনা করেন। শ্রদ্ধেয় হরিনাথ দে প্রয়াত হন 1911 সালের আজকেরই দিনে, 30শে আগস্ট।
0: বাঙালির ইতিহাস আদি পর্ব এই বইটিকে পুরস্কার দেওয়ার মধ্য দিয়েই সাহিত্যে রবীন্দ্র পুরস্কারের প্রচলন হয়। বইটির লেখক রবীন্দ্র সাহিত্যের অন্যতম ব্যাখ্যাকার ডক্টর নিহার রঞ্জন রায়। সাহিত্য ছাড়াও শিক্ষা, সাংবাদিকতা, ইতিহাস ও শিল্প বিষয়ে গবেষণা, রাজনীতি ও অন্যান্য ক্ষেত্রে নিহার রঞ্জন উল্লেখযোগ্য কৃতিত্ব দেখিয়েছেন। 1926 সালে প্রাচীন ভারতীয় ইতিহাসে ফাইন আর্টসে MA পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে গবেষণার কাজ শুরু করেন। 1937 কলকাতা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রধান এবং 1946 সালে ভারতীয় সূক্ষ্ম শিল্পকলার রানী বাগেশ্বরী অধ্যাপক পদ লাভ করেন নিহার রঞ্জন। জীবনে যেমন বহু পুরস্কার পেয়েছেন, তেমনি কেন্দ্রীয় বেতন কমিশনের সদস্য, সরকার মনোনীত রাজ্যসভার সদস্য,

0: জাতীয় গ্রন্থাগারের কর্মসমিতির সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদও অলঙ্কৃত করেছেন। অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী পদ্মভূষণ উপাধি প্রাপ্ত ডক্টর নিহার রঞ্জন রায় 1981-এর আজকের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
1: এক তরুণী কবির কথা বলি, তরু দত্ত। 1856 সালে চৌঠা মার্চ কবি তরু দত্তের জন্ম কলকাতায়। এই তরুণী কবি ফ্রান্সে এবং পরে কেমব্রিজে শিক্ষা লাভ করেন। 1869 থেকে 1873 খ্রিস্টাব্দ ইউরোপে বাস করে পরিবারের সঙ্গে দেশে ফেরেন। তরু দত্তের প্রথম প্রকাশিত রচনা ফরাসি কবির কাব্যের অনুবাদ। প্রায় 70-80 জন ফরাসি কবির কবিতা তিনি ইংরেজিতে অনুবাদ করেন। 1878 খ্রিস্টাব্দে বিনা কা নামে তরু দত্তের একটি উপন্যাস বেঙ্গল ম্যাগাজিন পত্রিকায় প্রকাশিত হয়। মাত্র 21 বছর বয়সে এই তরুণী কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজকের এ দিনে। জানাই অনুষ্ঠানের খবর। রাখীবন্ধন, সংস্কৃত দিবস ও জন্মাষ্টমী উপলক্ষে বিবেকানন্দ রোডের অশোকনাথ গৌরীনাথ শাস্ত্রী স্মারক সমিতির মধুসূদন সভাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ বিকেল 5টা থেকে। এবারে শুনি দেশবন্দনা।

0: ঋষুবন্দনা শুনছিলাম সমবেত কণ্ঠে। আপনাদের সঙ্গে এবারে পরিচয় করাবো সেরা পত্রদাতার। এখন শুনবেন মে মাসের দ্বিতীয় পক্ষের সেরা পত্রদাতা আম্রপালি চন্দ্রর সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বলেছেন দেবশ্রী ঘোষ।
1: মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ছিল প্রতীক্ষার প্রহর। এই বিষয়ে সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন আম্রপালি চন্দ্র দমদম থেকে। উনি আজ রয়েছেন আমাদের সঙ্গে, তার সাক্ষাৎকার আমরা শুনব। আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে।
2: নমস্কার।
1: প্রথমেই যেটা আমরা সাধারণত জিজ্ঞেস করে থাকি যে প্রতিক্রিয়া, এবারই কি প্রথমবার সেরা হওয়া?
2: হ্যাঁ, এবারই প্রথমবার সেরা হওয়া। খুবই মানে আনন্দিত, সবাই আনন্দিত, মানে বাড়ির সকলে খুবই আনন্দিত।
1: যখন চিঠি লেখেন বা লিখেছিলেন বা অন্য ক্ষেত্রেও যখন লেখেন, তখন কি প্রত্যাশা কিছু একটা থাকে যে এটা সেরা হতে পারে?
2: হ্যাঁ, অবশ্যই একটু প্রত্যাশা তো থাকেই। যখনই লিখছি একটুখানি ভাবনা চিন্তা থাকে যে যদি হই, কিন্তু সেটা যে হবেই একদম এত তাড়াতাড়ি সেটা ভাবতে পারিনি। অনেক আগে থেকেই লিখছি, যদিও 2020 বা 2021 ওরকম আর কি, জানুয়ারি মাসে প্রথম লিখেছিলাম ভুল শিকার। তো লেখা শুরু হয়েছিল হঠাৎ করেই, ওই ভুল শিকার দিয়েই। মানে হঠাৎ করে একটা ঘটনা ঘটে, যেটি আমার বাড়িতে যিনি আর কি কাজ করেন, তো তখন কাজ করতে করতে ওই যে যে পিলার বা যেটা দিয়ে আর কি খোসা ছাড়ানো হয়, তো ওটা হারিয়ে গেছিল।
1: আচ্ছা।
2: পরে ওনাকে যখন জিজ্ঞেস করেছিলাম, তখন বলেছিল যে না, আমার হাত দিয়ে হারায়নি, কিন্তু পরে আর কি এসে স্বীকার করেছিল। তো সেটাই আর কি,
1: মানে জীবনের ঘটনার সঙ্গে চিঠির বিষয় মিলে গিয়েছিল,
2: মিলে গিয়েছিল বলে ওই দিয়ে লেখাটা
1: শুরু। তো তারপর থেকে নিয়মিত লিখছেন?
2: হ্যাঁ, তারপর থেকে নিয়মিত ঠিক হয় না, যখন আর কি সময় পায় তো তখন আর কি লেখা হয়, চেষ্টা করি লেখার।
1: শোনাটা কি থাকে তার সঙ্গে?
2: শোনাটাও যে প্রতিদিন শোনা হয় তা নয়, যখন পাই আর কি সময় তো তখন আর কি শোনা হয়।
1: আপনার বাড়িতে পরিবারে কে কে আছেন?
2: আমার বাড়িতে সবাই রয়েছে, শ্বশুর শাশুড়ি হাজবেন্ড।
1: বেশ, তাদের মধ্যে কি রেডিও শোনার অভ্যেস আছে এখন?
2: আছে অল্প, আমার বাবা আর কি রেগুলার। হ্যাঁ, উনি চিরকাল মানে ছোটবেলা থেকেই দেখে আসছি, বাবাও শুনছে, আর ওটা একদম অভ্যাস রয়েছে ওনার।
1: আচ্ছা, আপনি বিবাহ সূত্রে এখন দমদমে আছেন?
2: হ্যাঁ।
1: আপনার জন্ম বা শৈশব কাটানো, স্কুল জীবন সেগুলো কোথায়?
2: সবই হচ্ছে টালিগঞ্জে।
1: আচ্ছা, আর পেশাগতভাবে এখন কি করেন?
2: পেশাগতভাবে এখন আমি শিক্ষিকা, প্রায় 10 বছর শিক্ষকতা করছি।
1: কাদের পড়ান, মানে উঁচু ক্লাসে না ছোটদের?
2: খুবই ছোট ছোট কচিকাচাদের পড়াই, প্রাইমারি যেটা আর কি বলে।
1: বেশ, কেমন লাগে এই পেশাটা? পেশা হিসেবে তো একটা ঠিকই উপার্জন, এবং যে কারণে অন্য আর 5টা পেশারও মানুষরা তাদের জীবিকা অর্জনের জন্য একটা যে ব্যাপার, কিন্তু অনেক পেশার সঙ্গে তো অন্যরকম একটা অনুভূতিও জড়িয়ে থাকে। তো সেইটা কি কখনো মনে হয়, এই যে ছোটদের পড়ানোর বা তাদের শেখানোর অভিজ্ঞতা, এটা কেমন?
2: প্রথমে ভাবিনি যে শিক্ষকতাকেই পেশা হিসাবে নেব। যখন কলেজে পড়ি তখন পড়ানো শুরু করি আর কি, যে হাতে একটা আসবে, নিজের মতো ভাবে খরচ করতে পারবো, মা বাবাকে বলতে হবে না দেওয়ার জন্য। তো সেটা থেকে শুরু হওয়া। তো তারপরে হঠাৎ করেই পড়াতে পড়াতে সেটাই একদম পেশা হিসাবে নেব সেটাই ভেবেছিলাম। যেহেতু সাবজেক্টও এডুকেশন ছিল, সেই সাইকোলজি কিছু একটা রয়েছে, তো তারপরে হঠাৎ করে মনে হলো যে এটাকে নিয়েই এগোনো যাক।
1: ঠিক, আপনার চিঠিতে প্রতীক্ষার প্রহর আমাদের বিষয় ছিল, সেখানে শৈশবে ফিরে যাওয়ার একটা আকুতি, একটা আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। এই যে ছোটদের মাঝে থাকা, তাদের নিয়ে কাজ করা, সেখানে কি সেই ফেলে আসা শৈশবটা কখনো দেখতে পান?
2: হ্যাঁ, অবশ্যই মনে হয় যে সেই ছোটবেলায় যদি ফিরে যেতে পারতাম, এটা মনে হয় সব বড়দেরই মনে হয় যে যদি একটুখানি ছোটবেলাতে ফিরে যাওয়া যেত। আর যখন ছোট ছোট বাচ্চারা এসে বলে যে আমার ছোটবেলায় আমি এটা করেছি, তখন মনে হয় যে তারা কত বড় হয়েছে। আবার যখন আমরাও ওদেরকে বোঝানোর জন্য বলি যে বাবার মতো বড় হয়ে তো এটা করতে হবে, পড়াশোনাটা তো ঠিক করে করতে হবে, তো তাদেরও যে আকুতিটা দেখি যে হ্যাঁ বড় হতে হবে, মাঝে মধ্যে মনে হয় যে বড় হয়ে গেলে কিন্তু তখন তাদেরও মনে হবে যে শৈশবে একটুখানি ফিরে যেতে চাই।
1: ঠিক, আর এই পড়ানো এবং যে সংসার, তার মধ্যে তার বাইরে আর কি খুব ভালো লাগার সময় কাটানোর বিষয় রয়েছে?
2: ঘুরতে যেতে খুব ভালোবাসি।
1: আচ্ছা, মানে সেটা কি বিশেষ মানে পাহাড়ে বা সমুদ্রে এরকম বিশেষ কিছু পছন্দ আছে?
2: সেরকম ব্যাপারটা কিছু নেই, যেখানে ইচ্ছা মানে যখন যেটুকুনি টাইম পাই মনে হয় যে একটুখানি বেরিয়ে পড়ি।
1: বেশ, আর লেখালেখির অভ্যেস প্রাত্যহিক চিঠি ছাড়াও আরো অন্য কোনো পরিসরে কি?
2: না, সেরকম ভাবে লেখালেখি হয়নি। সেই ছোটবেলা থেকে ওই কবিতা লিখবো একটু গল্প লিখবো এই ব্যাপারটা ছিল, কিন্তু এখন প্রাত্যহিকী ছাড়া খুব একটা জায়গাতে লেখা হয় না।
1: বেশ, খুব ভালো লাগলো। আমরা কথা বললাম আম্রপালি চন্দ্রের সঙ্গে, দমদম থেকে উনি এসেছিলেন। মে মাসের দ্বিতীয় পক্ষের সেরা পত্রদাতা আম্রপালি চন্দ্র, বিষয় ছিল প্রতীক্ষার প্রহর। আপনাকে অনেক শুভেচ্ছা রইল ভবিষ্যতের জন্য।
2: ধন্যবাদ।
1: এবারে আমরা শুনে নেব সেই চিঠিটি যার জন্য আম্রপালি সেরা নির্বাচিত হয়েছেন, প্রতীক্ষার প্রহর এই বিষয়ে।
0: শহীদ প্রাত্যহিকী, আমাদের পুরনো কাঠের আলমারির গায়ে সিঁটে দাঁড়াতাম। প্রথম দিকের জন্মবার্ষিকীগুলোতে বাবা পেন্সিল দিয়ে দাগ কেটে দিতেন, আমি মাসের পর মাস ব্যাকুল হয়ে থাকতাম সেই দাগ ছাপিয়ে যাওয়ার উৎকণ্ঠায়। পায়ের আঙুলের ডগায় ভর দিয়ে ডিঙি মেরে শরীর টান টান করে দাঁড়াতাম। ঠাম্মাকে শুধাতাম মাথাটা দাগের উপরে পৌঁছল কিনা, ভাবতাম কবে আলমারির ওপরের তাকটার নাগাল পাব। চাবির গোছা, হরেক রঙের কালির দোয়াত আর ফাউন্টেন পেনের আড়ালে সে এক রহস্যময় রত্নাকর। বড় হওয়ার এক অদ্ভুত প্রতীক্ষায় প্রতিনিয়ত ডানা মেলা আমার। শৈশবের মায়াবী দ্বৈততায় কখনো ফড়িং প্রজাপতিদের সঙ্গে নাচা, কখনো বা দিদিদের চলন্ত সাইকেল দেখে ভাবা বড় হওয়া মানেই এক আকাশ স্বাধীনতা। বাবার জুতোয় পা গলিয়ে ফটফট শব্দের রোমাঞ্চ, কিংবা ঠাকুমার চশমা চোখে এঁটে কানে ফাউন্টেন পেন গুঁজে ধোঁয়াটে দিগন্তকে রূপকথার মোড়কে দেখা, বড় হওয়ার নিঃশব্দ নির্মম রূপান্তরে হাত অনায়াসে পৌঁছালো আলমারির মাথায়। তাকে তখন সবই আছে, কিন্তু রহস্যরা কর্পূরের মতো উবে গিয়ে

পর্যবসিত হয়েছে প্রতিদিনের একঘেয়ে দায়িত্বে। অনেকটা জীবন পিছনে ফেলে চোখে পড়ে যায় বিশ্বকবির পরশ পাথর কবিতার পংক্তিগুলি। সন্ন্যাসী চমকে ওঠে, শিকল সোনার বটে লোহা সে হয়েছে সোনা, জানে না কখন। একদা ছোটবেলাকে অবহেলা করে বড় হওয়ার প্রতীক্ষায় উদ্গ্রীব থেকেছি, আর জীবন কষ্টি পাথর জানান দেয় জাদুকরি পরশ পাথরে শৈশব আমার নাই, আর নাই। ইচ্ছে করে আবার সেই পেন্সিলের দাগটার নিচে গিয়ে দাঁড়াই, সমস্ত শক্তি জড়ো করে আকাশের দিকে হাত বাড়াই, জীবনের জটিলতা এড়িয়ে সেই ছোট্ট আমিতে ফিরতে চাই। লাভ ক্ষতির খেরোর খাতা ভরে যায়, মনের গভীরে রয়ে যায় অকৃত্রিম প্রতীক্ষা, প্রতীক্ষা ফেলে আসা শৈশবে ফিরে যাওয়ার। প্রতীক্ষা তুর আম্রপালি চন্দ্র, দমদম, কলকাতা।

0: শুনলেন মে মাসের দ্বিতীয় পক্ষে সেরা পত্রদাতা আম্রপালী চন্দ্র সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বললেন দেবশ্রী ঘোষ, তারপর শুনলেন তার লেখা সেই সেরা চিঠিটি। বিজ্ঞাপনের পর আসছি আপনাদের লেখায়।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: চোখ রাখবো আপনাদের চিঠিতে, তবে তার আগে সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের বিষয় একটু জানিয়ে দিই। সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের বিষয় হঠাৎ ছুটি। নতুন ক্যালেন্ডার এলেই লাল রঙের তারিখগুলোর দিকে নজর থাকে সবার। অনেক রকম পূর্ব প্রস্তুতি পরিকল্পনাও হয়তো থাকে সেই দিনগুলোকে ঘিরে, কিন্তু ক্যালেন্ডার চিহ্নিত ছুটির দিনগুলো ছাড়াও হঠাৎ করেই আচমকা চলে আসে কিছু অবকাশ। কোনোটা পাওয়া, কোনোটা বা স্বেচ্ছায় নেওয়া। কেমন কাটে সেই সব অপ্রত্যাশিত ছুটির দিনগুলো? আর পাঁচটা দিনের থেকে কতটা আলাদা? হঠাৎ ছুটির দিন কি সবসময়ই অবিমিশ্র আনন্দ বয়ে আনে? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ছাপি chapi.air@gmail.com, chitihijhanpi.air@gmail.com। আর আমাদের ঠিকানা আপনারা জানেন, তবুও আরেকবার জানিয়ে দিই, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের বিষয় হঠাৎ ছুটি। এবারে চোখ রাখা যাক আপনাদের চিঠিতে। এই মাসের এই পক্ষের বিষয় বাজে খরচ। আজকের প্রথম চিঠি লিখেছেন সায়ন গুপ্ত, গ্রাম ও ডাকঘর দেবগ্রাম, জেলা নদিয়া থেকে। রবিবারের সকালে অ্যালার্ম ছাড়াই সেদিন ঘুম ভেঙে গেল, যেন দর কষাকষি চলছে কোথাও। ঘুম চোখে ব্যালকনিতে গেলাম, নিচের উঠোনে তাকিয়ে ব্যাপারটা পরিষ্কার হলো। এক ফুল গাছ বিক্রেতা, মাঝে উঠোনে নামিয়ে রাখা এক মস্ত ঝুড়ি, আর ঝুড়ি ভর্তি বিভিন্ন ফুল গাছের চারা, আর অন্যদিকে আমার মা, দামাদামি চলছে সেই গাছ নিয়েই।

0: মায়েরই এক শখ। আগে বলতাম বাজে খরচ, এখন বুঝেছি এই কিছু বাজে খরচের বিনিময়ে মিলে এক প্রশান্তি। আগে বাবা থাকতে দুজনে মিলে এমন অনেক ফুল ফলের গাছ লাগাতো, শীতের জন্য গাঁদার বীজ তুলে রাখতো মা। কিছু বাজে খরচ হয়তো সেই স্মৃতির দুয়ারের চাবিকাঠি হয়ে রয়ে যায়। বাজে খরচের অভ্যেস বাবারও ছিল, বিভিন্ন পত্র পত্রিকা আসতো বাড়িতে, অফিস কাচারি নিয়ে ব্যস্ত বাবার সেসব পড়ার সময় হয়তো খুব কমই। অফিস থেকে বাবার ফেরার আগে আমার সেসব দেখে নেওয়া হয়ে যেত। সেসব স্মৃতি বই রয়ে গেছে কত শত মাসিক পত্র, শরদীয় পত্র পত্রিকা। আমার বাজে খরচের খাতায় রয়ে গেল রঙিন মাছ আর অ্যাকোয়ারিয়াম। শুরু হয়েছিল বাবার হাত ধরে বাজার থেকে আনা ছোট্ট রঙিন খোলসে মাছ কাঁচের বোয়ামে রেখে। তারপর কত যে রঙিন মাছ, জলের গাছগাছালি, রঙিন পাথর নিয়ে বাজে খরচ হয়েছে তার হিসেব নেই। কত আনন্দের মুহূর্ত, মন খারাপের দিন পেরিয়ে এখন এক ঢাউস অ্যাকোয়ারিয়ামের সামনে অভ্যেসবশত ব্যস্ত দিনের শেষে একবার যাই। অনেক ভেবেছি এসব বাজে খরচ বাদ দেব, পারিনি। আসলে বাজে খরচ চাইলে হয়তো বাদ দেওয়া সম্ভব, কিন্তু বিনিময়ে জমা হওয়া সোনালী স্মৃতির ভাণ্ডার হারাতে ভয় পাই আমরা, ভাবতে থাকি। কুরিয়ার বয় ফোন করে, দাদা পার্সেল আছে, বই মনে হচ্ছে, বৃষ্টিটা কমলে বিকেলে দিয়ে আসছি। লিখলেন সায়ন গুপ্ত, গ্রাম ওটাক্ষর, দেবগ্রাম, জেলা নদিয়া থেকে।
1: পড়ব ঈপ্সিতা ঘোষ বিশ্বাসের লেখা চিঠি, গরিফা নৈহাটি উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন। সেদিন নৈহাটিতে নেমে ঝুপঝুপ বৃষ্টিতে কাক ভেজা হয়ে মনমরা আমি প্যাচপ্যাচে রাস্তা ধরে হাঁটছি বাড়ির দিকে। পিছনে শুনছি দুটি কণ্ঠের প্রেমময় আলাপ, চলো না আজ রেস্টুরেন্টে খেয়ে ফিরি। সঙ্গিনী তাকে থামিয়ে দিয়ে বলল, উহ একদম বাজে খরচ নয়, কত জামা কাপড় কিনতে হবে, সামনে পুজো আসছে না। মুহূর্তে আমার মনের ঘনঘোর বর্ষার আকাশে শরতের হাওয়া বয়ে গেল, পুজো আসছে, পুজো আসছে। এই দুটি শব্দ ছাড়া পৃথিবীর সব শব্দ তখন আমার কাছে বাজে খরচই বটে। পাশের বাড়ির দিদি পরশু বলছিল তার মেয়েটিকে, বুঝলি মাম্পি, এবার আর পুজোর জামা কাপড় কিনে বাজে খরচ করব না, ওই টাকায় আমরা পুজোয় ঘুরব, ফিরব, খাব। এই একই পুজোর আনন্দ উপভোগে কার কাছে কোনটি ভালো খরচ আর কোনটি বাজে খরচ তার কোনো ঠিক নেই। বন্ধু দিব্যেন্দুর মাসের শেষে একদম হাত খালি হলেই বলবে, এখন থেকে বিকেলে তুই রোজ চা খাওয়াবি। আমি বলি, তো সব মাইনে শেষ, কোথায় বাজে খরচ করিস বলতো। বলি বটে, তবে ও যা চায় খাওয়াই পেট ভরে। আমি তো জানি কোন দুস্থ ছাত্রের পড়াশুনোর পুরো দায়িত্ব নিয়েছে, কত বেকার ভাইকে ও নিজের লোন নিয়ে নতুন ব্যবসা খুলে জীবিকার পথ করে দিয়েছে। এমন বড় মনের বন্ধুকে দুটো চপ মিষ্টি খাওয়ালে সেটা বাজে খরচ হয় না, সেটা তার প্রতি আমার অন্তরের অর্ঘ্য নিবেদন হয়ে যায়। গত সন্ধ্যায় হঠাৎ উদ্ধত হয়ে যাওয়া ছাত্রীটির সঙ্গে প্রায় আধ ঘন্টা কথা বললাম। বাবা মার স্নেহবঞ্চিত মেয়েটিকে তার মতো করে ভালোবেসে কিছুক্ষণ বোঝাতেই ফোনের ওপ্রান্তে ঝরঝর করে কেঁদে ফেলল সে। ফোন রাখতেই আমার কর্তামশাই বললেন, কেন বাড়ি ফিরেও নিজের এনার্জির এত বাজে খরচ করো, ফোন বন্ধ করে একটু বিশ্রাম নিলে তো পারো। বললাম, তা পারি, কিন্তু প্রিয় কথা বললে যদি বন্যরাও বশ মানে, তাহলে দিশেহারা মেয়েটিকে ঠিক পথে ফেরাতে সে কথা খরচে কার্পণ্য করব। দেখি না এ বাজে খরচ কোনোদিন আমার জীবনে গচ্ছিত সম্পদ হয়ে ফিরে আসে কি না। তেমনই বাজে খরচগুলির অমূল্য প্রতিদানের অপেক্ষায় আমি ঈপ্সিতা ঘোষ।

0: বিশ্বাস, গরিফা, নৈহাটি, উত্তর চব্বিশ পরগনা।
1: চোখ রাখো পরের চিঠিতে, লিখেছেন মদনমোহন দে সাঁজোয়াল, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, জীবনে একটু বাজি খরচ করতে বোধহয় সবারই ইচ্ছে করে। একটু নীল আকাশের খোঁজ, একটু ফুলের সুবাস, একটু খুশির আনন্দ রমাদেবীরও করত। কিন্তু একটু বেহিসেবি হলেই ভেতর থেকে কে যেন চেঁচিয়ে বলতো, এই কি করছিস। রমাদেবী তার 70 বছর বয়সের অভিজ্ঞতায় বুঝেছেন জীবনে মিতব্যয়িতার প্রয়োজনীয়তা কতখানি। এ কোনো কৃপণতা নয়, অপচয় বন্ধ করার এক গ্রহণযোগ্য মাধ্যম। বৃদ্ধাশ্রমের ছোট্ট জানালাটি দিয়ে নীল আকাশের দিকে তাকিয়ে তিনিও বুঝেছেন, পথ চলা মানে শুধু আর্থিক সচ্ছলতার যান্ত্রিক কালোযাপন নয়, হৃদয়ের গভীরে কোথাও যেন থাকে চাওয়া পাওয়ার এক সূক্ষ্ম সুখানুভূতির স্বর্গরাজ্য, যাকে কোনো আর্থিক মূল্য স্পর্শ করতে পারে না। অন্তরের সেই আলোকিত সাম্রাজ্যের একান্তের স্বপ্নপুরী জুড়ে সাজানো থাকে আনন্দ, ভালোবাসা, ত্যাগ, ভক্তি, শ্রদ্ধার অমূল্য সম্পদ, যার গোপন দরজার বন্ধ তালা খোলা যায় শুধু মানবিকতা নামক চাবিটি দিয়ে। স্বামীর অকাল মৃত্যুর পর অক্লান্ত পরিশ্রম করে নিজের সুখ স্বাচ্ছন্দ্য সহ কাল্লাদকে বাজে খরচ ভেবে দুহাতে সরিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন ছেলে আবিরকে, কিন্তু ছেলে চাকরি নিয়ে নিজের কেরিয়ার করতে সেই যে সে বিদেশ গেল, আর ফিরে এলো না। মাঝে মাঝে চিঠি লিখলেও ধীরে ধীরে তা বন্ধ হয়ে আসে। রমাদেবী বুঝেছেন মাকে চিঠি লেখার মতো বাজে সময় তার নেই, কিন্তু তিনি যে হৃদয়ের সমস্ত উজাড় করে দিয়েছেন ওই একটুকু মা ডাক শোনার জন্য, তার কাছে এটাই যে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। জীবনের শেষ প্রান্তে এসে রমাদেবী ভাবেন সমস্ত সুখ শান্তি আনন্দ শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে নিঃস্ব হয়ে যাওয়া তিনি কি এইটুকু বাজে খরচ সংসারের কাছে আশা করতে পারেন না।

শাহপুর গ্রাম আর পোস্ট শ্রীরামপুর, জেলা পূর্ব মেদিনীপুর। সেখান থেকে এসেছে সুমন কল্যাণ প্রধানের লেখা চিঠি। তোমার এপক্ষের বিষয় বাজে খরচ শুনে আমি আমার স্কুলে এই বাজে খরচ থেকে নতুন এক উদ্যোগ শুরুর গল্প তুলে ধরতে কলম ধরলাম। আমি প্রত্যন্ত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের বিদ্যালয়ে প্রতিদিন কোনো না কোনো ছাত্রছাত্রী আত্মীয় স্বজনের কাছ থেকে দু টাকা পাঁচ টাকা এনে বিদ্যালয়ের পাশের দোকানে বাজে খরচ করে নানা রকম ফাস্ট ফুড কিনে খেত, যা তাদের শরীরের পক্ষে ছিল ক্ষতিকারক। আর আমাদের বিদ্যালয়ের চারপাশে ওই সব খাবারের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে নোংরা করত। আমরা ছাত্রছাত্রীদের এই ফাস্ট ফুড খাওয়া থেকে বিরত করতে এবং বিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখতে সহশিক্ষকদের সঙ্গে আলোচনা করে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য নতুন এক প্রকল্প আমার ব্যাংক চালু করলাম। বিদ্যালয়ে প্রতিটি ছাত্রছাত্রীর নামাঙ্কিত একটি করে লক্ষ্মীর ভাঁড় রাখা হলো, যেখানে ছাত্রছাত্রী তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে পাওয়া হাত খরচ ওই লক্ষ্মীর ভাঁড়ে জমিয়ে রাখে।

0: আর বাজে খরচ করে অস্বাস্থ্যকর খাবারও কিনে খায় না। উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাসও গড়ে উঠছে। যখন ওরা স্কুল ছাড়বে, ওরা নিজেদের লক্ষ্যের ভাঁড়ও নিয়ে যাবে। এভাবে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বাজে খরচ কমানোর ভাবনা থেকে এই নতুন উদ্যোগের পথ চলা শুরু হয়েছিল 2024-এ, যা আজও প্রবহমান। সুমন কল্যাণ প্রধান, শাহপুর, শ্রীরামপুর, পূর্ব মেদিনীপুর থেকে।
1: পরের চিঠি লিখেছেন দৃপ্ত কুমার হালদার, মল্লারপুর, বীরভূম থেকে। প্রিয় প্রাত্যহিকী, সেদিন রাত প্রায় 10টা, খাওয়া দাওয়া সেরে এবার শুতে যাব, ফোনটা বেজে উঠল। দেখি পলাশের ফোন। আমি যে গ্রামে শিক্ষকতা করি সেই গ্রামের হতদরিদ্র পরিবারের ছেলে পলাশ। আমার ছেলের সহপাঠী ছিল আমারই বিদ্যালয়ের। জন্ম থেকেই বাঁকা পায়ের পাতা, সেই প্রতিবন্ধকতা নিয়েই শিশুবেলা থেকে দেখেছি ওর দৌড়াদৌড়ি আর আদর কাড়া হাসি মুখ। এত রাতে ফোন, তাড়াতাড়ি রিসিভ করি। হ্যাঁ বল পলাশ। স্যার, স্কুলে এখন আপনারা কতজন? কেন রে, বলুন না স্যার। ওই সব মিলিয়ে 21। আচ্ছা স্যার, এখনই কাউকে বলবেন না, শিক্ষক দিবসে আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে ঠিক করেছি আপনাদের দিয়ে একটি করে গাছের চারা ওই দিন স্কুলের বাগানে রোপণ করাবো, আর সামান্য কিছু উপহার দেব। পলাশ, এত খরচ করবি শুধু শুধু? স্যার, এটা আমাদের খুব ইচ্ছে। অদ্ভুত লাগে আমার, আমার ইঞ্জিনিয়ার সন্তানের টোটো চালক বন্ধু, এই প্রতিযোগিতার বাজারে যা রোজগার, তা টোটোর জন্য ঋণ শোধ করতে সিংহভাগ বেরিয়ে যায়। তাতেও লেগে রয়েছে স্কুল আর স্কুলের বাগান নিয়ে, বাঁশ কাটছে বেড়া দেবে বলে, পেরেক, দড়ি, জাল। ওর সাগরেত কটাও ওরই মতো, যেখানে বেশিরভাগ ওর মতো ছেলেরা মোবাইলের নেশায়, খৈনি, গুটখা, এমনকি বদ নেশায় আক্রান্ত। ওরা কজন এ বাজে খরচের নেশায় বুঁদ। স্কুল ছাত্রাবাসের পুঁচকেগুলোও জেনে গেছে ওদের। পলাশদা, মেলায় যাব তোমার টোটো করে। পলাশ রেডি, কেউ অসুস্থ, চলল টোটো হাসপাতাল। প্রবল বৃষ্টি, কোনো স্যার ম্যাডাম বাস ধরবেন, মুশকিল আসান পলাশ। শুধু টাকার কথা বললেই মুখটা বিষণ্ণ, যেন ওর এই বাজে খরচের আনন্দে বাদ সাজছি আমরা। কোথা থেকে পেলি পলাশ এই সদানন্দ হৃদয়, যার ছোঁয়া পেয়ে তোর গ্রামের আরও এতজন তোর পাশে একইভাবে? দরিদ্র পরিবারে এত সম্পদ থাকে, নিবি পলাশ আমাকেও তোর বাজে খরচের সঙ্গী করে? লিখলেন দীপ্ত কুমার হালদার, মল্লারপুর।

0: আকাশ বাতাসের খবর জানিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, কলকাতা ও তার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে সাধারণত মেঘলা আকাশ, দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 94% এবং সবচেয়ে কম 66%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 13.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা বেড়ে 55 কিলোমিটার হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবী বন্ধুদের আগামী 31 অগস্ট পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার খবরটি জানিয়ে দিলাম।
1: সত্যি বড্ড গরম, যাকে বলে ভ্যাপসা গরম, ভাদ্রের গরম বলে কথা। তবে বৃষ্টি বাদলেরও কমতি নেই, তাই এই গণ্ডগোলের সময়টা একটু সাবধানে থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, ভালো কাটান প্রতিটি দিন। আবার নিশ্চয়ই কথা হবে। যাবার আগে আরও একবার মনে করাই নতুন পক্ষের প্রাত্যহিকীর বিষয়টি। সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষে লিখুন।

খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। দুই নেতা একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নতুন করে বৃষ্টিপাত এবং বন্যার আশঙ্কার মধ্যেই নেপালে হড়কাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675, 2500 মানুষ এখনও নিখোঁজ। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুধবার নেপালে আকস্মিক বন্যার ঘটনার পর এখনও পর্যন্ত 108 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। 275 জন ভারতীয় এখনও নিখোঁজ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ লখনউয়ে একটি শিল্প সম্মেলনে ভাষণ দেবেন। গতকাল তিনি তার নির্বাচনী ক্ষেত্রে বহু কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। রাষ্ট্রপতি প্রাসাদে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে উজবেকিস্তানে যোগ ফেডারেশনে আয়োজিত একটি যোগব্যায়াম কর্মসূচিতে যোগ দেবেন এবং এরপর সরাসরি উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাত মির্জিয়োয়েভের প্রাসাদে যাবেন। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। রাষ্ট্রপতি প্রাসাদে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তবে খনিজ শিল্প, বিশেষ করে বিরল মৃত্তিকা খনিজ, সোনা এবং অন্যান্য প্রয়োজনীয় ধাতু এবং চিকিৎসা, কৃষি ও দক্ষতা উন্নয়নের মতো ক্ষেত্রগুলিতেও দুই দেশ বিশেষ গুরুত্ব দেবে। প্রধানমন্ত্রীর প্রচেষ্টার ফলে গত 10 বছরে দুদেশের মধ্যে বাণিজ্য 300% বৃদ্ধি পেয়েছে। আগামী বছরগুলিতে বর্তমান $1 বিলিয়ন বাণিজ্যকে দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে দুই দেশ যৌথভাবে কাজ করছে। এ বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। নতুন করে বৃষ্টিপাত এবং আরও বন্যার কারণ আশঙ্কার মধ্যেই নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675, অন্তত 320 জন বিদেশি নাগরিক সহ প্রায় 2500 মানুষ এখনও নিখোঁজ, 4400 জনেরও বেশি মানুষকে উদ্ধার বা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া 261 জন বিদেশি পর্যটক রয়েছেন। নেপাল পুলিশ জানিয়েছে, 8টি জেলা থেকে মোট 675টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চিতওয়ান, পূর্ব নাওয়ালসে এবং পশ্চিম নাওয়ালসে জেলায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। 15,000-এর বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। আটকে পড়া মানুষদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেবার জন্য হেলিকপ্টার করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বন্যা বিধ্বস্ত রাসুয়া জেলায় বৃষ্টি ও কুয়াশার কারণে সাময়িকভাবে স্থগিত থাকার পর গতকাল সেখানে অনুসন্ধান ও উদ্ধারের কাজ পুনরায় শুরু হয়েছে। চীন জানিয়েছে, নেপাল চীন সীমান্তে চীনা অংশ 7 জন মারা গেছে এবং 550 জনের বেশি মানুষ নিখোঁজ। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ বলেছেন, সরকার বন্যা দুর্গত নাগরিকদের পাশে রয়েছে এবং সমস্ত সরকারের সম্পদ কাজে লাগিয়ে প্রতিটি নাগরিকের জীবন বাঁচানোই তাদের প্রধান অগ্রাধিকার। রাজধানী কাঠমান্ডুর সঙ্গে দেশের অন্যান্য অংশের সংযোগকারী প্রধান সড়ক মুগলিং কাঠমান্ডু মহাসড়ক বুধবার থেকে বন্ধ থাকার পর গতকাল পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে আরও বেশ কিছু সড়ক এখনও অবরুদ্ধ বা চলাচলের অনুপযোগী হয়ে আছে। নতুন করে বৃষ্টিপাত পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে। নেপালের আবহাওয়া বিভাগ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে আরও বৃষ্টিপাত ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুধবার নেপালে আকস্মিক বন্যার ঘটনার পর এ পর্যন্ত 108 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায়
মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আগে যাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না, এখন প্রায় 50 জন ভারতীয় নাগরিকের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, 275 জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। ভারতীয় বংশোদ্ভূত ও অন্য দেশের নাগরিক

128 জন নিখোঁজ। স্থানীয় সরকারি সূত্রে খবর অনুযায়ী গত দুদিনে 598 জন ভারতীয় নাগরিক চীন থেকে নেপালে প্রবেশ করেছে। এদিকে চীন থেকে এখনও রওনা হননি এমন 900 জন ভারতীয় নাগরিক নিরাপদেই রয়েছেন। বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস সরাসরি অথবা স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। নেপাল উদ্ধার ও তল্লাশি অভিযান সহায়তার জন্য ভারত সরকারের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স NDRFকে প্রস্তুত রেখেছে। পাশাপাশি জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর বিমান পাঠিয়ে অবিলম্বে মানবিক সহায়তা প্রদানের ব্যবস্থাও করা হয়েছে। এর মধ্যে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, গতকাল কাঠমান্ডুতে 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে চতুর্থ বিমান হিসেবে একটি C-130J হারকিউলিস পাঠানো হয়েছে। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজে সহায়তার লক্ষ্যে ভারতের 11 সদস্যের একটি কারিগরি দল গতকাল নেপালের বন্যাদুর্গত এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিও সরজমিনে পরিদর্শন করেছেন। চিকিৎসক, প্যারামেডিক এবং টানেল ইঞ্জিনিয়ারদের দল শুক্রবার কাঠমান্ডুতে এসে পৌঁছয়। গতকাল তারা নুয়াকট জেলার ত্রিশুলিতে একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের উদ্ধারের কাজে হাত লাগায়। নেপাল সরকার জানিয়েছে যে চিলিমে ও লাটাং এলাকায় আকাশপথে জরিপ চালানোর পর ভারতীয় দলটি সুড়ঙ্গ এলাকায় প্রয়োজনীয় উদ্ধার কাজ শুরু করেছে। নেপাল সরকার ভূতে কোষে নদীতে বন্যার নতুন সতর্কতা জারি করেছে এবং নদী তীরবর্তী এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নদীতে জলের প্রবাহ বৃদ্ধির কথা জানিয়েছে। রাসোয়া, নোয়াকট এবং ধাদিং এলাকায় ভূতে কোষে নদী সংলগ্ন এলাকাবাসীদের সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও অত্যন্ত ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। IMD তথ্য অনুযায়ী আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লখনৌতে 3 দিনের সফরের তৃতীয় শেষ দিনে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি শিল্প সম্মেলনে ভাষণ দেবেন। PM সেতু যোজনার আওতায় আয়োজিত এই সম্মেলনে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং বৃত্তিমূলক শিক্ষার মতন বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানটি শুনবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে তিনি লখনৌ ক্যান্টনমেন্ট এলাকায় 101 কোটি টাকা মূল্যে 12টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS-এর প্রধান মোহন ভাগবত বলেছেন যে যেসব হিন্দু মনে করেন ভারতে মুসলমানদের কোনো স্থান থাকা উচিত নয়, তিনি আর হিন্দু থাকেন না। কারণ হিন্দুত্ব প্রতিটি মানুষের মর্যাদাকেই স্বীকৃতি দেয় এবং একই সত্যে পৌঁছানোর বিভিন্ন পথকে মেনে নেয়। নিউ ইয়র্কে আয়োজিত ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হিউম্যানিটি শীর্ষক ধর্মীয় নেতাদের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, হিন্দু পরিচয়ের জন্য ধর্মীয় বৈচিত্র্য এবং প্রতিটি ব্যক্তির সমান মূল্যকে স্বীকার করা আবশ্যক। প্রতিটি মানুষের মর্যাদা রয়েছে এবং মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। শ্রী ভাগবত আরও বলেন, বিভিন্ন আক্রমণ নেমে আসা এবং সভ্যতার ঐতিহ্যের অনেক উপাদান হারিয়ে যাওয়া সত্ত্বেও ভারতের সহাবস্থানের ঐতিহ্য টিকে রয়েছে। বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে দলিত সম্প্রদায়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র ডক্টর গুরুপ্রকাশ পাসোয়ার অভিযোগ করেন, দলিত সম্প্রদায়কে অপমান করার একটি ইতিহাস কংগ্রেসের রয়েছে। তিনি বলেন, এর বিপরীতে নরেন্দ্র মোদী সরকার BR আম্বেদকরের স্মৃতি বিজড়িত স্থানগুলিকে তীর্থস্থানের মর্যাদা দিয়ে তার ঐতিহ্যকে সম্মান জানিয়েছে। বাংলাদেশের উত্তর পশ্চিমে জেলা রংপুর একটি হিন্দু পরিবারকে হত্যার ঘটনায় পুলিশে দেওয়া ব্যাখ্যার বিষয়ে সিভিল সোসাইটির একাংশ অসন্তোষ প্রকাশ করেছে। গতকাল তারা এই হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা, আইন ও সালিশ কেন্দ্র এবং সংখ্যালঘু অধিকার বিষয়ক সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উভয়ে ওই পরিবারটিকে হত্যার ঘটনায় পুলিশের ভাষ্য নিয়ে প্রশ্ন তোলার 2 দিন পর রংপুর সিটি সিভিক সোসাইটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। মহিলা ক্রিকেটে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত তাদের টি-20 এশিয়া কাপ অভিযান শুরু করবে। ভারতীয় সময় রাত 8:30 ম্যাচ শুরু হবে।
শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাবকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। খেলাধুলার উন্নয়নে রাজ্য সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করবে। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিহত মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের হাতে গতকাল চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ক্যামাক স্ট্রিটের ঘটনায় সরকারি কাজে বাধা দান এবং পুলিশ কর্মীদের মারধরের মতো একাধিক অভিযোগে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে 3টি এফআইআর দায়ের করেছে পুলিশ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে ইস্ট বেঙ্গল আজ কাস্টমসের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত সংবাদে। খেলাধুলোর উন্নয়নে রাজ্য সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করবে। চলতি বছরে এরকম 100টি স্টেডিয়াম তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। স্টেডিয়ামগুলি ঋষি অরবিন্দের নামে করা হবে। মুখ্যমন্ত্রী জানান, খেলাধুলোর উন্নয়নে চলতি বছরে 400 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এছাড়াও অটল খেল সম্মানের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গের জাতীয় ক্লাবগুলিকে 1 কোটি টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। গতকাল নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সমাজ গঠনে খেলাধুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্য সরকার ক্রীড়াক্ষেত্রের মানোন্নয়নে নানা প্রস্তাব খতিয়ে দেখছে। শ্রী অধিকারী বলেন, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ক্রীড়াক্ষেত্র ছিল অবহেলিত। কেন্দ্রীয় সরকার রাজ্যের খেলাধুলোর মানোন্নয়নে সব রকম সহায়তা করতে প্রস্তুত। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে খেলাধুলো নিয়ে বারে বারে কথা বলেছেন।
1: মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক মাসের শেষ রবিবার মন কি বাত করেন, 11টা থেকে 11:30 হিন্দিতে, তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজও সেটা পাওয়া যায়। উনার এই 30 মিনিট বক্তব্যে 5 মিনিট খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া নিয়ে থাকে। আগে পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণকারী বাড়াও এবং অংশগ্রহণ করার জন্য অর্থ দাও, পরিমাণ কম হতে পারে। পুরস্কার পেতে তো 3 বছর লাগবে, কারণ যে অবস্থা, যে গাড্ডা তৈরি হয়েছে, এই গর্তগুলোকে মেরামত করতে গেলে আগে আমাদেরকে যারা যাবেন, যারা যাওয়ার যোগ্যতা অর্জন করবেন, তাদের সঙ্গে আমরা কাজ করব।
0: গতকাল জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে এই রাজ্যের সফল ক্রীড়াবিদদের হাতে মোট 4,31,50,000 টাকা চেক তুলে দেওয়া হয়েছে। এছাড়াও স্পোর্টস কোটায় চাকরি নিয়োগপত্র দেওয়া হয়েছে 13 জনকে। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিহত মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের হাতে গতকাল চাকরি নিয়োগপত্র তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত সন্ধ্যায় দীঘা থানায় 2 মহিলাসহ মোট 9 জনের হাতে স্পেশাল হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেন। মুখ্যমন্ত্রী বলেন, ক্যাবিনেট থেকে এই নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে।
1: ক্যাবিনেট থেকে অনুমোদন করেছে, আমরা হোমগার্ডের চাকরি দিয়েছি। মৎস্যজীবীরা যারা, যাদের দেহ পাওয়া গেছিল আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, এখানকার ফিশারম্যান অ্যাসোসিয়েশন এবং ফিশারির লোকরা বলছে এই প্রথম কোন সরকারি কাজ করবে, আমাদের কর্তব্য করা উচিত।
0: উল্লেখ্য, গত 2 জুলাই 15 জন মৎস্যজীবী জয়মা কালী নামে একটি ট্রলারে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। প্রাকৃতিক দুর্যোগে সেটি নিখোঁজ হয়ে যায়। পরে দক্ষিণ চব্বিশ পরগনার বকখালির কাছে ট্রলারটিকে উল্টানো অবস্থায় পাওয়া যায়। ইতোমধ্যে মৃত নিখোঁজ 15 জন মৎস্যজীবীর পরিবারের হাতে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দিয়েছে রাজ্য সরকার। নেপালে ঘুরতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়া আরামবাগের 65 জন পর্যটক সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। গতকাল এক ভিডিও বার্তা পাঠিয়ে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছেন তাঁরা। গত 24 আগস্ট বিকেলে আরামবাগের ওলাই বিবিতলা থেকে 12 দিনের সফরে নেপাল রওনা দিয়েছিলেন ওই পর্যটকরা। নেপালে গিয়ে হঠাৎ দুর্যোগের কারণে টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় তাঁদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে নেপালে গিয়ে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠার এখনও সন্ধান না মেলায় উৎকণ্ঠায় রয়েছে পুরো পরিবার। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বিধায়কদের একটি দল গতকাল শুভ্রাংশু রায়ের বাড়িতে গিয়ে তাঁর পাশে থাকার আশ্বাস দেন। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ পশ্চিমবঙ্গের বিপুল সম্ভাবনা রয়েছে বলে রাজ্য বিজেপি সভাপতি সাংসদ শমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে বাণিজ্যিক উৎপাদন শুরুর কথা উল্লেখ করে এক্সাইন্ডেলে তিনি বলেন, সরকার কেবল সঠিক নীতি, দ্রুত সিদ্ধান্ত এবং রাজনৈতিক সদিচ্ছা দেখালেই অনেক সমস্যার সমাধান সম্ভব। রাজ্য সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিগত রাজ্য সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, প্রশাসনিক গড়িমসি এবং অযথা অনুমোদনের বিলম্বের কারণে অশোকনগরের মতো সম্ভাবনাময় প্রকল্প এতদিন থমকে ছিল। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত শিশুগুলির মধ্যে অন্তত 10টি শিশুর ওজন অত্যন্ত কম ছিল বলে স্বাস্থ্যমন্ত্রী শারদোত্তম মুখোপাধ্যায় জানিয়েছেন। ওই হাসপাতালে শিশু মৃত্যুতে তদন্ত কমিটি স্বাস্থ্য দপ্তরে তাদের রিপোর্ট জমা দিয়েছে। 9টি শিশুকে হাসপাতালের বাইরে থেকে ভর্তি করা হয়েছিল বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। তাদের মায়েদেরও বয়স কম। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামীণ হাসপাতালগুলিতে কম ওজনের শিশুদের রাখার ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তাদের মেডিকেল কলেজে রেফার করা হয়। সরকারি কাজে বাধাদান এবং পুলিশ কর্মীদের মারধরের মতো একাধিক অভিযোগে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে 3টি এফআইআর দায়ের করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরে বিলবোর্ড খোলা নিয়ে ব্যাপক গণ্ডগোল বাধে তারই তদন্তে অভিষেককে সমন পাঠিয়েছে শেক্সপিয়ার সরণী থানা। গতরাতে পুলিশের একটি দল তৃণমূল সাংসদের কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসে। আগামী 1 সেপ্টেম্বর বেলা 12টায় তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার ক্যাথিড্রাল রোডে মমতাপন্থী তৃণমূল ছাত্র পরিষদের সভায় আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে দলনেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। কলকাতা হাইকোর্ট রাস্তার একদিক খোলা রেখে সবার অনুমতি দিলেও সেদিন 2টি লেনই বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, ঐতিহ্য সংরক্ষণ এবং পর্যটকদের নিরবচ্ছিন্ন সুবিধা দেওয়ার লক্ষ্যে পর্যটন দপ্তর জলপথ পরিবহনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই উদ্দেশ্যে পর্যটন দপ্তর গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRLC নির্মিত 100 জন যাত্রী বহনে সক্ষম 2টি হাইব্রিড বৈদ্যুতিক ফেরি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন,
2: GRLC-র সাথে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর 2টি চুক্তিতে আবদ্ধ হলো। একটি ক্ষেত্রে আমরা 2টো প্যাসেঞ্জার হাইব্রিড ইলেকট্রিক ফেরিস বিল্ড বাই গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, আমাদের বেলি ব্রিজ যেটা অরণ্য জলদাপাড়ায় সেটা ভেঙে গিয়েছিল এবং সেখানেও 2টো বেলি ব্রিজ সেখানে আমাদের GRLC তৈরি করছে।
0: খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষার তর্জমা। পণ্যবাহী ট্রাক থামিয়ে চালকের কাছ থেকে টাকা তোলার অভিযোগে 2 পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছে লালবাজার। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 1 সিভিক ভলান্টিয়ারকেও কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাসপেন্ড হওয়া 2 পুলিশ কর্মী নুরুল ইসলাম মোল্লা ট্রাফিক গার্ডের সার্জেন্ট, অন্যদিকে কনস্টেবল পদে কর্মরত ছিলেন শিবনাথ ঠাকুর। ওই 2জন সিভিক ভলান্টিয়ার আলী হাসান মোল্লাকে নিয়ে ভাঙড়ের ঘটকপুকুর চৌমাথায় পণ্যবাহী গাড়ি থেকে লাগাতার টাকা তুলছিলেন বলে অভিযোগ জমা পড়ে। দেশের সংস্কৃতি ও মনীষীদের জীবনকে সামনে রেখে এবার অনুষ্ঠিত হবে সুবর্ণ জয়ন্তী বর্ষের কলকাতা আন্তর্জাতিক বইমেলা। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে গতকাল এক বৈঠকে পরামর্শদাতাদের উপস্থিতিতে 11 সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, 2027-এর বইমেলা অনুষ্ঠিত হবে আগামী বছরের জানুয়ারির 22 থেকে ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত। শ্রী শ্রী ওঙ্কারনাথ দেব বৈদিক বিদ্যাপীঠের উদ্যোগে গতকাল মহামিলন মঠে অনুষ্ঠিত হয়েছে একদিনের বিশেষ আলোচনা চক্র ভারত কথা যে গাথা সারা বিশ্ব শুনছে। ভারতীয় ঐতিহ্য, আধ্যাত্মিকতা, প্রাচীন শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান, মহাকাশ গবেষণা ও সমকালীন ভারতের বিভিন্ন দিক নিয়ে বিশিষ্ট বক্তারা তাদের বক্তব্য উপস্থাপন করেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে মঙ্গল বুধবার নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবল ইস্টবেঙ্গল আজ কাস্টমসের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচে ড্র করলে তারা সুপার 6 পর্বে পৌঁছবে। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু হবে দুপুর 3টে। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মধুমিতা সিংহ।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন মধুমিতা সিংহের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ, আজ পর্ব ৭।

0: শুরু হচ্ছে ধারাবাহিক পরমাণু জগৎ। আজকের পর্বে জীবন পরিবর্তনকারী অণু, রচনা সায়েন্স কমিউনিকেটরস ফোরামের পক্ষে শুভ্রা চক্রবর্তী।
1: এই চল, উপরে যাবি তো? আজ ছুটির পর স্যার অডিও ভিজুয়াল ক্লাস পড়াবেন।
2: হ্যাঁ, ওখানেই তো যাচ্ছি, চল। এই শোন, এমকের ক্লাস বলেই যাচ্ছি, বুঝেছিস? নাহলে বাড়ি চলে যেতাম।
3: তা নয় তো কি, ওই দেখ অনেকেই চলে এসেছে, চল চল চল।
4: হ্যাঁ চল চল চল।
1: এই স্যার,
5: স্যার আসি।
6: হ্যাঁ এসো এসো এসো, বসো সবাই।
2: হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। চল চল চল। স্যার আজ কিসের ক্লাস?
5: এক্ষুনি বুঝতে পারবে, তোমরা MBBS ফার্স্ট ইয়ার তো?
3: হ্যাঁ স্যার।
5: তাই জন্যই স্পেশাল ক্লাসের ব্যবস্থা।
1: স্যার আপনি বলেছিলেন ওষুধ হিসেবে সিনথেটিক জৈব যৌগের ব্যবহার নিয়ে একটা।
5: হ্যাঁ তাই তো, সেটাই তোমরা দেখবে আর শুনবে।

0: আমি পরমাণু, আমার গঠনের জ্ঞান দিয়েই বিরাট সংখ্যায় জৈব যৌগ সংশ্লেষ করা সম্ভব হয়েছে। একসময় কার্বন পরমাণুর গঠন, রিং চেন এবং বিভিন্ন রকম বন্ড তৈরির ক্ষমতা জানা গেল। ফলে কি হল, এক বিরাট সংখ্যক জৈব যৌগের জন্ম হল। কেমিস্ট্রা প্রতি বছর প্রায় শখানেক জৈব যৌগ সংশ্লেষ করতে লাগলেন।
1: স্যার, ওটা কি দেখাচ্ছে? কার্বন পরমাণু কিভাবে বন্ডের মাধ্যমে যৌগ তৈরি করছে?
2: হ্যাঁ, ঠিক তাই। দেখো, প্রাকৃতিকভাবে যেমন ওষুধের উপকরণ পাওয়া যায়, তেমনি সেটা সংশ্লেষও করা যায়। ওষুধগুলোর উৎস প্রাকৃতিক, সেগুলো বেশিরভাগই বিভিন্ন অ্যালকালয়েডস, মানে উপক্ষার, গ্লাইকোসাইডস, ভিটামিন আর অ্যান্টিবায়োটিক্স।
3: কিন্তু স্যার, ভিটামিন, হরমোন, অ্যান্টিবায়োটিক্স, এগুলো তো সিনথেসিস করা যায়, মানে তৈরি করা যায়।
2: যাই তো, ডায়াবেটিস, ম্যালেরিয়া অথবা ভাইরাস ঘটিত অসুখের ওষুধ, এমনকি HIV বা ক্যান্সারের ওষুধ সিনথেটিক্যালি তৈরি করা যায়।
1: এরা সবাই তাহলে সিনথেটিক জৈব যৌগ?
2: ঠিক তাই।
4: কিন্তু স্যার, এটা বুঝতে পারছি না, এগুলো যদি প্রকৃতিতে পাওয়াই যায় তাহলে সিনথেসিস করার কি দরকার?
2: বাহ, খুব ভালো প্রশ্ন। আমি দেখাচ্ছি মনিটারে। শুভায়ন, রেশমি, দেখো দেখো দেখো, কি দেখতে পাচ্ছ? ওগুলো গাছ তো?
5: হ্যাঁ হ্যাঁ স্যার,
1: গাছ তো।
3: ওগুলো কি গাছ?
2: ওগুলো ইউ গাছ, প্যাসিফিক ইউ ট্রি, নর্থ আমেরিকায় দেখা যায়। চির সবুজ গাছ, গাঢ় সবুজ পাতা, কি দেখতে পাচ্ছ তো?
4: হ্যাঁ স্যার।
1: গাছগুলো বেশি বড় নয়।
2: হ্যাঁ মনামি, আসলে ওরা খুব ধীরে ধীরে বাড়ে, আর খুবই আনকমন গাছ। আর সব থেকে বড় কথা, এর ছাল তুলে ফেললে গাছগুলো মরে যায়।
3: ভারী অদ্ভুত তো স্যার।
2: তাই তো বলছি, এর ছাল থেকে যে ট্যাক্সল এ যৌগ পাওয়া যায়, সেটা কয়েক ধরনের ক্যান্সারের চিকিৎসায় খুবই ফল দিয়েছে।
4: ও স্যার, বুঝতে পেরেছি। যেহেতু ছাল তুলে ফেললে গাছটা মরে যায়, তাই প্রাকৃতিকভাবে ট্যাক্সল আমরা খুব বেশি পাবো না, তাই তো?
2: একদম ঠিক। তাই ক্যান্সারের চিকিৎসায় ট্যাক্সলের চাহিদা মেটাতে সিনথেটিক ট্যাক্সল এ তৈরি করতে হয়েছে, আর কেমিস্ট্রা এটা খুব সফলতার সঙ্গে করেছে।
4: তাহলে স্যার, এই সিনথেটিক জৈব যৌগ তৈরি না হলে ক্যান্সারের চিকিৎসায় খুবই অসুবিধে হতো।
2: অসুবিধা মানে? এই যৌগগুলো আমাদের মারণ রোগের হাত থেকে বাঁচাচ্ছে, আমাদের জীবন পাল্টে দিচ্ছে। শুভায়ন
1: স্যার, এগুলো তো সিনথেটিক অর্গানিক কম্পাউন্ড, তাহলে স্যার সেমি সিনথেটিক কম্পাউন্ড কোনগুলো?
2: বাহ বাহ, ভেরি গুড কোয়েশ্চেন। দেখো দেখো, মনিটরের দিকে দেখো।
0: ওরা মনিটরে দেখছে একটা যৌগের গঠন।

0: এর উৎস প্রাকৃতিক ট্যাক্সল। এবার এর গঠনে পরিবর্তন করে যে যৌগটা পাবে সেটা সেমি সিনথেটিক।
1: তার মানে নতুন করে তৈরি করা নয়, ওই যৌগের গঠনের পরিবর্তন করলে সেটা সেমি সিনথেটিক।
2: হ্যাঁ, এরকম অনেক ওষুধ আছে, অনেক অ্যানালজেসিক মানে যন্ত্রণা নিরোধক ওষুধ এভাবেই তৈরি হয়।
3: তাহলে স্যার পিওর সিনথেটিক কোন ওষুধগুলো?
2: দেখো দেখো জিত, মনিটরে যে ছবিগুলো আসছে ভালো করে দেখো দেখো।
3: হ্যাঁ দেখছি স্যার।
2: একজনকে অজ্ঞান করা হচ্ছে।
3: হ্যাঁ,
2: ওষুধটা দেখো, অ্যালোবারবিটাল, একটা ওষুধ যেটা অ্যানেস্থেশিয়ার জন্য ব্যবহার করা হয়। দেখো ছবিতে কি বুঝছো,
3: গা চুলকোচ্ছে,
2: হ্যাঁ সারা গা লাল হয়ে গেছে, এর জন্য অ্যান্টি অ্যালার্জিক ওষুধ ব্যবহার করা হয়। এছাড়াও অনেক ওষুধ আছে যেগুলো পিওর সিনথেটিক।
4: স্যার এবার বাড়ি যাব, না হলে কিন্তু খিদের জন্য আমার পেট ব্যথা করবে, খুব খিদে পেয়েছে স্যার। এবার ছুটি দিন স্যার। হ্যাঁ
2: আজকে আর নয়, পরে আবার হবে। হ্যাঁ
3: রেশমি, অরিজিৎ অনেকদিন ক্লাসে আসছে না, তুই জানিস কেন?
1: না রে, আমিও তাই ভাবছিলাম। এই মনামি তুই জানিস?
5: শুনেছিলাম ওর জ্বর হয়েছে, তবে এতদিন আমাদের একবার খোঁজ নেওয়া উচিত ছিল।
3: দাঁড়া দাঁড়া দাঁড়া, শুভায়নকে জিজ্ঞেস করি, ও হয়তো বলতে পারবে। এই শুভায়ন, শুভায়ন!
6: হ্যাঁ কি হলো?
3: এদিকে এদিকে।
6: এই কি রে, কি হয়েছে? চল ক্লাসে যাই।
3: শোন না, অরিজিতের খবর জানিস কিছু?
6: হ্যাঁ হ্যাঁ জানি, তবে ভাবছিলাম তোদের বলবো কিনা।
1: ওমা কেন?
3: কেন, আমরা কি ওর বন্ধু না নাকি?
6: না না, তার জন্য নয়, আসলে খবরটা এমনই যে মানে।
5: কেন রে, কেন রে, কি হয়েছে
1: বল না রে।
5: হ্যাঁ
6: আসলে অরিজিতের এমন একটা ইনফেকশন হয়েছে, ডাক্তাররা সেটা ধরতেই পারছে না।
3: ইনফেকশন হয়েছে ধরতে পারছে না?
6: হ্যাঁ, আসলে ওষুধে তেমন কাজই করছে না।
1: বাবারে, আমার তো খুব ভয় করছে।
5: আমারও।
6: চল ক্লাসে যাই, স্যারকে বলতে হবে ব্যাপারটা।
3: চল চল
6: চল চল চল চল।

0: শোনো, তোমরা মন খারাপ করো না, অরিজিৎ ভালো হয়ে যাবে, আবার ক্লাসে আসবে।
1: কিন্তু স্যার ওর তো,
0: হ্যাঁ তাতে কি হয়েছে? আরে বাবা নিশ্চিন্ত হয়ে থাকো, এর চিকিৎসা আছে, ওর তো কেমোথেরাপি শুরু হয়ে গেছে।
2: কেমোথেরাপি? সে তো ক্যান্সারের জন্য দরকার হয় স্যার।
0: ওরে বাবা, তা নয় তা নয়, যে কোনো রাসায়নিকের সাহায্যে চিকিৎসাকেই কেমোথেরাপি বলা হয়।
3: কেমোথেরাপিতেই সেরে যাবে?
0: হ্যাঁ, কেমোথেরাপির সঙ্গে আরো অনেক চিকিৎসা আছে, তবে কেমোথেরাপিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
2: স্যার এটা একটু ভালো করে বুঝিয়ে দিন না স্যার।
1: হ্যাঁ স্যার একটু বুঝিয়ে দিন।
0: দেখো, তোমরা জানো অণুজীবের কারণেই অসুখ হয়। অণুজীব শরীরে ঢুকে খুব দ্রুত সংখ্যায় বাড়তে থাকে, শরীরের প্রতিরোধ ক্ষমতাকে যখন তারা হারিয়ে দেয় তখনই অসুখ হয়।
2: কিন্তু স্যার তাহলে কেমোথেরাপি এতটা গুরুত্বপূর্ণ কেন?
0: সুভায়ন মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো।
2: হ্যাঁ,
0: সুনির্দিষ্টভাবে রাসায়নিক পদার্থকে ব্যবহার করা হয় সংক্রামক অণুজীব ধ্বংস করার জন্য, অবশ্যই শরীরের কোনো ক্ষতি না করে।
1: তার মানে এই রাসায়নিক পদার্থগুলোকে ওষুধ বলা হয়?
0: ঠিক, যেসব রাসায়নিক পদার্থ কোনো অসুস্থতাকে সারিয়ে তোলে বা অসুখের উপসর্গগুলোকে দূর করে তাদেরই তো আমরা ওষুধ বলবো।
4: স্যার এখানে কেমিস্টের ভূমিকা কতটা?
0: হ্যাঁ, একজন কেমিস্ট যিনি ওষুধ তৈরি করবেন তাকে তো ভালো করে জানতে হবে যে একটি ওষুধ আণবিক স্তরে মানুষের শরীরের ওপর কিভাবে কাজ করবে, আর একই সঙ্গে মানুষের শরীর ও ওই ওষুধের অণুর প্রতি কি প্রতিক্রিয়া দেখাবে সেটাও জানতে হবে। দেখো এবার মনিটরে দেখো।
5: জানা দরকার আধুনিক কেমোথেরাপি শুরু কিভাবে হয়েছিল। ডক্টর গারহার্ড ডোম্যাগ তার মৃত্যু পথযাত্রী মেয়েকে বাঁচালেন কিভাবে?
6: স্যার স্যার জ্বরটা তো কিছুতেই কমছে না।
7: পিটার, পিটার

0: দেখে বোধহয় বাঁচাতে পারলাম না, তবে একবার শেষ চেষ্টা করব। জানো তো, প্রন্টোসিল ইঁদুরের শরীরে স্ট্রেপটোকক্কাইয়ের গ্রোথকে আটকে দিয়েছে, আমি সেটাই একবার মেয়েকে দেব।
1: ওরাল ডোজ স্যার?
0: হ্যাঁ পিটার, চলো তো চলো, ওকে হা করাও।
1: আসুন আসুন স্যার আসুন। এই যে দিন,
0: ঈশ্বর ঈশ্বর ওকে রক্ষা কর।

0: স্যার চোখ খুলেছে, মেয়ে আমাদের চোখ খুলেছে স্যার।
1: টেম্পারেচারটা দেখো তো, টেম্পারেচারটা,
0: টেম্পারেচার আমি আগে দেখে নিয়েছি স্যার, 101 degrees।
1: থ্যাংক থ্যাংক গড, ওষুধে কাজ করেছে, এবারও বেঁচে যাবে পিটার, নিশ্চয়ই বেঁচে যাবে।
0: শুধু ও নয়, এ সংক্রমণ হলে সারা পৃথিবীর মানুষ বাঁচবে।
1: ও ঈশ্বর, আমি যে কি শান্তি পেলাম। ধন্যবাদ ধন্যবাদ।

0: কি সব চুপ করে আছো কেন, কি বুঝলে?
1: বলছি স্যার, এটাই কেমোথেরাপি?
0: হ্যাঁ, আধুনিক কেমোথেরাপির এটাই শুরু। জানো, 1939 সালে এই ডক্টর ডোম্যাগ মেডিসিনের নোবেল প্রাইজ পেয়েছিলেন।
2: স্যার, ওর মেয়ের ইনফেকশন কিভাবে হয়েছিল?
0: ওই স্টেরিলাইজ নয়, মানে জীবাণুমুক্ত নয় অ্যামোনিডল থেকে।
3: এই ঘটনা কবে হয়েছিল স্যার?
0: 1935।
1: তাহলে স্যার আমাদের অরিজিৎ বেঁচে যাবে তো?
0: হ্যাঁ, নিশ্চয়ই বাঁচবে। কেমোথেরাপি কোথায় পৌঁছে গেছে এখন, ও নিশ্চয়ই বাঁচবে। তোমরা ভয় পেও না, বরং কাল একবার ওকে গিয়ে দেখে এসো।
3: হ্যাঁ স্যার,
1: আমরা সবাই যাব।
4: স্যার, এই ঘটনাই তাহলে পথ দেখালো আরো ইনভেস্টিগেশনে।
0: ঠিক কথা বলেছো জিত। 1936-এ আর্নেস্ট ফোরনিউ দেখালেন যে মানুষের শরীরে ব্রন্টোসিল ভেঙে গিয়ে সালফানিলামাইড তৈরি করে, সেটাই আসলে স্ট্রেপটোকককে মেরে ফেলে, আর এর থেকেই সালফার ড্রাগস বেরিয়ে এলো।
4: সালফার ড্রাগস কোনগুলোকে বলবো স্যার?
0: দেখো, এই সালফানিলামাইড থেকে যে যৌগগুলো পাবো, মানে ডেরিভেটিভস, সেগুলোই সালফার ড্রাগ। আর দেখো একটা জিনিস, এই ডেরিভেটিভসগুলোই প্রথম সিনথেটিক যৌগ যেগুলো রোগ সৃষ্টিকারী অণুজীব বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী প্রমাণিত হলো।
3: কোন কোন রোগের বিরুদ্ধে স্যার?
0: অনেক অনেক, যেমন নিউমোনিয়া, টিবি, ডিপথেরিয়া, স্কারলেট ফিভার, এইসব আর কি।
1: তার মানে স্যার, সালফানিলামাইডের গঠনের পরিবর্তন করে এই যৌগগুলো পাওয়া গিয়েছিল?
0: এর গঠনের পরিবর্তন করে হাজার হাজার ভেরিয়েশন পাওয়া গিয়েছিল, তবে সব থেকে ভালো ফল পাওয়া গিয়েছিল SO2NH2 গ্রুপ থেকে, একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে একটা হেটারোসাইক্লিক অ্যামাইন প্রতিস্থাপিত করে।
3: স্যার, কতগুলো ভেরিয়েশনের নাম বলুন না।
0: হ্যাঁ, লেখো লেখো, রেশমি লেখো। হ্যাঁ লেখো,
3: লিখছি স্যার।
0: সালফা পাইরিডিন, সালফা ডায়াজিন, সালফা গুয়ানিন, সালফা থায়াজোল, সালফাসিটামাইড, এরা খুবই সফল ডেরিভেটিভস।
1: অনেক কিছু জানতে পারলাম স্যার, খুব ভালো লাগলো।
4: কিন্তু স্যার, আজ আর নয়, তাহলে মাথায় রাখতে পারবো না স্যার।
0: ঠিক আছে জিৎ, ঠিক আছে ঠিক আছে, আজকের মতো ছুটি, চলো সবাই চলো।
5: এই স্যার আসছে, স্যার আসছে।
3: দেখো
0: দেখো, কাল যা শিখেছে বাড়ি গিয়ে ও সেগুলো পড়েছে, এটা আমি বেশ বুঝতে পারছি। তোমাদেরও কিন্তু পড়া দরকার ছিল। ঠিক আছে ঠিক আছে, আজকে আমি আরও সালফার ড্রাগের কথা বলছি, যেগুলো আমাদের জীবনকে সত্যি পাল্টে দিয়েছে। তোমরা তো নিউমোনিয়া অসুখের কথা জানো?
3: হ্যাঁ স্যার, জানি জানি।
0: 1938 নাগাদ হিসেবটা যদি আমি সেভাবে ধরি, প্রত্যেক বছর এই নিউমোনিয়ায় হাজার

0: হাজার লোক মারা যেত। তখন সালফাপাইরিডিন এসে মানুষকে এই মারণ রোগের হাত থেকে বাঁচালো।
1: স্যার, কালকে আপনি সালফাসিটামাইডের কথা বলছিলেন।
0: ভালো বলেছো রেশমি। এই সালফাসিটামাইড 1941 সালে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য খুবই সাকসেসফুলি ব্যবহার করা হয়েছিল, আর 1942 সালে সাক্সিনাইল সালফাথায়াজোল ব্যবহার করা হয়েছিল আমাদের পেটের জন্য গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইনফেকশন। শরীরের ভেতর এই ওষুধ ধীরে ধীরে হাইড্রোলাইজড হয়ে সালফাথায়াজোল দেয়।
2: স্যার, একটা প্রশ্ন করছি, এই সালফা ড্রাগ কিভাবে কাজ করে?
0: জিৎ, খুব ভালো প্রশ্ন করেছ। এই রেশমি, মনামি, তোমরা কি কথা বলছো?
3: না স্যার,
1: কিছু না স্যার, শুনছি।
0: হ্যাঁ শোনো, যে ব্যাকটেরিয়াগুলো সালফার ড্রাগে সেন্সিটিভ তাদের প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড দরকার হয় ফলিক অ্যাসিড সিনথেসিস করার জন্য, আর ফলিক অ্যাসিড ওদের জন্য অপরিহার্য। মজা হলো, সালফানিলামাইড ফলিক অ্যাসিড সিনথেসিসে বাধা দেয়, যার ফলে ব্যাকটেরিয়াদের মৃত্যু হয়।
4: তাহলে তো মানুষের শরীরে এটা টক্সিক, মানে বিষাক্ত হয়ে দেখা দেবে।
0: না না না না, তার কারণ মানুষের শরীর তো ফলিক অ্যাসিড সংশ্লেষ করে না, খাবার থেকেই সংগ্রহ করে, তাই সালফার ড্রাগে মানুষের ক্ষতি হয় না।
3: স্যার, অ্যান্টিবায়োটিক নিয়ে কিছু বলুন না স্যার।
0: দেখো দেখো দেখো দেখো, তোমরা তো জানো যে অ্যান্টিবায়োটিক সেই রাসায়নিক পদার্থ যা অণুজীবদের শরীর থেকে তৈরি হয়,
1: মানে ওই ব্যাকটেরিয়া, ছত্রাক, মোল্ড এদের শরীর থেকে তো স্যার।
0: এই রাসায়নিক পদার্থগুলোই অণুজীবদের বৃদ্ধি আটকে দেয় বা ধ্বংস করে দেয়, আর বেশিরভাগ অ্যান্টিবায়োটিক্স ল্যাবরেটরিতে সিনথেসিস করা হয়।
2: স্যার, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক হিসেবে সবথেকে বেশি ব্যবহার করা হয়।
0: হ্যাঁ, তোমরা এবার মনিটরে দেখো।
5: পেনিসিলিনের আবিষ্কার বলা যায় হঠাৎ করেই হয়েছিল, মানে অ্যাক্সিডেন্টালি। সেই গল্প হয়তো অনেকেই জানে না, কিন্তু জানাটা একান্তই প্রয়োজন।

0: Good morning.
1: Good morning.
0: Good morning, sir. Good morning.
1: Good morning. Good morning. Very good morning.
0: ছুটি কেমন কাটলো?
1: ছুটি ভালোই কাটলো জানো তো, পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ভালোই লাগে। তবে জানো কি, আমার মন পড়ে থাকে লন্ডনের এই সেন্ট মেরি হসপিটালে।
0: আমি তো জানি, আমরাও আপনার জন্য অপেক্ষা করি।
1: আচ্ছা জন, অনেকগুলো পেট্রি ডিশে ব্যাকটেরিয়া কালচার করা ছিল, সেগুলো কোথায় রেখেছ?
0: এই তো এদিকে এই টেবিলের উপরে।
1: আরে, স্ট্যাফাইলোকাকাস কালচার প্লেটে এটা কি, একটা মোল্ড মনে হচ্ছে। জন দেখো তো,
0: মোল্ডই তো মনে হচ্ছে।
1: মোল্ডই? আরে, ব্যাকটেরিয়া তো বাড়েনি, তার মানে এটাই স্ট্যাফাইলোকাকাসকে বাড়তে দেয়নি। তার মানে এর থেকে যে রাসায়নিক পদার্থ বেরিয়েছে সেটাই ব্যাকটেরিয়া বৃদ্ধিকে আটকে দিয়েছে। আরো পরীক্ষা করতে হবে, ওই মোল্ডটার পিওর কালচার করতে হবে। জন, পেট্রি ডিশ রেডি করো। জানো জন, খেয়ে খেয়েও মাঝে মাঝে এমন কিছু পেয়ে যায় যেটা সে আদৌ খোঁজেইনি।
0: স্যার,
1: এই যেমন ধর, আজ সকালে এই 24 সেপ্টেম্বর 1928, আমার তো কোনো প্ল্যানই ছিল না ওষুধের জগতে একটা বিপ্লব ঘটানোর, কিন্তু আমার মনে হয় আমি সেটাই করেছি। পৃথিবীর প্রথম ব্যাকটেরিয়া কিলার, মানে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছি আমি, অন্তত আমার তো তাই মনে হয় জন।
2: স্যার, ওই মোল্ডটাই কি পেনিসিলিয়াম নোটেটাম?
3: হ্যাঁ, তাই তো। আর অ্যান্টিব্যাকটেরিয়াল পদার্থের নাম ফ্লেমিং দিলেন পেনিসিলিন, যেটা অনেক গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী হয়েছে।
4: স্যার, এটা মানুষের কোনো ক্ষতি করে না?
3: না, মানুষের শরীরে এটা নন টক্সিক।
4: দারুণ স্যার, ফ্লেমিং ইজ গ্রেট।
3: শুধু তাই নয়, মেডিসিনের জগতে পেনিসিলিনের আবিষ্কার একটা বিরাট পরিবর্তন আনলো। স্ট্রেপটোমাইসিন, অ্যামাইনোগ্লাইকোসাইডস, টেট্রাসাইক্লিন, এইসব নতুন অ্যান্টিবায়োটিকের হোস্ট, মানে পোষক বিজ্ঞানীরা আবিষ্কার করলেন।
2: আচ্ছা স্যার, এখন তো শুনি অনেক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে ব্যাকটেরিয়ারা তাদের শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে।

0: হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া কিছু নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তাদের ধ্বংস করার জন্য আরও শক্তিশালী অ্যান্টিবায়োটিক দরকার। সালফার ড্রাগের বিরুদ্ধে বহু অণুজীবী প্রতিরোধ গড়ে তুলেছে। বিভিন্ন দেশে তবু এর ব্যবহার রয়েছে, কারণ এর দামটা অপেক্ষাকৃত কম। তাই
1: জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল।
2: শুভ হেবি গাইছে, কিনে দেখবি মন আমি কফি তো।
3: হ্যাঁ হ্যাঁ, কফি কফি।
4: এক কাপ কফিতে 60 মিলিগ্রাম ক্যাফিন থাকে গুরু।
3: হ্যাঁ, সেটা মাথা যন্ত্রণার কাজেও দেয়, তবে তোর গানও মাথা যন্ত্রণা কমায়।
2: সিঙ্কোলা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়।
4: হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ, শুধু তাই নয়, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ হিসেবে কুইনাইনের থেকেও এফেক্টিভ সিনথেটিক ড্রাগ বেরিয়ে গেছে বাবা।
2: সুভায়ন, তো হেব্বি পড়াশোনা করছিস।
4: করতে হয় করতে হয়।
3: এই স্যার যাচ্ছেন, স্যার যাচ্ছেন।
4: স্যার, গুড মর্নিং স্যার।
0: গুড মর্নিং, গুড মর্নিং। ও বাবা, তোমরা সব এখানে?
4: হ্যাঁ স্যার।
0: আড্ডা হচ্ছে তো? পড়াশোনা?
3: ওই স্যার,
2: সুভায়ন রাজ্যকে পড়াশোনা করছে।
4: না স্যার, আসলে ওই বলছিলাম যে সিনথেটিক ড্রাগ নিয়ে যদি একটা প্রজেক্ট করি।
0: ভেরি গুড, ভেরি গুড। সবাই মিলে অডিও ভিজুয়াল করবে?
4: হ্যাঁ স্যার, তবে ওই নামটা কি দেবো সেটাই ভাবছি আর কি।
3: আমি বলি,
4: হ্যাঁ,
3: মলিকিউলস that changes our life.
2: ওহ
4: দারুন,
2: ফাটাফাটি কিন্তু।
0: হ্যাঁ ঠিক আছে, তোমরা আড্ডা দাও, আমার ক্লাস আছে, আমি যাচ্ছি।
2: থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শুরু কর গানটা।
4: হ্যাঁ
3: হ্যাঁ হ্যাঁ,
2: শুরু কর, শুরু কর,
3: শুরু করে।
4: ওকে।

0: শুনলেন পরমাণুর জগতের এই পর্ব, বিষয় ছিল জীবন পরিবর্তনকারী অণু। অভিনয়ে কেয়া মুখার্জি, স্বাতী বন্দ্যোপাধ্যায়, সৌমিক বন্দ্যোপাধ্যায়, রূপন দাশগুপ্ত, শর্মিলা বসু, হৃদয়রঞ্জন দাস, সব্যসাচী দাশগুপ্ত এবং বিল্লদল চট্টোপাধ্যায়।
1: শব্দগ্রহণ মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। অনুষ্ঠানটি আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ পরিবেশন।
2: শুনলেন বিজ্ঞান ধারাবাহিক মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে।

লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।

137তম ডাক ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 137তম ডাক ও পেনশন আদালত আগামী 22 সেপ্টেম্বর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 12 বেলা 11টায় গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 31 আগস্ট 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS ব্র্যাকেটে CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cprng_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে নির্ধারিত তারিখ ও সময় গুগল মিটের মাধ্যমে ডাক ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। বিশদ জানার জন্য ADPSCS এর সঙ্গে কথা বলার টেলিফোন নাম্বারটি 0332212 0250 অথবা 0332212 0612 অথবা 0332212 0500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক ও পেনশন আদালতে নেওয়া হবে না। 137তম ডাক ও পেনশন আদালত সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন। পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন। পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন। গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন এসরাজে রাগ গুর্জারি টোড়ি, বাজিয়েছেন অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সঞ্জিত মুখোপাধ্যায়। এসরাজ রাগ গুর্জারি টোড়ি।

0: শুনছিলেন এসরাজে রাগ গুর্জারি টোড়ি, বাজিয়েছেন অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সঞ্জিত মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গানে গানে একটু পরেই
1: মিস সীমা
2: বলুন,
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
2: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
2: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
2: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
2: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
1: আরে,
2: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
3: হ্যালো মাম্মা।
2: হাই।
4: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
6: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।
0: গানে গানে লুকোচুরি ছবির গান, প্রথমে কিশোর কুমার।
7: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

0: লুকোচুরি ছবির গান শুনছেন, কিশোর কুমারের কণ্ঠে শুনলেন পরের গানটি, গীতা দত্ত এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।
1: সুখানি চাওয়া

গানে গানে অনুষ্ঠানে শুনছেন লুকোচুরি ছবির গান। এবার শুনবেন দ্বৈতকণ্ঠে কিশোর কুমার এবং রুমা গুহঠাকুরতা।

গানে গানে অনুষ্ঠানে শুনলেন লুকোচুরি ছবির গান। গানে গানে আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাশখন্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675, এখনও নিখোঁজ 2400 জন। ভূতেকোশী নদীতে নতুন করে বন্যার সতর্কবার্তা জারি। বিদেশমন্ত্রক জানিয়েছে হড়পা বান বিপর্যয়ের পর নেপাল থেকে 108 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার খেলাধুলোর উন্নয়নে প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইন্ডোর স্টেডিয়াম।

0: তৈরি করবে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে দুবাইয়ে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখন্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাবকত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। রাষ্ট্রপতির প্রাসাদে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে উজবেকিস্তানে যোগ ফেডারেশন আয়োজিত একটি যোগব্যায়াম কর্মসূচিতে যোগ দেবেন। এরপর তিনি সরাসরি উজবেকিস্তানের রাষ্ট্রপতির প্রাসাদে যাবেন। সেখানেই দুই নেতা দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তবে খনি শিল্প, বিশেষ করে বিরল মৃত্তিকা খনিজ, সোনা এবং অন্যান্য প্রয়োজনীয় ধাতু এবং চিকিৎসা ও কৃষি ও দক্ষতা উন্নয়নের মতো ক্ষেত্রগুলিতে দুই দেশ বিশেষ গুরুত্ব দেবে। প্রধানমন্ত্রীর প্রচেষ্টার ফলে গত 10 বছরে দুদেশের মধ্যে বাণিজ্য 300% বেড়েছে। আগামী বছরেও বর্তমান $1 বিলিয়ন বাণিজ্যকে দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে দুই দেশ যৌথভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিকের বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানের পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষার তর্জমা। নতুন করে বৃষ্টি এবং বন্যার আশঙ্কার মধ্যেই নেপালে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675। অন্তত 320 জন বিদেশি নাগরিক সহ প্রায় 2500 মানুষ এখনও নিখোঁজ। 4400 জনের বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া 261 জন বিদেশি পর্যটক রয়েছেন। নেপাল পুলিশ জানিয়েছে যে 8টি জেলা থেকে মোট 675টি মৃতদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে চিতওয়ান, পূর্ব নাওয়ালপরাসি এবং পশ্চিম নাওয়ালপরাসি জেলায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। 15,000-এর বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন হয়েছে। আটকে পড়া মানুষজনকে উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য হেলিকপ্টারে করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। রাজধানী কাঠমান্ডুর সঙ্গে দেশের অন্যান্য অংশের সংযোগকারী প্রধান সড়ক মুগলিং কাঠমান্ডু মহাসড়ক বুধবার থেকে বন্ধ থাকার পর গতকাল ফের খুলে দেওয়া হয়েছে। তবে আরও বেশ কিছু সড়ক এখনও অবরুদ্ধ বা চলাচলের অনুপযোগী। নতুন করে বৃষ্টিপাত পরিস্থিতি আরও কঠিন করে তুলছে। নেপালের আবহাওয়া বিভাগ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে আরও বৃষ্টিপাত ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। নেপাল সরকার ভোতে কোশী নদীতে বন্যার নতুন সতর্কবার্তা জারি করেছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করার আহ্বান জানানো হয়েছে। জাতীয় বিপর্যয় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নদীতে জলের প্রবাহ বৃদ্ধির কথা জানিয়েছে। রাসুয়া, নোয়াকোট এবং ধাদিং এলাকায় ভোতে কোশী নদী সংলগ্ন এলাকাবাসীদের সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। এদিকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজে সহায়তার লক্ষ্যে ভারতের 11 সদস্যের একটি কারিগরি দল গতকাল নেপালের বন্যাদুর্গত এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলি সরেজমিনে পরিদর্শন করেছে। চিকিৎসক, প্যারামেডিক এবং টানেল ইঞ্জিনিয়ারদের দল শুক্রবার কাঠমান্ডুতে পৌঁছয়। গতকাল তারা নোয়াকোট জেলার ত্রিশুলিতে একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের উদ্ধারের কাজে হাত লাগায়। নেপাল সরকার জানিয়েছে যে চিলিম এবং লাংটাং এলাকায় আকাশপথের সমীক্ষা চালানোর পর ভারতীয় দলটি সুড়ঙ্গ এলাকায় প্রয়োজনীয় উদ্ধার কাজ শুরু করেছে। 11 টন জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে ভারতের চতুর্থ বিমান কাঠমান্ডু পৌঁছেছে। সমস্ত ত্রাণ সামগ্রী ইতিমধ্যে নেপাল সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, নেপালে উদ্ধার কাজ জোরদার করতে এই বিমানে প্রয়োজনীয় সরঞ্জাম ও কারিগরি সহায়তা পাঠানো হয়েছে। এর আগে প্রথম 3টি বিমানে করে ভারত নেপালে 57 টনেরও বেশি জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, হিন্দুত্ব প্রতিটি মানুষের প্রতি সম্মানকে স্বীকৃতি দেয়, সত্যে পৌঁছানোর বিভিন্ন পথকেও মেনে নেয়। তিনি বলেছেন যে হিন্দু মনে করেন ভারতে মুসলমানদের কোনো স্থান থাকা উচিত নয়, তিনি আর হিন্দু থাকেন না। নিউ ইয়র্কে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হিউম্যানিটি শীর্ষক ধর্মীয় নেতাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান এই মন্তব্য করেছেন।
1: Every nation has a mission to accomplish. Every nation has a destiny to fulfill. What is the destiny given to Bharat? Bharat is there to realize and from time to time make the

0: world realize this unity in diversity. We are one, and due to diversity, that oneness is decorated. So diversity has to be celebrated.
1: বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে দলিত সম্প্রদায়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দার জন্য হিন্দুদের বিভাজন সৃষ্টির চেষ্টার অভিযোগ তোলেন। উল্লেখ্য, এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দলিত সম্প্রদায়ের প্রতি বৈষম্যের বিষয়টি উত্থাপন করেছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লখনৌতে তিন দিনের সফরে তৃতীয় তথা শেষ দিনে আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি শিল্প সম্মেলনে ভাষণ দেবেন। পিএম সেতু যোজনার আওতায় আয়োজিত এই সম্মেলনে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং বৃত্তিমূলক শিক্ষার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানটি শুনবেন। এছাড়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে লখনৌ ক্যান্টনমেন্ট এলাকায় 101 কোটি টাকা মূল্যের 12টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাজনাথ সিং। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দুদিনের সরকারি সফরে কেরালাম যাচ্ছেন। আলাপুরায় তিনি কেরালা কৌমুদি পত্রিকার জয়ন্তী উদযাপনে অংশ নেবেন। এরপর পাথানামথিট্টা জেলায় গিয়ে বিখ্যাত আরানমুলা নৌকোবাইক প্রতিযোগিতার উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি। সন্ধ্যায় তিরুবনন্তপুরমে ওনাম পর্যটন সপ্তাহের সমাপ্তি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করবেন তিনি। খেলাধুলোর উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করবে। চলতি বছরে এরকম 100টি স্টেডিয়াম তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।
2: আমরা 400 কোটি টাকা রেখেছি, এটা পূর্ণাঙ্গ বাজেট নয়, মার্চ মাসে আরেকটা ফাইন্যান্সিয়াল ইয়ার এপ্রিলে শুরু হয়ে যাবে, 400 কোটি। আমরা পর্যায়ক্রমে 294টা বিধানসভা কেন্দ্রে আধুনিক সুবিধা যুক্ত মিনি ইনডোর স্টেডিয়াম করব। টেবিল টেনিস কোর্ট থেকে শুরু করে ব্যাডমিন্টন থেকে শুরু করে জিম থেকে শুরু করে এবছর আমরা 100টা করার টার্গেট নিয়েছি।
1: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী 48 ঘন্টায় সেটি আরও ঘনীভূত হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকার উপর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা। ওড়িশার বেশিরভাগ এলাকাতে হালকা থেকে মাঝারি বর্ষণ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া এবং ময়ূরভঞ্জ এই 4 জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। অন্যদিকে গঞ্জাম, পুরী, খুর্দা এবং নয়াগড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন,
3: এই যে নিম্নচাপটা তৈরি হলো এটা এই বছরের 7 নম্বর নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা। 30 তারিখে বৃষ্টিপাত আরো বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে, এবং এর পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে যেমন কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
1: মহিলাদের ক্রিকেটে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত তাদের টি টোয়েন্টি এশিয়া কাপ অভিযান শুরু করছে। ভারতীয় সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাশখন্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাবকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675। খবর এখনকার মতো এ পর্যন্তই। বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। বিড়ালের চারপায়ে সাধারণত মোট 20টি আঙুল থাকে, কিন্তু আমেরিকার উইসকনসিনের একটি ছোট বিড়ালের ক্ষেত্রে সংখ্যাটা অনেকটাই বেশি, 29। বিড়ালটির নাম এরেবাস অ্যানোমলি। জন্ম থেকেই তার শরীরে রয়েছে অতিরিক্ত আঙুল, একটি পায়ে রয়েছে 8টি এবং বাকি 3টি পায়ে 7টি করে, অর্থাৎ মোট 29টি। এই অস্বাভাবিক বৈশিষ্ট্যের কারণ পলিড্যাকটিলি নামে একটি জিনগত পরিবর্তন। মেইন কুন জাতের বিড়ালের মধ্যে এই বিশেষত্ব দেখা যায়।

29টি আঙুল নিয়ে এরেবাস অ্যানোমালি এখন বিড়ালের শরীরে সবচেয়ে বেশি আঙুল থাকার বিশ্বরেকর্ডের অধিকারী। এবার খেলাধুলার দুনিয়ায় এক অভিনব ঘটনা, কোনো মানুষের 100 মিটার দৌড়ের বিশ্বরেকর্ড 9.58 সেকেন্ড। সেই রেকর্ডের মালিক জামাইকার কিংবদন্তি দৌড়বিদ উসেইন বোল্ট, কিন্তু এবার তার রেকর্ডের সামনে হাজির হয়েছে মানুষ নয়, একটি হিউম্যানয়েড রোবট।

0: বোল্টের বিশ্ব রেকর্ডের চেয়েও দ্রুত। আরও একটি রোবট 9.47 সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছে। তবে রোবটদের দৌড়ে একটা মজার দৃশ্যও দেখা যাচ্ছে। দৌড় শেষ করার পর অনেক রোবটই ভারসাম্য হারিয়ে নিরাপত্তা বেষ্টনীতে ধাক্কা খাচ্ছে, কারো আবার দৌড় শেষ হওয়ার পর মাঠ থেকে সরিয়ে নিয়ে যেতে হচ্ছে স্ট্রেচারে চাপিয়ে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের কুৎসিততম কুকুর প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় বিজয়ী দক্ষিণ কোরিয়া থেকে উদ্ধার করা একটি পাগ জিনি লু। 6 বছরের এই কুকুরটির চেহারার কিছু বিশেষত্বই তাকে প্রতিযোগিতায় আলাদা করে তুলেছে। বড় বড় চোখ, ছোট কান আর সবসময় বাইরে বেরিয়ে থাকা জিভ, সব মিলিয়ে কুকুরটির চেহারা বেশ ব্যতিক্রমী। জিনি লু এই প্রতিযোগিতায় $5,000 পুরস্কার পেয়েছে। তবে প্রতিযোগিতাটির উদ্দেশ্য নিছক মজা করা নয়। আয়োজকদের অন্যতম লক্ষ্য হল আশ্রয় কেন্দ্রের কুকুরদের দত্তক নেওয়ার ব্যাপারে মানুষকে উৎসাহিত করা এবং তাদের বোঝানো, চেহারা যেমনই হোক প্রতিটি প্রাণীরই ভালোবাসা পাওয়ার অধিকার আছে। একটি প্রাণী এতটাই ছোট হতে পারে যে আপনার হাতের তালুতেও সহজে জায়গা হয়ে যাবে। হ্যাঁ, থাইল্যান্ড ও মায়ানমারের কিছু অঞ্চলে পাওয়া যায় বাম্বল বি ব্যাট বা কিটিস হগ নোজড ব্যাট। এটি বিশ্বের সবচেয়ে ছোট স্তন্যপায়ী প্রাণীদের অন্যতম। এর ওজন কয়েক গ্রামের বেশি নয়। শরীর এতটাই ছোট যে দূর থেকে দেখলে মনে হতে পারে কোনো বড় পোকা উড়ে যাচ্ছে, কিন্তু তা আসলে পোকা নয়, সম্পূর্ণ একটি স্তন্যপায়ী প্রাণী। আরও মজার ব্যাপার হল এত ছোট শরীর নিয়েও এটি রাতের অন্ধকারে উড়ে বেড়ায় এবং পোকামাকড় শিকার করে। মুম্বাইয়ের গুন্ডাভলি মেট্রো স্টেশনে গেলেই যাত্রীদের সঙ্গে দেখা হবেই তার। হলুদ শরীর নিয়ে শুয়ে রয়েছে সর্বক্ষণ মেট্রো চত্বরেই, কেউ হয়তো পাত্তা দিচ্ছে না, কিন্তু সে নজর রাখছে সবসময়। সে অর্থাৎ একটি বিড়াল। সর্বক্ষণের এই উপস্থিতির জন্য মেট্রো স্টেশনেই চাকরি পেয়েছে বিড়ালটি। মুম্বাই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড তাকে দিয়েছে সম্মানসূচক পদ চিফ ফেলাইন অফিসার। সম্প্রতি এক যাত্রী বিড়ালটির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, সর্বক্ষণ পাহারা দেওয়ার জন্য বিড়ালটিকে যেন চাকরি দেওয়া হয়। মজা ছলে দেওয়া তার প্রস্তাবই মেনে নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। লঙ্কা সাধারণত ঝালের জন্য পরিচিত, তবে সুইজারল্যান্ডের শখের বাগানি জুর্গ ভেসলির কাছে লঙ্কা মানেই দৈর্ঘ্যের লড়াই। এবার 52.5 সেন্টিমিটার লঙ্কা ফলিয়ে নিজের করা বিশ্ব রেকর্ড নতুন করে ভেঙেছেন জুর্গ। লম্বায় সেটি রান্নাঘরের ব্যালনের চেয়েও বড়, প্রায় শিশুদের টেনিস র্যাকেটের সমান। গত 11 আগস্ট সুইজারল্যান্ডের থুরগাঁওয়ের ডোজভিলে লঙ্কাটির দৈর্ঘ্য আনুষ্ঠানিকভাবে মাপা হয়। এর দৈর্ঘ্য পাওয়া যায় 52.5 সেন্টিমিটার বা 1 ফুট 8.6 ইঞ্চি। বিশ্ব রেকর্ডের তথ্য মতে প্রায় 1 দশকে সবচেয়ে লম্বা লঙ্কার বিশ্ব রেকর্ড ভেঙেছে মাত্র 3 বার। 3 বারই রেকর্ড করেছেন জুর্গ ভিসলি। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ পশু।
1: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, শাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।

শিশুমহলের ছোট ছোট বন্ধুরা, খবর কি বলো? কেমন আছো সকলে? খুব ভালো আছো বুঝতেই তো পাচ্ছি, কারুর কারুর তো মুখই দেখতে পাচ্ছি। স্টুডিওতে যারা আমার কাছে বসে আছে একেবারে কাছটিতে, আর দূরের বন্ধুদেরও কিন্তু আমি দেখতে পাই, সবাই খুব ভালো আছে। সকলকে অনেক অনেক অনেক অনেক আদর, ভালোবাসা আর শুভেচ্ছা। আর আজকে স্টুডিওয়ে বন্ধুরা হাজির হয়েছে, তার মানে বেশ কিছু অনুষ্ঠান, যেটাকে আমরা বলি একেবারে ওদের মুখ থেকে শুনবো।

গানই বলো কবিতাই বলো, সেই সব নিয়ে একটা জমাটি আসর, সেটা তো থাকছেই। আর টেলিফোনের বন্ধুরা, তোমরাও তো আছো, তোমরা এসো, ছুট্টে ছুট্টে চলে আসবে আজকে শিশু মহলে অংশ নেবার জন্য। ডায়াল করবে 03322107325, লিখে নেবে নাকি নম্বরটা? 03322107325, ঠিক আছে? তাহলে খুলে দিলাম দরজা টেলিফোনের বন্ধুদের জন্য। অনেক অনেক দরকারি কথা আছে জানো তো আজকে, সেসব কথাবার্তা তো চলতেই থাকবে, তবে স্টুডিওতে যেহেতু বন্ধুরা হাজির হয়ে গেছে, আর কি শোনাবে বলে একটা নিজেদের মধ্যে আলোচনা চলছে, তখন থেকে ওরা প্র্যাকটিস করছে কি বলবে, বন্ধুদের কি শোনাবে। তাই আমি বলি কি, ওদের সরাসরি ডেকে নি, ওদের সঙ্গে গল্প শুরু করে দিয়ে ওদের সঙ্গে আলাপ করিয়ে দিই তোমাদের। তারপর আবার জরুরি কথা যেগুলো আছে সেই সব কথায় আসব। আর হ্যাঁ, ভালো কথা, সব থেকে দরকারি কথা কি বলতো, কিছু কিছু বন্ধু যারা হয়তো শিশু মহলে অংশ নিতে চাও, কেউ হয়তো গান শিখছো, গান গাইতে চাও, কেউ কবিতা বলতে চাও, আবৃত্তি করতে চাও, কেউ বা কিছু বাজনা বাজাতে চাও, তো সব সময় তোমরা জিজ্ঞেস করো কি করে করব, অডিশন হবে কি না, কবে হবে, তার জন্য কি করতে হবে, সেইটাও একটু ভালো করে আজকে তোমাদের জানিয়ে দেব। সেটা এখনই একবার মন দিয়ে শুনে নাও, আর তারপরেই কিন্তু আমরা আমাদের আজকের আসরটায় চলে যাব, যে আসরে যোগ দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে আমার স্টুডিওর বন্ধুরা। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশু মহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নাম্বারে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

0: শিশুমহলে আজকে আমার স্টুডিওতে ছজন বন্ধু হাজির হয়ে গেছে, আর ওরা সবাই অনেক অনেক কবিতা ঝুলি ভরে, মানে খাতা ভরে নিয়ে এসছে। বুঝতেই পারছো, দূরের বন্ধুদের বলছি, আজকে আমরা একটা ভারী সুন্দর আবৃত্তির আসর শুনতে চলেছি। কি কি বলছো তোমরা? হ্যাঁ কি না? তাই তো, ঠিক বলেছি না? সব ছোট্ট ছোট্ট আবৃত্তিকার বন্ধু সবাই কবিতা বলবে, অনেক অনেক কবিতা শুনবো। পারবে তো? আগে তো তোমাদের সঙ্গে আলাপ করতে হবে। কি নাম টাম বলো আমায় একটু। আমার একদম সামনে এক বন্ধু বসেছে, বলো তো তোমার নামটা।
1: আমার নাম আরাধ্যা সাহা।
0: আরাধ্যা, তুমি কোথায় থাকো?
1: আমি দমদম পার্কে থাকি।
0: আচ্ছা, কোন ক্লাস?
1: ক্লাস 7।
0: ক্লাস 7। কোন স্কুলে পড়ো?
1: আদিত্য একাডেমি সেকেন্ডারি।
0: আচ্ছা, তার পাশে আরেকজন বন্ধু রয়েছে, তোমার নামটা কি?
2: আমার নাম গৌরীশা ঘোষ।
0: গৌরীশা, গৌরীশা কোন স্কুল?
2: ডিপিএস।
0: ডিপিএস, কোন ক্লাস?
2: ক্লাস 3।
0: তুমি কোথায় থাকো?
3: আমি বালিগঞ্জে থাকি।
0: আচ্ছা বেশ। আর তার পাশে বন্ধু
4: ঐকান্তিকী অধিকারী।
0: বাবা কি কঠিন তোমার নামটা, ঐকান্তিকী। তুমি কোথা থেকে আসছো?
5: দমদম এয়ারপোর্ট।
0: ও, দমদম থেকে দুজন বন্ধু, কাছাকাছি। তোমার কোন ক্লাস?
5: 2।
0: বেশ, তুমি কোন স্কুলে পড়ো সেটা তো জানা হলো না।
5: আদিত্য একাডেমি জুনিয়র সেকশন।
0: আচ্ছা, দুজনে এই আদিত্য একাডেমিতে পড়ে। বেশ, তার পাশের বন্ধু, কি সুন্দর জামাটা, তোমার নাম কি?
6: শ্রেষ্ঠা কর্মকার।
0: শ্রেষ্ঠা কোন স্কুলে পড়ো?
6: ঋষি অরবিন্দ্র বালকেন্দ্রম।
0: আচ্ছা, তোমার বাড়ি কোথায়?
6: বাগবাজার চন্দননগর কালীতলা।
0: ঠিক আছে। আর এই দিকে বসেছে আমার এই পাশটায় দুজন বন্ধু পাশাপাশি, তোমার নাম কি হলুদ জামা?
7: আমার নাম দেবাদৃতা বসু।
0: দেবাদৃতা কোন স্কুলে পড়ো?
7: আমি দা অ্যাসেম্বলি অফ গড স্কুল হলদিয়ায় পড়ি।
0: তুমি হলদিয়ায় থাকো? হলদিয়া থেকে আসছো?
7: না, আমি এসছি হচ্ছে হলদিয়ার পূর্ব মেদিনীপুর মহিষাদল থেকে।
0: আচ্ছা, কোন ক্লাস?
7: আমি ক্লাস 4-এ পড়ি।
0: ঠিক আছে। আর তোমার পাশের বন্ধু, বাপরে বাপ কি চমৎকার জামাটা গো, তোমার নামটা কি?
8: আমার নাম অরিত্রী রায়।
0: অরিত্রী, অরিত্রী কোন ক্লাস?
8: ক্লাস 3।
0: বাবা, খুব উঁচু ক্লাস। তুমি কোথায় থাকো?
8: আমি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে থাকি।
0: তুমি হলদিয়াতে থাকো? আচ্ছা, মানে এইদিকে দুই বন্ধু পূর্ব মেদিনীপুরের। সবাই কবিতা বলবে, রেডি? আমরা শুরু করব। কার কবিতা দিয়ে শুরু হবে? আরাধ্যা, তুমি শুরু করো।
9: আজকে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাঝি শোনাচ্ছি। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খুঁটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে, কৃষানেরা পার হয়ে যায় লাঙন কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে গরু মহিষী সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে, সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে, শুধু রাত দুপুরে শিয়ালগুলো ডেকে ওঠে ঝাউ ডাঙাটার উপরে, মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি, শুনেছি ওর ভিতর দিকে আছে জলার মতো, বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেথায় চক্ষা চোখি যত, তারি ধারে ঘন হয়ে জন্মেছে সব স্বর, মানিক জোরের ঘর কাদা খোঁচা বাইরে চিহ্ন আঁকে পাকের ওপর, সন্ধে হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে দেখেছে এক মনে, চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশির বনে, মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি, এপার ওপার দুই পারেতেই যাব নৌকো বে, যত ছেলে মেয়ে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়েছে, সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে আসবো তখন চলে, বড় খিদে পেয়েছে গো খেতে দাও মা বলে, আবার আমি আসবো ফিরে আধার হলে সাঁঝে তোমার ঘরের মাঝে, বাবার মতো যাব না মা বিদেশে কোন কাজে, মা যদি হও রাজি বড় হলে আমি হব খিয়াঘাটের মাঝি।
0: আরাধ্যা তো খুব সুন্দর কবিতা বললো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে? খুব ভালো হয়েছে।

0: দেখো, আমার একটা কথা হঠাৎ মনে এলো তোমাদের কবিতা শুনতে শুনতে। সামনেই একটা স্পেশাল দিন আসছে, বিশেষ দিন। এই দিনটা আমরা সবাই পালন করি, স্কুলে তোমরাও এই দিনটা সেলিব্রেট করো, 5ই সেপ্টেম্বর। কি বলো তো সেদিন?
1: টিচার্স ডে।
0: হ্যাঁ, টিচার্স ডে, একদম ঠিক। টিচার্স ডেতে তোমরা স্কুলে নিশ্চয়ই একটু অন্যরকমভাবে কাটাও সেই দিনটা, আর 5টা দিনের থেকে একটু আলাদা হয়। হ্যাঁ, একটু আমায় বলো তো কি করো টিচার্স ডেতে, গৌরীশা বলো তো।
2: আমি আমি টিচারদেরকে কার্ড দিই, তাদেরকে উইশ করি।
0: আর কোনো অনুষ্ঠান হয়, গান বাজনা এসব কিছু হয় তোমার স্কুলে? আচ্ছা, টিচারদের কার্ড দাও। আর আর বাকি বন্ধুরা তোমরাও একটু বলো।
3: আমিও কার্ড দিই, তারপর উইশ করি। আমাদের স্কুলে প্রোগ্রামও হয়।
0: তুমি কিছু করো সেই প্রোগ্রামে?
3: হ্যাঁ করি, আমাদের হয় নাচ, আবৃত্তি হয়, গান হয়।
0: গান হয়, আর টিচাররা
3: করি,
0: স্টুডেন্টরা করে, আর টিচাররা কিছু করেন?
3: আমাদের স্কুলের টিচাররা নাচ করে।
0: তোমার নামটা একটু বলো আবার, একটু বন্ধুরা শুনো। শ্রেষ্ঠা। হ্যাঁ, শ্রেষ্ঠা স্কুলে কি হয়?
3: আমাদের স্কুলে আমরা দিদি ভাইদের উইশ করি, কার্ড দিই, প্রোগ্রাম হয় আমাদের স্কুলেও,
0: এই সব হয়।
3: হ্যাঁ,
0: খুব সুন্দর। জানো তো আমাদের স্কুলে ওই দিনটাতে না, উঁচু ক্লাসে যখন মানে যে স্টুডেন্টরা তখন উঁচু ক্লাস, ধরো ক্লাস 10, তারা সেই দিনটাতে দিদিমণি হয়ে যেত। তারাই ক্লাস নিত, টিচারদের সেদিন ছুটি থাকতো। তোমাদের এরকম হয়?
1: না,
0: হয় না। এইরকম আমি যখন ক্লাস 10 পড়ি, সেই দিন সেই টিচার্স ডেতে আমি হেডমিস্ট্রেস হয়েছিলাম, জানো। সেদিন আমি হেডমিস্ট্রেসের ঘরে বসেছিলাম, কি মজা হয়েছিল। আর সত্যিকারের যিনি হেডমিস্ট্রেস, তিনি আমাকে উইশ করে কার্ড দিয়েছিলেন, ফুল দিয়েছিলেন। এখনো ভাবতে আমার কত ভালো লাগে। তোমার প্রিয় টিচারের কথা একটু শুনবো, বলো তো আরাধ্যা, তোমার প্রিয় টিচারের নাম কি?
4: দুজন প্রিয় টিচার আছে, দেবশ্রুতি বেরা চক্রবর্তী আর মহুয়া সাহা।
0: আচ্ছা, কি সাবজেক্ট পড়ান?
4: দেবশ্রুতি ম্যাম ম্যাথস পড়ায়, মহুয়া ম্যাম বেঙ্গলি পড়ে।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার একটু গৌরীশার কবিতা শুনে নি, তারপর আবার গল্প করব।
2: আমি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজ্ঞ বলছি। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ, ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুষ। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি, ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে, যদি বলি খুকি পড়া করো, দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে, তোমার খুকির পড়া কেমন দরো। আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে, ও ভাবে বা এলো জুজু পড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে, খেলা করছি মনে করে ও কি, সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকে তে চায়, তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা, আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা, তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ, তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ।
0: কবিতা শোনালো গৌরীশা, খুব সুন্দর বলেছে, চমৎকার হয়েছে। এইবারে গৌরীশা বলো তোমার প্রিয় টিচারের কথা।
5: আমার প্রিয় টিচার হচ্ছে হরিন্দর ম্যাম।
0: কি পড়ান?
5: তিনি ইভিএস পড়ান।
0: আচ্ছা, আর তারপরে ওই কান্তিকে?
6: আমার প্রিয় টিচার হচ্ছে স্নেহা ম্যাম।
0: স্নেহা ম্যাম কোন সাবজেক্ট পড়ান?
6: ম্যাথস।
0: ম্যাথস, তাহলে ম্যাথস তোমার ভয় লাগে না একটুও বলো?
6: একটু একটু ভয় লাগে,
0: কিন্তু তোমার প্রিয় টিচার তিনি নিশ্চয়ই খুব ভালো পড়ান,
6: বুঝিয়ে পড়ান,
0: বুঝিয়ে পড়ান, তাই জন্য ভয়টাও কমে যায়, বলো? অঙ্কের প্রতি যে ভয়টা সেটা অনেকটা কমে যায়। আর তোমাদের বড় হয়ে কার টিচার হতে ইচ্ছে করে, কেউ আছে যার টিচার হতে ইচ্ছে করে? শ্রেষ্ঠার ইচ্ছে করে, অরিত্রীর ইচ্ছে করে, গৌরীশা আর আরাধ্যা, চারজনেরই টিচার হতে ইচ্ছে করে। তোমরা জানো 5ই সেপ্টেম্বর এই দিনটাকে কেন টিচার্স ডে বলে আমরা উদযাপন করি?

0: জানো অরিত্রী জানে বলছে, একটু শুনি। বলো তো অরিত্রী।
1: ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মদিন।
0: একদম ঠিক বলেছো, একদম ঠিক। তিনি কে ছিলেন কে জানে, কে বলতে পারবে? তিনি ছিলেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, আর তিনি ছিলেন একজন বিরাট বড় পণ্ডিত মানুষ, আর একজন আদর্শ শিক্ষক। তার মতন একজন শিক্ষক শিক্ষাব্রতী মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য, সম্মান জানানোর জন্য তার জন্মদিনটাকে আমরা বেছে নিয়েছি শিক্ষক দিবস হিসেবে। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এবার ঐকান্তি কি কবিতা বলো।
2: আমি রবীন্দ্রনাথের লেখা একটি কবিতা বলছি, লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হই ফুটি, ভোরের বেলা মাগো ডালিরও পরে কচি পাতায় করি লুটো পুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে, যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন মেলে, স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পূজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে, দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়খানি দুলাবো তোর বইয়ের উপরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে, সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুঁয়ে ঝরে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্ট ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা।
0: ঐকান্তিকীর কবিতা শুনলাম, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ঐকান্তিকীর কবিতা। এবারে কে বলবে? শ্রেষ্ঠা তুমি বলো। বলো কোন কবিতাটা বলবে, বলো শোনাও।
3: আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাকাল কবিতাটি বলবো, গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল, গুরুমশাই বলেন তারে বুদ্ধিজীবী একেবারে, তৃতীয় ভাগ করতে সারা ছমাস ধরে নাকাল, রেগে মেগে বলেন বাঁদর নাম দিন তোর মাকাল, নামটা শুনে ভাবলো প্রথম বাঁকিয়ে যুগল ভুরু, তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু, হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায় একই, সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু, নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু, কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন বুঝিস না তার মানে, রাখাল বলে কখনো না, মা যে আমায় বলেন শোনা সেটা তো গাল না, সে কথা পাড়ার সবাই জানে, আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো এখানে, টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে, বেড়ার পারে লতায় যেথা মাকাল ফলে আছে, বললে দাদা সত্যি বলো শোনাচ্ছে মন্দ হলো, তুমি শেষে বলতে কে চাও গাল ফলেছে কাছে, মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে, দুহাত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়, রেখা পড়ায় মন থেকে মা অবাক হয়ে যায়, খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়।
0: শ্রেষ্ঠা আবৃত্তি করেছে, চমৎকার হয়েছে শ্রেষ্ঠার আবৃত্তি, খুব ভালো। আর ওই যে তোমরা বলছিলে তোমাদের বড় হয়ে টিচার হবার ইচ্ছে, তো কি নিয়ে পড়াশুনো করবে এখন থেকে ভেবে নিয়েছো? কি টিচার হবে, কি পড়াবে, কি বলছো? অরিত্রী কিছু বলবে, বলো কি ভেবেছো?
1: আমি ইংলিশ টিচার হতে।
0: ও, তুমি ইংলিশের টিচার হবে। আর আর গৌরীশা কিসের টিচার হবে?
4: ইভিএস টিচার হব।
0: ইভিএস টিচার হবে। আর আরাধ্যা?
5: আমি মেডিকেল নিয়ে পড়াতে চাই।
0: আচ্ছা, তুমি ডাক্তারি পড়বে, তারপর তুমি ডাক্তারি পড়াবে, ভেরি গুড। এইবার আমরা ওই কান্তিকার পাশে যে বন্ধু রয়েছে, তোমার নামটা হলো?
6: আমার নাম দেবাদৃতা বোস।
0: দেবাদৃতা, দেবাদৃতার কবিতা শুনবো। ঠিক আছে দেবাদৃতা বল।
6: আমি একটা মজার

0: কবিতা বলবো সুকুমার রায়। ফসকে গেল, দেখ বাবাজি দেখবি নাকি, দেখ রে খেলা দেখ চালাকি, বোজের বাজি ভেলকি পাখি, পর পর পর পর বিপাখি দপ, লাফিয়ে তাই টালটি ঠুকে টাক করে যায় তীর্থ রুকে, ছাড়ব সটার উত্থ বুকে, হুশ করে তোরে লাগবে বুকে খপ, গুড় গুড় গুড় গুড়িয়ে হামা খাপ, পেতেছেন গোষ্ঠ মামা, এগিয়ে আছেন বাগিয়ে থাবা, এইবারে বাঞ্চিরিয়া নামা চট, ওই যা গেল ফসকে যেসে, হেই মামা তুই খেপলি শেষে, খ্যাচ করে তোর বাজর গেসে, লাগলো কি বাঞ্ছিতকে এসে ফট।
1: দেবাজিতা খুব সুন্দর আবৃত্তি করেছে, এইবারে বলবে অরিত্রী। অরিত্রী রেডি বলো।
2: আমি সুকান্ত ভট্টাচার্যের এক যে ছিল বলে শোনাচ্ছি। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা, আমাদের চলতে লেখাপড়া সে শিখল না কোনো কালে, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না, বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না, গান সাধার বাঁধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না, মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়, অনেক দিন অনেক বিদ্রোহ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিক বিজয়, কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক করল প্রণাম, তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে সে প্রশ্ন আমাকে করো না, এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি।
1: আমার বন্ধুরা, ছজন বন্ধু আজকে রয়েছে, সবাই খুব সুন্দর কবিতা শুনিয়েছে, কিন্তু আমি বলেছি শুরুতেই যে আমরা অনেক অনেক কবিতা শুনবো, তাহলে আরেকটা করে হয়ে যাক, হবে তো? সবাই পারবে তো? খুব ভালো, তাহলে আবার আরাধ্যা শুরু করো।
3: আমি আজকে আরেকটি কবিতা শোনাচ্ছি, এটি সুকুমার রায়ের লেখা কবিতা সৎপাত্র। শুনতে পেলুম পোস্টা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, কঙ্কারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো, বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে, বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়, মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠদি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়, গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর কংস রাজের বংশধর, শ্যামলাহির বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে।
1: আমরা টিচার্স ডের কথা বলছিলাম, সামনে সপ্তাহে টিচার্স ডে, তোমরা নিশ্চয়ই খুব সুন্দর করে এই দিনটা স্কুলে উদযাপন করবে, এখন থেকে কিছু পরিকল্পনা হয়েছে কি করবে বা টিচারের জন্য কার্ড বানানো শুরু করেছ?
4: আমি তো শুরু করে দিয়েছি।
1: আচ্ছা, গৌরীশা শুরু করে দিয়েছে, আর আর কে বললো এদিকে, কে জানো বললো?
4: ইচ্ছে করলে আমাদের বানাতে দেয়।
1: ইচ্ছে করলে বানাতে দেয়?
4: আর আমার ইচ্ছে করে বলে আমি বানিয়ে দিয়ে যাই।
1: বানিয়ে তুমি তোমার পছন্দের টিচারের হাতে দাও, খুব ভালো। কি বলবে আরাধ্যা?
3: ম্যাম, আমার টিচার্সদের কার্ড মানে যাতে আমি ভালো মার্কস পেয়ে ভালো বিহেভিয়ার

0: করে টিচারদেরকে প্লিজ করব সেটাই আমার কাছে টিচারদের কার্ড।
1: হ্যাঁ, মানে টিচারদের প্রতি তোমার যে শ্রদ্ধা ভালোবাসা সেটাও তুমি এই কার্ড দেওয়ার মধ্যে দিয়ে জানাতে চাও, আর নিজেও যাতে একজন ছাত্রী হিসেবে ভালো হতে পারো সেটাও তুমি মনে মনে একটা সংকল্প করছো, তাই না?
0: হ্যাঁ
1: ঠিক তাই। আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে টিচার্স ডে হিসেবে উদযাপন করি, তাকেও যেমন আমরা শ্রদ্ধা জানাই, তেমনি আমাদের এই সমাজে শিক্ষকদের যে তাদের যে ভূমিকা, যে অবদান, সেটাকে স্বীকৃতি জানানোর জন্য সমস্ত শিক্ষক শিক্ষিকাকে প্রণাম জানাবার জন্য আমরা শিক্ষক দিবস পালন করি। দেখো, শিক্ষক শিক্ষিকারা যদি না থাকতেন তাহলে কি আমরা কিছু হতে পারতাম জীবনে? কিচ্ছু শিখতে পারতাম না। বাবা মাও তো শিক্ষক, আমরা বাবা মায়ের কাছে আমরা কত কি শিখি, তাই না? তোমরা যখন স্কুলে ভর্তি হওনি তখন কার কাছে শিখেছো বলো?
2: মায়ের কাছে।
3: মায়ের কাছে।
1: হ্যাঁ, এই তো ঠিকই, মায়ের কাছে, বাবার কাছে,
2: বাবার কাছে।
1: হ্যাঁ, এইভাবে বাড়িতেও যেমন বাবা মা আমাদের শিক্ষক, তেমনি স্কুলে রয়েছেন টিচাররা। আরও যখন বড় হবে আরও অনেক টিচারের সঙ্গে তোমার পরিচয় হবে, তাদের কাছ থেকে কত কি শিখবে। তো আজকে দেখো আমরা শিশু মহলে শিক্ষক দিবসের কথা বললাম, নিশ্চয়ই তোমাদের মনে থাকবে, আর এই দিনটার কথা কোনো দিন আমরা ভুলব না, শিক্ষকদের সম্মান জানাতেও ভুলব না, তাই না? আচ্ছা, আরাধ্যা একটা কবিতা বলেছে, এবার গৌরীশা আরেকটা বলবে, তো বলো।
4: কবি কাজী নজরুল ইসলামের লেখা খুকি ও কাঠবিড়ালি। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাউ, বেড়াল বাচ্চা কুকুর ছানা পাও, ডাইনি তুমি হোতকা পেটুক, খাও একা পাও জেঠায় জেটুক, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবে আনুলো, তবে যে বাড়িলে আজুচিয়ে পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও, কাঠবেড়ালি বাঁদরিমুখী মারবো ছুড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যাতো এই ওচা, তাইতে তো তোর নাকটি মোচা, হুতমো চোখে গা পুষ পুপুষ, একলাই খাও হাপুষ হুপুষ, পেটে তোমার পিলে হবে কুড়ি কষ্টে মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা ওইসা পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও, কাঠবেড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না, উফ এরাম তুমি ম্যানটা পুটু ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছোট আমা দেখে যাও, কাঠবিড়ালি তুমি মরো তুমি কচু খাও।
1: খুব ভালো গৌরীশার কবিতা শুনলাম আমরা, এবারে কে বলবে? এবারে বলবে শ্রেষ্ঠা। বলো শ্রেষ্ঠা, এবারে কোন কবিতাটা বলবে?
5: আমি সুনির্মল বসুর দাদুর খেয়াল বলবো। কালকে রাতে কলকাতাতে কলকে হাতে নিয়ে হারিয়ে গেল কোথায় দাদু তামাক খেতে গিয়ে, এ ঘর ও ঘর সবাই খুঁজি আদার পাদার গলি খুঁজি, রাস্তা পাশের আস্তা কুড়ের আস্তা বলের কাছে সবাই মিলে খুঁজে যেথায় সম্ভাবনা আছে, কোথায় দাদু কোথায় দাদু, নাতনি এবং নাতি সবাই মিলে খোঁজার নেশায় উঠছি যেন মাতি, দিদিমা যে আন্না কালি ভয়ে লাগান কান্না খালি, মানুষটা যে কোথায় গেল ভূতের ব্যাপার নাকি, দাদু দাদু বলে সবাই করছে ডাকা ডাকি, খুঁজে খুঁজে শেষে রাতে পেলাম খাটের তলে, মুচকি হেসে তখন দাদু মোদের ডেকে বলে, তোদের বুড়ি দিদিমা যে মরতে বলে সকাল সাজে, সত্যি কিনা লুকিয়ে থেকে জেনে নিলাম ছলে, আন্না কালির কান্না শুনে প্রাণটা গেল গলে।
1: দারুণ, খুব সুন্দর হয়েছে শ্রেষ্ঠার কবিতা। সুনির্মল বসুর কবিতা একটা শুনলাম আমরা, খুব ভালো লাগলো। আচ্ছা এইবারে দেবাদৃতা, বলো বলো কোনটা বলবে এবার?
6: আমি আরেকটা কবিতা বলছি, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই মিত্তিরদের কালু নীলু ভারী ঠান্ডা কবাই, জ্যোতিষ ভালো সতীশ ভালো নারা নবীন।

0: আলো, তুমি বলো ওরাই কেমন ঘর করে রয়ে আলো। মাখন বাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ, গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। পাঁচ কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার কবাই, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি যেন শুনি নে কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে, দুষ্টুপনা আরও আছে অমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না কো, খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো।
1: দেবাদৃতাও খুব সুন্দর বলেছে। দেবাদৃতা রবীন্দ্রনাথের কবিতা শোনালো, আর তারপরে অরিত্রী। অরিত্রী বলো।
2: আমি সুকুমার রায়ের একটি হুকোমুখো হ্যাংলা বলে শোনাচ্ছি। হুকোমুখো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছো? নাই তার মানে কি, কেউ তাহা জানে কি, কেউ কভু তার কাছে থেকেছো? শ্যামা দাস মামা তার, আফিংয়ের থানাদার, আর তার কেউ নাই এছাড়া। তাই বুঝে আকাশে মুখখানা ফ্যাকাশে, বসে আছে কাঁদো কাঁদো বেচারা। থপ থপ পায়েসে নাচ তো যে আয়েসে, গাল ভরা ছিল তার ফুরেতি। গাই তো সে সারাদিন সারে গামা টিম টিম, আহ্লাদে গদ গদ মুরতি। এই তো সে দুপুরে বসে ওই উপরে, খাচ্ছিল কাঁচকলা চটকে। এর মাঝে হলো কি মামা তার মূলো কি, অথবা কি ঠ্যাং গেল মোটকে? হুকোমুখো হেঁকে কয় আরে দূর তা তো নয়, দেখছো না কি রকম চিন্তা, মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে, ভেবে ভেবে কেটে যায় দিনটা। বসে যদি ডাইনে লেখে মোর আইনে, এই লেজে মাছি মারি ত্রস্ত্র। বামে যদি বসে তাও নহি আমি পিছ পাও, এই লেজে আছে তার অস্ত্র। যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি, কি যে করি ভেবে নাহি পাই রে। ভেবে দেখি একে দায় কোন লেজে মারি তাই, দুটি বই লেজ মোর নাই রে।
1: বাহ খুব ভালো, অরিত্রীও কবিতা বলল। বাকি আছে কে? ওই কান্তিকা না তোমার? ওই কান্তিকি বলেছি আমি শুরুতেই, খুব কঠিন নামটা তোমার, বলো দেখি ওই কান্তিকি কোনটা বল।
3: আমি আরেকটি কবিতা বলছি, কাজী নজরুল ইসলাম, লিচু চোর। বাবুদের তালপু কুড়ে, হাবুদের ডালকু কুড়ে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাদ করে পড়েছে সরাদ জোরে, পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্ছার, দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি। আমিও বাগে থাপড় দে হাওয়ায় চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি এক ভিতরে শিয়াল। আরে ধ্যাত শিয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, রেখে যেই আটকে ওঠা কুকুরেও জ্বললো ছোটা। আমি কই কম্ম কামার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গুলে ঢুকি গে বোসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফির কান মলে ভাই, চুরিতে আর যদি যাই তবে

0: আমি মিছা, কুকুরের চামড়া খিচা, শিকি ভাই যাইরে ভুলা, মালির ওই পিটনি গোলা, কি বলিস ফের আপ্তা, তবা না খপ্তা।
1: ওই কান্তিকির কবিতাও শুনলাম আমরা। আমার ছজন বন্ধু প্রত্যেকেই খুব ভালো বলেছে, আজকে সুন্দর হয়েছে সবার কবিতা। এই রকম করেই খুব সুন্দর করে কবিতা পড়ো, কবিতা বলো, আবৃত্তি করো, মন দিয়ে পড়াশুনো করো, অনেক বড় হও। আজকে কেমন লাগলো তোমাদের এখানে এসে?
2: খুব ভালো লাগলো।
1: আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে গল্প করে, তোমাদের কবিতা শুনে খুব ভালো লাগলো। আজকে আমরা একটা দারুণ আবৃত্তির আসর শুনলাম বন্ধুরা, সবাই এত ভালো করেছে, সবার জন্য একটা জোরে হাততালি হবে।

ছোট বন্ধুদের নিয়ে বসেছিল আবৃত্তির আসর। সবাই কি সুন্দর বলল, আর কত গল্প হলো, তাই না? সামনে টিচার্স ডে, শিক্ষক দিবস, 5ই সেপ্টেম্বর। বন্ধুরাও অনেক কিছু জানে, অনেকভাবে ওরা এই দিনটাকে পালন করে এবং দিনটা সম্পর্কেও ভেবেছে। নিশ্চয়ই আগামী সপ্তাহে প্রতিবারের মতো এই দিনটাকে ওরা উদযাপন করবে। আমরা বলছিলাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা, 5ই সেপ্টেম্বর তার জন্মদিন। তিনি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন, তাছাড়াও তার আগে তিনি ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি। তিনি আদতে ছিলেন একজন শিক্ষক, শিক্ষাব্রতী। তিনি অধ্যাপনা করেছেন মাদ্রাজে, মহীশূরে, কলকাতা বিশ্ববিদ্যালয়, অন্ধ্র বিশ্ববিদ্যালয়, বিদেশেও, অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও তিনি পড়িয়েছেন। তিনি বিরাট বড় একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, কত বই লিখেছেন। এই মানুষটির জন্মদিনটাকে আমরা শিক্ষক দিবস বলে বেছে নিয়েছি। তাকেও আমরা যেমন এই দিন উদযাপনের মধ্যে দিয়ে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, তেমনি ওই যে আমি একটু আগেই বলছিলাম যে সমগ্র শিক্ষক কুলকে, যারা আমাদের জাতির মেরুদণ্ড এবং ভবিষ্যৎ প্রজন্মকে যারা তৈরি করে দেন, তাদের আমরা সম্মান জানাই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আর এই যে 5ই সেপ্টেম্বরের শিক্ষক দিবস, তারই সঙ্গে আরেকটা দিন জড়িয়ে গেছে, সেই দিনটার কথাও একটু না বললেই নয়। এই দিনটা হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এই দিনটার কথা এই জন্যই মনে এলো, এই দিনটাও বুঝতেই পারছ, এই যে লিটারেসি ডে, ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, পড়াশুনোর সঙ্গে সম্পর্কিত। 8ই সেপ্টেম্বর হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। সাক্ষর মানে যার অক্ষর জ্ঞান আছে তাকেই তো আমরা সাক্ষর বলি, আর যাদের অক্ষর জ্ঞান নেই তারা হলো নিরক্ষর। তো দেখো না, আমাদের ছোট্ট বন্ধুরা, তোমরা কত লেখাপড়া করো, কত বই পড়ো, স্কুলে টপাটপ পরীক্ষা দিয়ে নতুন ক্লাসে উঠে যাও, তোমরা কত গান কবিতা জানো এই মাত্র শুনিয়েছ, পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বইও পড়ো। তবে কি সবসময় পড়তে ভালো লাগে না তোমাদের? এটাও ঠিক, আমাদেরও সবসময় ভালো লাগে না তোমাদের ওই একঘেয়ে পড়ার কথা বলতে, পড়ো পড়ো, পড়তে বসো, এটাও আমাদেরও ভালো লাগে না। কিন্তু দেখো, অনেকে তো এমন আছে, তোমাদেরই বন্ধু কিংবা তোমাদের চেনা, যারা পড়ার সুযোগই পায়নি, পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে পড়ার সুযোগটাই পায়নি। তাদের কিন্তু খুবই কষ্ট, তাদের কেউ পড়তে বসতে বলে না। তাই বলে কি ওরা ভালো আছে? মোটেও না, ওরা খুব খারাপ আছে। ওরা কত কম জানে বলো তো? এবং এই কম জানা থেকে, এই অক্ষর জ্ঞান না থাকা এই ব্যাপারটার থেকে ওরা কিন্তু অনেক রকম বিপদে পড়তে পারে, দুষ্টু লোকেরা ওদের ঠকিয়ে নিতে পারে। সেই কারণে নিরক্ষরতার বিরুদ্ধে সকলকে সচেতন করা, নিরক্ষরতার বিরুদ্ধে অভিযান, এ ব্যাপারে জনমত গঠন করা, এইসবের ভিত্তিতেই এই দিনটি উদযাপন শুরু হয়েছিল, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 1965 সালে তেহরানে বিশ্বের সব শিক্ষামন্ত্রীদের একটা সম্মেলন হয়েছিল এবং সেখানেই এই দিবস পালনের কথা ঘোষণা করা হয়েছিল। 1965-এর 17ই নভেম্বর ইউনেস্কো এটি ঘোষণা

করেছিল। দেখো, এই যে আমরা এত এগোচ্ছি বিজ্ঞানে প্রযুক্তিতে, তাও কিন্তু গোটা বিশ্বে এখনো কোটি কোটি মানুষ যাদের মিনিমাম শিক্ষা নেই, এবং প্রত্যেক পাঁচজনের মধ্যে বয়স্ক নিরক্ষর মানুষ আছেন, কিছু মহিলা আছেন যারা এখনো লেখাপড়া জানেন না, পড়তে পারেন না, যারা স্বাক্ষর নন। আবার অনেক বাচ্চা আছে যারা পড়তে পড়তে পড়া ছেড়ে দিয়েছে, কিংবা হয়তো তারা স্কুলেও যায় না। তাই এগুলো থেকে তো আমাদের উদ্ধার পেতেই হবে, তাই না? এই পরিস্থিতি যাতে আগামী দিনে দূর হয়ে যায়, চারিদিকের পরিবেশটা বদলে যায়, একটা সুন্দর পৃথিবীর দিকে তাকিয়ে আমরা এই দিনটার কথা মাথায় রাখব, 8ই সেপ্টেম্বর। এবং আমরা, চলো, এটা ঠিক করলাম যে আমরা সবাই পড়াশুনো করব, কেউ আমাদের হারাতে পারবে না, আমরা অনেক অনেক বড় হব। কি

हेलो हेलो, কে আছো? ভালো বোঝা যাচ্ছে না তো তোমার কথা। তোমার নামটা বলো আরেকবার। ও আচ্ছা, কি শোনাবে বলো তো? কি শোনাবে, গান শোনাবে? করো করো করো, চটপট চটপট। একদম ছোট্ট বন্ধু, যাই হোক, কবিতা কিন্তু সুন্দর বলেছে। আচ্ছা দেখো, নতুন মাস পড়ে যাবে কদিন পরই, মাঝে আর একটা দিন রয়েছে। পয়লা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর, মানে এই যে একটা সপ্তাহ, এই সপ্তাহটা আমরা পালন করি জাতীয় পুষ্টি সপ্তাহ হিসেবে। পুষ্টি সপ্তাহ কথাটা থেকেই তো বুঝতে পারা যাচ্ছে কি এর উদ্দেশ্য, কি এর গুরুত্ব, সুষম খাদ্য এবং পুষ্টির প্রয়োজনীয়তা, এটা মাথায় রাখতে হবে এবং এ ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। সেই লক্ষ্যেই এই সপ্তাহটা উদযাপন করা হয়। এমন খাবার খেতে হবে যেটা হবে সুষম খাদ্য এবং যার মধ্যে পুষ্টি আছে। এটা নয় যে সেই খাবার হতে হবে খুব দামি, দামি দামি ফল, দামি দামি খাবার, তা কিন্তু নয়। আমাদের জানতে হবে এমন অনেক ঘরোয়া জিনিস, হয়তো মৌসুমি ফল সবজি, তার মধ্যেই প্রচুর পুষ্টি আছে। এই ব্যাপারগুলোতে আমাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। সেগুলোই মানুষকে জানানোর জন্য, বোঝানোর জন্য এই জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করা হয়ে থাকে, যাতে সবাই বুঝতে পারে কি খেলে সত্যিকারের পুষ্টি হবে, কি খেলে শরীরটা ভালো থাকবে, মানুষ অকারণে ওজন বাড়িয়ে ফেলবে না, শরীরটা ঠিক থাকবে, সুঠাম থাকবে, সুন্দর থাকা যাবে, কোন শাকসবজির ভেতরে কি গুণাগুণ আছে, এগুলো তো জানতে হবে না, না জানলে পরে কি করে হবে বলো তো? সেই জন্যই জাতীয় পুষ্টি সপ্তাহ আমরা পালন করি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। মনে থাকবে।

0: দেখি এবারে ফোনের বন্ধু কি বলে। হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ এই তো বলো, কি নাম বন্ধুর?
1: দিয়া বসাক বলছি।
0: আচ্ছা বলো।
1: আমি রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতাকে আবৃত্তি করে শোনাবো।
0: বেশ তো বলো।
1: তালগাছ এক পাইদারি সব গাছ ছড়ি উঠি মারি আকাশে, মনে সাত কারো মেঘ ফুটে যায় একেবারে উড়ে যায় কোথা পাবি পাখাশি। তাই তো তারি মাথাটি গোল গোল পাতাটি ইচ্ছাটি মিলি তার, মনে মনে ভাবে বুঝি দানা এই উড়ে যেতে মানানি বাসাখানি ফেলে তার। সারাদিন ঝড় ঝড় থর থর পাতা কাঁপে পত্তর উড়ে যেন ভাবেও, মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই যায় পাতা কাপা থেমে যায় ফিরে তার মনটি যেভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি।
0: বাহ খুব সুন্দর, খুব সুন্দর বলেছো, খুব ভালো।

আমরা 5ই সেপ্টেম্বর নিয়ে অনেক কথা বলছিলাম, তবে তার আগের দিনই কিন্তু এবারে খুব সুন্দর একটা উৎসব আছে, সেই উৎসবের দিন এগিয়ে আসছে।

জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব। এটা আমাদের সকলের খুব প্রিয় একটা উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সেই মুহূর্ত, সেই কংসের কারাগার, কী দুর্যোগ! বাপরে, সেই দুর্যোগের রাতে দেবকীর কোল আলো করে আসা সেই ছোট্ট শিশু, ঝড়বাদলের রাতে বাবা বসুদেবের মাথায় চড়ে নদী পেরিয়ে কোথায় পৌঁছলেন? পৌঁছলেন নন্দঘোষের বাড়িতে, যশোদা মায়ের শয্যার পাশে। সেই কাহিনী যেমন রোমাঞ্চকর, তেমনি মধুর আর চিত্তাকর্ষক। যখনই শুনি তখনই আমাদের ভালো লাগে। আর বালগোপালের যত গল্প, ছোটবেলার গল্প, তাকে নিয়ে যত গান, সবই আমাদের কাছে খুব আদরের। গোপাল আমাদের যেন সকলের বাড়ির সন্তানের মতো, সবার কোলের ছেলে। আর তার প্রিয় যে সব খাবার, তালের বড়া আর কি, ননি, ক্ষীর, সেগুলো তোমাদেরও প্রিয়। সেই সব দিয়ে আমরা সাজিয়ে দিই জন্মাষ্টমীতে ঠাকুরের ভোগ। সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট শিশুরূপে পূজিত হন এই দিনে। আমাদের অন্তরের ভক্তি, আকুতি, ভালোবাসা তার পায়ে নিবেদন করে ধন্য হই আমরা জন্মাষ্টমী। আর কিছুদিন পরেই, এবারেও আমরা সবাই ভক্তি ভরে পালন করব জন্মাষ্টমীর উৎসব।

0: যাব টেলিফোনের বন্ধুর কাছে। হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: কে বলছো বলো?
1: আমার নাম সুদীপ্তি রায়।
0: কোথেকে বলছো?
1: আমি তো ওইটা বইকি তো থেকে বলছি।
0: ওরে বাবা, কোন ক্লাসে পড়ো? ক্লাস ফোর। আচ্ছা আচ্ছা, কি শোনাবে শোনাও আজকে আমাদের।
1: তুমি যাচ্ছ পালকিতে মাত্র, রে দরজা দুটো একটু খুব ফাঁক করে, আমি যাচ্ছি রামা ঘোড়ার পরে, তব গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রামার ধুলোয় নে ঘুরে আসে, সূর্য নামে বাটে ইলেম জানা জোড়া দিঘির মাঠে, আমি বলছি ভয় করো না মাগু, ওই দেখা যায় মরণ দৃশ্যটা, চোর কাটাতে মাছ রয়েছে দেখে, মাছ খাওয়াতে বব দিয়েছে দেখে, গরু বাছর নেই তো কোনোখানে, সন্ধে হাতে যাচ্ছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় দেখে দিদি তারে, ওই যে কিসের আলো এমন সময়, আরে রে রে রে রে, ওই যে তারা আসছে যে যাচ্ছে রে, তুমি ভয় পালকি ত্যাগ করে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বিয়ারা গুলো পাশের কাটা বলে পালকি তিনি খাচ্ছে তোর ঘরো, তো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি, ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাপটা চুল কানে দাদে গজরা বাবুল, আমি বলি দাঁড়া খবর দাস, এক পা গ্যাস হচ্ছে দিয়ার, এই যে দেখ আমার তরোয়াল টুকরো করে দেবো তোর ছেলে, তুমি দাঁড়া লম্ব দিয়ে আরে চাকি আসলো, তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলাম তাদের মাঝে, ঢাল তরোয়াল ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোককে পালিয়ে গেলে ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা।
0: রবি ঠাকুরের বীর পুরুষ কবিতা প্রথমে কথা হয়েছিল, কিন্তু অর্ধেকটা শুনব। আজকে সময় যে শেষ হয়ে আসছে, বিদায় নিতে হবে বন্ধুদের কাছ থেকে, আবার আগামী সপ্তাহে বাকি কথা হবে। সবাই খুব খুব ভালো থেকো, লক্ষ্মী হয়ে থেকো, একটা সুন্দর গান শুনব, আর গান শুনতে শুনতে আজকের শিশুমহল আমরা শেষ করব, কেমন?

শিশু মহলের বন্ধুদের সকলকে আরও একবার অনেক অনেক আদর ভালোবাসা। আজকে চলি, সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসুমণি। টাটা।

0: শিশুমহল শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, গানের ভেলা একটু পরেই।
1: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।

শুরু হচ্ছে গানের ফেলা। গানের ফেলায় আজ নানা রঙের গান, বৃষ্টি স্নাত নীল আকাশ আর তার মাঝে সাদা সাদা মেঘের ভেলায় চড়ে আমরা আজ ভেসে বেড়াব শরতের আকাশে। হ্যাঁ ঠিকই, বর্ষা পেরিয়ে এখন তো আমরা শরতেই আছি। শরতের আকাশ মানেই কখনো মুখ ভার, তো কখনো রোদ ঝলমালে খিলখিল। বর্ষার পর আকাশ গাছপালা সবাইকে কি যেন ধুয়ে মুছে একেবারে সাফ করে রেখে দেয়। এই যে মাথার ওপর এক বিরাট আকাশ, আসলে তো শূন্য। আজ তাহলে শূন্য থেকেই শুরু করি। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা মিত্র। শিল্পী উষা মঙ্গেশকর।

শূন্যের কোনো রং নেই, তবু তা গভীর। আকাশ এই তিনটি অক্ষরের শব্দটির ব্যাপ্তি অনেকখানি, আমাদের সকলের মাথার উপর যে বিশাল গভীর এক খোলা আকাশ, যা কিনা আমাদের ঋতু বদল করে, আলো আঁধার বুঝিয়ে দেয়, ক্লান্ত শরীর ও মনকে তৃপ্তি দেয়, সেই আকাশের কথা হবে আজ। আপনারাও চলে আসুন আমাদের সঙ্গে আকাশের কথা বলতে। হ্যাঁ, যে পথে আপনারা আসবেন সেটা একবার জানিয়ে দিন, যদিও আপনারা জানেন 0332210 7325 0332210 7325, এই নম্বরে আপনারাও চলে আসুন। হ্যাঁ, আরেকটা কথা, আমাদের প্রত্যেকেরই একটা করে খোলা আকাশ থাকে, যেখানে আমাদের মন খারাপ, ভালো লাগা, ইচ্ছে অনিচ্ছে, সুখ দুঃখ সব কিছু উজাড় করতে পারি নির্দ্বিধায়। সেই আকাশের কথাও শুনব আজ আপনাদের মুখ থেকে। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন। নমস্কার।
1: নমস্কার।
0: সুপ্রভাত।
1: সুপ্রভাত, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আসলে আজকে আকাশের কথা হচ্ছে। আমাদের প্রত্যেকের কাছে যেন মানে আমার আকাশ আর উল্টো দিকে মানুষের আকাশ দেখার সাথে, আকাশ কিন্তু একটাই, কিন্তু আমাদের সকলের সাথে সকলে আকাশ আকাশ কিন্তু মিলবে না। এখানে একটা বড় প্রশ্ন আসছে যে আমি কোন দৃষ্টি দিয়ে আকাশকে দেখছি, কোন মন থেকে আকাশকে, আমি কোন মনের অবস্থান থেকে আমি আকাশকে বোঝার চেষ্টা করছি। আর একটা বিষয় হচ্ছে যে আকাশ আকাশের তলায় গিয়ে দাঁড়ালে তখন যেন মনে হয় যে এত বড় একটা আকাশ, এত বড় বৃহৎ এটা যে আমরা তার ছাতার তলায় দাঁড়িয়ে আছি, তখন আমার মনে হয় যে কে আমি, আমি তো কেউ নই। সে আকাশের নিচে দাঁড়ালে মনে হয় যে আমি কেউ নই, আমি আমি আমি আমি যে করছি, আকাশ আকাশের নিচে গিয়ে দাঁড়ালে মনে হয় যেন কিচ্ছু নেই, তুচ্ছ। এই তুচ্ছ বোধ করার জন্য কোথাও গিয়ে মনে হয় যেন আকাশের আশ্রয় নেওয়াটা আমাদের দরকার।
0: একদম, অনেক ধন্যবাদ বন্ধু।
1: রাতের আকাশ
0: ঠিকই, এই বিশালত্বের কাছে নিজেকে বড় তুচ্ছ ক্ষুদ্র মনে হয়, সেই খোলা আকাশের গান। শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

একদমই তাই। শুধু ভালো, শুধু আলো, এই নিয়ে কিন্তু আমাদের জীবন নয়। জীবনের মধ্যে ভালো মন্দ, আলো আঁধার সবটুকুই থাকবে, তবেই সেই জীবনে বৈচিত্র্য থাকবে, আমাদের বেঁচে থাকার ইচ্ছেটা জেগে উঠবে। দিনের বেলা আকাশকে নীল দেখায়, সূর্যের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বাতাসের ধূলিকণা ও গ্যাসের অণুর কারণে নীল রঙটা একটু বেশি ছড়িয়ে পড়ে। আবার সকাল গড়িয়ে যখন বিকেল নামে, সূর্য ডোবার মুহূর্তে আকাশ লাল, কমলা বা সোনালি রং ধারণ করে। রাতের আকাশ আবার কালো হয়ে যায়, মানে আমরা কালো দেখি। এই সবই আমাদের জানা চেনা, কিন্তু তবুও এই যে রঙের পরিবর্তন, এর সঙ্গে আমাদের মনের ভাব কিন্তু অনেকটা জড়িয়ে থাকে। যেমন একটা রোদ ছলমলে আকাশ আমাদের মনকে অনেকটা খুশি করে দেয়, তেমনি আবার মেঘলা আকাশ মন ভার করে দেয়। শিল্পী অনুপ ঘোষাল।

তবে আকাশ মানেই শুধু রঙের খেলা নয়। ইট কাঠের জঙ্গলে এই চলমান শহরে এক চিলতে খোলা আকাশ পাওয়া সত্যি খুব দুষ্কর। খোলা আকাশ মানেই আলো আর মুক্তি। দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটিয়ে খোলা আকাশে চোখ মেলে আমরা অনেক ধরনের স্বপ্নের জাল বুনি। হয়তো আকাশকুসুম কল্পনা, কখনো তা বাস্তব হবে না, তবু সেই মুহূর্ত মনকে দেয় এক অপার আনন্দ, হয়তো ক্ষণিকের, কিন্তু সেই মুহূর্তটা স্মৃতিপটে ধরা থাকে। শিল্পী কিশোর কুমার।

গানের ভেলায় আপনাদের সঙ্গে ছিলাম আমি সঞ্চিতা মিত্র। গানের ভেলা আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: দৈনন্দিন জীবনের ব্যস্ততার ভিড়ে আমরা অনেক কিছুই ভুলে যাই, কিন্তু কেউ আপনার খেয়াল রাখলে ভালো লাগে। যেমন RBI আপনার অদাবিকৃত আমানতের খেয়াল রাখে।
1: আনক্লেম ডিপোজিট হলো সেই ব্যাংক।

0: অ্যাকাউন্টগুলি যেগুলিতে টানা 10 বছর বা তার বেশি সময় কোনো লেনদেন হয়নি। এমন অ্যাকাউন্টগুলো আরবিআই এর ডিইএ ফান্ডে স্থানান্তর করা হয়। আপনার ব্যাংকের যে কোনো শাখায় যান, কেওয়াইসি আপডেট করুন এবং আপনার আনক্লেম ডিপোজিট দাবি করুন।
1: আরবিআই বলছে, জানুন,
0: সজাগ থাকুন।
2: আকাশবাণী কলকাতা পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 137তম পর্ব।

0: 657 কিলো হার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের এই নতুন পর্বে আজ আপনাদের সবাইকে আমি আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে এটি এমন একটি মঞ্চ যেখানে আমরা নতুন প্রচেষ্টাগুলোকে সামনে নিয়ে আসি, দেশবাসীর উদ্ভাবনী ভাবনা নিয়ে আলোচনা করি। এগুলোর মধ্যে এমন কত ভাবনা রয়েছে যাদের পেছনে মানুষ অক্লান্ত শক্তি ব্যয় করেছেন। বন্ধুরা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছিলেন আষাঢ়ী একাদশীর পবিত্র লগ্নে, এটা বলতে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে যে ইতিহাসকে আকর্ষণীয় করে তোলার নিজস্ব প্রয়াসের শুভারম্ভ করছি। তিনি আরও জানান এই ভাবনাটি খুবই সরল, এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো একটি বছর বেছে নিন আপনি, এখানে আপনারা সহজেই জেনে যাবেন যে সেই সময় ভারতের কোন অংশে কার শাসন ছিল। আমার কাছেও বেশ আকর্ষণীয় মনে হয়েছে এটা, আমি ভাবলাম যে এর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাক। আমি জানতে পারলাম যে এই কাজটি মুম্বাইতে থাকা শ্রীমান কৃষ্ণা শেষাদ্রিজি করেছেন। মজার বিষয় হল কৃষ্ণাজি ওয়েবসাইটের নামও খুব সহজ রেখেছেন, www.bharatrajya.com। তিনি যে উদ্যোগ নিয়েছেন তার তথ্য আপনাদের কাছেও পৌঁছানো উচিত, তাই আমি ভাবলাম যে সরাসরি শ্রীকৃষ্ণাজির সঙ্গেই কথা বলে নিই। বন্ধুরা, কৃষ্ণাজি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। কৃষ্ণাজি নমস্কার।
2: নমস্কার স্যার। নমস্কার
1: ভাই। আমি জানতে পেরেছি যে আপনি না প্রযুক্তির দুনিয়ার মানুষ না আপনি ইতিহাসের শিক্ষক, তবুও আপনি প্রযুক্তি ব্যবহার করে ইতিহাসের সাইট বানিয়ে ফেলেছেন, তাই আমি খুব কৌতূহলী, এসব হলো কিভাবে?
2: ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে কথা বলা আমার খুব বড় সৌভাগ্যের ব্যাপার। তাই স্যার, আমার সম্পর্কে যদি আমি একটু বলি তাহলে স্যার, আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, তারপরে আমি MBA করি, তারপরে আমি মার্কেটিং ক্ষেত্রে চলে গেলাম। কিন্তু এসব যখন করছি আমি তখনও ছোটবেলায় পড়া ইতিহাসে খুব আগ্রহ ছিল আমার, তাই আমি সবসময় ইতিহাস নিয়ে কিছু করতে চেয়েছি, কিভাবে এটিকে আকর্ষণীয় করা যায়। এবং আমার এও মনে হতো যে আমরা যেভাবে ইতিহাস শেখাই তাতে আমরা অনেক উন্নতি করতে পারি, তাতে আমরা অনেক পরিবর্তন আনতে পারি, ইতিহাসকে গল্পের মতো করে পৌঁছে দিতে পারি মানুষের কাছে।
1: কৃষ্ণাজি, ভারতীয় ইতিহাসের এমন কোন দিক আছে যার সম্পর্কে আপনার মনে হয়েছে যে সেই ব্যাপারে আরও বেশি বেশি করে মানুষের জানা উচিত?
2: স্যার, ভারতীয় ইতিহাস যেভাবে আমাদের স্কুল বা কলেজে শেখানো হয়, যেমনটা দেখেন আপনি, তা কোনো একটি সাম্রাজ্য বা কোনো একটি রাজ্যের দৃষ্টিকোণ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে শেখানো হয় এবং সেই সাম্রাজ্যগুলোকে অসম গুরুত্বও দেওয়া হয়। এর ফলে বাকি অনেকগুলো সাম্রাজ্য যা আমাদের ছিল, সেই সব মহান সাম্রাজ্য যেমন চোল পল্লব ছিল, কার্কট বংশ কাশ্মীরে ছিল, অহমেরা ছিল যারা অন্তত 600 বছর অসমে নিজেদের সংস্কৃতি নিজেদের মূল্যবোধকে বজায় রেখেছিল, এগুলো সম্পর্কে আমরা জানি না। তাই আমি ভাবলাম এমন কোনো সাইট বানানো যাক যা এইসব মহান সাম্রাজ্যকেও পরিচয় করিয়ে দেবে মানুষের সঙ্গে।
1: কৃষ্ণাজি, আপনি এত পরিশ্রম করছেন, আমি আপনাকে এমনি একটা কাল্পনিক প্রশ্ন করছি, যদি আপনি ভারতীয় ইতিহাসের যে কোনো 3 জন ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ পান,

0: তাহলে আপনি কাদের সঙ্গে কথা বলতে চাইবেন এবং কেন?
1: হ্যাঁ স্যার, প্রথমে আমি কথা বলবো রাজারাজা চোল বা রাজেন্দ্র চোলের সঙ্গে। তিনি চোল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজাদের মধ্যে একজন ছিলেন। আমি তার থেকে এটা জানতে চাইব যে তাদের এই ভিশন বা দৃষ্টিভঙ্গি কিভাবে এলো। যেমন তারা বৃহদীশ্বর মন্দির বা গঙ্গাইকুণ্ডা চোলাপুরম এরকম বড় বড় মন্দির, শিবজির মন্দির নির্মাণ করেছিলেন, সেগুলো এক্সিকিউট করার ভিশন কিভাবে এলো, প্ল্যানিং কিভাবে করলেন, তাদের এই ভাবনাটা কিভাবে এলো যে আমরা এমন কিছু একটা তৈরি করব যা আগামী হাজার বা দু হাজার বছর ধরে অন্যদের প্রেরণা যোগাবে, সেটা তাদের থেকে আমার জানার ইচ্ছে। দ্বিতীয় যে ব্যক্তির কথা আমি বলবো, তিনি আমার মত অনুযায়ী ভারতের ইতিহাসে একজন অত্যন্ত আন্ডার রেটেড পার্সোনালিটি। স্যার, তার নাম হিমু। আমরা তার সম্বন্ধে ভারতীয় ইতিহাসে খুব বেশি হলে দু তিন লাইন পড়ি। আমরা এটা জানি না যে হিমু একজন কমন ম্যান, সাধারণ মানুষ ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন। সেখান থেকে উনি একটি সাম্রাজ্য স্থাপন করেন। তিনি শুধু একজন সাম্রাজ্যের স্থপতি নন, একজন সমর চিন্তাবিদও ছিলেন, যিনি মিলিটারি জিনিয়াস ছিলেন। নিজের জীবনে 23টি যুদ্ধ লড়েছিলেন, যার মধ্যে 22টিতে জয়লাভ করেন। তার থট প্রসেস কেমন ছিল, তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থেকে এত বড় সম্রাট হয়েছিলেন, এই যে তার যাত্রা, সেটা জানতে আমি অত্যন্ত আগ্রহী স্যার। আর তৃতীয় যিনি, তিনি খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব। তিনি একজন নারী, ত্রিভুবন মহাদেবী। ওড়িশাতে এক সাম্রাজ্য ছিল যার নাম ভৌমাকারা রাজবংশ। এর কাহিনীও অত্যন্ত আগ্রহদীপক। 850 খ্রিস্টাব্দের আশেপাশে ওদের রাজ্যের উপর প্রতিবেশী পাল রাজ্য আচমকা আক্রমণ করে, আর তাতে ওর স্বামী, যিনি ওই রাজ্যের রাজা ছিলেন, তিনি যুদ্ধে শহীদ হন। ফলে তার রাজ্য অনেক ছোট হয়ে যায় এবং সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিরা রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করেন। তখন ত্রিভুবন মহাদেবী নামের মহিলা রাজ্য সামলান এবং তিনি ভারতের ইতিহাসের প্রথম স্বাধীন শাসকদের অন্যতম হয়ে ওঠেন। তিনি রাজ্যকে শুধু স্থিতিশীল করেননি, তাকে এতটাই শক্তিশালী করে তুলেছিলেন যে পরবর্তী 100 বছর পর্যন্ত কলিঙ্গ অঞ্চলে তারা সাম্রাজ্য চালিয়ে যান। এই তিনজন ইন্টারেস্টিং ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে আমি কথা বলতে চাই স্যার।
0: কৃষ্ণাজি, মনে হচ্ছে আপনি যেন ইতিহাসকে জীবন্ত করে তুলছেন, আপনি পুরোপুরি ইতিহাসে ডুবে গেছেন। দেখুন, আমিও অত্যন্ত আগ্রহের সঙ্গে আপনার সাইট দেখেছি, আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে আপনার সাইটে এমন একটা ট্যাব আছে যেখানে মানুষ কারেকশন এবং সাজেশনও দিতে পারেন। এভাবে কনস্ট্রাকটিভ ফিডব্যাককে স্বাগত জানানো, এটা খুব বড় একটা বিষয়। আপনি কি মানুষের থেকে পরামর্শ পেতে শুরু করেছেন, আর সেগুলোকে নিয়ে আপনি কিভাবে কাজ করছেন?
1: হ্যাঁ স্যার, মানুষের থেকে অনেক পরামর্শ আসে। পরামর্শগুলো দু ধরনের। একরকম পরামর্শ হয় যাতে তারা কারেকশন সাজেস্ট করেন, অমুক প্রদেশে অমুক সময় অমুক দেশে অমুক রাজা ছিলেন, কিংবা অমুক সময় অমুক যুদ্ধ হয়েছিল, এরকম কিছু সাজেশন আসে। দ্বিতীয় প্রকারের সাজেশন আসে যে আপনি ওই ওয়েবসাইটে এই ফিচার দিতে পারেন বা ওই ধরনের ফিচার দিতে পারেন। আমি দু প্রকারের সাজেশনই গ্রহণ করি। যেমন একটা সাজেশন এলো যে এই রাজ্যে এই রাজা অমুক সময় রাজ্য শাসন করেছেন, তখন আমি ওই সাজেশন নিই। আমাদের যে সোর্স আছে সেগুলোর সঙ্গে যাচাই করি। যেমন আমাকে একজন সাজেশন দিয়েছিলেন যে আপনি ভারতকে তো দেখিয়েছেন, যদি রাজ্য স্তরেও দেখাতে পারেন তাহলে আরও ভালো হবে। আমি এই ফিচার ইমপ্লিমেন্ট করেছি। তারপর আরেকটি ফিচার এসেছিল যাতে আমরা একটি ট্রাম্প কার্ডের মতো বানিয়েছিলাম, সব এম্পায়ারের ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে, যাতে সেগুলি শিশুদের কাছেও পৌঁছতে পারে। কেউ একজন সাজেশন দিয়েছিল যে এগুলোকে আপনি এক জায়গায় নিয়ে আসুন যাতে আমরা সবাই ডাউনলোড করে শেয়ার করতে পারি। আমি সেই ফিচারও ইমপ্লিমেন্ট করেছি। আমাদের এটা মাথায় রাখা জরুরি যে আমরা ভুল করতে পারি, কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নই। আর সেটা মাথায় রেখেই আমি কারেকশনের ট্যাব রেখেছিলাম, কারণ এটা আমাদের সবার সাইট। আর ভবিষ্যতে সমস্ত কন্ট্রিবিউশন মাথায় রেখে আমরা এমন একটা সাইট বানাবো যা আগামী কিছু বছরের মধ্যে ইতিহাসকে এক মনোগ্রাহী আগ্রহদীপক বিষয় করে তুলবে।
0: কৃষ্ণাজি, আপনি সত্যিই অত্যন্ত বড় একটা কাজ করেছেন। আচ্ছা, ইতিহাস ছাড়া আপনার নিশ্চয়ই আরও বেশ কিছু শখ রয়েছে, আরও অনেক কিছু কাজ আপনি করেছেন নিশ্চয়ই।
1: হ্যাঁ না স্যার, আমি একটু বোরিং টাইপের মানুষ স্যার। আমি টেকনোলজি নিয়ে খুবই আগ্রহী এবং ইতিহাসের বিষয়েও উৎসাহ রয়েছে। এখন যখন টেকনোলজি এবং ইতিহাস মিলেমিশে গেছে, এখন এর মধ্যেই ডুবে থাকি সারাদিন।
0: চলুন কৃষ্ণাজি, আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আপনি একটা খুবই সুন্দর সূচনা করেছেন এবং

আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে অনেক মানুষ আপনার সঙ্গে যুক্ত হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। তাই আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, কৃষ্ণাজির এই প্রচেষ্টা শুধু ইতিহাসের শিক্ষার্থীদের জন্যই নয়, এতে আমরা সকলেই নিজেদের অতীতকে চমৎকারভাবে জানার সুযোগ পাব। আপনাদের কাছেও যদি এই ধরনের প্রচেষ্টার বিষয়ে কোনো তথ্য থাকে তাহলে তা অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, নেশামুক্ত যুবা বিকশিত ভারতের জন্য এই অভিযান এই সময়ে সমগ্র দেশে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর উদ্দেশ্য খুবই স্পষ্ট, নেশামুক্ত যুব সমাজ, ড্রাগ ফ্রি ইন্ডিয়া। অনেক মানুষ বিপুল সংখ্যায়, বিশেষ করে আমাদের যুব বন্ধুরা এর অংশ হচ্ছেন। প্রকৃতপক্ষে এটা ভারতের যুব সমাজের স্বাস্থ্য, ওদের আনন্দ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সামগ্রিক সংকল্প। বন্ধুরা, নেশার প্রতি দুর্নিবার আসক্তি একজন মানুষকেই শুধু গ্রাস করে না, এর কুফল তার সমগ্র পরিবার ও সমাজকে ভুগতে হয়। আমি সেই সমস্ত ব্যক্তিদের প্রশংসা করি যারা ড্রাগসের বিরুদ্ধে অন্যকে সচেতন করেন এবং নেশার কবলে পড়ে লড়াই করতে থাকা মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। নেশামুক্ত ভারতের জন্য আপনারা কোনো পাওয়ারফুল স্লোগান তৈরি করতে পারেন, আমাদের ইয়াং মিউজিশিয়ানসরা এমন গান সৃষ্টি করতে পারেন যেখানে ড্রাগ ফ্রি লাইফের বার্তা থাকবে। ছাত্রছাত্রীরা এবং থিয়েটারের দলের লোকেরা অন্তর ছুঁয়ে যাওয়া কোনো ছোট নাটিকা লিখতে পারেন যার মধ্যে ড্রাগের বিপদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার পথের কথাও বলা থাকবে। আমাদের দেশে দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েটারদের অভাব নেই। আমার অনুরোধ রইল যে ওরা যদি বিভিন্ন ভাষায় এমন কন্টেন্ট তৈরি করেন তাহলে সমাজ এই দিশায় এগিয়ে যেতে পারে। আপনারা আপনাদের এই সংক্রান্ত প্রচেষ্টা হ্যাশট্যাগের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। কখনো কখনো ক্রিয়েটিভ এফোর্ট ফর্মাল ক্যাম্পেনের থেকে বেশি কার্যকরী হয়। আসুন, ভারতের যুবশক্তিকে নেশার কবল থেকে রক্ষা করার জন্য, নেশামুক্ত করার মতো পবিত্র কর্তব্যে আমরা সকলেই নিজেদের ভূমিকা পালন করি। আপনারা আপনাদের প্রচেষ্টাকে নেশামুক্ত যুব সমাজ এই হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, আগস্ট মাসে আমরা চারিদিকে দেশভক্তির নানা রং দেখতে পাই। এই সময় প্রত্যেক মানুষের মনে দেশপ্রেমের ভাবনা আরও প্রবল হয়ে ওঠে। ন্যাশনাল হ্যান্ডলুম ডে এবং ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি থেকে শুরু করে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস এই মাসকে আরও বিশেষ করে তোলে। স্বাধীনতা দিবস এবং ন্যাশনাল স্পেস ডের মতো দিন প্রত্যেক ভারতবাসীকে গর্বে ভরিয়ে তোলে। হর ঘর তিরঙ্গা অভিযান এই ভাবনাকে আরও মজবুত করে। বন্দে মাতরমের 150 বছর পূর্ণ হওয়ার ফলে এই বছরটা আরও বিশেষ হয়ে উঠেছে। এইবার 8 কোটিরও বেশি তেরঙ্গা পতাকার সঙ্গে সেলফি আপলোড হয়েছে। তেরঙ্গা পতাকাকে নিয়ে এই উৎসব শুধুমাত্র ভারতবর্ষেই সীমাবদ্ধ থাকেনি। এই বছর সূর্যপথ তিরঙ্গা অভিযানের মাধ্যমে আমাদের তেরঙ্গা পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে। ফিজির সুবায় প্রথম সূর্যকিরণের সঙ্গে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। এর পরে এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর তারপরে আমেরিকার সান ফ্রান্সিসকোতে ইন্ডিয়ান মিশন আর পোস্টে পতাকা উত্তোলন করা হয়। আপনারা কল্পনা করুন এই দৃশ্য কতটা অদ্ভুত ছিল। যেমনভাবে সারা বিশ্বে সূর্য উদিত হতে থাকল, সেরকমভাবেই ভারতীয় পতাকা উত্তোলিত হতে থাকল। এরকম প্রচেষ্টায় সমাজকে এক সূত্রে আবদ্ধ করতে পারে। এদের মাধ্যমে দেশের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর হয়। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আমার অনেক অনেক অভিনন্দন। আমার প্রিয় দেশবাসী, আমাদের শহর এবং মফস্বলের রাস্তায় প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে লক্ষাধিক মহিলা বিভিন্ন কাজে যুক্ত থাকেন। কেউ সবজি বেচেন, কেউ ফল
কেউ চায়ের দোকান।

সালাম দেন, আবার কেউ ফুল, প্রদীপ এবং পূজা সামগ্রী নিয়ে বসেন। অনেক সময় শুধুমাত্র স্বল্প পুঁজি তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এখন এরকম লাখো লাখো মা বোনেরা পিএম স্বনিধি যোজনা থেকে নতুন শক্তি পাচ্ছেন। নারী ক্ষমতায়নের এই দিকটি নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ততটা হয় না। পিএম স্বনিধি যোজনার লাভার্থীর মধ্যে প্রায় 46% মহিলা, অর্থাৎ সারা দেশের প্রায় 35 লক্ষ মহিলা এই যোজনার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, গাজিয়াবাদের ববিতা শর্মাজি হলেন এর এক উত্তম উদাহরণ। ববিতাজি পূজা সামগ্রীর একটি ছোট স্টল চালাতেন। ফুল, প্রদীপ, ধূপকাঠি, নারকেলের মতো সামগ্রী বিক্রি করে তিনি নিজের সংসারে সাহায্য করতেন। অনেক পরিশ্রম করতেন, কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য পুঁজির অভাব ছিল। পিএম স্বনিধি থেকে উনি আর্থিক সাহায্য পেলেন, তিনি নিজের স্টলের সামগ্রী বাড়ালেন, ব্যবসার বিস্তার করলেন, গ্রাহক বাড়ল, উপার্জন বাড়ল, আর ধীরে ধীরে রাস্তার ধারের ছোট্ট স্টলটি একটি দোকানে পরিণত হল। বন্ধুরা, বেঙ্গালুরুর টিএস নিঙ্গাম্মাজির উদাহরণও খুব প্রেরণাদায়ক। নিঙ্গাম্মাজি আর ওনার স্বামী মিলে একটি ইডলি, ডোসা আর সাম্বার বিক্রি করার কাজ শুরু করেন। দোকান চলতে শুরু করল, কিন্তু একে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুঁজির প্রয়োজন ছিল। নিঙ্গাম্মাজিও পিএম স্বনিধি থেকে সাহায্য পেলেন। তারা নিজের কার্ট আরও উন্নত করলেন, আরও জিনিসপত্র কিনতে শুরু করলেন, আর মেনুতেও কিছু নতুন জিনিস যোগ করলেন। গ্রাহক বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেল এবং পরিবারের আর্থিক পরিস্থিতিও উন্নত হল। আজ তারা নিজেদের 3 সন্তানকে আরও ভালো শিক্ষা প্রদানে সক্ষম হয়েছেন। বন্ধুরা, মহিলাদের ব্যবসার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোটা পরিবারের ভবিষ্যতেরও অগ্রগতি হয়। বাচ্চাদের শিক্ষায় উন্নতি হয়, ঘরের প্রয়োজন পূরণ হয়, আর নারীদের ভিতর আত্মবিশ্বাস আরও মজবুত হয়। এটাই তো হল নারী ক্ষমতায়নের এক জীবন্ত রূপ। আমি ফুটপাতের ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত বোনেদের তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানাই। আমার প্রিয় দেশবাসী, স্বচ্ছতার একটি অনেক বড় গুণ আছে। যখন কোনো জায়গাকে পরিষ্কার রাখার সংকল্প সেই জায়গার মানুষের নিজস্ব সংকল্প হয়ে ওঠে, তখন পরিবর্তন শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর মাধ্যমে ওই জায়গার সমগ্র পরিচয় পাল্টে যায়। দেশের বিভিন্ন জায়গায় স্বচ্ছতার এই প্রয়াস আমাদের নিরন্তর প্রেরণা দেয়। উত্তরপ্রদেশের রামপুরে পাটওয়াই নামে একটি গ্রাম আছে। ওখানে আকাশ এবং রোহন নামের 2 বন্ধু দেখলেন যে তাদের আশেপাশের এলাকা নোংরা আবর্জনায় ভরে গেছে। ব্যাস, তারপর আর কি, আকাশ এবং রোহন আবর্জনার ব্যাগ তুলে নেন এবং পরিচ্ছন্নতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আস্তে আস্তে অন্য যুবারাও তাদের সাথে যুক্ত হতে থাকেন। একটি টিম তৈরি হয় যার নাম হয় ক্লিন আপ পাটওয়াই। এই যুবারা আজ পর্যন্ত 4টি গঙ্গার ঘাট পরিষ্কার করে ফেলেছেন, 1 টনেরও বেশি প্লাস্টিক আবর্জনা সরিয়ে ফেলেছেন। এনারা বেশ কয়েকটি পুকুর এবং সার্বজনীন স্থানও পরিষ্কার করেছেন। বন্ধুরা, এইবার শ্রী অমরনাথজির যাত্রাতেও স্বচ্ছতা এবং জন অংশীদারিত্বের এমনই প্রেরণাদায়ক ছবি দেখা গেছে। দুর্গম রাস্তায় হাজার হাজার স্বচ্ছতা কর্মী দিবারাত্র সেবা প্রদান করে চলেছেন। এই বছর যাত্রা চলাকালীন 400 মেট্রিক টনেরও বেশি আবর্জনা সংগ্রহ ও প্রসেস করা হয়েছে। আমার এই প্রচেষ্টার একটি ব্যাপার বিশেষভাবে ভালো লেগেছে, স্বচ্ছতার এই অভিযানে পুণ্যার্থীরা অংশীদার হন। 16,000-এরও বেশি যাত্রী স্বচ্ছতার সংকল্প নিয়েছেন। 10,000-এরও বেশি যাত্রীদের রেসপন্সিবল যাত্রী সার্টিফিকেটও দেওয়া হয়।
এখানে একটি

অত্যন্ত অসাধারণ প্রয়োগও করা হয়েছে। যাত্রাপথের ঘোড়া এবং খচ্চরের গোবরকেও বায়োগ্যাসে রূপান্তরিত করা হয়েছে এবং সেই ক্লিন এনার্জি থেকে স্বচ্ছ জ্যোতি প্রজ্জ্বলিত করা হয়। অর্থাৎ বাবা বরফানির এই পবিত্র যাত্রায় স্বচ্ছতাও সেবা এবং আস্থার রূপ হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের গ্রাম হোক বা শহর, আমাদের নদী হোক বা তীর্থস্থল, এর পরিচয় আমাদের আচরণ থেকেও পাওয়া যায়। আর যখন স্বচ্ছতা আমাদের আচরণের অঙ্গ হয়ে যায়, সে স্থানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আমার প্রিয় দেশবাসী, কখনো কখনো আমাদের এক ক্ষুদ্র শখ জীবনের বড় কোনো সম্ভাবনার রাস্তা খুলে দেয়। নাগাল্যান্ডের ফেক জেলার বেসালু পুরোজির পথ চলাও কিছুটা সেরকমই। বেসালুজি কৃষক পরিবারে বড় হয়েছেন। ছোটবেলায় তিনি তার মা বাবাকে চাষ করতে দেখেছিলেন এবং তার নিজেরও ফুলের প্রতি খুব টান ছিল। 2021 সালে তিনি এই শখ থেকেই ছোট স্তরে ফুল উৎপাদন শুরু করেন। ধীরে ধীরে এর মধ্যে এক সম্ভাবনা দেখা দিতে থাকে। তিনি লক্ষ্য করেন, বিয়েবাড়ি হোক বা অন্য উৎসব, ফুলের চাহিদা সব সময়ই থাকে। বেসালুজি নিজের এই শখকে আরও এগিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত নেন। এই সফরে তিনি স্থানীয় কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ফুলের বৈজ্ঞানিক চাষের ট্রেনিং নেন এবং তারপর তিনি কেবলমাত্র এক চতুর্থাংশ একর জমিতে গ্ল্যাডিওলাসের কয়েক হাজার চারা রোপণ করেন। প্রথম প্রচেষ্টাতেই 5000-এরও বেশি ফুল ফোটে। বন্ধুরা, এই সাফল্য বেসালুজির জন্য এক নতুন সূচনা হয়ে দাঁড়ায়। তিনি ফুলের চাষকে আরও এগিয়ে নিয়ে যান। যে ফুল কখনো স্থানীয় বাজারে সীমাবদ্ধ ছিল, আজ তা নাগাল্যান্ডের সীমানা অতিক্রম করে দিল্লি, মুম্বাইয়ের মতো শহরে পৌঁছে যাচ্ছে। বেসালু পুরোজির এই যাত্রা আমাদের বলে যে শখ যখন পরিশ্রম আর সঠিক পথ প্রদর্শনের সাথে যুক্ত হয়, তখন তা নতুন সম্ভাবনার রাস্তা খুলে দিতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমাদের আশেপাশে এমন অনেক লোক আছেন যারা একটি ছোট প্রচেষ্টা দিয়ে শুরু করেন আর দেখতে দেখতে তাঁদের প্রয়াস অনেক লোকেদের জীবনে পরিবর্তনের রাস্তা তৈরি করে দেয়। ওড়িশার দেবাড়িগড়ে একটি গ্রাম আছে, ধৈর্যকুসুম। কয়েক বছর আগে পর্যন্ত এই গ্রামের মৈথিলি ভুয়েজি প্রায় প্রতিদিন জঙ্গলে যেতেন, কখনো জ্বালানির কাঠ আনতে, কখনো মহুয়া আর কেন্দু পাতা তুলতে, তো কখনো বাঁশের কোপলা এবং অন্যান্য বনজ সামগ্রী আনতে। তাঁর এবং ওখানকার অনেক পরিবারের বহু চাহিদা এই জঙ্গল থেকেই মিটত। কিন্তু তারপর মৈথিলিজি দেবড়িগড় ইকো ট্যুরিজমের সাথে যুক্ত হন। এখান থেকে জঙ্গলের সাথে ওনার সম্পর্ক এক নতুন মোড় নেয়। এখন জঙ্গলের রক্ষণাবেক্ষণও তাঁর জীবিকার মাধ্যম হয়ে ওঠে। বন্ধুরা, মৈথিলিজির জীবনে আসা এই পরিবর্তন অন্য মহিলাদেরও প্রেরণা দিয়েছে। আজ 60-এরও বেশি মহিলা জঙ্গল সংরক্ষণের কাজে যুক্ত হয়েছেন। কেউ বন্যপ্রাণী সুরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন, কেউ তৃণভূমির বিকাশের সাথে যুক্ত হয়েছেন, আবার কিছু মহিলা ইকো ট্যুরিজম অ্যাক্টিভিটিতে যোগদান করছেন। বন্ধুরা, মৈথিলিজি ও দেবড়িগড়ের এই বোনেরা দেখিয়েছেন যে প্রকৃতিকে রক্ষাও করা যায় আর জীবনে সমৃদ্ধিও আনা যায়। এই সমস্ত বোনেদের প্রচেষ্টা আমাদের সকলের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। বন্ধুরা, আজ আমাদের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশে পৌঁছাচ্ছে এবং আপনারা জেনে গর্বিত হবেন যে ভারত এমন স্বপ্ন দেখা বিশ্বের হাজার হাজার মেয়েকে এক সুতোই বাঁধছে। এই উদ্যোগের নাম মিশন শক্তি স্যাট। এর মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার এবং উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। 23 আগস্ট

জাতীয় মহাকাশ দিবস ন্যাশনাল স্পেস ডে এই মিশনের একটি সুন্দর দৃশ্য উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় দেখা গেছে। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে মিশন শক্তি স্যাট এর দ্বিতীয় ধাপের সূচনা হয়েছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও ভারত থেকে আসা প্রায় 100 জন ছাত্রী এক জায়গায় একত্রিত হয়েছিল। ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচিত ছাত্রীরাও এতে অংশ নিয়েছিল। এই গোটা উদ্যোগের লক্ষ্যটিও অত্যন্ত বিশেষ। বন্ধুরা, সম্পূর্ণভাবে ছাত্রীদের দ্বারা নির্মিত একটি স্যাটেলাইটকে চাঁদের কক্ষপথে পাঠানোর প্রস্তুতি চলছে। আমার দৃঢ় বিশ্বাস যে এদের মধ্য থেকেই বহু ছাত্রী আগামী দিনে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের জগতে নিজেদের এক নতুন পরিচয় গড়ে তুলবে। আমার প্রিয় দেশবাসী, আজকাল অ্যাভোকাডো ফলের খুব রমরমা। আগে এই ফলটিকে হয়তো খুব কম মানুষই চিনতেন, এর চাহিদাও ছিল কম এবং কদরও ছিল কম, কিন্তু আজ ডাইনিং টেবিলে একে প্রায়শই দেখা যাচ্ছে। আজ এটি স্বাস্থ্য সচেতন মানুষ ও প্রিমিয়াম মার্কেটের বিশেষ পছন্দের ফল হয়ে উঠেছে। আমাদের কৃষক ভাই বোনদের জন্যেও এটি অত্যন্ত লাভজনক প্রমাণিত হচ্ছে। যেমন অন্ধ্রপ্রদেশের কাডাপ্পার বরদরাজজির কথাই ধরা যাক। তিনি বহু বছর ধরে নিজের জমিতে টমেটো ও কলার চাষ করছিলেন। একদিন তিনি বন্ধুদের খামারে অ্যাভোকাডোর ফলন দেখতে পান। এরপর তিনি ইউটিউব থেকে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এ পর্যন্ত তিনি প্রায় 4 টন অ্যাভোকাডো উৎপাদন করে ফেলেছেন। আজ তিনি স্থানীয় দোকানগুলোতে সরাসরি এটি সরবরাহ করছেন। নতুন ধরনের ফসল বৈজ্ঞানিক পরামর্শ এবং সরাসরি বিপণনের মাধ্যমে তাঁর ছোট্ট খামারের আয় সম্পূর্ণ বদলে গেছে। তামিলনাড়ুর কোডাইকানালের কৃষক চন্দ্রশেখরনজি আধা হেক্টর জমিতে অ্যাভোকাডো চাষ শুরু করেছিলেন। তিনি এর খুব ভালো দাম পাচ্ছেন এবং তাঁর উপার্জনও বেশ বৃদ্ধি পেয়েছে। কর্ণাটকের চিকমাগালুরুর কিছু কৃষক ভাইবোন তো কফি বাগানের মাঝেই অ্যাভোকাডো গাছ লাগিয়েছেন। এর ফলে কফি ও গোলমরিচের পাশাপাশি তারা বাড়তি উপার্জনও করতে পারছেন। বন্ধুরা, আমরা শহরের রেস্তোরাঁগুলোতে প্রায় অ্যাভোকাডো টোস্ট এর কথা শুনি, কিন্তু এই অ্যাভোকাডোর মাধ্যমেই আমাদের উদ্ভাবনী কৃষকেরা আয়ের এক নতুন পথ খুঁজে পেয়েছেন। অর্থাৎ নিজের দেশের অ্যাভোকাডো দিয়ে আপনার টোস্টের স্বাদও বাড়ল, আবার কৃষকদের আয়ও বেড়ে গেল। আমার প্রিয় দেশবাসী, কিছুদিনের মধ্যেই 3রা সেপ্টেম্বর আমরা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী পালন করব। বন্ধুরা, উত্তম কুমার একজন ভার্সাটাইল অ্যাক্টর ছিলেন, যিনি নিজের অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ফিল্ম লাভার্সরা মানেন যে শ্রী সত্যজিৎ রায় ফিল্ম নায়ক দ্য হিরো এর পুরো স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারকে ভেবে লিখেছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে তাঁর মধ্যে ডিগনিটির সাথে অসাধারণ ইমোশনাল ডেপ্থ ছিল। চরিত্রকে তিনি জীবন্ত করে তোলার জন্য খুব পরিশ্রম করতেন। উত্তম কুমার নিজস্ব সহজতার সঙ্গে ফিলান্থ্রপির জন্য পরিচিত ছিলেন। তাঁর জীবন থেকে কখনো হার না মানার একটি আরও বড় শিক্ষা মেলে। তাঁর শুরুর ছবিগুলি খুব বেশি চলেনি, কিন্তু তিনি নিজের কাজের উপর ফোকাস বজায় রেখেছিলেন। এরই ফলস্বরূপ তিনি এত উচ্চতা অর্জন করেছিলেন। বন্ধুরা, মনে আছে যখন আমি কলকাতায় রোড শো করছিলাম, তখন আমি উত্তম কুমারের বাড়ির সামনে দিয়েও গিয়েছিলাম। সেখানে আমাকে একজন ব্যক্তি তার একটি ছবিও উপহার দিয়েছিলেন। আমি আবার মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি সবসময় আমাদের সকলের হৃদয়ে বিরাজ করবেন। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে বিরাজ করবেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের উৎসবগুলি পরম্পরার সঙ্গে সঙ্গে একে অপরের

0: সঙ্গে জুড়ে যাওয়ার সুযোগও দেয়। আসন্ন দিনগুলিতে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব পালন করতে চলেছি। চৌঠা সেপ্টেম্বর জন্মাষ্টমীর পবিত্র পার্বণ, সেপ্টেম্বরেই আমরা বিশ্বকর্মা পূজাও পালন করব। এই সময়ে আমাদের আশেপাশের কারিগরদের, শিল্প কারিগরদের এবং বিশ্বকর্মা বন্ধুদের সম্মান করা উচিত। কিছু মাস পরে দীপাবলিও আসতে চলেছে, এর প্রস্তুতিও ধীরে ধীরে শুরু হয়ে গেছে। উৎসবের এই মরশুমে আমি আরও একবার আপনাদের ভোকাল ফর লোকালের অনুরোধ করছি। ভোকাল ফর লোকালের অর্থ কেবল মাটির প্রদীপ কেনা নয়, এর ভিশন খুব বড়। আমরা নিজের ঘরের জন্য যে জিনিস কিনি সেটিকে একবার অবশ্যই দেখে নিই যে তা ভারতে তৈরি হয়েছে কিনা। ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার পথ ভারতে তৈরি জিনিসের উপর গর্ব অনুভব করার মাধ্যমেই প্রশস্ত হবে। এই বার্তাকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়াও আমাদের দায়িত্ব। আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের বন্ধুরা, ইনফ্লুয়েন্সাররা এবং সেলিব্রিটিদেরও এতে খুব বড় ভূমিকা আছে। আমার অনুরোধ যে আপনি নিজেও ভোকাল ফর লোকালকে আপন করে নিন এবং অন্যদেরও এর জন্য অনুপ্রাণিত করুন। বন্ধুরা, আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের ছোট ছোট প্রয়াসের মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনছেন। আপনি তাদের সম্বন্ধে মন কি বাতে অবশ্যই লিখুন। আপনার পাঠানো অভিজ্ঞতা দেশের কোনো একটি জায়গায় কারুর জন্য নতুন প্রেরণা হয়ে উঠতে পারে। আমি আপনাদের পরামর্শ ও অভিজ্ঞতার প্রতীক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে।
2: পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন মন কি বাত অনুষ্ঠানটির সাঁওতালি রূপান্তর।
1: ইংরেন দূরেরও দিশম হর, জোহার। মন কি বাত নোয়া নাওয়া এপিসোড রে আপে সানাম কো আর মিদ ধাবিন সাগুন দারা মেট পেয়া। আপে সানাম কো পে বাডায়া যে নোয়া দো নুঙ্কান মিদ মঞ্চ কানা, জাহারে আবো নাওয়ান কুরুমুটু কো সামাং রে বোন আগুয়া দিশম হর কোয়া ইনোভেটিভ আইডিয়াস কো বাবদ চার্চাই হুয়া। নিয়ে কো মুদরে নোংকানা আইডিয়াস কো তাহেনা, অনে যাহা কো লাগিদ তে হর কো জিউন রেনা পুরো দাড়ে কো লাগাও কাহা।

আদম কদ উর্নি জিয়েলি সুরক্ষিয়ে অঙ্গীভার কো পালাবি না আর আদম কদ ঘাস ডহি উৎনাও কামির কো জপড়াও কিছু গান তিরলে কদ ইকো ট্যুরিজম অ্যাক্টিভিটিস করে কো সেলেদ কাতে কো মৈথিলি জি আর দেবড়িগড় রেন নুকু মিশ্রতে কো উদুক কাদা বুরকি সুরক্ষিয়ে কামি করাও সাও সাও জিউন রে সাওয়াই হোঁ হে দাঁড়িয়ে নুকু সানাম মিশ্রতে কোয়া কুরুমুটু আবু সানাম কো লাগি আডি মারাং উদ্গাও না কানা গাতে কো নিত আবরেন বিটি গিদ্রে তাকোয়া কুকমু রেনা উড়ন ধরতি খন উড়াও কাতে সেরমা জালাং হাবি সেটেরো কানা আর আপে কো নিয়ে বাড়াই কাতে পে গরব যে ভারত দো নংকান কুকমু নেলান দুনিয়া রেন হাজার হাজার বিটি গিদ্রে কো মি ঠেনে সামটাও মিট কাকো কানা নিয়ে কুরুমুটু রেনা নিতুম দো হয়োগ কানা মিশন শক্তি সেট নিয়ে দাঁড়াইতে মিটসাই ইরিল গোটাং দিসম রেন গেবার হাজার পঠুয়া কো স্যাটেলাইট টেকনোলজি চেদ আর ইনোভেশন পাহাটারে লাহা লাগিদতে দাঁও কো নামেট কানা বাগে পে আগস্ট ন্যাশনাল স্পেস ডে রে নিয়ে মিশন রেয়া মিট মজ চিতর উত্তরপ্রদেশ পনত রেয়া গ্রেটার নয়ডারে নেল নামে না গৌতম বুদ্ধ জেগেট বিরদগাড় রে মিশন শক্তি স্যাট রেয়া দোসার খেপ এতহব কানা নিয়ে লাসাড়েতে দুনিয়া ভিন ভিন দিসম আর ভারত খনকো হেজ একান মিট সাই পঠুয়া কো মিট সাঁওতে কো নাপামে না ভারত রেয়া সঙ্গিন সঙ্গিন টোটা খনকো বাছাওলেন পঠুয়া কুড়ি গিদ্রে কো নিয়ে রেকো সেলেদ কানা নিয়ে পুরো কুরুমুটু রেয়া জোসতেদ হো আডিগে খাস আনা কানা পুরোটা গে পঠুয়া কো হতেতে তেয়ারো কান মিট স্যাটেলাইট ইন মুন রেনা অরবিট রে ভেজাই লাগিদতে নিয়ে দো মিট সাজ সাপড়া কামি কানা কাতিকো ইয়া পতিউ মিনা তিনি যে উনকো কো খন আইমা পঠুয়া কুড়ি কো দারাই কান অক্তরে সাইন্স টেকনোলজি আর ইনোভেশন রিয়া পাহাটারে নিজেরা নাওয়া উপরুম কো তিয়ারা এই রেন দুলড়ো দিসম হর নিত অ্যাভোক্যাডো জরিয়া আডিগে চাহিদা মেনা আকাদা মারাং দো নিয়ে জদো জানি অকোই হো বাকো বাড়াই তাহে নিয়ে রিনা গনং আর ডিমান্ড বানার গে কম তাহে কানা তবে নিত নিয়ে দো ডাইনিং টেবিল রে আডি জাস্তি নিয়ে নামক কানা নিত নিয়ে দো হেলথ আর প্রিমিয়াম মার্কেট লাগিদ আডি কো কুসিয়া কানা আবরণ চাষি বইহা মিশি কো লাগিদ তে হো নিয়ে দো আডি গে গড়োয়ানা কানা অন্ধ্রপ্রদেশ রিয়া কাটপারেন ওয়ার্দরাজ জিয়া মির দৈক মিনা আন উনি দো আইমা সেরমা ধুরিয়ে নিজেরা ক্ষেত্রে বিলতি আর কায়রাই চাষ তাহে মিদিন উনি দো আই গাতেয়া ফার্ম রে অ্যাভোক্যাডো চাষে নিয়েল কেদা ইন তাইনম উনি দো ইউটিউব খো নিয়ে বাবতে বাড়াই কেদা নিত হাবিতে উনি দো প্রায় পোন টন অ্যাভোক্যাডোই আর যাও কোন আকাদা নিত উনি দো সোঝে টোঠা করেনা দোকান করে নিয়ে সাপ্লাই হেদ কানা নামা ফসল সাড়ে সিয়ে সলা পরামেস আর সোঝে মার্কেটিং তে উনিয়া হুডিং ফার্ম রিয়া রোজগার পুরো কে বদল কানা তামিলনাড়ু রিয়া কুড়াই কেনারেন চাষি চন্দ্রশেখরন জিদো তালা হেক্টর ক্ষেত্রে অ্যাভোক্যাডো আর যাবে এতব কেদা উনি দো নিয়ে রিনা নাপাই গনং ইঞামেট কানা আর রোজগার হো বাড়তিও কানা কর্ণাটক রিয়া চিকমগলুরু রেন কিছু গান চাষি বইহা মিসি কদো কফি প্ল্যান্টেশন তালারে অ্যাভোক্যাডো কো রহয় কাদা নিয়েতে দো উনকু দো কফি আর গোলমরিচ সাঁওতে বাড়তি রোজগার হো হয়োগ কান তাকোয়া গাতে কো আবু সাহারিনা রেস্টুরেন্ট করে প্রায় গে অ্যাভোক্যাডো টোস্ট বাবদ তেমন আজমাকান গিয়া তবে নিয়ে অ্যাভোক্যাডো আতে গে আবরেন ইনোভেটিভ চাষি কো রোজগার রেনা মিট নাওয়া রেসিপি কো পাঞ্জা নামাকাদা মেন দো নিজেরা দিসম রেনা অ্যাভোক্যাডোতে আপি কোয়া টোস্ট রেনা সরম হো বাড়তিও কানা আর চাষি কোয়া আমদানি হো বাড়তিও কানা ইংরেন দুলড়ো দিসম হর মিটবার মাহা ভিতরিতে আবদো পে সেপ্টেম্বর হিলো মহানায়ক উত্তম কুমারা জানাম সাই বাছির বন মানাওয়া গাতিকো মানতান উত্তম কুমার দো মিট ভার্সাটাইল অ্যাক্টরে তাহে কানা উনি দো আজা অভিনয়তে হড়কোয়া মন মাছিরে জায়গায় নামাকাদা ফিল্ম লাভার্স কো মানাবেট কানা যে মানতান সত্যজিৎ রায় দো ফিল্ম নায়ক দা হিরো নিয়েরিনা পুরো স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমার জি ধ্যান রে দহ কাতে এ তাহে মানতান সত্যজিৎ রায় দো মেনলে তাহেনা যে উনিরে ডিগনিটি সাঁওতে অজগুত ইমোশনাল ডেপথ হো তাহে কানা
ক্যারেক্টার কো উনি দো জিওন ইমাম।

0: ᱞᱟᱹᱜᱤᱫᱛᱮ ᱟᱹᱰᱤ ᱟᱸᱴᱮ ᱢᱮᱦᱱᱚᱛᱮᱫ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱩᱛᱛᱚᱢ ᱠᱩᱢᱟᱨ ᱫᱚ ᱟᱡᱟᱜ ᱱᱤᱡᱚ ᱠᱤᱭᱟᱹᱛᱮ ᱯᱷᱤᱞᱟᱱᱛᱷᱨᱚᱯᱷᱤ ᱞᱮᱠᱟᱛᱮ ᱵᱟᱰᱟᱭᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱩᱱᱤᱭᱟᱜ ᱡᱤᱭᱚᱱ ᱠᱷᱚᱱ ᱛᱤᱥᱦᱚᱸ ᱦᱟᱹᱨ ᱵᱟᱝ ᱵᱟᱛᱟᱣ ᱨᱮᱭᱟᱜ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱱ ᱢᱟᱨᱟᱝ ᱥᱤᱠᱷᱟᱹᱣᱱᱟ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱩᱱᱤᱭᱟᱜ ᱮᱛᱚᱦᱚᱵ ᱯᱷᱤᱞᱢ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱡᱟᱹᱥᱛᱤ ᱵᱟᱝ ᱪᱟᱞᱟᱣ ᱞᱮᱱᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱭᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱯᱷᱳᱠᱟᱥᱮ ᱫᱚᱦᱚᱭᱮᱫ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱱᱚᱣᱟ ᱞᱮᱠᱟᱨᱮᱜᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱩᱱᱟᱹᱜ ᱪᱮᱛᱟᱱ ᱫᱟᱨᱡᱟᱭ ᱦᱟᱹᱥᱤᱞ ᱞᱮᱫᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱤᱧᱟᱹᱜ ᱫᱤᱥᱟᱹ ᱢᱮᱱᱟᱜ ᱛᱤᱧᱟᱹ ᱡᱮ ᱛᱤᱱᱨᱮ ᱤᱧ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱨᱮᱧ ᱨᱳᱰ ᱥᱳ ᱞᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱩᱱᱨᱮ ᱤᱧ ᱫᱚ ᱩᱛᱛᱚᱢ ᱠᱩᱢᱟᱨ ᱡᱤᱭᱟᱜ ᱚᱲᱟᱜ ᱥᱟᱢᱟᱝ ᱛᱤᱧ ᱯᱟᱨᱚᱢ ᱪᱟᱞᱟᱣ ᱞᱮᱱᱟ ᱚᱸᱰᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱲ ᱩᱱᱤᱭᱟᱜ ᱪᱤᱛᱟᱹᱨ ᱮ ᱮᱢᱟᱫᱤᱧ ᱛᱟᱦᱮᱸ ᱤᱧ ᱫᱚ ᱟᱨ ᱢᱤᱫ ᱫᱷᱟᱣ ᱩᱛᱛᱚᱢ ᱠᱩᱢᱟᱨ ᱡᱤ ᱢᱟᱹᱱ ᱢᱟᱱᱚᱛᱤᱧ ᱪᱟᱞᱟᱭ ᱠᱟᱱᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱡᱟᱣᱜᱮ ᱟᱵᱚ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱣᱟᱜ ᱢᱚᱱ ᱢᱟᱹᱪᱤᱨᱮᱭ ᱨᱟᱡᱚᱜᱼᱟ ᱢᱚᱦᱟᱱᱟᱭᱚᱠ ᱩᱛᱛᱚᱢ ᱠᱩᱢᱟᱨ ᱪᱤᱨᱚᱫᱤᱱ ᱢᱟᱱᱩᱥᱮᱨ ᱦᱨᱤᱫᱚᱭᱮ ᱨᱟᱡᱽ ᱠᱚᱨᱵᱮᱱ ᱤᱧᱨᱮᱱ ᱫᱩᱞᱟᱹᱲᱚ ᱫᱤᱥᱚᱢ ᱦᱚᱲ ᱟᱵᱚᱣᱟᱜ ᱯᱚᱨᱚᱵᱽ ᱯᱚᱨᱵᱟᱥ ᱠᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱫᱩᱥᱛᱩᱨ ᱠᱚ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱟᱨ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱥᱟᱶᱛᱮ ᱡᱚᱲᱟᱣ ᱛᱟᱦᱮᱱ ᱨᱮᱭᱟᱜ ᱫᱟᱣ ᱮ ᱮᱢᱟᱵᱚᱱ ᱠᱟᱱᱟ ᱫᱟᱨᱟᱭᱠᱟᱱ ᱫᱤᱱᱨᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱟᱨᱦᱚᱸ ᱟᱭᱢᱟᱜᱮ ᱧᱩᱢᱟᱱᱟᱜ ᱯᱚᱨᱚᱵᱽ ᱠᱚᱵᱚᱱ ᱢᱟᱱᱟᱣᱟ ᱯᱩᱱ ᱥᱮᱯᱴᱮᱢᱵᱚᱨ ᱫᱚ ᱡᱚᱱᱢᱟᱥᱴᱚᱢᱤ ᱨᱮᱱᱟᱜ ᱥᱚᱱᱚᱛᱟᱱ ᱯᱚᱨᱚᱵᱽ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱥᱮᱯᱴᱮᱢᱵᱚᱨ ᱨᱮᱜᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱵᱤᱥᱥᱚᱠᱚᱨᱢᱟ ᱯᱩᱡᱟᱹ ᱦᱚᱸᱵᱚᱱ ᱢᱟᱱᱟᱣᱟ ᱱᱚᱣᱟ ᱞᱟᱥᱟᱲ ᱦᱮᱫᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱟᱰᱮᱯᱟᱥᱮ ᱨᱮᱱ ᱠᱟᱹᱨᱤᱜᱚᱞ ᱠᱚ ᱠᱟᱹᱨᱤ ᱠᱟᱹᱨᱤᱜᱚᱞ ᱟᱨ ᱵᱤᱥᱥᱚᱠᱚᱨᱢᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱢᱟᱹᱱ ᱢᱟᱱᱚᱛ ᱮᱢᱟ ᱠᱚ ᱞᱟᱹᱠ ᱠᱟᱱᱟ ᱢᱤᱫᱵᱟᱨ ᱪᱟᱸᱫᱳ ᱛᱟᱭᱱᱚᱢ ᱫᱚ ᱫᱤᱯᱟᱵᱚᱞᱤ ᱦᱚᱸ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱨᱮᱭᱟᱜ ᱥᱟᱡᱽ ᱥᱟᱯᱲᱟᱣ ᱦᱚᱸ ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭᱛᱮ ᱮᱛᱚᱦᱚᱵᱚᱜ ᱠᱟᱱᱟ ᱯᱚᱨᱚᱵᱽ ᱠᱚ ᱨᱮᱭᱟᱜ ᱱᱚᱣᱟ ᱢᱚᱣᱥᱩᱢ ᱨᱮ ᱤᱧ ᱫᱚ ᱟᱨ ᱢᱤᱫ ᱫᱷᱟᱣ ᱟᱯᱮ ᱠᱚ ᱴᱷᱮᱱ ᱵᱷᱳᱠᱟᱞ ᱯᱷᱚᱨ ᱞᱳᱠᱟᱞ ᱨᱮᱭᱟᱜ ᱟᱨᱫᱟᱥ ᱤᱧ ᱫᱚᱦᱲᱟ ᱟᱯᱮ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱷᱳᱠᱟᱞ ᱯᱷᱚᱨ ᱞᱳᱠᱟᱞ ᱨᱮᱭᱟᱜ ᱢᱚᱱᱥᱩᱵᱟ ᱫᱚ ᱮᱠᱮᱱ ᱦᱟᱥᱟ ᱨᱮᱭᱟᱜ ᱫᱤᱭᱟᱹᱲᱟ ᱠᱤᱨᱤᱧ ᱫᱚ ᱵᱟᱝᱟ ᱵᱤᱪᱠᱚᱢ ᱱᱚᱣᱟ ᱨᱮᱭᱟᱜ ᱵᱷᱤᱥᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱚᱲᱟᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱥᱟᱢᱟᱱ ᱠᱚᱵᱚᱱ ᱠᱤᱨᱤᱧᱮᱫ ᱠᱷᱟᱱ ᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱫᱚ ᱮᱠᱟᱞᱛᱮ ᱢᱤᱫ ᱫᱷᱟᱣ ᱧᱮᱞ ᱞᱮᱠ ᱡᱟᱹᱨᱩᱲᱟ ᱡᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱡᱮᱢᱚᱱ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱜᱮ ᱵᱮᱱᱟᱣ ᱠᱚᱜ ᱢᱟ ᱵᱷᱟᱨᱚᱛ ᱟᱯᱱᱟᱨ ᱡᱟᱸᱜᱟᱨᱮ ᱛᱤᱸᱜᱩ ᱠᱮᱴᱮᱡᱚᱜ ᱨᱮᱭᱟᱜ ᱰᱟᱦᱟᱨ ᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮ ᱵᱮᱱᱟᱣ ᱟᱠᱟᱱ ᱫᱩᱨᱤᱵᱽ ᱠᱚᱨᱮ ᱫᱩᱞᱟᱹᱲ ᱥᱚᱫᱚᱨ ᱨᱮᱭᱟᱜ ᱜᱮ ᱯᱷᱟᱭᱞᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱥᱟᱸᱫᱮᱥ ᱫᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱠᱷᱚᱱ ᱡᱟᱹᱥᱛᱤ ᱦᱚᱲ ᱠᱚ ᱦᱟᱹᱵᱤᱡ ᱥᱮᱴᱮᱨ ᱠᱟᱜ ᱫᱚ ᱟᱵᱚ ᱠᱚᱣᱟᱜ ᱟᱹᱜᱤᱵᱷᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱠᱨᱤᱭᱮᱴᱤᱵᱷ ᱳᱣᱟᱨᱞᱰ ᱨᱮᱱ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱤᱱᱯᱷᱞᱩᱭᱮᱱᱥᱟᱨᱥ ᱟᱨ ᱥᱮᱞᱤᱵᱨᱤᱴᱤᱥ ᱠᱚᱦᱚᱸ ᱱᱚᱣᱟ ᱨᱮ ᱟᱹᱰᱤ ᱮᱱᱮᱢ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱠᱚᱣᱟ ᱟᱯᱮ ᱴᱷᱮᱱ ᱤᱧᱟᱹᱜ ᱟᱨᱫᱟᱥ ᱫᱚ ᱱᱚᱣᱟᱜᱮ ᱡᱮ ᱟᱯᱮ ᱫᱚ ᱵᱷᱳᱠᱟᱞ ᱯᱷᱚᱨ ᱞᱳᱠᱟᱞ ᱟᱯᱱᱟᱨ ᱯᱮ ᱟᱨ ᱮᱴᱟᱜ ᱠᱚᱦᱚᱸ ᱱᱚᱣᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱩᱫᱽᱜᱟᱹᱣ ᱠᱚ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱟᱯᱮ ᱟᱰᱮᱯᱟᱥᱮ ᱠᱚᱨᱮ ᱦᱚᱸ ᱱᱚᱝᱠᱟᱱ ᱟᱭᱢᱟ ᱦᱚᱲ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱚᱠᱚᱭ ᱠᱚᱫᱚ ᱟᱠᱚᱣᱟᱜ ᱠᱟᱹᱴᱤᱡ ᱢᱟᱹᱴᱤᱡ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱠᱚ ᱛᱟᱞᱟᱛᱮ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮ ᱢᱟᱨᱟᱝ ᱵᱚᱱᱚᱫᱚᱞ ᱠᱚ ᱟᱹᱜᱩᱭᱮᱫ ᱠᱟᱱᱟ ᱟᱯᱮ ᱫᱚ ᱩᱱᱠᱩ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱢᱚᱱ ᱠᱤ ᱵᱟᱛ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱡᱟᱹᱨᱩᱲ ᱚᱞ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱟᱯᱮᱭᱟᱜ ᱠᱳᱞ ᱟᱠᱟᱫ ᱟᱹᱱᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚᱬ ᱨᱮᱜᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱵᱟᱝ ᱡᱟᱦᱟᱸᱭ ᱴᱷᱮᱱ ᱱᱟᱣᱟ ᱩᱫᱽᱜᱟᱹᱣᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱵᱮᱱᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱤᱧ ᱫᱚ ᱟᱯᱮ ᱠᱚᱣᱟᱜ ᱥᱟᱞᱦᱟ ᱟᱨ ᱟᱹᱱᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱚ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱠᱚᱭᱚᱜ ᱦᱚᱨ ᱨᱮ ᱢᱤᱱᱟᱹᱧᱟ ᱟᱭᱢᱟ ᱟᱭᱢᱟ ᱥᱟᱨᱦᱟᱣ ᱡᱚᱦᱟᱨ
1: এতক্ষণ শুনলেন মন কি বাত অনুষ্ঠানটির সাঁওতালি রূপান্তর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি
2: যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল এসই কিউআর মানে সেল সিকিউর টিএমটি বার মজবুত নমনীয় আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ সেল সিকিউর টিএমটি বার দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ
1: কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের কৃষকদের জন্য জল হওয়ার খবর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার দু একটি জায়গায় শুনলেন কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের কৃষকদের জন্য জল হওয়ার খবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে গল্প দাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী

আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? ভালো তো থাকতেই হবে, আর আমাদের চারপাশের সবাইকে ভালো রাখতেও হবে, তাই তো? আজ তো রবিবার, সবাই নিশ্চয়ই বাড়িতে আছো এখন, তাই তো? আজ গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার দিন, আর আজও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে। তার আগে কয়েকটা বিশেষ দিনের কথা তোমাদের একটু জানিয়ে দিই, কেমন? ছোট্ট বন্ধুরা, সারা পৃথিবী জুড়ে আমাদের শিক্ষকদের প্রতি সম্মান জানাতে বিশেষ দিন রয়েছে। ইউনেস্কো অক্টোবর মাসের 5 তারিখটিকেই বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেছে, কিন্তু আমাদের দেশে শিক্ষক দিবস পালন করা হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসের 5 তারিখে। 5ই সেপ্টেম্বর দিনটি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আর 1962 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, তখন তার অনুরাগীয় ছাত্ররা তার জন্মদিন বিশেষভাবে উদযাপন করার অনুমতি চান, কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি না হয়ে জানান তাঁর জন্মবার্ষিকী ব্যক্তিগতভাবে উদযাপনের পরিবর্তে যদি 5ই সেপ্টেম্বর দিনটিকে দেশের সব শিক্ষকের অবদান ও কাজের স্বীকৃতি হিসেবে শিক্ষক দিবস রূপে পালন করা হয়, তবে তিনি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করবেন। আর তারপর থেকে, অর্থাৎ 1962 সাল থেকে, এই দিনটিতে ভারত জুড়ে শিক্ষকদের নিবেদিত প্রাণ প্রচেষ্টা, শিক্ষা বিস্তার এবং সমাজ গঠনে তাঁদের অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। তোমরাও তোমাদের শিক্ষক শিক্ষিকাদের এই দিনটাতে অবশ্যই তাঁদের সম্মান সারা বছরই করো, তবে এই দিনটাতে একটু তাঁদের উপহার দেওয়া, তাদেরকে নিজের হাতে তৈরি কার্ড দেওয়া, এইগুলোর মাধ্যমে তাদেরকে জানানো যে তাদেরকে আমরা কতটা সম্মান করি, কেমন? ছোট্ট বন্ধুরা, একটা বিশেষ সপ্তাহ পালনের কথাও জানাই তোমাদের। সুষম খাদ্য ও সঠিক পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত ভারত জুড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ বা ন্যাশনাল নিউট্রিশন উইক পালন করা হয়। অপুষ্টির মোকাবিলা করার জন্য 1982 সালে কেন্দ্রীয় সরকার এবং খাদ্য পুষ্টি বোর্ড কর্তৃক ভারতে এই সপ্তাহ পালন শুরু হয়, এবারও পালন করা হবে। আজকে তো 30 তারিখ অগস্টের, কালকে 31, অর্থাৎ সেদিনই শেষ হয়ে যাচ্ছে অগস্ট মাস। এরপর

শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস, আর সেই পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর ন্যাশনাল নিউট্রিশন উইক। 5 তারিখ কিন্তু, মানে সেপ্টেম্বরের 5ই কিন্তু আরেকটা বিশেষ দিন রয়েছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি বা আন্তর্জাতিক দাতব্য দিবস। প্রতি বছর 5ই সেপ্টেম্বর এই দিনটি পালন করা হয়। 2012 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বা জেনারেল অ্যাসেম্বলিতে ঘোষণা করা হয়েছিল এই দিনটি। এর মূল উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, দাতব্য, জনহিতকর এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির মাধ্যমে বিশ্বজুড়ে চ্যারিটি বা দাতব্য সংক্রান্ত কার্যক্রমের জন্য সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয়, জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরের উদ্দেশ্যে একটি সাধারণ মঞ্চ তৈরি করা। এইগুলো হচ্ছে এই দিনটির উদ্দেশ্য, 5ই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি। ছোট্ট বন্ধুরা, আগামী সপ্তাহে একটা বিশেষ উৎসবের দিনও কিন্তু রয়েছে। সেদিন আমরা শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করি, তাঁর পুজো, এবং সেই সঙ্গে জুড়ে থাকে তালের বড়া, তাল ক্ষীর, মালপোয়া, নারকেলের নাড়ু আর আরও নানান খাদ্য সামগ্রী যা বাল গোপালের প্রসাদ হিসাবে আমরা পেয়ে থাকি। হ্যাঁ, সেপ্টেম্বরের 4 তারিখ এবারের জন্মাষ্টমী উৎসব। শ্রীকৃষ্ণের জন্মোৎসব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেও কোথাও কোথাও পালিত হয়, আবার অন্য মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয়। আর এবার সেই দিনটি পড়েছে সেপ্টেম্বরের 4 তারিখ। সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তেরা তাঁর জন্মতিথি পালন করেন এই জন্মাষ্টমীতে।

0: তাহলে অনেকগুলো বিশেষ দিনের কথা বললাম তোমাদের, আর এবারে চলে আসতে হবে আমাদের ছোট্ট বন্ধুরা তারা তৈরি এই মুহূর্তে গান কবিতার আসর নিয়ে। একদম সরাসরি চলে যাওয়া যাক আজকের গান কবিতার আসরে। কে কি বলবে শোনা যাক তাহলে। প্রথমে কে?
1: আমার নাম প্রীতসা হালদার, আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি।
0: আচ্ছা শোনা।

0: বাহ, বেশ। এরপর কে আসছ?
1: আমার নাম ঋষিতা দে।
0: আচ্ছা ঋষিতা,
1: আমি একটি কবিতা বলে শোনাচ্ছি, পাখির পালক, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। খেলাধুলো সব রহিল পড়িয়া, ছুটে চলে আসে মেয়ে, বলি তাড়াতাড়ি, ওমা দেখ দেখ কি এনেছে দেখছে। আখির পাতায় হাসি চমকায়, ঠোঁটে নেচে ওঠে হাসি, হয়ে যায় ভুল, বাঁধে না কচুল, খুলে পড়ে কেশরাশি। দুটি হাত তার ঘিরিয়া ঘিরিয়া, রাঙা চুড়ি কয়েক গাছি, করতালিপে বেজে ওঠে তারা, কেঁপে ওঠে তারা নাচি। মায়ের গলায় বাহু দুটি বেঁধে, কোলে এসে বসে মেয়ে, বলি তাড়াতাড়ি, ওমা দেখ দেখ কি এনেছে দেখছে। সোনালি রঙের পাখির পালক, ধোয়াশে সোনার স্রোতে, খসে এলো যেন তরুণ আলো অরুণের পাখা হতে। নয়ন ঢোলানো কোমল পরশ, ঘুমের পরশ যথা, মাখা যেন তার মেঘের কাহিনী, নীল আকাশের কথা। ছোটখাটো নীর শাবকের ভিড়, কত মত কলরব, প্রভাতের সুখ উড়িবার আশা, মনে পড়ে যেন সব। লয়েসে পালক কপলে বুলাই, আঁখিতে বুলায় মেয়ে, বলি হেসে হেসে, ওমা দেখ দেখ কি এনেছি দেখছে। মা দেখিল চে, কহিল হাসিয়ে, কি বা জিনিসের ছিরি, ভূমিতে ফেলিয়া গেল সে চলিয়া, আর না চাহিল ফিরি। মেয়েটির মুখে কথা না ফুটিল, মাটিতে রহিল বসি, শূন্য হতে যেন পাখির পালক, ভূতলে পড়িল খসি। খেলাধুলো তার হল না কোয়ার, হাসি মিলাইল মুখে, ধীরে ধীরে শেষে দুটি ফোঁটা জল, দেখা দিল দুটি চোখে। পালকটি লয়ে রাখিল লুকায়ে, গোপনের ধন তার, আপনি খেলিত আপনি তুলিত, দেখাতো না কারে আর।
0: বেশ, এরপর একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, একটা বিজ্ঞাপন বিরতি, তারপর আবার আমরা ফিরে আসছি আজকের গান কবিতার আসরে, কেমন?
2: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবে সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।
0: ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপর আবার চলে আসি গান কবিতার আসরে।
3: আমার নাম প্রীতসা হালদার, আমি একটি নজরুল গীতি পরিবেশন করছি।
0: করো।

বাহ, বেশ হলো আজকের গান কবিতার আসর। আর গান কবিতার আসরে আমাদের দুই বন্ধু গান কবিতা অর্থাৎ আবৃত্তি শুনিয়ে আমাদের একদম সুন্দর করে তারা কিন্তু আজকের পরিবেশন করলো, তাই তো? আর এইবারেতে একটুখানি যেতে হবে নাটক শুনতে, কারণ সেই নাটক করবার জন্য আমাদের বন্ধুরা কিন্তু তৈরি। নাটকের নাম ঢাউস। শোনা যাক তাহলে নাটক ঢাউস।

0: তোরা তো সঙ্গে ছিলি না, আমায় একা নিয়ে গেছে। কিনা দাদা বৌদি আজই দুপুরে ফিরবে, ভুলে গেছে একটু দেখে আসতে যে সব ঠিকঠাক আছে কিনা।
1: হ্যাঁ হ্যাঁ, তুই বলেছিলি বটে।
0: কি বলবো তোদের, ঘর দোর সুন্দর গোছানো, কিছুই পরিষ্কার করার মতন ছিল না। কিন্তু টেনিদার মাথায় এলো কার্পেট তুলে একবার ঝাড়তে। ঝাড়তে গিয়ে এমন ঝাড় খেলো, ধুলোয় সারা ফ্ল্যাট একবার অন্ধকার হয়ে গেল।
1: অন্য কথা কও, ওই দেখ টেনিদাই তা
2: রে রে, তোরা সব মুখ ঘোমরা করে ঘোমরা করে বসে আছিস কেন এখন?
1: তুমি আইবা তুই তো জম্বি আমাকে আড্ডা না। হ্যাঁ পেলা, তুই যে কইলি তেলে ভাজা আনবি,
0: আমি আমি এই তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এবার বসো বসো টেনিদা।
2: লক্ষ্মী ছেলে সব বেলা, ঝাল নুন যেন ছড়িয়ে দেয় ঠিক মতো দেখে নিবি।
0: তোমায় বলতে হবে না,
2: ঠিক সময় ঠিক লোককে ফিট করে দেওয়াই আমার কাজ, বুঝলি? তা তোরা কতক্ষণ হলে এসেছিস?
3: নটা নাগাদ। কি তাই না রাহুল?
1: হ্যাঁ তো, আরে শুনলি না নটার ভোঁ পড়তেছে?
2: কি ধ্যাত ধ্যাত করছিস, শুধু তো হাওয়া বেরোচ্ছে, ওরম করছিস কেন? হ্যাঁ দেখেছিস তোরা, দেখেছিস কারখানাগুলো আমাদের কিরকম সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ আয়, এ পাড়ায় তো অনেকগুলো প্রেস। হ্যাঁ রে বেলা,
0: হ্যাঁ
2: বেলা,
0: হ্যাঁ
2: হে, তুই এত তাড়াতাড়ি চলে এলি কি করে?
0: গরম গরম ভাত ছিল,
2: হ্যাঁ
0: যাওয়া মাত্র তুলে দিল ঠোঙায়।
2: তাই?

0: Di tu ya dawat dikiti. Di di di. Ah, ki ki sunder dekte dekhi jisi kulo. Ek de khayo al. Gumda. Ki bo. O ki gorm re. O bo. De la grande Mephistopheles.
1: এটা আবার কোন ভাষা, মানে কি টেনিদা?
0: ও তোর মাথায় ঢুকবে না
2: কেন কেন, এমন কি কথা?
0: হ্যাঁ বুঝলে তো বুঝতেই পারতিস, মাথায় যদি শুকনো ঘুঁটে থাকে তাহলে বোঝা যায় না। এ হচ্ছে ফরাসি ভাষা।
3: ফরাসি ভাষা? জালিয়াতিরা জায়গা পাওনি? তুমি ফরাসি ভাষা জানলে কি করে?
0: আমি সব জানি রে।
3: আমিও তাহলে জার্মান ভাষা জানি, বুঝলে?
0: জার্মান ভাষা তুই জানিস? বলতো বলতো একটা বলতো।
3: হিটলার, নাৎসি, বার্লিন কটাকট,
2: ই জার্মান ভাষাটা কইলি কেবলা।
3: কেন এগুলো জার্মান ভাষা না বলতে চাস?
2: জার্মান ভাষা তো বটেই, খবরের কাগজের কতকগুলির নাম তার লগে একটা কটাকট জুইরা দিয়া ওস্তাদি করতে আছস।
1: ব্যস্ত ব্যস্ত, তুই একটা ওস্তাদি কর না শুনি।
2: কমো কমো বল, তাহলে শোন, মেকুরে হুরুম খাইয়া হকির করছে। হ্যাঁ এই কথাটার মানে কি কো?
0: এটা আবার কি? হ্যাঁ এটা কি মাদাগাস্কারের ভাষা বলছিস বুঝি?
2: হ্যাঁ মাদাগাস্কার না হাতি, মেকুর কিনা হইল গিয়া বিড়াল, হুড়ুম খাইয়া হইল মুড়ি খাইয়া, আর হকই করছে এটো কইরা ফেলছে।
0: রাগ বাবু তোর হুড়ুম দুড়ুম শুনে আককেল একেবারে গুড়ুম হয়ে যায়। এর থেকে ক্যাবলার জার্মান ওই ভাষাটা, ওই যে বললো না কড়কট কড়কট কড়কট কড়কট ঢের ভালো। আয় ক্যাবলা, এই তুই কি খাচ্ছিস বলতো? তখন থেকে মুখটা দেখছি নেড়েই চলেছিস, কি চিবছিস?
3: চুইংগাম চুইংগাম।
0: ও চুইংগাম, দুনিয়ায় এত খাবার থাকতে তুই কিনে চুইংগাম রাবার চিবছিস বুঝে বুঝে?
3: এরপরে তো জুতোর শুক তোলা খাবি এই তোকে বলে দিলাম।
1: হাবুল নিজের মনে কাজ করে যাচ্ছে, ওই দেখো বেলের আটা দিয়ে ছেঁড়া ঘুড়িতে তাপ্পি মারছে, আর তুমি পড়েছো ওই চুইংগামের পেছনে। কাল যে বিশ্বকর্মা পুজো সেটা খেয়াল নেই?
0: খেয়াল থাকবে না কেন রে, সেই জন্যই তো বলছিলাম ডি লা গ্রান্ডি মেফিস্টোফেলিস।
3: মেফিস্টোফেলিস মানে হচ্ছে শয়তান।
0: শয়তান? থাম থাম, বেশি পণ্ডিতি করিস না, সব সময় ক্যাবলারা না কিরম মাস্টারি করতে আছে। কাল যখন মেফিস্টোফেলিস ইয়াক ইয়াক করে আকাশে উড়বে তখন টের পাবি।
3: তার মানে
0: এখন কেন, এখন কেন মানে জানতে চাইছো? ঠিক আছে বাদ দে, বল চাচ্ছে বল, পুজোতে তোদের কিরকম আয়োজন হলো সেটা বল।
1: আমি 2 ডজন ঘুড়ি কিনেছি।
2: আমি 3 ডজন।
3: আমি একটাও কিনিনি। তোদের ঘুড়িগুলো কাটা গেলে আমি ওগুলো ধরে ওড়াবো।
0: ও বুঝেছি বুঝেছি বুঝেছি, তোর দৌড় বোঝা গেছে আমার। আমি কি ওড়াবো জানি? আমি এই টেনিস শর্মা, আমি যা ওড়াবো না তা আকাশে একেবারে বু বু করে উড়বে, বুঝলি? গু গু করে এরোপ্লেনের মতন আওয়াজ ঝাড়বে, ডাক ছাড়বে, বুঝলি? ডিলা
3: ঢাউস ঘুড়ি বানিয়েছো বুঝি?
0: বানিয়েছো বুঝি? তুই আগে থেকে বলে দিলি কেন? আচ্ছা তোকে আমি বলতে বারণ করিনি?
3: যা বাবা, তুমি আমাকে ঢাউস ঘুড়ির কথা বললেই বা কখন, আর বারণই বা করলে কবে? আমি তো নিজেই ভেবে বললুম।
0: কেন ভাবলি? কেন ভাবলি বলি, আগ বাড়িয়ে তোকে এসব ভাবতে আমি বলেছিলাম কেন? হ্যাঁ পেলা ভাবিনি, হাবুল ভাবিনি, তুই কেন ভাবতে গেলি?
2: ঠিক ঠিক ঠিক কইছে টনিদা, আমরা কেউ ভাবলাম না, ও ভাবটা গেছে, ওইটাই ক্যাবলার দোষ। এত ভাইবা ভাইবা না, শেষে একদিন ও দেখবা ঠিক কবি হইয়া যাইব।
1: কবি হওয়া খুব খারাপ। আমার পিস্তুতো ভাই ফুচুদা এবার কবি হয়েছিল, দিন রাত কবিতা লিখত। একদিন রামধন ধোপার খাতায় কবিতা করে লিখল, 5খানা ধুতি 7খানা শাড়ি, এসব হিসাবে হইবে কিবা, এ জগতে জীব কত ব্যথা পায়, তাই ভাবি আমি রাত্রি দিবা। রামধনের ওই বৃদ্ধ গাধা মনটি তাহার বড়ই সাদা, সে বেচারা তার পিঠেতে চাপায়ে কত শাড়ি ধুতি প্যান্ট লইয়া যায়, মন দুঃখে খালি বোঝা টেনে ফেরে গাধা, একখানা ধুতি প্যান্ট পরিতে না পায়।
0: বেশ লিখেছিল।

0: সত্যি শুনে চোখে জল আসে রে।
1: হ খুবই করুণা
2: কবিতাটা পড়ে আমারও খুব কষ্ট হয়েছিল,
0: হবে তো,
2: কিন্তু পিসিমা ধোপার খাতা এইসব দেখে খুব রেগে গিয়েছিল।
0: কেন
2: রেগে গিয়ে? হাতের কাছে আর কিছু না পেয়ে একটা চাল কুমড়ো নিয়ে খুঁজে দেখে তাড়া করলে, সে এক দৃশ্য, ঠিক মনে হচ্ছিল গদা হাতে নিয়ে শাড়ি পরা ভীম দৌড়চ্ছে।
0: তোর পিসিমার কথা ছেড়ে দে তো, ভারী বেরোচ্ছে কিছু কি প্যাথেটিক কবিতা যে শোনালি বেলা, মনটা আমার একেবারে মজে গেল। সত্যি তো গাধা কত ধুতি প্যান্ট শাড়ি টেনে নিয়ে যায়, কিন্তু একখানা পরিতে না পায়।
1: টেনিদা, অ টেনিদা, টেনিদা গো, দেখো মন খারাপ কইরা করবা কি, এইরকমই তো হয়। দেখো না, গোবর গরুর নিজের জিনিস, তাই না? অন্য লোকে তাই দিয়া ঘুঁটা দেয়, গরু একখানাও ঘুঁটা দিতে পারে না।
3: গরু কোথা?
1: হ্যাঁ,
3: দিলে সব মাটি করে। এমন একটা ভালো জিনিস গাধার কবিতা, ঝাঁ করে তার মধ্যে গোবর আর ঘুঁটে নিয়ে চলে এলি। ওঠ, এবার ওঠ, ওঠ সবাই ওঠ, ও এবার ঢাউস ঘুড়ি দেখবি চল।

0: আস্তে আস্তে, দেখছো না এখনো সূর্য ওঠেনি, লোকে ঘুম হচ্ছে।
1: আবার উস্তাদি, যা তুই নিজে ঘুমোগে যা, যা আমরা আজকে বলবো, চেঁচাবো, সব কিছু করবো।
0: এই টেনিদা, টেনিদা দেখো দেখো, ওই সৌরঙ্গী নদীরটা কি সুন্দর লাল হয়েছে, দিব্যি হাওয়া দিচ্ছে, ঝিরঝির ঝিরঝির।
2: যা বলেছিস, আমি পটল ডাঙ্গারে পেলারাম, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, আমারই আমারই ফুচুদার মতো কবি হতে ইচ্ছে করছে।
1: ঠিক আছে, নে নে নে, পা চালিয়ে চল তো, আমি এগোচ্ছি বুঝলি।
3: এই টেনিদার আজ খুব ফুর্তি হয়েছে রে, হ্যাঁ ঘুড়ি ওড়াবে না।
2: রবি মামা দেয় হামা দেয় রাঙা জামা, ওই মাথায় এত জোরে মারলে,
1: দারুয়ান গাই গান শোনো রামা হই। তুই গান গাইছিস কেন, তুই গাইছিস কেন?
2: তাই বলে তুমি আমার মাথার উপর তাল দেবে নাকি? হ্যাঁ
1: তাল বলে তাল, আবার যদি চামচিকের মতো চিঁচি করবি না, তাহলে তোর পিঠে গোটা কয়েক ঝাঁপ তাল বসিয়ে দেবো। এসে যে ঘুড়ি ওড়াতে তা নয়, উনি সুর ভাঁজছে।
2: আমাকে রোগা প্যাংলাতে যা খুশি করে যাবে উনি, নিরীহ ব্রাহ্মণ সন্তানের মাথায়। ভগবান ভগবান, তুমি যদি সত্যি থাকো, আজ তোমার খেল দেখিয়ে দাও, ঘুড়ি ওড়াবার আগে কোঁচা দিয়ে ঢাউস ঘুড়ির পেটটা ফাটিয়ে দাও। নম নম নম নম নম।
0: এই পেলা, এই পেলা, এই পেলা, নম নম নম। তুই কারে নমস্কার করতাছ?
2: সূর্য ঠাকুর কে, তোর কি?
0: না না, আমার আবার কি, দেখছিস না ঘুড়ি সাইজটা কি চলি রে, আমারে আবার ভার দিছে ঘুড়ি ওপরে ধইরা রাখার। ও বাবা,
4: ক্যাবলা
5: যেমন বললো ঠিক তেমন কর, আরে দেখবি ঠিক উড়বে, আরে ও উড়বে না তোর বাবা উড়বে, হচ্ছে হচ্ছে হচ্ছে,
2: বলেছো ঠিকই বলেছ, ওর বাপই উঠবে। ভগবান কি মর্নিং ওয়াক করতে নিচে নেমে এসেছিলেন বোধ হয়?
6: এই উড়া পাপকে বাপ, এ কি করু, মনে হইতাছে বোধ হয় আর উড়বো না।
5: আরে উড়বে না বলছি, দেখে দেখে
2: না উড়বে না। ব্রহ্মতে যাবে কোথায়, যতই পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, ও ঘুড়ি আর উড়বে না, উড়বে না, উড়বে না। দেখো দেখো,
6: এইবার ছাড়ছি, আরে ধরাও না।
0: কি হইব ঘুড়ি যদি তোমার না ওরে, তুমি করবাটা কি?
1: উড়বে না মানে
0: আমার মনে হয় থেকে মনুমেন্ট উড়ান অনেক সোজা।
1: কি কি বলছিস কি, হ্যাঁ এ কেমন ঢাউস, হ্যাঁ
0: ভীষণ ব্যাটা করছে এখন।

0: কিন্তু আমার ফাল দিতা কইবা না। এ কাবলা,
1: হ্যাঁ
0: কাবলা জল আছে
1: না?
0: মানুষ নাই, পেলারি জিগা পেলারি।
2: এই পালা পেলা, তোর বোতলটা একটু দে না হাবুলকে, একটু জল খেয়ে নিক। ও ঘুড়ি কি আর উড়বে, নে জল খা। ওড়াতে জানলে সব ঘুড়ি ওড়ে।
3: ওড়ে নাকি?
2: হ্যাঁ ওড়ে
3: ওড়ে।
2: হ্যাঁ
3: তবে দে না উড়িয়ে,
2: তোমার ঘুড়ি তুমি ওড়াবে। তবে হ্যাঁ আমি বুদ্ধিটা বাতলে দিই।
0: এরকম করতে চাস কেন? দিলি বা উড়াইয়া।
2: তুই চুপ করবি হাবুল, আমি ওসবের মধ্যে নেই।
3: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো বুদ্ধিটাই বাদলা, দেখি কেমন বুদ্ধি তোর।
2: ওই অত বড় ঘুড়ি এত নিচের থেকে ওড়ে,
3: তবে
2: ওপর থেকে ছাড়লে তবে তো হাওয়া পাবে।
0: এই এই এই এই, এটা তুই কি কইলি? আমি ওপরে উঠব না, আরে উঠবো কেমন কইরা।
3: তুই চুপ কথা বল। এই কি কি কি বলছিলি বলতো, কি বলছিলি তুই বল।
2: ওই ওই ওই ওই ওই ওই বট গাছের ডালটা দেখছো?
3: হ্যাঁ হ্যাঁ
2: হ্যাঁ, ওই ওখানে উঠে ঘুড়িটাকে ছেড়ে দাও।
3: আচ্ছা
2: হ্যাঁ, ডালটা অনেকটা বেরিয়ে এসেছে, ঘুড়ি গাছে আটকাবে না, একেবারে বো করে উঠে যাবে আকাশে।
3: ঠিক ঠিক ঠিক। এই এই কথাটা তো আমি ভাবতে যাচ্ছিলাম। আচ্ছা তুই আগে থেকে ভাবলি কেন রে? হ্যাঁ তোরকে কিছুতেই স্বভাব পাল্টাবে না, সব তাতে মাতব্বরি ভারী ভার বেড়েছে তোর না? এই শোন শোন, তোকে আমি পানিশমেন্ট দিলুম, যা যা গিয়ে গাছে উঠ, যা।
4: লোকের ভালো করলে বুঝি এমনই হয়?
5: তোমাকে ভালো করতে কে বলেছিল শুনি?
3: দুনিয়ার কারো ভালো করেছিস কি মরেছিস? যা জাগিয়ে গেছো যা।
4: যদি কাঠ পিঁপড়ে কামড়ায়?
3: কামড়াবে কামড়াবে, আমাদের বেশ ভালোই লাগবে।
4: যদি ঘুড়ি ছিঁড়ে যায়?
3: তোমার কান ছিঁড়ে নেবো আমি।
2: আচ্ছা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তুমি ওই ঘুড়ির দড়িটা গোলপোস্টে বেঁধে দিও।
6: এই দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়া, সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। টেনিদা তুই ঘুড়ি ওড়াতে শুরু করলে কত সময় যাবে তা জানো? একটু কিছু খেয়ে নি চলো।
2: সেই ভালো, আমার ব্যাগে দেখ দেখ দেখ আলুর দম করে দিয়েছে।
0: আমি আনছি আমি আনছি, হ্যাঁ পরোটা তো হইবই, সঙ্গে বোধহয় ঘুগনিও দিছি। এই এই তোরটাই কি আছে রে পেলা?
6: মিষ্টি মিষ্টি নিয়ে এসেছি সকলের জন্য।
3: তোরা এতক্ষণ কি করছিলি, এসব রেখে দিয়েছিলি? ওরে খাবি, খাওয়াচ্ছি তোদের, দাঁড়া।
0: এইটা কি রকম কথা কও তুমি টেনিদা? হক গোলের লিগা খাবার আনা হয়েছে সেটা তুমি দেখলা না? এনে বার কর সব। আরে বস গোল কইরা, মাঝে রাখ মাঝে রাখ।
6: জল তো একটু লাগবে।
2: হ্যাঁ খালি বোতল আছে আমার সঙ্গে,
6: একটা বোতল তো আমারও আছে।
0: দেখ খা তো, ওই দেখ টেনিদা শুরু কইরা দিছে, জলের চিন্তা পরে।
7: জল তো খুবই খাওয়া পরে। বটগাছটার পাশে টিউবওয়েল আছে, আমি দেখেছি।
6: তুই পারবি তো ঘুড়িটা ঠিক মতো ছাড়তে?
2: না পড়ার কি আছে, ঠিক
7: পারবো। পেলা পেলা বাটি থেকে কি হচ্ছে, বাটির দিকে এগিয়ে দিতে তো, ওটা আমার দিকে দেখতে এগিয়ে যায়।
0: আমার
7: মাথায় তখন থেকে ঘুরছে, দুম করে ক্যাবলা বললো।
8: আরে এই পেলা খেয়ে চলেছে, দেখো কিভাবে খেয়ে চলেছে দেখো। কিরে
6: আসলে তুই যখনই যেটা ভাবো না তোর আগে ক্যাবলা বলে দে। ওকে কতবার বলা হয়েছে তুই তো ভাববি না। যা বাবা এবার থেকে আমি ভাববো। ঠাকুর ঠাকুর আমার মুখ রেখো, কিছু একটা ঘটিয়ে দাও ঠাকুর।
7: জল জল খেয়ে
3: ফাঁকা বোতলটা দেখ একটু জল ভরে নিয়ে আয় তো, যা যা বেলা ওই বোতল করে আর একটু জল ভরে নিয়ে
0: আয়। ভালোভাবে
3: বাটিগুলো বাটিগুলো এক জায়গায় জড়ো কর, বাটিগুলো জড়ো কর, একটা ঠোঙা জায়গা আবার এর মধ্যে ঢোকাচ্ছিস কেন? ঠোঙাটা ফেলে দে, ঠোঙা জায়গা এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছ না, যা
0: লঙ্কাটা ফেল।
3: হ্যাঁ ঠিক আছে যা, নে বেলা অনেক হলো বুঝলি, একটু পরে আবার ভোঁ বাজবে।
2: ঠিক আছে আমি তাহলে যাচ্ছি গাছে চড়তে।
0: যা
2: টেনিদা, দড়িটা যা বললাম ঠিক করে বেঁধে দিও, যা বড় ঢাউস ঘুড়ি খুব জোরে টানো কিন্তু।
3: আরে যা যা যা যা, আর বাজে ভুগতে হবে না, যা একটু মাস্টারি করতেই হবে তোকে না, ঘুড়ি উড়িয়ে উড়িয়ে বুড়ো হয়ে গেল, আমাকে শেখাচ্ছে কি করে। যা যা যা নিজের কাজ কর, চা চা চা
2: বহুত আচ্ছা,
0: যাও যাও যাও যাও, আমার তো খুব গাছে উঠাইতেছিল।
1: হ্যাঁ ওটা নিদা
3: কে রে,
0: দেখো সত্যি তো কেমন বান্দরের মতো গাছে উঠতেছে। ক্যাবলা নো না, ক্যাবলাটা আমার মধ্যে সব থেকে স্মার্ট, তাই না টেনিদা?
3: স্মার্ট গিরি বেরোবে।
0: হ্যাঁ কেন,
1: আমি ছাড়ছি এবারে।
0: হ্যাঁ
1: আমি 1 2 3 বলবো।
3: হ্যাঁ
1: 1 2
3: থ্রি। কি দারুণ লাগছে ঘুড়িটা, দেখ দুদিকে যেন দুটো পতাকা, কি অসাধারণ রে। কিলা গ্রান্ডি আবু
1: দড়িটা গোল পোস্টের সঙ্গে বেঁধে দিও, হাতে লাটাই ধরে এখনো বসে আছে। আরে পাকড়ো পাকড়ো,
3: আরে দাঁত বাবা, কেমনে পাকড়ো কেমনে পাকড়ো,
8: ওরে ওরে হাবুল রে, ওরে পেলা রে, ক্যাবলা বাজা,
1: ছেড়ে দাও ছেড়ে দাও, লোটা বাজে।
3: আরে লোটাইটা সাইড়া দাও না, ধইরা সুকান।
6: আরে পূবের হাওয়া সোজা পশ্চিম মুখ, গো গো করে ঘুরি উঠছে।
3: আরে লাটাই ছাড়লে পড়ে যাব রে, হাত পা সব ভেঙে যাবে রে। তবে আর কি করবা, তুমি উইরা যাও।
0: ক্যাবলা এ ক্যাবলা, আরে আমরা ছুটতেছি কোন দিকে, তো দেখি গঙ্গার উপরে নিয়ে ফেলবে।
3: ওরে ওরে কোথায় উড়ে যাচ্ছি বল না,
1: দিকে গঙ্গার দিকে। আরে কত লোক ছুটছে দেখো।
6: আরে ছুটবেই তো ছুটবেই তো ছুটবে তো, আরে এমন দৃশ্য কি কোথাও কেউ দেখেছে?
0: আরে কি রে, মনে হইতেছে মনে হইতেছে তোমারে হাওড়া স্টেশনে নিয়ে যাইতাছে ওই ঢাউ।
2: দিল্লি যদি নিয়ে যায় তাহলে ভালোই হবে, একেবারে কুতুব মিনারে নামিয়ে দেবে।
6: না থামলেই এবার ভাবনা কি, একেবারে মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারে।
3: ওরে বাবা রে, মঙ্গল গ্রহ লালা, আমি মঙ্গল গ্রহে এখন যেতে চাই না রে।
9: নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নাটক গল্প অবলম্বনে ঢাউস শুনছিলে তোমরা এতক্ষণ, তাই তো? হ্যাঁ, টেনিদা সিরিজের সেই বিখ্যাত গল্প। আর একটা জরুরি বিষয় এইবার তোমাদের একটু শুনে নিতে হবে, কেমন শুনে নাও।
10: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশু মহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে। এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়, শিশু

বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে।

ছোট্ট বন্ধুরা, আজকের মতো সময় তো শেষ। এবার বিদায় নিতে হবে তোমাদের গল্প দাদুকে। তোমরা খুব ভালো থাকবে, পড়াশোনা, খেলাধুলা, গান, আবৃত্তি, আঁকা সবই করবে, আর মা বাবার কথা শুনে চলবে। কেমন? আবার তোমাদের সঙ্গে কথা হবে সামনের রবিবার। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু।

0: এতক্ষণ শুনছিলেন গল্পদা দুরাশর, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশজুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার সঙ্গে দেশজুড়ে প্রায় 35 লক্ষ মহিলা যুক্ত হয়ে আত্মনির্ভর হয়ে উঠেছেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। আসন্ন উৎসবের মরশুমে আরও একবার দেশে তৈরি পণ্য ব্যবহারের কথা শ্রী মোদী স্মরণ করিয়ে দিয়েছেন। উজবেকিস্তান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাশখন্দে সেদেশের রাষ্ট্রপতি শওকত মির্জিওয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 734। বন্যা বিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশজুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে শ্রী মোদী বলেন, মাদকমুক্ত যুব সমাজ ও নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে এই অভিযানে বহু মানুষ, বিশেষ করে তরুণরা, বিপুল সংখ্যায় সামিল হচ্ছেন। যুব সমাজের সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং উন্নত ভারতের জন্য এই সম্মিলিত উদ্যোগের প্রশংসা করেন তিনি। মাদকাসক্তি কেবল একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এর পরিণাম সম্পূর্ণ পরিবার এবং গোটা সমাজ আজকেই ভুগতে হয়। মাদকমুক্ত ভারত গড়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান শ্রী মোদী।
2: নশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযান ইস সময় পুরে দেশ মে তেজি সে আগে বড় রহা হিসা লক্ষ্য বিলকুল সাফ হশা মুক্ত যুবা ড্রগ ফ্রি ইন্ডিয়া। বহুত সারে লোক বিশেষকর হমারে যুবা বহুত বড়ি সংখ্যা মে ইসা হিসা বন রহে। আখির ইহ ভারত কে যুবাওঁ কি হেলথ, উনকি হ্যাপিনেস আর উজ্জ্বল ভবিষ্য কে লিয়ে হি হমারা সামূহিক সংকল্প হ্যায়।
1: পিএম স্বনিধি যোজনার মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা স্বনির্ভর হয়ে উঠছেন বলে প্রধানমন্ত্রী জানান। দেশজুড়ে প্রায় 35 লক্ষ মহিলা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজের ব্যবসার প্রসার ঘটিয়েছেন। এ প্রসঙ্গে তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ববিতা শর্মা এবং বেঙ্গালুরুর টি এস নিনগাম্বার কথা উল্লেখ করেন। তিনি বলেন, একজন মহিলার ব্যবসার প্রসার ঘটলে তাঁর পরিবারের ভবিষ্যৎ শক্তিশালী হয়, সন্তানরা উন্নত শিক্ষার সুযোগ পায়, সংসারের প্রয়োজনও মেটে। আজকের মন কি বাতে শ্রী মোদী স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে বলেন, কোনো একটি স্থান পরিচ্ছন্ন রাখার সংকল্প সেই জায়গার পরিচিতিকেই আমূল বদলে দেয়। দেশের বিভিন্ন প্রান্তে স্বচ্ছতা বিষয়ক যাবতীয় প্রচেষ্টা সকলকে অনুপ্রেরণা যোগাচ্ছে। সম্প্রতি অমরনাথ যাত্রায় 400 মেট্রিক টনের বেশি বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করা হয়েছে বলে তিনি জানান।
2: স্বচ্ছতা কি এক বহুত বড়ি খুবই হতি হ্যায়, জব কিসি জগহ কো স্বচ্ছ রাখনে কা সংকল্প वहां के लोगों का अपना संकल्प बन जाता है तो बदलाव केवल साफ सफाई तक सीमित नहीं रहता, इससे उस जगह की पूरी पहचान ही बदल जाती है। देश के अलग अलग हिस्सों में स्वच्छता के लिए ऐसे प्रयास हमें निरंतर प्रेरणा देते हैं।
1: বর্তমানে দেশের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের ক্ষমতায়নে গৃহীত উদ্যোগ মিশন শক্তিস্যাটের মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার ও উদ্ভাবনের সুযোগ পাচ্ছেন।
2: আজ আমার বেটিয়ों के सपनों की उड़ान धरती से निकलकर अंतरिक्ष तक पहुंच रही है और आपको यह जानकर गर्व होगा कि भारत ऐसे

0: उन्हें देखने वाली दुनिया की हजारों बेटियों को एक साथ जोड़ रहा है। इस प्रयास का नाम है मिशन शक्ति सेट। इसके माध्यम से 108 देशों की 12,000 छात्राओं को सैटेलाइट टेक्नोलॉजी सीखने और इनोवेशन के क्षेत्र में आगे बढ़ने का अवसर मिल रहा है।
1: ভারত ছাড়ো আন্দোলন, স্বাধীনতা দিবস, দেশ বিভাজন, বিভীষিকা স্মৃতি দিবস, জাতীয় হস্তশিল্প তাঁত দিবস ও জাতীয় মহাকাশ দিবস সহ একাধিক কারণে চলতি মাস বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, এর সঙ্গে বন্দে মাতরম গানের এর সঙ্গে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তি চলতি বছরকে আরও স্মরণীয় করে তুলেছে। এবছর 8 কোটিরও বেশি তিরঙ্গা সেলফি আপলোড করা হয়েছে। সূর্যপথ তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে চলতি বছরের জাতীয় পতাকা বিশ্বজুড়ে এক অনন্য যাত্রায় সামিল হয়েছে।
0: তিরঙ্গে কা ইয়ে উৎসব কেবল ভারত তক হি সীমিত নহি রাহা। ইস সাল সূর্যপথ তিরঙ্গা কে জরিয়ে হামারা তিরঙ্গা দুনিয়া ভর কি এক অনোখি যাত্রা পর নিকলা। फिजी के सुआ में सूरज की पहली किरण के साथ तिरंगा फहराया गया। इसके बाद एशिया, अफ्रीका, यूरोप और फिर अमेरिका के सैन फ्रांसिस्को तक इंडियन मिशंस और पोस्ट पर तिरंगा लहराता गया। आप कल्पना कर सकते हैं ये दृश्य कितने अद्भुत रहे होंगे।
1: শ্রী মোদী মুম্বাইয়ের কৃষ্ণা শেষাদ্রির কথা আজকের মন কি বাতে সকলের সামনে তুলে ধরেন। তিনি একটি অনন্য ওয়েবসাইট তৈরি করেছেন, যেখানে কোনো একটি বছর নির্বাচন করলে সেই সময় ভারতে কোন শাসকের রাজত্ব ছিল তা সহজেই জানা যাচ্ছে। www.bharatrajya.com এই ওয়েবসাইটের মাধ্যমে শুধু ইতিহাসের ছাত্রছাত্রীরাই উপকৃত হচ্ছেন না, সাধারণ মানুষও দেশের অতীত সম্পর্কে জানতে পারছেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী 3রা সেপ্টেম্বর কিংবদন্তী মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপিত হবে। তিনি বলেন, উত্তম কুমার বহুদা বিস্তৃত অভিনয় প্রতিভা মানুষের হৃদয়ে চিরকাল বিরাজ করবে। উত্তম কুমারের কথা ভেবেই বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় তাঁর নায়ক সিনেমার চিত্রনাট্য রচনা করেছিলেন বলেও শ্রী মোদী উল্লেখ করেন। উৎসবের মরশুমে আরও একবার দেশে তৈরি পণ্য ব্যবহারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভোকাল ফর লোকালের দৃষ্টিভঙ্গি স্থানীয় পণ্যের বাজারকে প্রসারিত করে। উজবেকিস্তান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাশখন্দে সেদেশের রাষ্ট্রপতি শওকত মির্জিওয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। রাষ্ট্রপতি প্রাসাদে আয়োজিত এই বৈঠকে উভয় নেতা ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল যোগাযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করেছেন। বৈঠক শেষে কয়েকটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী আজ প্রথমে যোগ ফেডারেশন অব উজবেকিস্তানের আয়োজনে একটি যোগাসনের কর্মসূচিতে অংশ নেন। এরপর তিনি রাষ্ট্রপতির প্রাসাদে পৌঁছলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 734। 320 জন বিদেশি নাগরিক সহ প্রায় 2,500 মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, চিতওয়ান থেকে 259, পূর্ব নাওয়ালপারাসি থেকে 184, পশ্চিম নাওয়ালপারাসি থেকে 82 এবং গোর্খা জেলা থেকে 58টি দেহ উদ্ধার হয়েছে। দুর্যোগ কবলিত জেলাগুলি থেকে 8,186 জনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নেপাল সরকার ভোতেকোশি নদীতে নতুন করে বন্যার সতর্কতা জারি করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালে আকস্মিক বন্যা বিপর্যয়ের পর এ পর্যন্ত 108 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে।
2: দোনো দেশ সামরিক সাজেদারি হাজ কে বাতচিত কে বাদ এস সাজেদারি মে অর বল মিলেগা নয় নয় মুদ্দো পর বাতচিত হোগি দোনো দেশ কে বিচ মে বাত ইয়ে চল রহি হ্যায় কি
1: হরপাবানে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে ভারত নিরবচ্ছিন্ন সহযোগিতা প্রদান করছে। 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে চতুর্থ বিমানটি কাঠমান্ডুতে পৌঁছেছে। বন্যা বিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। একই সঙ্গে উদ্ধার কাজে সহায়তার জন্য কারিগরি দল, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় সরঞ্জামও পাঠানো হয়েছে। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নোয়াকোট জেলার ত্রিশুরি এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুরঙ্গে উদ্ধার কাজ চালানোর জন্য এ সংক্রান্ত একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য ভারত থেকে ইতিমধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞ প্রয়োজনীয় সরঞ্জাম সেখানে পৌঁছেছে। বন্যা কবলিত এলাকায় যোগাযোগ ব্যবস্থায় স্বাভাবিক করার লক্ষ্যে 42টি বেইলি ব্রিজ তৈরির জন্য সহযোগিতা চেয়েছে নেপাল। নেপালের কাছে তিব্বতে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। চীনা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বেশ কয়েকজন ভারতীয় সহ 546 জন এখনও নিখোঁজ। চীনে ভারতীয় দূতাবাস জানিয়েছে হরপা বানে নিখোঁজদের সম্পর্কে তথ্য জানতে বা ক্ষতিগ্রস্ত বিদেশি নাগরিকদের সাহায্যের জন্য তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল কর্তৃপক্ষ দুটি বিশেষ ২৪ ঘন্টার হটলাইন নম্বর খুলেছে। এগুলি হল 0086-891-681-7165 এবং 0086-183-0802-6705। অবিরাম বৃষ্টির জেরে বালেশ্বরের সুবর্ণরেখা নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উত্তর ওড়িশায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূলের উপর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে IMD জানিয়েছে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। পুরুষদের FIH হকি বিশ্বকাপের ফাইনালে বেলজিয়ামের ওয়াভরেতে বেলফিয়াস হকি অ্যারেনায় বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি স্পেনের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশজুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে আজ তাঁর 137তম মন কি বাত অনুষ্ঠানে সর্বনাশা নেশার বিরুদ্ধে যুব সমাজকে লড়াই করার আহ্বান জানান। নেশামুক্ত জীবনের লক্ষ্যে প্রধানমন্ত্রী সঙ্গীতজ্ঞ, থিয়েটারের দল, ছাত্রছাত্রী সকলের কাছেই সৃজনশীল কাজের মাধ্যমে নেশামুক্ত ভারত গঠনের ডাক দেন।
0: নেশামুক্ত ভারত কে লিয়ে ক্যা আপ কোই পাওয়ারফুল স্লোগান বানা সকতে হ্যায়? कि हमारे यंग म्यूजिशियंस ऐसे सॉन्ग्स बना सकते हैं जिनमें ड्रग फ्री लाइफ का मैसेज हो, क्या स्टूडेंट्स और थिएटर ग्रुप्स दिल को छू लेने वाले शॉर्ट प्लेज लिख सकते हैं जिनमें ड्रग्स के खतरों के साथ साथ उनसे बाहर निकलने का रास्ता भी हो? हमारे देश में बेहतरीन कंटेंट क्रिएटर्स की कमी नहीं है। मेरा आग्रह है कि वे अलग अलग भाषाओं में ऐसा कंटेंट बनाए जिससे इस दिशा में समाज को मदद मिले।
3: প্রধানমন্ত্রী কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের আসন্ন জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বলেন, কঠোর পরিশ্রম করে তিনি বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তুলতেন, মানুষের হৃদয়ে তাঁর স্থান চিরকালীন।
0: উত্তম কুমারজি এক ভার্সেটাইল অ্যাক্টর থে জো আপনে অভিনয় সে লোগোকে দিলো মে রস বস গয়ে। ফিল্ম লভার্স কা মাননা হ্যায় কি শ্রীমান সত্যজিৎ রে নে ফিল্ম নায়ক দ্য হিরো কি পুরি স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমার জি কো ধ্যান মে রাখকর লিখি থি। মে একবার ফির মহানায়ক উত্তম কুমার জি কো শ্রদ্ধাঞ্জলি অর্পিত করতা হুঁ কি হমেশা হম সবকে দিলো পর রাজ করতে রহেঙ্গে। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে রাজ করবেন।
3: প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানে শ্রী মোদী PM স্বনিধি যোজনার কথা উল্লেখ করেন। লক্ষ লক্ষ মহিলার ক্ষমতায়নের পথে এই যোজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। স্বল্প পুঁজিতে ব্যবসা করার দিশা দেখিয়েছে এই যোজনা। দেশে 35 লক্ষ মহিলা এর মাধ্যমে যুক্ত হয়ে ব্যবসা বাণিজ্য করছেন।
0: লাখো মাতা বহনকে PM স্বনিধি যোজনা সে নই তাকত মিল রহি হ্যায়। মহিলা সশক্তিকরণ কে ইস পহলু কি উতনি চর্চা নই হোতি জিতনি হোনি চাহিয়ে। PM স্বনিধি যোজনা কে লাভার্থীয় মে করিব 46% মহিলা হ্যানি দেশভর মে লগভগ 35 লাখ মহিলা ইস যোজনা সে জুড়কর আপনে কারোবার কো আগে বড়া রহি হ্যায়।
3: এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে 8 কোটিরও বেশি ত্রিবর্ণরঞ্জিত পতাকার সঙ্গে সেলফি আপলোড হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। ত্রিবর্ণরঞ্জিত পতাকা নিয়ে দেশবাসীর উচ্ছ্বাস ভালোবাসা কখনো ভুলবার নয়। এই উৎসব শুধুমাত্র ভারতবর্ষেই সীমাবদ্ধ থাকেনি। এবছর সূর্যপথ তিরঙ্গা অভিযানের মাধ্যমে আমাদের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে, যা অভিনব। প্রধানমন্ত্রী বলেন, অমরনাথ যাত্রাতে এবছর স্বচ্ছতার এক চমকপ্রদ ছবি দেখা গেছে। দুর্গম রাস্তায় হাজার হাজার কর্মী দিনরাত সেবা করে চলেছেন, পরিচ্ছন্নতা রক্ষায় তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। মন কি বাত প্রসঙ্গে প্রাক্তন সেনাকর্তা হুগলি জেলার উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, স্বাধীনতা উত্তর ভারতের কোনো প্রধানমন্ত্রীর মানুষের সঙ্গে যোগাযোগের রাস্তা ছিল না। প্রধানমন্ত্রী ভারতের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। নেপালে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছেন বসিরহাটের বাসিন্দা অনুকূল পোদ্দার এবং তার স্ত্রী রেবা রায় পোদ্দার। জানা গেছে, বিপদ আঁচ করতে পেরে তাদের চালক গাড়ি বিপর্যয়স্থল থেকে দ্রুত নিরাপদ জায়গায় নিয়ে যান, ফলে অনুকূলবাবুর পরিবার সহ 22 জন পর্যটকের প্রাণ রক্ষা পায়। আজই ওই দম্পতি বাসভবনে ফিরেছেন। এদিকে নেপালে ঘুরতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়া আরামবাগের 65 জন পর্যটক সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। তবে মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠার এখনও সন্ধান না মেলায় উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দলীয় প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে যাচ্ছেন। সেখানে একটি হোটেলে দলীয় প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন তিনি। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, ভিভি জিরামজি প্রকল্পে ইচ্ছুক ব্যক্তিরা সকলেই কাজ পাবেন। প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছে। শ্রী ঘোষ মালদা থেকে গতরাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আসেন। আজ সেখানে তার একটি দলীয় কর্মসূচি রয়েছে। এদিকে হুগলির জনাই পঞ্চায়েতে ভিভি জিরামজি প্রকল্পে ইতিমধ্যেই 110 জন নাম নথিভুক্ত করেছেন। কলকাতার উত্তর বন্দর থানার পিকে ঠাকুর ঘাটের সামনে গতকাল রাতে সন্তোষ চৌধুরী নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে অমিত ওরফে কার্তিক সনকরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। অভিযুক্তকে গ্রেফতার করতে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর একটি নিম্নচাপ অবস্থান করছে। এর ফলে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বিকেল 5:10।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
5: হ্যালো
6: রাজেশ বাবু, থানা থেকে কথা বলছি।
5: আবার
6: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশের ঘরে যান একা। আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে।
7: 10 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
5: স্যার অত কোথায় পাবো?
7: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2 লাখ পাঠান, বাকিটা পরে।
5: স্যার 2 লাখ?
8: কি হয়েছে বাবা?
5: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।
6: আরে
5: কেটে দিল।
8: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়টয় না, এরা সব ফ্রড।
5: ফ্রড?
8: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
5: তাহলে হবে টাকার লোকসান। আরবিআই এ কথা বলে।
8: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন দ্বিজেন্দ্র গীতি এবং অতুল প্রসাদের গান। প্রথমে অতুল প্রসাদের গান, শিল্পী শিখা বসু।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।
2: দ্বিজেন্দ্র গীতিতে এবারে শিল্পী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আধুনিক গানের অনুরোধের আসর। আজকের প্রথম গানটি শুনবেন মৃণাল চক্রবর্তীর কণ্ঠে। সাটুই মুর্শিদাবাদ থেকে অনুরোধ জানিয়েছেন মৌমিতা ভট্টাচার্য ও অদ্রিতা ভট্টাচার্য। শিল্পী মৃণাল চক্রবর্তী।

চড়ুইগাছি বোয়ালদহ বনগাঁ থেকে পুতুল গাইন ও বিশ্বজিৎ গাইনের অনুরোধে এবারের গান মোহাম্মদ রফির কণ্ঠে।

মোহাম্মদ রফির পর এবারে শিল্পী মুকেশ। গানটির জন্য দেউড়া আমতা হাওড়া থেকে অনুরোধ জানিয়েছেন আলাউল মল্লিক।

এবারে শিল্পী হৈমন্তী শুক্লা। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন সৌমেন দাস ও গৌরী দাস ঠ্যাঙ্গাপাড়া মঙ্গলকোট পূর্ব বর্ধমান থেকে। শিল্পী হৈমন্তী শুক্লা।

রাজস্থান জয়পুর থেকে আনন্দধারা, প্রতিমা ধারা, শ্রীমন ধারা ও প্রশান্ত ধারার অনুরোধে এবারের গান মান্না দের কণ্ঠে।

0: যদি একটাই চাবি হতো।
1: আছে তো বাবা, CKYC আইডি।
0: CKYC মানে
1: ব্যাংক তোমার KYC রেকর্ড গুলো CKYC রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14-digit CKYC আইডি, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রে কার্যকর। এক জায়গায় KYC আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
0: বাহ, RBI এই কথা বলে।
1: KYC নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
2: দিস ইজ আকাশবাণী কলকাতা। হিয়ার ইজ দ্য মিড ডে ওয়েদার বুলেটিন ফর ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এন্ড দি আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস। সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ বিন অ্যাক্টিভ ওভার বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার এট মোস্ট প্লেসেস, উইথ হেভি টু হেভি ভেরি হেভি রেইনফল এট ওয়ান অর টু প্লেসেস ওভার ওড়িশা, ঝাড়খণ্ড, গ্যাঞ্জেটিক, ওয়েস্ট বেঙ্গল। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার এট মোস্ট প্লেসেস, উইথ হেভি রেইনফল এট ওয়ান অর টু প্লেসেস ইন বিহার, সিকিম অ্যান্ড ফিউ প্লেসেস ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ সাবহিমালয় অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। Light to moderate rainfall occurred at many places over Andaman and Nicobar Islands. Chief amount of rainfall received at 30 a.m. today in Andaman and Nicobar Islands, Hutt Bay and others 2 centimeters. In Gangetic West Bengal area, Bankura 7 centimeters, Bushirhat 5 centimeters, Durgapur in Pashchim Bardhaman 4 centimeters, Shagor Island and others 3 centimeters each, Midnapur and others 1 centimeter each. In Sabhimala and West Bengal and Sikkim area, in Gangtok 5 centimeters, in Jhalang and others 3 centimeters each, Phagu T estate and others 1 centimeter each. In the Bihar area, Obra Aurangabad 8 centimeters, Samastipur and others 7 centimeters each, Baksar and others 6 centimeters each, Katihar and others 5 centimeters each, Beldur and others 4 centimeters each. In Orissa area, Balasore 16 centimeter, Kusumi 13 centimeter, Balishkara and others 7 centimeters each, Kendrapara and others 6 centimeters each, Dabugan and others 4 centimeters each. But the forecast for today and tomorrow, light to moderate rain or thundershower likely to occur at most places over all of the districts of Gangetic, West Bengal, Jharkhand and Orissa. Light to moderate rain, thundershower likely to occur at most places over the district of Sabhimala and West Bengal, Andaman, Nicobar Islands, Sikkim. Light to moderate rain for thundershower likely to occur at a few places over Bihar. Weather forecast. With a warning for the next 2 days, heavy to very heavy rainfall, that is 7 to 20 centimeter, likely to occur at 2 places, with extremely heavy rainfall, that is beyond 20 centimeter at 1 or 2 places over Orissa, heavy to very heavy rainfall, that is 7 to 20 centimeter, likely to occur at 1 or 2 places over Jharkhand, East and West Midnapur, Jharkhand district of Gangetic, West Bengal, heavy rainfall, that is 7 to 11 centimeter, likely to occur at 1 or 2 places over Bihar, South 24 Pargana, Howrah, Purulia, Bakura district of Gangetic, West Bengal, thunderstorm with gusty wind 40 to 50 kilometer per hour and lightning very likely to occur at 1 or 2 places over Orissa, Andaman and Nicobar Islands, South 24 Pargana and East Midnapur district of Gangetic, West Bengal, thunderstorm with gusty wind 30 to 40 km per hour, lightning very likely to occur at 1 or 2 places over Bihar, Jharkhand and all of the district of Sabhimala and West Bengal and rest of the districts of Gangetic, West Bengal. Weather forecast for Kolkata and neighborhood for today and tomorrow, generally cloudy sky with a few spells of rain or thunder shower, maximum and minimum temperature likely to be around 32 degrees

0: Celsius and 27 degrees Celsius respectively. Weather warning for fishermen of West Bengal coast valid for the next 5 days commencing from the noon of 30th August 2026. Squally wind speed reaching 40 to 50 km per hour, occasionally gusting up to 60 km per hour, likely to prevail along and off West Bengal, Orissa and Bangladesh coast from 30th August 2026 to 31st August 2026. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal, Orissa and Bangladesh coast from 30th to 31st August 2026. Weather warning for fishermen of Andaman and Nicobar coast valid for the next 5 days commencing on the noon of 30th August 2026. Squally weather, wind speed reaching 35 to 45 km per hour, occasionally gusting up to 55 km per hour, very likely to prevail along and off Andaman and Nicobar coast from 30th August to 2nd September 2026. Swell waves in the range of 16 to 18 sec period with 1.4 to 1.5 meter height are forecasted up to 23-30 hours on 31st August 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats should ply with utmost vigilance. Recreation with due care. With that, we come to an end of midday weather bulletin.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যার উপরে। ঝাড়খণ্ড ও উড়িষ্যার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে, খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায়, বাঁকুড়ার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। বিহার, সিকিম, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায়। বৃষ্টি হয়েছে ঘাটশিলা 5 সেন্টিমিটার, দুমকা 4 সেন্টিমিটার, হাটবে, বাঁকুড়া 7 সেন্টিমিটার, বসিরহাট 5 সেন্টিমিটার, দুর্গাপুর 4 সেন্টিমিটার, পানাগড়, সাগর আইল্যান্ড, সাগরদ্বীপ 3 সেন্টিমিটার, ব্যারাকপুর 1 সেন্টিমিটার, মেদিনীপুর 1 সেন্টিমিটার করে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বেশিরভাগ জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমের বিভিন্ন জায়গায়। বৃষ্টির সম্ভাবনা থাকছে বিহারেও। আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তায় জানানো হয়েছে, আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার দু একটি জায়গায়। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া জেলার বেশ কয়েকটি জায়গায়, বিহারের দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উড়িষ্যা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কোথাও কোথাও। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির উপর দিয়ে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে, ঝোড়ো আবহাওয়ার কারণে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়া সতর্ক বার্তায় জানানো হয়েছে, আগামী 48 ঘণ্টায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা কখনো কখনো ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। ঢেউয়ের উচ্চতা বেশি থাকার কারণে সমুদ্র যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার।

ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। জানিয়ে দিয়ে আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 2:30 মিনিটে শুনবেন নাটক পাখির চোখ, রচনা

0: পাল ও অর্পণ চিন্না। সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি পূর্ণচন্দ্র সোরেন ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায় 6:05। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে থাকছে সাঁওতালি নাট্যরূপী গল্প, এ বিষয়ে বলবেন গৌরচন্দ্র মুর্মু। এরপর লোকগীতি বিচিত্রানুষ্ঠান 6:40। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নাটক।
1: আজকের নাটক পাখির চোখ, রচনা মনোজ মিত্র, প্রযোজনা জগন্নাথ বসু। নাটক পাখির চোখ।
2: জ্ঞান নেই, গম্মি নেই, আকেল টাকেল সব ধুয়ে খেয়েছে রে, সব ধুয়ে খেয়েছে। হলো লাগাও উচ্ছ, লাগাও মচ্ছ। সাত সাতটা বছর হাড় বসা তোমার নিংড়ে নিল রে, নিংড়ে নিল। বিয়ের দিন পালন হচ্ছে, বিবাহ বার্ষিকী। মরি মরে পেটে ভাত জোটে না, অঙ্গে বস্ত্র ওঠে না, তোর বিবাহ বার্ষিকী। এত রঙ করে আশা করছি কি মা গো। ও গো, তোমার ঘেন্দা পিছি না থাকতে পারে, আমি তো সব বেঁচে খাইনি। আচ্ছা কেউ পারে এই অবস্থায় 8 বছরের মাথায় কেউ পারে ধৈর্য করে রাখতে? ধৈর্য করে রাখতে থাকে মা গো। দিদা হও, দিদা হও বলতে ইচ্ছে করে, দিদা হও মা। আমি ও আবার কলের জন্য এসেছি। কি কক্ষণে মালা বদল হয়েছিল রে, কি কক্ষণে মলা তো না, কলসি আর দড়ি। দড়াও আমি দেখা
3: বাবা বলছি তো উঠোনে।
2: কোথায়?
3: কোথায় চেঁচামার কি আছে? রোদ পোয়াচ্ছে, ড্যাম ঘরে আটকে রেখেছিলে। ঠাকুর একটু বাইরে হাওয়া খেয়ে আসুন না।
2: কি কি আরম্ভ করেছো কি তুমি? কি আরম্ভ করেছো?
3: কি করবো কি, গুছের মালপত্র একবারে গোডাউন বাঁধিয়ে রেখেছিলে। শুভ দিনে ঘরখানা যে একটু সাজাবো, নিজে তো কল ঘরে কাটিয়ে এলে 2 ঘন্টা। একা একা যা পেরেছি সাফ করেছি।
2: ওরে ওরে ভগবান রে, ওরে ভগবান, ঘরের জিনিস বাইরে ফেলে সাত সকালে কি ঘরটা পাকাচ্ছে দেখো, দেখো ভগবান।
3: এ থাক, ভগবানকে দেখাতে হবে না, তুমি দেখো। দেখেছো শিকলিগুলো? দেখেছো? হ্যাঁ, ফার্স্ট ক্লাস। যেদিকে তাকাবে লাল নীল সবুজ কাগজের মালা, কি কলতাই। হ্যাঁ, হেসে উঠেছে সামা, ভাঙাচোরা ঘরখানা তোমার। রাত্রিরে আবার হবে দেখবে আলোক সজ্জা, লাল নীল আলোর রোশনায় একবার চিরিক চিরিক চিরিক চিরিক চিরিক। এই জল
2: জল বুড়ো বয়সে লোক না হাসালে চলছে না? না,
3: দাঁত খুলে নো।
2: কি বললে?
3: না না, তোমার না, তোমার না। যে পাঁচু হাসতে চেষ্টা করবে তার বলে আজ আমাদের 7ই ফাল্গুন।
2: তবে আর কি, 7ই ফাল্গুন, তা মাথায় একেবারে আগুন জ্বলে উঠলো।
3: তুমি এমন করছো না যেন ম্যারেজ অ্যানিভার্সারিটা করে শুধু আমার একা।
2: 150 টাকা মাইনের ফেরিওলা আমার ম্যারেজ জেনে
3: যাতা বলবে না, না কখনো যাতা বলবে না। ফেরিওলা, ফেরিওলা কি? হ্যাঁ, রেগুলার সেলস রিপ্রেজেন্টেটিভ।
2: সেলস রিপ্রেজেন্টেটিভ
3: তাহলে পারে না?
2: হ্যাঁ, হাতে হারিকেন,
3: হারিকেন, হারিকেন, হারিকেন কোম্পানির সেলসম্যানের হাতে কি তোমার ওষুধের বাক্স নিয়ে ঘুরবে?
2: না, গাদা গুচ্ছের হারিকেন নাচবে, ঢং ঢং ঢং ঢং করে হারিকেন নাচবে। খোলো বলছি, ওই সব দড়ি দ্বারা খোলো বলছি।
3: কি করছো শোনো?
2: আবার কাগজের ফুল সাজানো হয়েছে, ছিঁড়ে উঠে
3: ফেলো। আরে সব কি হচ্ছে, নষ্ট হয়ে যাও, কি করছো? দেখ
2: ও মা, কোথাকার সিটকে পড়া রজনীকান্থা। ই মা, মেটে ফুলদানি।
3: হ্যাঁ, সেটা কি হচ্ছে কি?
2: এই দেখো দেখো, বাজার ঝাঁট দেওয়া ধূপ কাঠে সস্তা ঠিক না?
3: ছাড়ো ছাড়ো বলছি, হ্যাঁ ছাড়ো বলছি।
2: লোকে এতে পাও মুছে না,
3: বেশ মুছে না। এর চাইতে বেশি কিছু করার ক্ষমতা আমার নেই, ব্যাস।
2: না থাকে করো না, তা বলে ক্যারিকেচার করো না।
3: ক্যারিকেচার?
2: হ্যাঁ, ভাড়ামো ভাড়ামো, যাও কাজে বেরো।
3: ছুটি নিয়েছি।
2: হ্যাঁ,
3: পাওনা ছিল, ছুটি নিয়েছি। একটা দিন ছুটি নিতেও পারবো না আমি?
2: একটা দিন ছুটির মানে বোঝো, পার হারিকেন যে কমিশনটা পাওয়া যায় তাও জিমি।
3: আরে ধুর তোর, খালি হারিকেন হারিকেন হারিকেন, ড্যামিওর হারিকেন,
2: ড্যামিওর হারিকেন, তা না তো? মাসের মধ্যে 29.5 দিন রেশন উঠছে না, বাড়িওলি মুদির কাছে গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়ানো হচ্ছে। এত যে ঠোকা খাচ্ছে, খুশনি খাচ্ছে, তবু চৈতন্য হবে কোথায়? 2 পয়সা বেশি আসবে।
3: দুধ খালি পয়সা আর পয়সা। এটা শুভ দিনে যে
2: শুভ দিন, বড্ড শুভ দিন। ওদিকে সেই বুড়ি মা বুড়ি হ্যাঁ করে পোস্ট অফিসের দিকে চেয়ে রয়েছে, কবে তার সুপুত্তরের মনি অর্ডার আসবে। আর গুণধর পুত্তর এদিকে ক্যানভাসে বেরিয়ে বিশ্বকর্মা পুজো ঘুরে উড়িয়ে
3: বেড়াচ্ছে,
2: কাটা ঘুড়ি ধরবে বলে লোকের পাঁচিল টপকাচ্ছে, বাচ্চাদের সাথে পাল্লা দিয়ে
3: ঘুড়ি ধরছি, ঘুড়ি ধরছি, পাল্লা দিয়ে ঘুড়ি ধরছি এবং ধরবো। বিশ্বকর্মা পুজোয় সবাই ঘুড়ি ধরে।
2: হ্যাঁ, কামাই তো নেই,

0: বিশ্বকর্মা, কাল দধিকর্মা, কপালে জুটে যায় বাবা। টাকা পেলে কোথায়
1: সখী রে?
0: টাকা পেলে কোথায়? এই যে পয়সাগুলো ছাই ভস্ম করে ওড়ানো হচ্ছে, কোথায় পেলে?
1: ধার করেছি সখী, ধার করে খাবো।
2: ঘোড়া ডিমের ছক্কা! আরে ধার মানে সেই ধার নয়, মানে এধার সেধার নয়।
0: কি ধার?
2: মানে ইয়ে দিতে হবে না আর কি, ও ফিরিয়ে দিতে হবে না, ফিরিয়ে দিতে হবে না। এমনি দিল,
0: এমনি দিল,
2: দিল, এমনি দিল। হ্যাঁ, আরে বন্ধু তো, ভীষণ বন্ধু। যেই শুনেছে বুঝলে, 7 বছরে একবারও আমরা বিয়ের দিন ইয়ে করিনি, একবারও তোমাকে নিয়ে আমি নেতারহাটে হানিমুনে যাইনি। অমনি তাড়াতাড়ি আলমারি খুলে
0: দিয়ে দিল, দিয়ে দিল। কোন বন্ধু?
2: ও তুমি চিনবে না।
0: কোন বন্ধু?
2: দুঃসম্পর্কের বন্ধু।
0: দুঃসম্পর্কের?
2: অনেক দূরে।
0: ঠিকানা বলো।
2: ঠিক, দাঁড়ি না, যাও। উকিল কোথাকার?
0: কত টাকা? কত টাকা দেখি, দেখি একটা।
2: পাক্কা 700, এক গোছা কড়কড়ে 7খানা নোট। কি ভাবছ, খালি হাটে তর পাচ্ছি?
0: 700?
2: এই যাবে শোমা, নেতারহাটে যাবে একবার, দারুণ জায়গা বুঝলে। পাহাড়ের উপর গাছ লতা পাতা, চারিদিকে সবুজ সবুজ উপত্যকা, উপত্যকা। আই বাপ, উড়ি
0: আমি
1: চিনি না গুরু, তুমি নেতারহাটে যাবো
0: সত্যি? তোমায় চিনে বলছি আমি।
1: এমনি গায়ে হাত বলিয়ে টাকাটি একবার হাতাতে পারলেই ন্যাড়া কবার রেলতলায় যায় শ্যামা দেবী, মনে নেই? বাবার কাজের সময় 1500 টাকা এমনি করে গায়ে মাথা হাত বুড়িয়ে করে তুমি সেদিন ম্যানেজ করে নিয়েছিলে, আমাকে একবার ফোকতুর করে ছেড়েছিলে।
0: বেশ করেছিলাম, ধার করে শ্রাদ্ধ করছিল তোর।
2: তো বাবার কাজ কেউ দুবার করবার চান্স পায় না? কিচ্ছু হলো না, কার না, কে তোর না, কিচ্ছু না। গঙ্গার ঘাটে বসে খালি খ্যাচার খ্যাচার করে মাথা মুড়িয়ে ন্যাড়া হয়ে ফিরে এসেছিল।
0: তাতে পর লোকে তোমার বাবার আত্মার কষ্ট হয়নি, এই লোকে তোমার যতটা হচ্ছে।
2: হ্যাঁ হচ্ছে, হচ্ছে এবং হয়। প্রথম মাসের মাইনে পেয়ে বললাম যে চলো একটা সেলিব্রেট করি, চাইনিজ ফুড চাও চাও খেয়ে আসি। এমনি করে করে মানি ব্যাগ টিউদাও করে দিয়ে সে রাত্রে তুমি আমাকে কচুর ঘন্ট খাইয়েছিলে।
0: বেশ করেছিলাম, একদিন চাও চাও গিয়ে যে সারা মাস চই চই করে বেড়াতে হতো। দাও ব্যাগটা দাও।
1: নো নো, নেভার, বারে বারে খুব তুমি খেয়ে যাও ধান, এবার আমি ডিটারমেন্ট অনুষ্ঠান করবই। বাহ বাহ, খালি খালি প্রভিডেন্ট ফান্ড ভেঙেছি।
0: কি প্রভিডেন্ট ফান্ড ভেঙেছো?
2: কি বলে ফেলেছি রে বাবা,
0: ভেঙেছো, ভেঙেছো?
2: ভেঙেছি, বেশ করেছি, ভেঙেছি। প্রভিডেন্ট ফান্ড ছাড়া ওই চ্যারিটি ফান্ড কে সাজিয়ে রেখেছে আমার স্বাদ মেটাবার জন্য?
0: শয়তান শয়তান, কি করব এখানে আমি, কি করব রে?
2: আমাকে না,
0: হাতের তা পাতের তা সর্বস্ব ঘুচিয়ে কি করছে?
2: আরে বাবা, নাকে কেঁদে লাভ নেই, চটপট রান্নার আয়োজন করো, নিমন্ত্রণ করা হয়ে গেছে। হ্যাঁ নয়, হ্যাঁ সন্ধ্যেবেলা আসছে সব। ননির বউ বাচ্চারা, ভুবন, ভুবনের রাঙা কাকিমা, ভুবনের শালি, ননির লেডি টাইপিস্ট, ইন অল 13 হেডস আসছে।
0: আসছে
2: আসছে
0: কেন কেন?
2: তোমার বাড়ি আসছে খেতে
0: খেতে খেতে।
2: তোমার
0: মতো শয়তানকে কি করে জব্দ করতে হয়?
2: বার্ষিকী বউ না থাকলে হয়? সব যাচ্ছে তাই করবে। ননির বউ ওই মাথায় বালতির মতো খোঁপা নেড়ে নেড়ে বিচ্ছিরি ভাবে হাসবে, তারপর ওই ভুবনের শালি যেন কানে একটা কেটলির মতো দুল দুলিয়ে দুলিয়ে আমার 12টা বাজিয়ে দেবে।
0: কিন্তু সাত গোষ্ঠী লোককে আমি খাওয়াবো কি?
2: হয়ে যাবে, হয়ে যাবে, সব সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। মানে তুমি একটু ঠান্ডা হও, দেখো
0: শয়তান বদমাস হাতে হেরিকেন।
2: তুমি একতরফা রাগ করছো শ্যামা। আচ্ছা আমার কথাটা তুমি আবার ভেবে দেখো, মানে আমাকে প্রেস্টিজ থাকছিল না, যেন সবাই দেখা হলে একই কথা, নিতু কবে খাওয়াবি, নিতু কবে খাওয়াবি। আমি ভেবেছিলাম যে খোকার অন্নপ্রাশনে সবাইকে বলবো, তো সেই বাঁচলো না।
0: চুপ করো, চুপ করো, সময় মতো ডাক্তার আনতে পারোনি, পকেট শূন্য করে বসেছিলে, তোমার এই স্বভাব, এই স্বভাবের জন্য।
3: সব ডায়েত আছে তোমাদের এখানে, দেয়ালের এখানে একটা ভাঙা ছিল না, সব ডাঙা পড়ে গেছে গো বৌদি। এই বৌদি কি হয়েছে গো?
2: রেগে গেছে।
0: তুমি এসে জুটলে ভালোই হলো।
3: তোমাদের বাজার করে দিতে হবে না?
0: বাজার? ও তা লোকের বাজার বয়ে কতদিন কাটাবে, আর কতকাল বেকার হয়ে থাকবে শুনি?
3: বেকার আরে কোনো

0: খবরই তুমি রাখো না বৌদি, আজকাল ওই দুটো একটা চাকরির অফার প্রায় পাই, করি না?
1: হ্যাঁ, চাকরি পেয়েও করো না?
0: সবাই 10টা 5টা ফিট হয়ে গেলে লোকে ঠেকানা ঠেকায় কে দেখবে বৌদি?
2: কে
0: অসুখ করলে হসপিটালে নিয়ে যাবে? কে মরে গেলে পোড়াবে? কে ঠিক মতো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এলেই জানো গো নিতুদা, পাড়ায় সে কি কান্না, গোপলা অফিসে গেলে আমাদের কে দেখবে? মধ্যবিত্ত না গরিব?
2: খুব বড় লোক রে।
0: স্যালাড খাবে, কাস্টার্ড খাবে, ডিশে খাবে, কাটা চামচে খাবে। ছেলে কজন মেয়ে কজন?
2: ছেলে 3, মেয়ে 4 আর 6টা বাচ্চা।
0: আবার বাচ্চা কেন?
1: বাচ্চা বলে কেন?
0: তোমাকে বারবার বলেছি নিতুদা, তুমি যখন নেমন্তন্ন করবে এক সাইজের লোক নেমন্তন্ন করবে।
2: কি হয়
0: এই যত তুমি নানা রকমের লোক ডাকবে, কেউ সধবা, কেউ বিধবা, কেউ বাচ্চা, কেউ বুড়ো, এতে নানা রকম আইটেম বাড়বে, ভুতুর হয়ে যাবে।
2: এই ডেকোরেটরকে চেয়ার বলেছো?
0: চেয়ার? হ্যাঁ, 15টা চেয়ার লাগবে, 13টায় ওরা বসবে আর 2টোয় তোমরা পাশাপাশি চন্দন লড়ি যুগাল মিলন।

0: আহা ঝঞ্ঝাট ঝামেলা না যেন থাকে আনন্দের দিন,
1: আরে কেতো লাগে কেতো লাগে দেখবি জমবে, আনন্দের দিন যেন কাটিতে থাকে রে, আনন্দের দিন যেন আনন্দ
0: গন্ধ ছেড়েছে
1: সাড়ে চারটে বাজে গোবলা, তুই দই দই মিষ্টিটা চট করে এনে রাখ, মানে ফট করে যদি সব এসে পারে ওই পথে এসে গেছে, দেখো দেখো ওই যে 5239 সাদা রং ব্যাগ না গিয়ে
0: টেম্পু টেম্পু
1: টেম্পু,
0: হ্যাঁ বাবা ডাই ক্লিন এর টেম্পু দিয়েছে বুঝতে পারো না, ওই তো শোনো শোনো না, এমন ধাক্কা মালে না এত বেলা থাকতে কেউ নেমন্তন্ন আসে নাকি,
1: তুই একটা দিন একটু আগে এলে কি হয় কি বেশ একটু আনন্দ করা যেত, আরে কুত্তা বাবু কুত্তা বাবু কাজ দেখাচ্ছে,
0: কুত্তা বাবু
1: আরে ননি ননি,
0: হ্যাঁ
1: ওই যে আমাদের ননি, ননির কাজ তো কুত্তা নিয়ে,
0: কুত্তা নিয়ে,
1: আরে হ্যাঁ রে হ্যাঁ
0: কি কাজ,
1: ওই যে কি অল ইন্ডিয়া ডগ ইয়ে মানে কুকুরদের কি একটা ফেডারেশন আছে, হ্যাঁ ননি হলো তার প্রেসিডেন্ট সেক্রেটারি অল ইন অল, কুকুর মানে তোমার এই হেলা লালা লালা ইয়ে লেড়ি করতে না দামি কুকুর, দারুণ দারুণ সব বিদেশি কুকুর,
0: ভাই বাবা মাত্র কুকুরের কারবার করে ননি বাবু এত বড় লোক,
1: আরে বলে রাইস পার্টি বাড়ি গাড়ি টাকা তার আবার সাদা রং কালো রং, এই কনফারেন্স হচ্ছে এই মিটিং হচ্ছে বড় বড় পার্টি থ্রো করছে সব কুত্তা নিয়ে, আরে বাবা রেগুলার অফিস রয়েছে, হ্যাঁ এই শুনল যে অমুক জায়গায় অমুক ডাল কুত্তার সর্দি হয়েছে, ফট করে প্লেনে চেপে হুস করে ননি দত্ত চলে গেল
0: সর্দি সারাতে,
1: সর্দি সারাতে, এ কি তোমার আমার সর্দি যে রুমালে নাক ঝেড়ে পকেটে পুড়ে রেখে দিলাম,
0: আই বাপ এত সব মালদার আদমির সঙ্গে তুমি কি করে ভিড়লে নিতুদা,
1: আর ভিড়বো কি রে আমরা তো সব এক ক্লাসে পড়তাম যে আমি ননি ভুবন,
0: তারপর ক্লাস থেকে বেরিয়ে ননি দা ধরলো কুকুর আর তুমি হ্যারিকেন, ব্যাস দুজনের ক্লাস আলাদা হয়ে গেল,
1: যা বলেছিস, আরে এই তো সেবার ননির ওই ছোট বের মুখে ভাত বুঝলি, কি এলা এই ব্যাপার রে গোবলা, কত লোক চোর হই চুই আলু বাজনা, এই যে আমরা খেতে বলেছিলাম সব একসঙ্গে জানিস,
0: আচ্ছা
1: বুমন আমার পাশে বসেছে হঠাৎ বললো যে নিতুর বাড়ি কবে খাচ্ছি আমরা, শুনে যে কুত্তা বাবু হ্যাঁ করে হেসে উঠে বললো যে যেদিন বৃষ্টি হবে আর যেদিন বৃষ্টি হবে না এই দুটো দিন বাদ দিয়ে নিতু আমাদের খাওয়াবে, চাবুক
0: চাবুক
1: চাবুক খড়াক করে চাবুকটা পড়লো এইখানে এই বুকে কেটে বসলো, কি ভেবেছে কি ওরা, ওরাই শুধু ঢাক বাজিয়ে জন্মতিথি মৃত্যুতিথি দুদিন অন্তর অন্তর লড়াতে পারে, আমি পারি না, বারবার ওরাই আমাকে ডেকে খাওয়াবে, আমি একটা দিন একটা বেলা পারি না, জীবনে একটা বার দেখাতে পারবো না,
0: চিঠি
1: চিঠি চিঠি আবার করতে
0: হবে, দুদা তোমার চিঠি
1: কে দিল
0: দেখো তো, মনে হচ্ছে দেশ থেকে মাসিমা,
1: মা কই দে,
0: ওকে পকেটে রাখলে যে খামটা খুলে পড়ো,
1: আরে পড়বো খুন,
0: আরে দেখো দেখো হয়তো কোনো জরুরি খবর রয়েছে, মাসিমার অসুখ করেছিল না,
1: সেরে গেছে সেরে গেছে সব অসুখ সেরে গেছে, যা গেটের মুখে ওই ভিকিরিগুলো ভিড় করছে সরিয়ে দে,
0: তুমি না একটা আজব লোক নিতুদা, বৌদি ও বৌদি
1: ডোবাবি নাকি
0: বৌদি,
1: আরে বাবা বলছি ওকে বলিস না, সামা জানলে এখনই একটা গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে, আরে তুই

0: বললাম কাণ্ড মাদাবে, তুই যা।
1: কিন্তু মাসিমা।
0: আরে দেখ মাসিমা, মার পড়ে না মাসির পড়ে।
1: মাসির জন্য বড় কষ্ট হয় নিতুদা, বুড়ি একা একা গায়ে পড়ে থাকে তোমাদের সাত পুরুষের ভিটে আগলে। খোঁজ খবর নাও না, টাকা পাঠাতে ভুলে যাও। কোনদিন শুনবে বুড়ি পুকুর ঘাটে পা হড়কে, কিংবা ভোরবেলায় শিউলি তলায়।
2: তুই এসব ইমাজিন করিস,
1: আমার যে রাতে সব মনে পড়ে। সব বুড়ো মানুষ যাদের কেউ দেখার নেই, সবার করুণ মুখগুলো ভাসে। খোলো না, খোলো না নিতুদা, দেখি বুড়িটা বেঁচে আছে কিনা।
0: আরে আছে আছে, এখন সলতে পাকাচ্ছে, সাজের বেলায় তোর নামে পিদিম দেবে বলে।
3: আচ্ছা বেঁচে আছে কি মরে আছে সেটা কটা ঘন্টা বাদে, মাত্র কটা ঘন্টা বাদে জানলে তোর কি আমার মহাভারত অসহ্য হবে রে।
1: তুমি ভয় পাচ্ছ কেন? ভালো খবরও তো হতে পারে।
3: পারে না রে, পারে না। সে এতটুকু বয়স থেকে যত চিঠি পেয়েছে একটাও সুখবর আনেনি রে।

0: এই শোনো শোনো না গো, ফ্রাইড রাইস মাংস এগুলো সব করে রেখেছি, চাটনিও করে রাখলো।
1: ফ্রাই?
0: হ্যাঁ ফ্রাইটা ভেবেছি ওরা এলে গরম গরম ভেজে দেবো, ফিশ ফ্রাই তো অবশ্যই। আর শোনো, গোপলা তো দই মিষ্টি আনবি, ভালোই হবে, খারাপ কিছু হবে না, কি বল? হ্যাঁ
1: ভুবনরা বোধ হয় একটা প্রেসার কুকার দিচ্ছে।
0: তুমি বলেছিলে বুঝি,
1: তাইবার বলা যায় নাকি? আমার মনে হয়,
0: ও মনে,
1: আর ওই ননিরা যতদূর মনে হয় তোমাকে একটা খুব দামি শাড়ি দেবে।
0: দামি? না গো না, ওই একটা চানাচুর কিংবা একটা গোড়ের মালা ব্যাস।
1: আরে গোড়ের মালা দিলে তো ভালোই হয়, তোমায় সাজাবো যতনে কুসুম।
0: তাই না, রঙ করতে হবে না, জানো আমার মনে হচ্ছে এই পুরোটাই লস।
1: তুমি না আচ্ছা ইয়ে হয়েছে, লুবি হয়ে যাচ্ছে দিনের দিন, কি পাবে না পাবে তাই ভাবছো? আরে বাবা, আমরা তো গেন করার জন্য ওদের ডাকিনি।
0: বাবা সে আমিও বুঝি, আমিও
1: তবে
0: এই একটু আগে শুনলাম কি চিঠি এলো না কি হলো?
1: ঠিক শুনেছো রে,
0: কি চিঠি এলো গো?
1: কাজ চিঠি কেন?
0: চিঠি চিঠি,
1: হ্যাঁ তাই বলো চিঠি, ওটা ওই আমার কোম্পানি থেকে।
0: কোম্পানি থেকে কেন, ছাড়াই করলো নাকি?
1: সন্ধ্যেবেলা যত কু ডাকছো ওটাও আমার একটা ইয়ে হবে।
0: কি হবে?
1: মনে হচ্ছে একটা ইনক্রিমেন্ট হচ্ছে।
0: যা কাজের বহর, ভালো করে পড়ে দেখো, ডিসমিস করেছে নাকি?
1: তুমি একবার গণৎকার তো, যেন রক্ত নেই।
0: এমনিতেও তো রক্ত নেই,
1: সুন্দরী ছিল বেশ, অপূর্ব বরার ভঙ্গিটি, এক তোড়া ফুল হাতে, মাথাটি আমার কাঁধে, দুষ্ট দুষ্ট হাসিটি, গালে আলতো টোলটি। আচ্ছা দেখি কেউ ধারণা করতে পারবে এটা তোমার ফটো, মাত্র 7 বছর আগের তোলা?
0: আচ্ছা আচ্ছা, খুব হয়েছে, ঢং রাখো। এই যে
1: কে,
0: এই এটা ধরো।
1: কি ওটা?
0: এটা এটা কি?
1: আরে এই আমাদের বিয়ের চাদরটা,
0: বিয়ের চাদরটা
1: এটা কি?
0: ধরো ধরো, ছেঁড়া গুদিটা ঢাকতে হবে তো রে বাবু।
1: ফার্স্ট জয় ফার্স্ট ক্লাস, ধরো
0: ধরো টানো।
1: রং বেরঙের সুতো আর চুমকি বসিয়ে, গাছের ডাল পাতা, তাতে এক জোড়া পাখি মুখোমুখি, দারুণ তুলেছিল।
0: তবে আচ্ছা মনে আছে তোমার ছোটটি দেখে কি বলেছিল, মনে আছে?
1: একটা পাখি নিতু আর একটা পাখি শামা।
0: তবে এই আরেকটু টেনে দাও না গো, তোমার দিকটা আরেকটু গুঁজে দাও। হ্যাঁ
1: হ্যাঁ, ফাইন ফাইন, ছেঁড়া গদি ফাটা বালিশ, কয়েক ঘন্টার জন্য গুড বাই ব্রাদার্স, গুড বাই।
0: এই দেখো কি করছে, শুয়ে পড়লে যে। এই এটা তোমার গড়াগড়ির জন্য নয় রে বাবা, নয়।
1: তো ভালো লাগছে না, অনেকদিন বাদে বাদে বেশ ভালো চাদরে শুলে।
0: ওরে বাবা,
1: দারুণ মজা হল।

0: ये माँ
1: की
0: जोग दुटो
1: जोग दुटो
0: जोग दुटो सरे सरे एक तो सर जा हाय भगवान এমন করে সর্বনাশ করলে কে আমার পাখির চোখ দুটো আমার পাখির
1: চোখ দুটো কাটা যে পোকায়
0: কুড়ে কুড়ে পোকায় কুড়ে কুড়ে খেয়েছে গো একটা পাখি আমার শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে
1: আশ্চর্য এত সাবধানে রেখেছিলে তবু পোকাতে
0: কি বলেছিলে চড্ডি চড্ডি বলেছিল একটা পাখি তুমি আর একটা পাখি আমি তাই না এই শেষ হয়ে যাওয়াটা এই নষ্ট হয়ে যাওয়া পাখিটা এটা আমি এটি
1: আমি
0: লোভী হয়ে গেছি না আমি লোভী হয়ে গেছি আজ আমি শুধু তোমার কাছে চাই কেবল চাই চাই আর চাই তোমার সঙ্গে ঝগড়া করি আমি আর হাসতে পারি না আমি সাত বছর আগে আগে রোত আমি কিচ্ছু করতে পারি না
1: আমি দোষটা আমার আমি তোমায় সুখী করতে পারিনি আমার সংসার সংসারের অভাব অভাবের পোকা গুলো তোমাকে এই কেতো না লক্ষ্মী সামা দেখো দেখো এদিকে কেতো না লক্ষ্মী সামাই টাকাগুলো তুমি দেখো জানো
0: না না
1: আমি আমি আমি কথা দিচ্ছি আমি আমি তোমার মতের কিচ্ছু করবো না বিশ্বাস করো
0: না না তোমার কাছেই থাক তুমি
1: দেখো তুমি দেখো তুমি দেখো সামা এই টাকাটা বরং মাকে পাঠিয়ে দাও
0: মাকে
1: চারিদিকে এত অভাব
0: থাক থাক অভাবটা আছে আমাদের তো সব সময়ই অভাব তবে একটা দিন আমাদের এই একটা দিন শোনো এগুলো তুমি রেখে দাও হ্যাঁ যাই হবে একটা দিন তো একটা দিন তো মাত্র আমরা সব ভুলেই যাবো আমরা ছেড়ে দাও অভাবের কথা ছেড়ে দাও এই এই ওটা যে ভাড়া করে বয়ে আনলে বাজাচ্ছো না কেন বাজাও না আমি দেখেছি গো মশাই সব দেখেছি সেই রেকর্ডটা তুমি এনেছ সেই যেটা বাসের ঘরে গিয়েছিলে সেই গানটা এনেছ না এই বাজানো বাজানো গো এই মনে পড়ছে তুমি গিয়েছিলে
1: বাসর কিন্তু জমিয়ে দিয়েছিলাম বলো
0: বলে
1: আজকাল গলাটা গেছে সবই চলে যাচ্ছে কেমন না রে।

0: তাকে তো নেমন্তন্ন করিনি।
1: আরে তোমার কাছে টাকা পায়
0: না? না, সব মুদি সব গৃহস্থর কাছে টাকা পায়, তাতে কি
1: গোয়ালাও পাবে?
0: না সে আসছে না,
1: সঙ্গে মাংসলা। নবমী পুজোর দিন ধারে মাংস খেয়েছিলে?
0: আরে বাবা, নবমী পুজোর দিন মানে মাংস খেতে হয়, তাই খেয়েছিলাম, নিয়ম যে।
1: শোনো শোনো, এই একটা বুড়োর কাছ থেকে কোনোদিন 3.5 কেজি শাকালু নিয়েছিলে?
0: শাকালু?
1: হ্যাঁ শাকালু,
2: মনে পড়ছে, এনেছিলে তুমি শাকালু।
0: আচ্ছা তুই খোলস করে বলবি কজন লোক এসেছে সব শুদ্ধ?
1: বাজার ঝেঁটিয়ে ধারে খেয়েছে, গেটের সামনে গিয়ে একবার দেখো, জোনা তিরিশ এসছে আরো আসছে।
0: কি অন্যায় কথাবার্তা, আমি বুঝতে পারছি না, আমার সবাই মিলে হঠাৎ এভাবে
1: রিক্সো করে ওদের নাকে ডগা দিয়ে রাস রাস মাল আনছি, ওরা খবর রাখছে না? ওরা তোমার পিছু পিছু এলো,
2: তোমার পিছু পিছু?
1: হ্যাঁ
3: যা ভাগা।
0: আমি তার পেছনে পেছনে জুটি আনলি তুই না আমি? যা ভিড় কাটা
1: বৌদি,
0: কেলেঙ্কারি হয়ে যাবে, বুঝতে পারছিস না কেন গোবলা? এর মধ্যে গাড়ি যদি এসে পড়ে তাহলে আমি মুখ দেখাতে পারবো না।
2: শোনো শোনো, ওই এক গাদা অচেনা পাওনাদার ঠেকানো ওই গোপলার কম্ম নয়। তুমি দাও টাকা, দাও আমি ওদের বেনামিটি আসি, দাও।
0: তার তার মানে আমি ওই প্রভিডেন্ট ফান্ড ভেঙে শাকালুর দিনে মেটাবো নাকি?
2: হ্যাঁ তাই মেটাবে, দাও দাও টাকা, দাও।
0: কি
2: আশ্চর্য, দেখো রহমত কিরকম চেঁচাচ্ছে।
0: আমি এখনই টাকাটা দিচ্ছি, কোথা থেকে তুমি বুঝতে পারছো না? কারণ এই তো আমার মাইনের টাকা নয়, না মানে এই টাকা তো আমার কাছে থাকবার কথা নয়।
2: শোনো শোনো, ওরা তোমাকে চোর বলে গালাগালি দিচ্ছে, দাও তুমি টাকাটা আমাকে দাও। শোনো, অনেকদিন নানা ছলে ওদের ঠেকানো গেছে, আজ আর ঠেকানো যাবে না। তুমি
0: ব্যাগ থেকে হাত ছাড়ো,
2: না ব্যাগ থেকে হাত ছাড়ো, দাও দাও টাকা, দাও।
0: কি আশ্চর্য,
2: কেন কেন খাওয়ার সময় মনে ছিল না, আজ দেওয়ার সময় বুঝি বড্ড গায়ে লাগছে, দাও দাও টাকা, দাও।
0: এই ব্যাগ দাও, ব্যাগ দাও বলছি।
2: টাকা
0: দিয়ে যাও, আরে এখনো অনেক খরচ, টাকা দিয়ে যাও। আরে ওটা আমার আলাদা।

0: কি আশ্চর্য!
1: শামা, এই শামা!
2: কিছু কম কম করে দিয়ে সব একটু ঘর অন্ধকার কেন, আলোটাও জ্বালাওনি, কি যে খেয়ালি লোক আগে ভূতের মতো বসে আছে। একে একে এসব কি হয়েছে? শিকলিগুলো ছেঁড়া, ফুলদানি ভেঙে পড়ে রয়েছে। ভগবান, জাদুটা এমন ফালা ফালা কি করলে?
3: যা চাইছিলে তাই হয়েছে।
2: কি কি চাইছিলা ববি? সব নষ্ট করে দিতে? কেন, আমি মানুষ না, আমার প্রাণ নেই? একটা দিন আনন্দ করতে আমি পারি না?
3: পারো,
2: পারি না?
3: তুমি পারো।
2: কি কি এমন অন্যায় করেছি, এমন করে যে শোধ তুলবে? বুঝো না, বুঝো না, চারদিকে তোমার দেনা, হাজার খানেক হাত তোমার দিকে বাড়িয়ে আছে। বুঝো না যে সবাইকে ফাঁকি দিয়ে আনন্দ করা যায় না, সংসার থেকে ছুটি পাওয়া যায় না। বোঝো না, বোঝো না কিছু, যে এর মধ্যে থেকে সব কিছু করতে হয়, সমস্ত বোঝো না তুমি? কেন কেন করলে, কেন করলে এইভাবে সব নষ্ট কেন করলে?
3: কাদের জন্য সাজিয়ে রাখবো? ওরা কেউ আসবে না।
2: তোমার বন্ধুরা?
3: কেউ না, ভুবন, ননি, কেউ তোমার বাড়ি আসছে না।
2: কি বলছো তুমি?
3: চিঠিখানা পড়ো, ননির চিঠি।
2: তুমি বলো কি লিখেছে, বলো।
3: বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে, ওতে একটা ভালো চাকরি খালি আছে, দরখাস্ত করতে বলেছে।
2: আর
3: আর বলেছে খাওয়াতে চেয়েছি নাকি ঢের। আমার যে অবস্থা সত্যিকারের, না খাওয়ালেও চলবে। শ্যামা, শ্যামা, ওরা নাকি সত্যি সত্যি আমার কাছে খেতে চায়নি।
2: খেতে চায়নি?
3: এই তো চিঠি লিখেছে। আমি বাহাদুর লোক, তাই এই অবস্থায় অ্যাবসর্ব করার সাহস রাখি। আর শেষ লাইন, নীতু তুই খুশি তো? এত বড় একটা খরচের ধাক্কা থেকে তোকে বাঁচিয়ে দিলাম।
2: ও ও, ননিবাবুরা বলছে যে নিমন্ত্রণ রক্ষা না করলেও তার গরিব বন্ধু বেশি খুশি হবে।
3: ওরা ওরা বিশ্বাসই করেনি শ্যামা, আমরা ওদের পথ চেয়ে বসে আছি, বসে থাকতে পারি?
2: কেন যাও?
3: লজ্জায় আমার মাথা কাটা যায় শ্যামা।
2: কেন যাও? যারা যারা আমাদের বিশ্বাসই করে না, ওইসব বড় মানুষের কাছে কেন যাও? মানুষের প্রাণের টান যারা বোঝে না, কেন যাও, কেন যাও তাদের কাছে? হাঙ্গলার মতো তুমি
3: শ্যামা,
2: এই যে ওঠো, ওঠো, ভাবে বসে থেকো না। কেন কেন এরকম ভাবে বসে আছো? মুখ তুলো, লক্ষ্মীর মুখ তুলো না, আমার দিকে তাকাও, তাকাও না একবার আমার দিকে, তাকাও না, তাকাও। আমাদের কি বা আছে বলো? বিশ্বাস কেউ নাই করলো, তবু আমরা কি ভুলে যেতে পারি আমাদের দিন? বলো না গো
3: শামা।
2: বলো
3: শামা, তুমি ঠিক বলেছ, আমি ভুল করেছিলাম। সাতই ফাল্গুন, শুধু তোমার আমার সাতই ফাল্গুন, আর এই ভুল করবো না। নাই বা এলো লোকজন, বন্ধু বান্ধব, নাই বা চললো আলো, নাই বা বাঁচলো সানাই, সাতই ফাল্গুন, শুধু তোমার, শুধু আমার, শুধু তুমি থাকবে, আমি থাকবো, আর থাকবে আমাদের।

0: পাখির চোখ নাটকটি শেষ হল। রচনা মনোজ মিত্র, অভিনয় করেছেন গোপাল, জগন্নাথ বসু, শ্যামা, তৃপ্তি মিত্র এবং নিতুর ভূমিকায় অনুপ কুমার, সম্পাদনা সমরেশ ঘোষ, প্রযোজনা জগন্নাথ বসু।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: Unutkum.
1: আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 5 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:08। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।

0: কৃষ্ণ সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা।

মাঠে যখন বাজে বাঁশি, গ্যালারিতে ওঠে উচ্ছ্বাস, তখন খেলা আর শুধুই খেলা থাকে না, তা হয়ে ওঠে আবেগের ভাষা। একটি গোল, একটি চার, একটু নিখুঁত সার্ভ, একটি দ্রুততম দৌড় কিংবা শেষ মুহূর্তের একটি জয়, কখনো কখনো এমন একটি মুহূর্ত আনন্দেই ভরিয়ে দেয় কোটি কোটি মানুষের হৃদয়। খেলার ময়দানে জয় যেমন আছে, তেমনই আছে পরাজয়, আছে চোখে চোখ রেখে লড়াই করার সাহস, শেষ মুহূর্ত পর্যন্ত স্বপ্নকে আঁকড়ে থাকার অদম্য প্রত্যয়। আর তাই ক্রীড়াবিদরা শুধু পদক জেতে না, তারা আমাদের শিখিয়ে যান হার মানা নয়, আবার উঠে দাঁড়ানোর নামই জীবন। দেশের মাটি থেকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন, সাফল্য, সংগ্রাম, রোমাঞ্চ আর গুরুত্বপূর্ণ সব খবরের খোঁজ নিয়ে আমরা হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন।

0: ajude.
1: এক নজরে একেবারে প্রথমেই হকি বিশ্বকাপে ভারতের অভিযান শেষ। পুরুষদের হকি বিশ্বকাপে সপ্তম অষ্টম স্থান নির্ধারণের ম্যাচে বেলজিয়ামের কাছে শুট আউটে 3-4 গোলে হেরে ভারত অষ্টম স্থানে প্রতিযোগিতা শেষ করেছে। নির্ধারিত সময় ম্যাচটি 3-3 গোলে শেষ হয়। মহিলা হকিতে আর্জেন্টিনার বিশ্বজয়। গত 29 আগস্ট ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে শেষ হওয়ার পর শুট আউটে 3-1 ব্যবধানে জয় পেয়ে আর্জেন্টিনা মহিলা হকি বিশ্বকাপের শিরোপা জিতেছে। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 177 রান তুলেছে 7 উইকেটের বিনিময়ে। ড্যান লরেন্স অপরাজিত 50 রান করেছেন এবং ইংল্যান্ডের মোট লিড বেড়ে হয়েছে 357 রান। আজ চতুর্থ দিনে ইংল্যান্ড জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে।

দুবাইয়ে আজ ভারত তাদের অভিযান শুরু করছে থাইল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় সময় রাত 8টা থেকে শুরু হওয়া এই ম্যাচের হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলের লক্ষ্য জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করা।

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টেনিস প্রতিযোগিতা ইউএস ওপেন 2026 আজ 30 আগস্ট 2026 থেকে নিউ ইয়র্কে শুরু হচ্ছে। পুরুষ ও মহিলা সিঙ্গলসের প্রথম রাউন্ড দিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। ৩৯ বছর বয়সী জোকোভিচের সামনে রয়েছে ঐতিহাসিক 25তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য। ভেনাস উইলিয়ামস তিনবার ইউএস ওপেনের মূল পর্বে, মানে ভেনাস উইলিয়ামসও এবার ইউএস ওপেনের মূল পর্বে 26তম বার অংশ নিচ্ছেন। এতক্ষণ শুনলেন এক নজরে, এরপর বিস্তারিত খেলার খবর শুনব আতস কাচের তলায়। এছাড়া রয়েছে এই সপ্তাহের খেলোয়াড়, এছাড়া শুনব একটি পুনঃপ্রচারিত কথিকা।

প্রতি রবিবার আমরা সারা সপ্তাহের যে সকল ইভেন্ট সারা বিশ্বে ঘটে চলেছে, যে সকল আমরা প্রতিভা বা যে সকল খেল আমরা দেখছি, তাদের মধ্যে এমন কিছু খেলোয়াড় আছেন যা তাদের চূড়ান্ত পর্যায়ের পারফরমেন্স দিয়ে আমাদের মন ভরিয়ে দেয়, এবং তাদের মধ্য থেকে একজনকে আমরা এই সপ্তাহের খেলোয়াড় হিসাবে বেছে নিই। সেরকমই বিশ্ব ক্রীড়াঙ্গনে কেটে গেল আরও একটি ঘটনাবহুল সপ্তাহ প্রতি সপ্তাহের মতো। হকি থেকে টেনিস, ফুটবল থেকে ক্রিকেট, একাধিক মঞ্চে দেখা গেল তারকা খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্স। কিন্তু এই সপ্তাহের আন্তর্জাতিক ক্রীড়া পারফরমেন্সকে যদি একজন খেলোয়াড়ের নামে চিহ্নিত করতে হয়, তাহলে পছন্দ আর্জেন্টিনার হকি তারকা টমাস ডোমনে। টমাস ডোমনে আর্জেন্টিনার গোল মেশিন। 2026 FIH হকি বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার আক্রমণ ভাগকে নেতৃত্ব দিচ্ছেন এই তারকা। গোলের সামনে তার নিখুঁত ফিনিশিং, পেনাল্টি কর্নারের দক্ষতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের জন্য গোল করার ক্ষমতা তাকে প্রতিযোগিতার অন্যতম বড় আকর্ষণে পরিণত করেছে। শুধু একটি ম্যাচ নয়, পুরো বিশ্বকাপেই ডোমেনের গোল করার ধারাবাহিকতা নজর কেড়েছে। FIH এর পরিসংখ্যান অনুযায়ী আজ পর্যন্ত টমাস ডোমেনে 9টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। 20 আগস্ট নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা 7-1 জয়েও ডোমেনে করেছিলেন হ্যাট্রিক এবং হয়েছিলেন ম্যাচের সেরা খেলোয়াড়। জাপানের বিরুদ্ধেও আর্জেন্টিনা 3-0 জয়েও তিনি ছিলেন প্লেয়ার অব দ্য ম্যাচ, অর্থাৎ গোল করেছেন, দলের আক্রমণকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর বড় ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের উপস্থিতির জানান দিচ্ছেন। টমাস ডোমেনের এই সাফল্য অবশ্য হঠাৎ করে কিন্তু আসেনি। 2025 সালের প্যান আমেরিকান কাপে আর্জেন্টিনার হয়ে 13 গোল করে তিনি হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। আর 2025-26 FIH হকি প্রো লিগেও তিনি ছিলেন সর্বোচ্চ গোলদাতা 21টি গোল করে। ফলে বিশ্বকাপের মঞ্চে তার এই দুর্দান্ত দুরন্ত ফর্মকে বলা যায় ধারাবাহিক সাফল্যেরই পরবর্তী অধ্যায়। আর্জেন্টিনার জার্সিতে গোলের পর গোল, পেনাল্টি কর্নারে নির্ভুলতা, বড় ম্যাচে বড় অবদান আর গোল করার অদম্য ক্ষুধা। আর তাই এই সপ্তাহের খেলোয়াড় আর্জেন্টিনার হকি তারকা টমাস ডোমেনে।

0: মাতোষ কাঁচের তলায়
1: চলে যাব, আতোষ কাঁচের তলায় শুনে নেব বিস্তারিত খেলার খবর। মহিলা হকি বিশ্বকাপ 2026 ফাইনালে আর্জেন্টিনা ঐতিহাসিক জয়। মহিলা হকি বিশ্বকাপের ফাইনালে নাটকের শুট আউটে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা।

0: আমস্টেলভিনের ওয়াগেনের হকি স্টেডিয়ামে নির্ধারিত সময় এক এক গোলে অমীমাংসিত থাকার পর শুট আউটে আর্জেন্টিনা জয় পায় 3-1 গোলে। ম্যাচের শুরু থেকেই দুটি দলের মধ্যে ছিল তীব্র লড়াই। প্রথমার্ধে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা দুই দলই আক্রমণ করে তুললেও গোলের সুযোগ খুব বেশি হয়নি। নেদারল্যান্ডস ধীরে ধীরে চাপ বাড়াতে থাকে এবং প্রথমার্ধে শেষ হওয়ার মাত্র 51 সেকেন্ড আগে পেনাল্টি কর্নার থেকে ইব্বি ইয়ানসেন গোল করে ডাচ দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা, তার আক্রমণের ধার বাড়িয়ে সমতা ফেরায় এবং নির্ধারিত সময় শেষে স্কোর দ্বারা 1-1। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় শুট আউটে। শুট আউটে অসাধারণ সংযম এবং দক্ষতা দেখায় আর্জেন্টিনা, তারা 3-1 ব্যবধানে শুট আউট জিতে নেয় এবং দীর্ঘ 16 বছর পর মহিলা হকি বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করে। এটি আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়। শ্রোতা বন্ধুরা, খবর রয়েছে আগে অনেক, তার আগে আমরা শুনে নেব পুনঃপ্রচারিত একটি কথিকা। আসুন শুনে নেওয়া যাক।
1: এখন শুনবেন একটি কথিকা, শিরোনাম এশিয়ার বুকে ভারতের সোনালি স্বপ্ন। এটি লিখেছেন সুমনা পাল। একটা মশাল জ্বলছে, এক প্রজন্মের হাত থেকে সেই মশাল পৌঁছে যাচ্ছে আর এক প্রজন্মের হাতে। সময় বদলেছে, বদলেছে খেলার ধরন, বদলেছে অ্যাথলিটদের মুখ, কিন্তু বদলায়নি একটা স্বপ্ন, এশিয়ার সেরাদের মঞ্চে ভারতের তিরঙ্গাকে সবচেয়ে উঁচুতে ওড়ানোর স্বপ্ন। এই স্বপ্নের বয়স আজ 75 বছরেরও বেশি। 1951 সালের মার্চ মাস, স্বাধীনতার মাত্র কয়েক বছর পরের ভারত, নতুন দেশ তখন নিজের পরিচয় গড়ে তোলার পথে। রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম এশিয়ান গেমসের প্রধান পৃষ্ঠপোষক, আর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগ ও সহযোগিতায় দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয়েছিল এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এশিয়ান গেমস।
2: 4th of March 1951, the day Indian sport changed forever, the day when Asia marched closer to the great Olympic ideal of Sitius, Altius, Fortius. The president of India, Rajendra Prasad, officially opened the first Asian Games. In the inaugural edition, hosts India did extremely well, bagging a total of 15 gold medals. 10 of those coming from athletics, with Lavi Pinto becoming the first Indian to win a gold in the Asian Games. India finished second after Japan in the overall.
1: Shudhu ekta protijogita noy, eta chilo Bharater আত্মবিশ্বাসের প্রথম বড় ঘোষণা। উদ্বোধনী অনুষ্ঠানে নেহরুর সেই বিখ্যাত আহ্বান, খেলার স্পিরিটে খেলুন, আজও ক্রীড়া জগতের অন্যতম স্মরণীয় বার্তা। প্রথম আসরেই ভারত জিতেছিল 15টি সোনা, 16টি রূপো ও 20টি ব্রোঞ্জ সহ মোট 51টি পদক। জাপানের পর দ্বিতীয় স্থানে শেষ করেছিল আয়োজক দেশ। সাঁতারু শচীন নাগ এনে দিয়েছিলেন ভারতের প্রথম স্বর্ণ পদক, আর রোশন মিস্ত্রি 100 মিটার স্প্রিন্টে রূপো জিতে এশিয়ান গেমসে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইতিহাস গড়েছিলেন। সেখান থেকেই শুরু হয়েছিল ভারতের সোনালী যাত্রা। ভারতের এশিয়ান গেমসের ইতিহাসে ফুটবলের অধ্যায় আলাদা মর্যাদা পায়। 1951 সালে শৈলেন মান্নার নেতৃত্বে ভারত ফাইনালে ইরানকে 1-0 গোলে হারিয়ে জিতেছিল সোনা। এরপর 1962 সালে জাকার্তায় আবারও ফুটবলে সোনা জিতে ইতিহাস গড়ে ভারত। এশিয়ান গেমসে ফ্লাইং শিখ মিলখা সিং এর কথা বলতেই হবে। 1958 সালের টোকিও এশিয়ান গেমসে 200 ও 400 মিটারে জোড়া সোনা জিতে তিনি গোটা এশিয়াকে চমকে দিয়েছিলেন। 1962 সালেও সেই সাফল্য।

0: এর ধারাবাহিকতা বজায় ছিল। তার দৌড় শুধু রেকর্ড গড়েনি, প্রজন্মের পরে প্রজন্ম ভারতীয় অ্যাথলিটদের স্বপ্ন দেখতে শিখিয়েছে।
1: 7 years later in Tokyo, Milkha Singh stole the show as he bagged 2 golds.
0: মিলখার পর সেই মশাল তুলে নেন পিটি উষা। পায়লি এক্সপ্রেস নামে পরিচিত এই কিংবদন্তি 1986 সালের সিওল এশিয়ান গেমসে 4টি সোনা ও 1টি রূপোর পদক জিতে একাই ইতিহাস লিখেছিলেন।
1: পিটি উষা bagged as many as 4 gold medals. After a performance in Korea, Usha had become not only a national icon but also a symbol of women's empowerment.
0: ভারতীয় অ্যাথলেটিক্স যে এশিয়ার সেরাদের সঙ্গে সমানে লড়তে পারে সেই বিশ্বাস আরো দৃঢ় হয়েছিল উষার হাত ধরেই। আজও তিনি এশিয়ান গেমসের সবচেয়ে সফল ভারতীয় ক্রীড়াবিদদের অন্যতম। 1998 সালের ব্যাংকক এশিয়ান গেমসও ভারতীয় ক্রীড়ার ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। 1966 সালের পর দীর্ঘ 32 বছর অপেক্ষা, অবশেষে 1998 সালে ধনরাজ পিল্লাইয়ের নেতৃত্বে ভারত আবার হকিতে সোনা জিতে ফেরে। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারানোর পাশাপাশি ধনরাজ টুর্নামেন্টে 11টি গোল করে নজর কেড়েছিলেন। সেই সোনা ভারতীয় হকির হারানো গৌরব ফিরিয়ে এনেছিল।
1: ইন্ডিয়ান হকি এন্ডেড ইটস 3-decade লং ওয়েট ফর এ গোল্ড বাই বিটিং সাউথ কোরিয়া ইন পেনাল্টিজ। আশিস বালাল বিকেম আ ন্যাশনাল সেনসেশন হ্যাভিং স্টপড 2 পেনাল্টি স্ট্রোকস ইন দ্য টাই ব্রেকার।
0: শুধু পুরুষরাই নন, ভারতীয় মহিলা ক্রীড়াবিদরাও এশিয়ান গেমসে একের পর এক ইতিহাস লিখেছেন। 2014 সালে মেরি কম বক্সিংয়ে দেশের প্রথম মহিলা হিসেবে সোনা জিতে নতুন দিগন্ত খুলে দেন। তারও আগে 1994 সালে কর্ণম মল্লেশ্বরী ভারোত্তোলনে 2টি রূপোর পদক জিতে ভারতীয় মহিলা ভারোত্তোলনের পথ দেখিয়েছিলেন। পরে অলিম্পিকেও দেশের প্রথম মহিলা পদকজয়ী হিসাবে ইতিহাস গড়েন তিনি। শুটিংয়ে ইতিহাসও কম গৌরবের নয়। 1994 সালের হিরোশিমা এশিয়ান গেমসে মাত্র 17 বছর বয়সে যশপাল রানা 25 মিটার সেন্টার ফায়ার পিস্তল ইভেন্টে দেশের হয়ে শুটিংয়ে প্রথম সোনা জেতেন। পরে অভিনব বিন্দ্রাদের মতো শুটাররা সেই সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক সময়ে ভারতের ক্রীড়া মানচিত্রের সবচেয়ে উজ্জ্বল নাম নীরজ চোপড়া। 2018 সালের জাকার্তা এশিয়ান গেমসে জ্যাভলিনে সোনা জিতে যে যাত্রা শুরু হয়েছিল তা পরে পৌঁছেছে অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ডায়মন্ড লীগের শিখরে। নীরজ যেন হয়ে ওঠেন নতুন ভারতের আত্মবিশ্বাসের প্রতীক। এশিয়ান গেমসের মঞ্চে ভারতের সাফল্য শুধু কয়েকজন তারকার গল্প নয়, এটা একটা দেশের দীর্ঘ পরিশ্রম, ধৈর্য আর সাফল্যের ইতিহাস। অ্যাথলেটিক্স, শুটিং, কুস্তি, বক্সিং, কাবাডি, হকি, তীরন্দাজি, ভারোত্তোলন একাধিক সাফল্য, তারই প্রতিফলন দেখা গিয়েছিল 2023 সালের হাংঝৌ এশিয়ান গেমসে। ইতিহাস গড়ে ভারত প্রথমবার 100 পেরিয়ে জিতেছিল 107টি পদক, যার মধ্যে 28টি সোনা, 38টি রূপো এবং 41টি ব্রোঞ্জ। 1951 থেকে 2023 এই দীর্ঘ যাত্রায় ভারতের ঝুলিতে জমা পড়েছে মোট 779টি পদক। সদ্য শেষ হয়েছে গ্লাসগো কমনওয়েলথ গেমস, সেই আসরে ভারতীয় ক্রীড়াবিদদের পারফরমেন্স আবারও আশার আলো দেখিয়েছে। এবার চোখ জাপানের আইচি নাগোয়ার দিকে। আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে বিংশ এশিয়ান গেমস। হাংঝোয়ের ঐতিহাসিক সাফল্যের পর এবারও নতুন করে পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত। সবচেয়ে বেশি নজর থাকবে শুটিংয়ে। কমনওয়েলথ গেমসে এই খেলাটা না থাকলেও এশিয়ান গেমসে আবার ফিরছে শুটিং, আর এটাই ভারতের সবচেয়ে বড় শক্তির জায়গা। রাইফেল, পিস্তল ও শটগান 3 বিভাগেই ভারতের

সাথে রয়েছে বিশ্বমানের শুটার। গত কয়েক বছরে বিশ্বকাপ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটারদের ধারাবাহিক সাফল্যই বলে দিচ্ছে আইচি নাগোয়াতেও পদকের বড় ভরসা এই খেলায়। ব্যাডমিন্টনেও ভারতের সম্ভাবনা উজ্জ্বল। একসময় এশিয়ার শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে লড়াই করাই ছিল লক্ষ্য, এখন পরিস্থিতি বদলে গেছে। পিভি সিন্ধু, সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি, চিরাগ শেট্টি, লক্ষ্য সেনদের হাত ধরে ভারত এখন সোনা জয়ের দাবিদার। কুস্তিও ভারতের অন্যতম শক্ত ঘাঁটি। বছরের পর বছর এই খেলা থেকে দেশকে পদক এনে দিয়েছেন ভারতীয় কুস্তিগিররা। আইচি নাগোয়াতেও কুস্তি থেকে একাধিক পদকের আশা থাকছে। একইভাবে ভারোত্তোলনেও নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের দিকে তাকিয়ে রয়েছে দেশ। কর্ণম মলেশ্বরীর হাত ধরে যে পথ চলা শুরু হয়েছিল সেই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এবারও রয়েছে। তীরন্দাজিও হতে পারে ভারতের অন্যতম সাফল্যের মঞ্চ। বিশেষ করে রেকর্ড বিভাগে সাম্প্রতিক সময়ে ভারতীয় তীরন্দাজদের পারফরমেন্স যথেষ্ট আশাব্যঞ্জক। দলগত খেলার মধ্যে সবচেয়ে বেশি প্রত্যাশা থাকবে হকি ও ক্রিকেটে। পুরুষ ও মহিলা দুই ভারতীয় হকি দলই সাম্প্রতিক সময়ে নিজেদের নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। আর টি-20 ক্রিকেটে যদি পূর্ণ শক্তির দল নামে, তাহলে পুরুষ ও মহিলা উভয় দলই সোনার পদকের অন্যতম দাবিদার। 75 বছরেরও বেশি আগে যে মশাল জ্বলে উঠেছিল দিল্লির আকাশে, সেই আলো আজও নিভে যায়নি, বরং সময়ের সঙ্গে আরো উজ্জ্বল হয়েছে। শৈলেন মান্নার পায়ের জাদু, মিলখা সিং এর গতি, পিটি উষার দৌড়, ধনরাজ পিল্লায়ের স্টিক, মেরি কমের ঘুষি, কর্ণম মলেশ্বরীর শক্তি, যশপাল রানার নিখুঁত লক্ষ্য ভেদ আর নীরজ চোপড়ার জ্যাভলিন, সব মিলিয়ে তৈরি হয়েছে ভারতের এশিয়ান গেমসের গৌরব গাথা। এবার সেই গৌরবের নতুন অধ্যায় লেখার পালা।

এতক্ষণ শুনলেন একটি কথিকা, শিরোনাম এশিয়ার বুকে ভারতের সোনালী স্বপ্ন। এটি লিখেছেন সুমনা পাল।

অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো। ফিরে যাব অন্য খবরে। লর্ডসে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে 3 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে তৃতীয় দিনের শেষে ম্যাচ সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের হাতে। শনিবার 29 আগস্ট 2026 বৃষ্টি বিঘ্নিত দিনে মাত্র 24.5 ওভার খেলা সম্ভব হয়। আজ ম্যাচে চতুর্থ দিন এবং ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে তাদের ইনিংস শেষ করে 208 রানে। পাকিস্তানের বিরুদ্ধে তাদের সামগ্রিক লিড দাঁড়িয়েছে 389 রান। পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে শেষ পাওয়া খবর অনুযায়ী 11.5 ওভারের শেষে 28 রান করেছে 3 উইকেটের বিনিময়। তাদের জয়ের জন্য এখন প্রয়োজন 361 রান। গীতাঞ্জলি ক্রাঙ্গন প্রায় শেষের দিকে, সময় বলছে এখানেই শেষ করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই প্রতিদিন শুনবেন গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন।

ক্রীড়াঙ্গন এখানে শেষ হলো। উপস্থাপনায় ছিলেন মিতুল সাহা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 137তম ডাক ও পেনশন আদালত আগামী 22শে সেপ্টেম্বর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 CR এভিনিউ, কলকাতা 700012 তে বেলা 11টায় গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 31শে অগস্ট 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS ব্র্যাকেটে CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR এভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেইলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেইল করতে হবে cprng_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। বিশদ জানার জন্য ADPS CS এর সঙ্গে যোগাযোগ। টেলিফোন নাম্বার 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 এই নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। ডাক ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় সৃজনী পাল ও অর্পণ চিন্না, অংশগ্রহণে সৌরজ্যোতি চট্টোপাধ্যায়, তিস্তা দে, অঞ্জিষ্ণুধর, ধ্রুপদী বন্দ্যোপাধ্যায়।

0: আর দিনটা রবিবার, আর যুববাণীর রবিবারের 5:30 বিকেল মানেই যুববাণী কমন রুমের আড্ডা।
1: আচ্ছা বলো তো, কমন রুম কথাটা শুনলে সবার আগে কি মনে পড়ে? কলেজের সেই আড্ডা, ক্লাসের ফাঁকে একটু দুদণ্ড গল্প, নাকি এমন একটা জায়গা যেখানে সবাই নিজের মতো করে জমিয়ে আড্ডা দেওয়া যায়?
0: আমাদের কাছে কমন রুম ঠিক তেমনই একটা জায়গা। এখানে খুব একটা কঠিন আলোচনা কিন্তু আমরা করি না,

0: হ্যাঁ, আর এই কারণেই এই যে অর্পণ বলল একটু আগে, আমরা প্রত্যেক পর্বেই নিয়ে আসি এমন চারজন বন্ধু যাদের সঙ্গে গল্প করে আমাদের রবিবারের বিকেলটা কিন্তু বেশ হই হই করে জমজমাট ভাবে কেটে যায়, তাই না? আর আজকেও তেমনটাই হবে, আজ এর ব্যতিক্রম কিছু নয়।
1: তাই এই আড্ডায় যে চারজনকে আমরা হাইজ্যাক করে নিয়ে এসেছি তাদের সঙ্গে পরিচয় পর্বটা আমরা শুরু করে দিই।
0: তার আগে এটা বলে দেওয়া দরকার যে তোমাদের সঙ্গে আজ থাকবো আমি সৃজনী, আর আমার সঙ্গে থাকবে
1: আমি অর্পণ।
0: ব্যাস, তাহলে আর কি, তাহলে একেবারে এই চার বন্ধুর সঙ্গে আলাপ করে নেওয়া যাক।
1: একদম। আর আমার ডান দিকে যে দুজন বন্ধুরা রয়েছে, চলো তাদের সঙ্গে আলাপ করে নেওয়া যাক। তোমার নাম কি আর তুমি কোথা থেকে এসছো?
2: হাই, আমি অঞ্জিশ্রু, আমি ব্যান্ডেল থেকে এসছি।
1: আচ্ছা, কি করতে ভালো লাগে অবসর সময়?
2: অবসর সময় আপাতত মিউজিক অ্যান্ড তার গান শুনতে খুব ভালোবাসি, প্লে করতে ভালোবাসি, তাছাড়া ঘুরতে যেতে খুব ভালোবাসি।
1: আচ্ছা, এরপর আমার সঙ্গে যে রয়েছে তার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। তোমার নাম কি আর তুমি কোথায় থাকো?
3: হ্যালো, আমি সৌরজ্যোতি, আমি কসবা থেকে এসেছি।
1: অবসর সময় কি পড়তে বা কি করতে ভালো লাগে?
3: অবসর সময় গেম খেলতে ভালো লাগে আর সিরিজ দেখি মাঝে মধ্যে।
1: আচ্ছা, আর সঙ্গে তুমি দেখছি একটা বেহালা নিয়ে এসেছো, তো আজকে কি আমরা তোমার থেকে কিছু শুনতে পারি?
3: হ্যাঁ, নিশ্চয়ই, শোনানোর জন্যই তো এনেছি।
1: আচ্ছা, এরপর আমার সঙ্গে আরো দুজন বন্ধু রয়েছে, কিন্তু আমার সঙ্গে বললে ভুল হবে, সৃজনীর সঙ্গেও রয়েছে।
0: তাহলে আমরা জেনে নিই যে আমাদের পরের বন্ধুর কি নাম, সে কোথা থেকে এসেছে।
4: হাই, আমি তিস্তা, আমি এসেছি হাওড়ার শিবপুর থেকে।
0: বাহ, ফাঁকা টাইমে তিস্তা কি করো?
4: আমি গল্প পড়তে ভালোবাসি আর তার সঙ্গে কবিতা বলতে পছন্দ করি।
0: বাহ, আমি কিন্তু গল্প পড়তে আর গল্প করতে দুটোই ভালোবাসি। যাই হোক, এবার চলে যাই পরের বন্ধুর কাছে। তোমার নাম আর তুমি কোথা থেকে এসেছো একটু বলো।
5: হাই, আমি ধ্রুপদী, আমিও কসবা থেকেই এসেছি। আর আমার ফ্রি টাইমে গান করতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, আমার নাচ করতে ভালো লাগে, আমার ঘুরতে যেতেও খুব ভালো লাগে।
0: বাহ, অনেক কিছু ভালো লাগার লিস্ট আছে, আর এখানে আমাদের কসবা তুতো বন্ধু পেয়ে গেছি। তাহলে এবার আস্তে আস্তে কি আমরা আমাদের খেলায় যেতে পারি?
1: আমরা খেলায় তো যেতেই পারি, কিন্তু তার আগে আমাদেরকে এটা বলা দরকার যে আমরা এই চার বন্ধুকে পেয়েছি, তো চার বন্ধুর মধ্যে দুটো করে টিম যদি আমরা ভাগ করে দিই, মানে দুজন করে একটা টিমে যদি আমরা রেখে সেটাকে ভাগ করে দিই, তাহলে ব্যাপারটা বেশ ভালো হয় না?
0: ভালো তো হয়। তাহলে তুমি কি দুটো টিমের কিছু নামপত্র ভেবেছো?
1: হ্যাঁ, যখন এরা বা আমাদের এই যে আজকে বন্ধুরা এত গান বাজনা আমাদেরকে শোনাবে বলে নিয়ে এসেছে অনেক যন্ত্রপাতি, তাহলে একটা টিমের নাম সুর এবং একটা টিমের নাম লয়, এটা দেওয়াই যেতে পারে।
0: বাহ, ভালো।
1: তাহলে অঞ্জিষ্ণু আর সৌরজ্যোতি এরা যে টিমে বিলং করছে সেই টিমের নাম হচ্ছে সুর, আর তিস্তা আর ধ্রুপদী যে টিমে বিলং করছে সেই টিমের নাম হলো লয়।
0: আচ্ছা, আলাপ পরিচয় পর্বটা মিটলো, টিমও ভাগ হয়ে গেল। এবার এই যে সব গম্ভীর মুখ করে টেনশন নিয়ে বসে আছে, সেই টেনশনটা এবার একটু রিলিজ করা যাক। কেমন? আমরা দেখতে পাচ্ছি যে সৌরজ্যোতি একটা খুব সুন্দর ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছে, সেই ইনস্ট্রুমেন্টটা বাজিয়ে যদি আমাদেরকে একটু কিছু শোনায় তাহলে বেশ ভালোই হয়, তাই না?
1: তাই প্রথমেই আমরা চলে আসবো সৌরজ্যোতির কাছে। সৌরজ্যোতি, তুমি আমাদের আজকে কি শোনাবে?
3: এই মেঘলা দিনে একলা।

0: আমরা খুব সুন্দর একটা বেহালার মাধ্যমে একটা সুরারোপ শুনলাম এই মেঘলা দিনে একলা, আর এটা শুনতে শুনতে এবার কিন্তু আমাদের প্রথম রাউন্ডে চলে আসার পালা। তা প্রথম রাউন্ডটা আমরা কিভাবে সাজিয়েছি সেটা যদি একবার সেজন্য তুমি বলে দাও।
1: প্রথম রাউন্ডটা আমরা একটা অডিও রাউন্ড রেখেছি, আমরা আমাদের আজকের দুটো টিমের বন্ধুদের কাছে তিনটে করে প্রশ্ন রাখবো, সেগুলো হতে পারে কোনো গান বা মিউজিক বা কোনো সিনেমার ডায়ালগ। তোমরা যদি ঠিক উত্তর দিতে পারো তাহলে সেই টিম পেয়ে যাবে 10 নম্বর, আর ভুল হলে
0: কোনো নেগেটিভ মার্কিং নেই। কিন্তু একটা বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে তোমার যদি মনে হয়, মানে টিম সুরের যদি মনে হয় যে না লয় হয়তো ভুল বললো, বা লয়ের যদি মনে হয় যে টিম সুর হয়তো ভুল বললো, সেক্ষেত্রে কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারো, আর চ্যালেঞ্জ করলে +10।
1: হ্যাঁ, মানে ভুল হলে পাশের টিম মনে মনে ভাববে যে এই সুযোগটাই তো চাইছিলাম, তাই পরের প্রশ্নটা ন্যাচারালি চলে যাবে পরের টিমের কাছে। আর তো স্কোর নিয়ে বিশেষ কিছু বলার নেই, তাহলে এবার পরীক্ষা হয়ে যাক যে সত্যি কে কত গান বাজনা ভালোবাসে, নাকি শুধু গান প্লে লিস্টে জমিয়ে রাখা হয়। ফার্স্ট প্রশ্নটা অর্পণ কি রাখবে?
0: আচ্ছা, টিম সুরের জন্য প্রথম প্রশ্ন, তোমাদেরকে একটা বাদ্যযন্ত্রের কিছুটা অংশ শোনানো হবে, এবার শোনার পর তোমাদেরকে বলতে হবে সেই বাদ্যযন্ত্রটা নাম কি।

0: এসরাজ।
1: আচ্ছা, তোমাদের ফাইনাল উত্তর হচ্ছে এসরাজ।
0: হ্যাঁ,
1: এসরাজ সঠিক উত্তর দিয়ে তোমরা পেয়ে গেলে 10 নম্বর।
2: কংগ্রাচুলেশনস টু টিম শুর, তোমরা খাতা খুলে দিয়েছো 10 নম্বর দিয়ে। এবার পরের প্রশ্নটা থাক টিম লয়ের কাছে। আবার আমরা একটা ইনস্ট্রুমেন্টের আওয়াজ শোনাবো, সেটাই তোমাদেরকে বলতে হবে যে এটা কোন ইনস্ট্রুমেন্টের আওয়াজ।

0: এটা সান্তুর।
1: টিম লয় বলছে এই প্রশ্নের উত্তর হলো সান্তুর। অর্পণ তুমি কি বলছো?
2: তো সান্তুর তো ঠিক উত্তর নয়, যে উত্তরটা ঠিক সেটা আমরা তো জানি, কিন্তু সেটা কি টিম সুর জানে? তো টিম সুর তোমরা কি চ্যালেঞ্জ করবে?
3: হ্যাঁ চ্যালেঞ্জ করব।
2: আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে কি হতে পারে প্রশ্নের উত্তর?
3: আমাদের উত্তর জাইলোফোন।
2: না জাইলোফোনও সঠিক উত্তর নয়। তাহলে সঠিক উত্তরটা সৃজনী তুমি বলে দাও।
1: সঠিক উত্তরটা হলো জল তরঙ্গ। তাহলে আমরা কোনো টিমের কাছ থেকেই সঠিক উত্তর পেলাম না, তাই কোনো টিমই নাম্বার পেল না, কারণ এই রাউন্ডে আমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই।
2: একদম। এরপর তাহলে চলে আসি আমরা আবার টিম সুরের কাছে। টিম সুর, এবার তোমাদেরকে একটা সিনেমার অংশ শোনানো হবে। তোমাদেরকে বলতে হবে সেটা কোন সিনেমার অংশ তোমাদেরকে শোনানো হলো।
4: বলা সত্যি যদি তুই আমার কথার বাধ্য হস, তাহলে যতদিন না আমার পুণ্য শেষ হয় ততদিন ওই যমরাজ চিত্রগুপ্তকে তোর সিংহে চড়িয়ে বন বন করে ঘুরবি, বুঝলি?
5: ওরে বাবা,
4: মরে কেন রে, মরে কেন, মরে কেন? বলা উতো উতো উতো।
2: এবার তোমাদেরকে বলতে হবে উত্তরটা কি।
6: জমালয় জীবন্ত মানুষ।
2: একদম সঠিক উত্তর। আর সঠিক উত্তর দিয়ে টিম সুর পেয়ে গেল 10 নম্বর। এরপর চলে আসবো টিম লয়ের কাছে।
1: হ্যাঁ, ওদের জন্য নিঘাত তুমি আরো একটা এরকম ডায়লগ সাজিয়ে এনেছো।
2: একদম, একটা সিনেমার অংশ টিম লয়ের জন্য সাজানো রয়েছে। এবার টিম লয়ের জন্য সেই সিনেমার ডায়লগটা আমি শোনাবো, আর তোমাদেরকে বলতে হবে সিনেমার নাম কি।
7: দূরত্ব ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট জানিস তো, মানে

0: Sometimes absence is required to feel a person's presence more intensely.
1: তোমাদেরকে বলতে হবে এই সিনেমাটার নাম কি?
2: অন্তহীন।
1: একদম সঠিক উত্তর। আর সঠিক উত্তর দিয়ে কিন্তু টিম লয় খাতা খুলে ফেলেছে আর পেয়ে গেছে 10 নম্বর।
2: তাহলে এর পরের প্রশ্নটা নিয়ে আমরা আবার চলে যাব টিম সুরের কাছে।
1: আচ্ছা, টিম সুরের জন্য এবার আমি একটা গান তুলে রেখেছি, সেই গানটা এবার তোমাদেরকে শোনাবো। তোমাদেরকে শুনে বলতে হবে সেই গানটা কার গাওয়া বা কাদের গাওয়া।

0: কিছু মাথায় আসছে, কিছু ভাবনা বেরোচ্ছে মাথা থেকে, কোনো গেস, কারণ নেগেটিভ মার্কিং তো নেই সেক্ষেত্রে কোনো গেস, সেই গেস লেগে গেলেও কিন্তু লেগে যেতে পারে
1: না, নো আইডিয়া।
0: আচ্ছা, টিম সুর যখন বললই নো আইডিয়া, তাহলে চলে আসি এবার টিম লয়ের কাছে। টিম লয়, তোমাদের কি মনে হচ্ছে, গলাগুলো কি চেনা, কোনোদিন কি শুনেছো?
2: আমরাও ক্লুলেস।
0: আচ্ছা, দুই টিমই যখন ক্লুলেস হয়ে পড়লো, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর বলে দেওয়া ছাড়া আর কোনো অপশন তো বাকি নেই। তো আমি বলি, সিনেমার নাম হচ্ছে বহুরূপী, আর ভোকাল যাদের, অর্থাৎ যারা গেয়েছে, তারা হলেন অর্ণব দত্ত এবং শ্রেষ্ঠা দাস।
2: আমি শিওর এই প্রশ্নটা যদি কেউ অর্পণকে করতো তাহলে ও পারতো না। আচ্ছা, এরপর আরো একটা এরকম বদখত প্রশ্ন নিয়ে আমরা চলে যাব টিম লয়ের কাছে, যেটার উত্তর যদি তোমাদের জানা না থাকে তাহলে তোমরা আমাদের মারধর করো না।

0: যে অডিওটা শুনলাম, এই গলাটা কার এটা বলতে হবে।
1: আমি বারবার পড়ছি, জানো তো
0: কিরকম,
1: মানে পরীক্ষার প্রশ্নপত্র দেখি, দেখে মনে হয় খুব চেনা লাগছে কিন্তু উত্তরগুলো ঠিক মনে পড়ে না, মানে পেটে আসছে মুখে আসছে না, এই সিচুয়েশনটা কিন্তু আমিও বারবার পড়ি। তো তারপর কিন্তু একটু মাথা পেট হাতড়ালে কিন্তু উত্তর বেরিয়ে যায়। তো সেই অনুযায়ী তোমাদেরকে বলছি, কোনো কি উত্তর মাথায় আসছে? তাহলে কি তোমাদের থেকে সঠিক উত্তর পাওয়া যাবে শেষমেশ? টিম লয়
0: না, খুব চাপ নেওয়ার কিছু নেই, যদি তোমরা উত্তর দিতে না পারো তাহলে আমরা মাইক্রোফোন কেড়ে নেব। না
2: না না, কেড়ে নেওয়ার ব্যাপার নাই। স্বামী রাজন্না সাম, আই থিঙ্ক রাজন্না রাজ কুন্দিনী সামথিং।
3: আমি তাহলে একটা মানে আন্দাজে ঢিল ছড়ছি, রাজন্না সেনগুপ্ত।
0: না মানে এদিক ওদিক হয়ে ডজড হয়ে গেল নাকি? তাহলে উত্তর তো আমরা পেলাম না, সঠিক উত্তর পেলাম না রাদার। তাহলে আমরা চলে যাই টিম সুরের কাছে। তোমরা কি চ্যালেঞ্জ করবে?
4: হ্যাঁ চ্যালেঞ্জ করব।
0: বেশ,
4: সিঙ্গারের নাম হচ্ছে রাপূর্ণা ভট্টাচার্য।
0: বেশ, তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম আবার টিম সুরের কাছ থেকে, এবং তার জন্য টিম সুর কিন্তু বোনাস 10 নম্বরও পেয়ে গেল।
1: এর পরের প্রশ্ন নিয়ে চলে আসবো টিম সুরের কাছে। টিম সুর, তোমাদের কাছে যে প্রশ্নটা এখন রয়েছে সেটাও আমি একটা গানের অংশই শোনাবো, তোমাদেরকে শুনে বলতে হবে যে গানটা কার গাওয়া।

0: গানটা শুনে কি কিছু মনে হচ্ছে? চেনা চেনা লাগছে কি গানটা?
1: কে গেয়েছে তো সেটা মনে পড়ছে না, বাট সামওয়ান ফ্রম হু ইজ নন বেঙ্গলি।
0: আচ্ছা,
1: বাট এই মুহূর্তে
0: নামটা কি মনে হচ্ছে? আমরা কিন্তু এর গলায় অনেক গান শুনেছি, মানে এনার গলায় কিন্তু আমরা অনেক গান শুনেছি, নতুন কেউ নন। এইটুকুনি তোমাদেরকে হিন্ট দিতে পারি।
1: আচ্ছা, একটা জাস্ট ওয়াইল্ড, একদম ওয়াইল্ড গেস করছি।
0: একদম একদম।
1: ইজ ইট অ্যাশকিং?
0: না, অ্যাশকিং নয়। আর সঠিক উত্তর যখন আমরা পেলাম না, চলে আসি তাহলে টিম লয়ের কাছে। টিম লয়ে কি সঠিক উত্তর দিতে পারবে আমাদের?
2: আরমান মালিক।
3: তাহলে মোটামুটি যা দাঁড়ালো তাতে এটাই বোঝা গেল যে কোনো টিমই ঠিক উত্তর দিতে পারলো না। ঠিক উত্তর এটাই যে এই গানের সিঙ্গার হলো রূপক তিওয়ারি। আচ্ছা বেশ, তাহলে এর পরের প্রশ্নটা টিম লয়ের কাছে, আগে শুনে নিই অডিওটা।

0: এই যে অডিওটা তোমরা শুনলে, এটা কোন সিনেমার গান বলতে হবে?
1: উত্তরটা দেব?
2: উত্তর দাও।
1: ফুলপিশি ও এডওয়ার্ড।
0: তাহলে টিম লয়ের ফাইনাল উত্তর দাঁড়ালো যে
1: ফুলপিশি ও এডওয়ার্ড।
0: বেশ, কিন্তু এটা সঠিক উত্তর নয়, তাই আমরা একবার টিম সুরের কাছেও যাব। তোমরা কি পারবে উত্তরটা দিতে?
3: এমনি গেস করছি।
0: বেশ,
3: অভিমান।
2: তোমাদের কারোর থেকে সঠিক উত্তর আমরা পেলাম না। সঠিক উত্তরটা হচ্ছে স্বার্থপর সিনেমার নাম, আর এই সিনেমা থেকেই তোমাদেরকে গানটা শোনানো হচ্ছিল।
0: বেশ, তাহলে আমাদের এই প্রশ্ন উত্তরের রাউন্ড শেষ হলো। আমাদের স্কোর কার্ড বলছে যে টিম সুর তিনটে সঠিক প্রশ্নের উত্তর দিয়ে 30 নম্বরে আছে, আর টিম লয় একটাই সঠিক প্রশ্নের উত্তর দিয়ে 10 নম্বরে আছে। এই রে, ভীষণ ডিজেক্টেড দেখাচ্ছে ওদেরকে। না, হতাশ হওয়ার কিছু নেই, কারণ পরে একটা রাউন্ড আছে, এরপর সেটায় পজিটিভ মার্কিং যেমন আছে, নেগেটিভ মার্কিংও আছে, তাই হিসেব নিকেশ গুলো একটু পাল্টে যেতে পারে তখন। তবে এই পরের রাউন্ডে যাওয়ার আগে অর্পণ, আমার মনে হয় এই যে আমরা এত ট্যালেন্টেড লোকেদেরকে সঙ্গে নিয়ে বসে আছি, তাদের থেকে একটু কিছু শোনা যেতেই পারে, তাই না?
2: তাহলে এরপর আমরা তিস্তার কাছে আসতে পারি। তিস্তা যদি আমাদেরকে একটা কিছু শোনায়, কি শোনাবে বলে ঠিক করে এসেছো?
1: আজকে আমি শোনাচ্ছি কবিগুরুর কবিতা প্রাণ। এ আমার শরীরের শিরায় শিরায় যে প্রাণ তরঙ্গ মালা রাত্রি দিন ধায়, সেই প্রাণ ছুটিয়াছে বিশ্ব দিগ বিজয়, সেই প্রাণ অপরূপ ছন্দে।

0: তালে লয়ে নাচিছে ভুবনে, সেই প্রাণ চুপে চুপে বসুধার মৃত্তিকার প্রতি রোমকূপে লক্ষ লক্ষ তৃণে তৃণে সঞ্চারে হরষে, বিকাশে পল্লবে পুষ্পে বরষে বরষে, বিশ্বব্যাপী জন্ম মৃত্যু সমুদ্র দোলায় দুলিতেছে অন্তহীন জোয়ার ভাটায়, করিতেছি অনুভব সে অনন্ত প্রাণ অঙ্গে অঙ্গে আমারে করেছে মুহিয়ান, সেই যুগ যুগান্তের বিরাট স্পন্দন আমার নারীতে আজ করিছে নর্তন।
1: বা খুব সুন্দর একটা কবিতা শুনলাম আমরা তিস্তার কাছ থেকে। এবার আমরা ফিরে আসি পরের রাউন্ডে। এতক্ষণ আমরা গান নিয়ে খেললাম, এবার একটু মাথার ব্যায়াম হয়ে যাক। এই রাউন্ডটা হলো ধাঁধার আসর, এখানে থাকবে বুদ্ধির পরীক্ষা আর উত্তর দিতে হবে একটু ভেবে চিনতে, কারণ প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তোমরা পাবে 10 নাম্বার, আর যদি কেউ উত্তর দিতে না পারো তাহলে কিন্তু হয়ে যাবে -10, আর যদি কেউ পাস করে দাও প্রশ্ন তাহলে কিন্তু পরের টিম বোনাস প্রশ্নের উত্তর যদি সঠিক দাও তাহলেও তোমরা পাবে 10 নাম্বার। বোঝা গেছে?
2: বোনাস কোশ্চেনে যদি আমরা ভুল উত্তর দিই তাহলে কি -10?
1: না, বোনাস প্রশ্নের ভুল উত্তর দিলে কোনো নাম্বার কাটা যাবে না। তাহলে চলো শুরু করা যাক।
3: প্রথমেই চলে আসবো টিম সুরের কাছে। টিম সুরের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, আমি সবসময় তোমার সামনে থাকি কিন্তু তুমি আমাকে দেখতে পাও না, আমি কে?
4: ভবিষ্যৎ।
1: এই উত্তরটা কি আমরা নেব?
4: হ্যাঁ।
1: বেশ, তাহলে ফার্স্ট ধাঁধার উত্তরটা সঠিক পাওয়া গেছে। টিম সুর প্রথম ধাঁধার উত্তর সঠিক দিয়ে পেয়ে গেল 10 নাম্বার। এবার পরের ধাঁধাটা থাকবে টিম লয়ের জন্য। তোমাদের জন্য ধাঁধা হলো, এমন কি জিনিস যেটা জলে পড়লেও ভেজে না?
5: আমাদের উত্তর, একটা জলের বিন্দু।
3: সৃজনী যার কথা জিজ্ঞেস করছে সে কিন্তু ভেজা নয় কখনোই, সে এমন একজন, সে নিজে ভেজা নয় এবং সে জলে পড়লেও কিন্তু সে ভিজে যায় না, সেটা কি?
1: তাহলে
3: লয়ের থেকে তো আমরা কিছু উত্তর পাচ্ছি না, তো সেক্ষেত্রে টিম সুর তোমরা কি চ্যালেঞ্জ করবে?
4: তেল।
1: না, তেল নয়, এই ধাঁধাটার উত্তর হবে ছায়া।
3: টিম সুরের জন্য পরের ধাঁধা হচ্ছে, 5টা জ্বলন্ত মোমবাতির মধ্যে 2টো নিভে গেল, তাহলে কটা মোমবাতি থাকবে?
4: 2টো মোমবাতি থাকবে অক্ষত অবস্থায়, আর 3টে যেহেতু জ্বলছিল তাই শেষ হয়ে যাবে জ্বলে জ্বলে।
3: সঠিক উত্তর আমরা পেলাম টিম সুরের থেকে। আর এবার আমরা চলে আসি টিম লয়ের কাছে। টিম লয়ের জন্য প্রশ্ন হচ্ছে এটাই, আমার মাথা আছে, আমার লেজও আছে কিন্তু আমার শরীর নেই, আমি কে?
5: আনসার কয়েন।
3: কিভাবে?
5: কারণ কয়েনকে যখন আমরা টস করার জন্য ইউজ করি তখন কয়েনের হেড থাকে, টেল থাকে, মানে বডি তো নেই।
1: ফাইনালি টিম লয় একটা ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছে অনেকক্ষণ পরে, তাই ওরা পেয়ে গেল 10 নম্বর।
3: বেশ, এরপর আমরা চলে আসি আবার টিম সুরের কাছে। টিম সুর তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, আমি কে যে নাকি 5 মিনিটের রাস্তা যেতে 1 ঘন্টা সময় লাগিয়ে দেয়?
4: ঘড়ির বড় কাঁটা।
3: একদম সঠিক উত্তর। আর সঠিক উত্তর দিয়ে টিম সুর কিন্তু আবার পেয়ে গেছে 10 নম্বর।
1: বুদ্ধিতে শান দিয়ে এসছে, এরা সব ধাঁধার উত্তর ক্র্যাক করে দিচ্ছে। এখন আমাদের আরেকটা প্রশ্ন বাকি আছে যেটা আমরা রেখেছি টিম লয়ের জন্য, ভীষণ ইজি ধাঁধা। সেটা হলো যে কোন প্রশ্নের উত্তরে হ্যাঁ বলা যায় না, এমন একটা প্রশ্ন যেটার উত্তরে আমরা হ্যাঁ বলতে পারি না।
2: তুমি কি ঘুমাচ্ছ? এটার
1: উত্তর এটাই যে তুমি কি ঘুমাচ্ছ। এই প্রশ্নের উত্তরে আমরা কখনো হ্যাঁ বলতে পারি না, কারণ আমরা যদি ঘুমাই তাহলে আমরা উত্তর দিতে পারবো না। সঠিক উত্তর দিয়ে টিম লয় পেয়ে গেছে +10। চলো তাহলে এবার দেখে নেওয়া যাক স্কোর বোর্ডে কোন টিম কোথায় দাঁড়িয়ে আছে। টিম সুর প্রচুর সঠিক সঠিক উত্তর দিয়েছে এবং তাই দিয়ে তারা পেয়ে গেছে 60 নম্বর।
3: ঠিক তার উল্টো দিকে টিম লয় দাঁড়িয়ে রয়েছে 30 নম্বরে।
1: আমাদের মহিলা মণ্ডলী একটু পিছিয়ে রয়েছে বলতে চাইছি, ঠিক আছে কোনো ব্যাপার না।
3: তাহলে আজকে যে আমরা কমন রুমের আড্ডায় ছিলাম যে 4 জন, মানে আমরা 2 জন এবং আমাদের সঙ্গে যে 4 জন ছিল, টিম সুর এবং টিম লয়, তো আজকে সেই টিম সুর আর টিম লয়ের মধ্যে যে হাড্ডাহাড্ডি একটা কম্পিটিশন হয়েছে তারপরে রেজাল্টটা হচ্ছে টিম সুর আজকে বিজেতা হয়েছে।
1: বেশ, তখন ধরে এরা অনেক মাথা খাটালো, আমরা অনেকগুলো প্রশ্ন করলাম, নম্বর দিলাম, তবে এবার আর কোনো পরীক্ষা নয়, পরীক্ষার পর্ব শেষ। এবার বরং আমরা একটু ব্রেক নিতে পারি, তাই না? এই যে সুন্দর সুন্দর ট্যালেন্ট তাদের একটু শুনি আবার।
3: একদম, তাহলে এরপর আমরা চলে আসি অঞ্জিষ্ণুর কাছে। অঞ্জিষ্ণু তুমি আজকে আমাদের কি শোনাবে?
6: আজকে আমি শোনাচ্ছি ধাঁধার থেকেও জটিল তুমি মেলোডিকা বাজিয়ে।

0: বেশ একদম পারফেক্ট, এতগুলো কঠিন কঠিন ধাঁধার সঠিক উত্তর দিয়ে এই গানটা একদম পারফেক্ট চয়েস।
1: আমাদের খুব পরিচিত একটা সুর আমরা খুব সুন্দরভাবে মেলোডিকায় শুনতে পেলাম
0: একদম,
1: আর এরপর আমাদের শেষ মুহূর্তের একদম সময় চলে এসেছে, কিন্তু শেষ করার আগেও কিছু কথা আমাদের বলার থাকে। সেটা হচ্ছে আজকে আমি অর্পণ এবং আমার সঙ্গে সৃজনী, আমরা দুজনে ছিলাম কমন রুমের আড্ডায়, আর আমাদের সঙ্গে ছিল চার বন্ধু, আর এই চার বন্ধুর মতো তোমরাও কিন্তু কমন রুমের আড্ডায় আমাদের সঙ্গে একদিনের জন্য স্টুডিওতে এসে গল্প আড্ডায় মজে থাকতে পারো।
0: তাই এতক্ষণ যারা তোমরা রেডিওর ওপার থেকে আমাদের শুনলে, তারা যদি মনে মনে ভাবো যে কিভাবে তোমরাও আসতে পারো আমাদের এই কমন রুমের আড্ডায় আর আমাদের সঙ্গে কাটাতে পারো এরকম একটা সুন্দর বিকেল, তাহলে তোমাদের জন্য বলি, তোমাদের মধ্যে কেউ যদি গান করো, আবৃত্তি করো বা কোনো ইনস্ট্রুমেন্ট বাজাও, তাহলে সেই অডিও স্যাম্পল মেল করবে আমাদের অফিশিয়াল মেল আইডিতে, অর্থাৎ যুববাণী কলকাতা@gmail.com, yuvavanikolkata@gmail.com, আর অবশ্যই সঙ্গে তোমাদের বয়সের একটা যে কোনো প্রমাণপত্র আমাদের মেইলে অ্যাটাচ করে দিও কিন্তু।
1: আর সেই সঙ্গে আরো একটা বিষয়, বয়সের প্রমাণপত্রের সঙ্গে যেটা হচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে, কারণ ফোন নাম্বার ছাড়া কিন্তু আমি তোমাদের সঙ্গে বা আমরা কেউ তোমাদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারবো না। তাই বুঝতেই পারছো খুব সহজেই কিন্তু তোমরা কমন রুমের আড্ডায় আসতে পারো। আর দুই টিম সুর এবং লয়, দুই টিমকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এরকম ভাবে একটা সন্ধে কাটানোর জন্য, যে সন্ধেতে গান ছিল, গল্প ছিল, আড্ডা ছিল, কুইজ ছিল, ধাঁধা ছিল, অনেক মিউজিক্যাল ব্রেক ছিল, আর সেই সঙ্গে ছিল আবার মিউজিক্যাল ধাঁধাও,
0: আর ছিল অনেকটা মজা, আমরা কিন্তু প্রচুর মজা করেছি। তবে এখনই আমাদের বিদায় নিতে হবে, আবার আড্ডা হবে নতুন বন্ধুদের সঙ্গে আর নতুন প্রশ্ন নিয়ে। তবে যাওয়ার আগে আমাদের আর এক বন্ধু ধ্রুপদীর থেকে জেনে নেবো যে সে কি শোনাচ্ছে।
2: আমি একটি পূজা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি।

0: খুব সুন্দর একটা মিষ্টি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করলাম। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি সৃজনী, আমার সঙ্গে ছিল
1: আমি অর্পণ। আবারও কোনো একদিন অন্য কোনো কাশরে গল্প হবে, কথা হবে। ততক্ষণের জন্য তোমাকে বলবো খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে রেখো রেডিও।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় সৃজনী পাল ও অর্পণ চিন্না, অংশগ্রহণে সৌরজ্যোতি চট্টোপাধ্যায়, তিস্তা দে, অঞ্জিষ্ণু ধর ও ধ্রুপদী বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘণ্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 93% এবং 74%। বৃষ্টি হয়েছে 1.3 মিলিমিটার। শুনলেন আবহাওয়া সান্ধ্য বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সন্ধে 6:05 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি পূর্ণচন্দ্র সোরেন ও সহশিল্পী বৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে থাকছে সাঁওতালি নাট্যরূপে গল্প, এ বিষয়ে বলবেন গৌরচন্দ্র মুর্মু। এরপর লোকগীতি মালতি মান্ডি ও সহশিল্পী বৃন্দের পরিবেশনায়। বিচিত্রানুষ্ঠান 6:40 পশ্চিমবঙ্গের মাছ চাষের ইতিহাস অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শুনবেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দর সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। এরপর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বিকশিত ভারত ও সমৃদ্ধ কৃষক, অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী। সমীক্ষা 7:30 রাত 8 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত বেতার ভাষণ মন কি বাত অনুষ্ঠানের 137 পর্বের বাংলা ও সাঁওতালি রূপান্তর শুনবেন। রাত 9 শিক্ষাঙ্গন থেকে রবীন্দ্রসঙ্গীত 9:30 শিল্পী চলর্মী চট্টোপাধ্যায়। সুজয় নন্দের পরিবেশনায় ভক্তিগীতি 9:45 রাত 10 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা শুনবেন বেহালা শিল্পী জি রাঘবেন্দ্র প্রসাদ। এটি আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। রাত 11 হাওয়াইয়ান গিটার শিল্পী প্রভা দাস। 11:10 বাংলা ছায়াছবি ও আধুনিক গানের অনুষ্ঠান।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সন্ধ্যে 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 7:10 ভক্তিগীতি, শিল্পী সুজয় চন্দ। 7:30 দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত ও থাইল্যান্ডের মধ্যে মহিলা এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর ধারা বিবরণী শুনবেন। 7:30 নিউজ অন এআইআর অ্যাপে শুনবেন দর্পণ, উপস্থাপনায় প্রীতি মুরারকা। রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 137 পর্বের বাংলা রূপান্তর শুনবেন। 8:33 থাকছে মন কি বাত নিয়ে স্পটলাইটের বিশেষ অনুষ্ঠান। স্পটলাইট 9:00

ষোলো মিনিটে। দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান এগারোটা বেজে দশ মিনিটে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা পুনশায় মড়গেল তুরুই গেডুডে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উছেন তালমাখন এহবেনা সাঁওতাড়ি আখড়া।

0: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আর জপর পশ্চিম বাংলা আর উড়িষ্যা উপকূল চেতান রে মিটাং উনাও মানরাও বাড়াই কানা দারাকান বারগেল পুন টাং রে ওনা আরহ কেটেজ কাতে পশ্চিম উত্তর পশ্চিম রিয়া সেরে লাহা ওনাতে তেহেন হো পনত রিয়া বেশ কিছু জেলা রে ঝমর জড়ি রেনা আভাস হেনা আকাদা পূর্ব আর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা রে জোর ঝমর জড়ি রেনা কমলা সন্তর বাড়তে হেনা আকাদা ঝমর জড়ি রেনা সন্তর বাড়তে হেনা আকাদা উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া আর পুরুলিয়া জেলা করে নয়া ছাড়া হো পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কিনরে চল্লিশ খন পঞ্চাশ কিলোমিটার রেস্তে হাত আর হয় ওটাং সেন দাঁড়িয়ে মেনতে হয় হিসিদ দপ্তরে সদর আকাদা তিরলাকুয়া টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটরে ভারত তেহেন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিদু ইরেল টাং পেগেল টিড়ি সেতে পুইলো ম্যাচরে থাইল্যান্ড সাথে ইপামা খবর পড়া দো নোডেগে মুচাদ এনা
1: আখড়া দো উছানা কানা আকাশবাণী কলকাতা রেনা গীতাঞ্জলি উছান তালমা খন।

0: ᱱᱤᱛᱚᱜ ᱫᱚᱯᱮ ᱟᱸᱡᱚᱢᱟ ᱜᱟᱭᱟᱱ ᱜᱟᱞᱟᱝ ᱠᱟᱹᱦᱤᱱᱤ ᱥᱳᱱᱟᱞᱤ ᱚᱞ ᱟᱨ ᱠᱟᱛᱷᱟ ᱜᱟᱵᱟᱱ ᱜᱳᱣᱨᱪᱚᱱᱫᱨᱚ ᱢᱩᱨᱢᱩ
1: ᱨᱩᱯᱟᱹᱭ ᱢᱟᱱ ᱨᱮᱭᱟᱜ ᱦᱟᱥᱟ ᱫᱷᱩᱲᱤ ᱞᱟᱹᱭᱛᱮ ᱠᱷᱟᱛᱲᱟ ᱵᱤᱮᱞᱟᱨᱳ ᱚᱯᱷᱤᱥ ᱨᱮ ᱠᱟᱹᱢᱤ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱠᱟᱹᱢᱤ ᱯᱩᱨᱟᱹᱣ ᱠᱟᱛᱮ ᱫᱩᱨᱜᱟᱹᱯᱩᱨ ᱨᱮ ᱨᱩᱣᱟᱹᱲ ᱞᱟᱹᱜᱤᱫ ᱵᱟᱥ ᱴᱷᱮᱱ ᱠᱷᱚᱱ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱟᱥ ᱩᱰᱩᱠ ᱦᱮᱡ ᱮᱱᱟ ᱵᱟᱸᱠᱩᱲᱟ ᱪᱟᱞᱟᱜ ᱫᱮᱡ ᱮᱱᱟᱭ ᱨᱩᱯᱟᱹᱭ ᱥᱤᱴ ᱫᱚ ᱛᱟᱭᱚᱢ ᱥᱮᱫ ᱠᱷᱟᱹᱞᱤ ᱢᱮᱱᱟᱜ ᱨᱮᱦᱚᱸ ᱛᱟᱞᱟᱢᱟᱞᱟ ᱨᱮᱦᱚᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱤᱴ ᱠᱷᱟᱹᱞᱤ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱟᱱᱞᱟ ᱫᱷᱟᱨᱮ ᱫᱚ ᱢᱤᱫ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱᱮ ᱫᱩᱲᱩᱵ ᱟᱠᱟᱱᱟ ᱦᱟᱸᱥᱞᱤ ᱡᱟᱝ ᱞᱟᱛᱟᱨ ᱧᱚᱜ ᱨᱮ ᱠᱷᱚᱫᱟ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱚᱱᱟ ᱧᱮᱞ ᱛᱤᱭᱳᱜ ᱠᱮᱫ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱚᱱᱟ ᱥᱤᱴ ᱨᱮᱜᱮ ᱫᱩᱲᱩᱵ ᱮᱱᱟ ᱢᱤᱫ ᱜᱷᱟᱹᱲᱤ ᱛᱟᱭᱚᱢ ᱦᱚᱲ ᱛᱮᱜᱮ ᱠᱩᱞᱤ ᱠᱮᱫᱮᱭᱟ
2: ᱦᱮᱸ ᱢᱟᱹᱭ ᱦᱚᱲ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱦᱮᱸ ᱚᱠᱟ ᱠᱷᱚᱱᱮᱢ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ
0: ᱡᱟᱢᱛᱩᱲᱤᱭᱟ
2: ᱚ ᱱᱚᱣᱟ ᱵᱟᱥ ᱛᱚ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮᱛᱚ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱵᱟᱝ
0: ᱦᱮᱸ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ
2: ᱛᱟᱦᱚᱞᱮ ᱛᱚ ᱥᱮᱛᱟᱜ ᱨᱮᱜᱮᱢ ᱫᱮᱡ ᱟᱠᱟᱱᱟ ᱪᱮᱫ ᱛᱟᱢ ᱧᱩᱛᱩᱢ
0: ᱥᱳᱱᱟᱞᱤ ᱦᱟᱸᱥᱫᱟ
2: ᱟᱪᱪᱷᱟ ᱮᱢᱟᱹᱭ ᱵᱷᱟᱲᱟ ᱴᱟᱠᱟ ᱫᱚ ᱤᱧᱜᱤᱧ ᱮᱢ ᱮᱫᱟ
1: ᱥᱳᱱᱟᱞᱤ ᱪᱮᱫ ᱜᱮ ᱵᱟᱭ ᱢᱮᱱ ᱨᱩᱣᱟᱹᱲ ᱞᱮᱫᱟ ᱜᱟᱹᱰᱤ ᱫᱚ ᱫᱟᱹᱲᱟᱜ ᱠᱟᱱᱟ ᱥᱩᱯᱩᱨ ᱦᱟᱹᱛᱤᱨᱟᱢᱯᱩᱨ ᱜᱳᱵᱤᱱᱯᱩᱨ ᱫᱟᱹᱲ ᱯᱟᱨᱚᱢ ᱠᱮᱫᱟᱭ ᱫᱟᱹᱲᱟᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ
2: ᱥᱳᱱᱟᱞᱤ ᱟᱢ ᱫᱚ ᱵᱟᱸᱠᱩᱲᱟ ᱨᱮᱢ ᱯᱷᱮᱰᱚᱜᱼᱟ ᱛᱚ ᱤᱧ ᱫᱚ ᱫᱩᱨᱜᱟᱯᱩᱨ ᱤᱧ ᱪᱟᱞᱟᱜᱼᱟ
0: ᱤᱧᱦᱚᱸ ᱫᱩᱨᱜᱟᱯᱩᱨ ᱤᱧ ᱪᱟᱞᱟᱜᱼᱟ
2: ᱫᱩᱨᱜᱟᱯᱩᱨ ᱫᱚ ᱚᱠᱟ ᱡᱟᱭᱜᱟ
0: ᱫᱩᱨᱜᱟᱯᱩᱨ ᱠᱷᱚᱱ ᱦᱟᱣᱲᱟᱧ ᱪᱟᱞᱟᱜᱼᱟ
2: ᱚᱦᱚ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱪᱟᱹᱠᱨᱤᱭᱟ
0: ᱵᱟᱝ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱧᱤᱫᱟᱹ ᱴᱨᱮᱱ ᱛᱮ ᱦᱟᱭᱫᱨᱟᱵᱟᱫ ᱤᱧ ᱪᱟᱞᱟᱜᱼᱟ
2: ᱟᱪᱪᱷᱟ ᱚᱸᱰᱮ ᱫᱚ
0: ᱱᱟᱨᱥᱤᱧ ᱴᱨᱮᱱᱤᱝ ᱮᱫᱟ
2: ᱦᱚᱸ ᱪᱤᱠᱟᱹᱛᱮᱢ ᱞᱟᱭᱤᱱ ᱠᱮᱫᱟ ᱛᱟᱦᱮᱱᱟᱢ ᱛᱚ ᱡᱟᱢᱛᱩᱲᱤᱭᱟ ᱨᱮ
0: ᱮᱡᱮᱱᱴ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱨᱟᱱᱤᱵᱟᱸᱫᱽ ᱨᱮ ᱩᱱᱠᱩ ᱛᱟᱞᱟ ᱛᱮᱜᱮᱧ ᱪᱟᱞᱟᱣ ᱟᱠᱟᱱᱟ
2: ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱛᱤᱱ ᱵᱚᱭᱦᱟᱜ ᱯᱮ ᱪᱟᱹᱠᱨᱤ ᱦᱚᱲ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ
0: ᱪᱟᱹᱠᱨᱤ ᱦᱚᱲ ᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜ ᱞᱮᱭᱟ ᱫᱟᱫᱟ ᱢᱮᱱᱟᱭᱟ ᱟᱨ ᱤᱧ
2: ᱟᱫᱚ ᱪᱟᱞᱟᱣ ᱚᱪᱚᱣᱟᱜ ᱢᱮᱭᱟ ᱠᱚ
0: ᱯᱩᱭᱞᱩ ᱫᱚᱠᱚ ᱠᱟᱹᱪᱩ ᱢᱟᱹᱪᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱛᱟᱨᱯᱚᱨ ᱫᱚ ᱴᱷᱤᱠ ᱮᱱᱟ
2: ᱟᱪᱪᱷᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱚᱨᱚᱪ ᱯᱟᱹᱛᱤ ᱫᱚ ᱪᱤᱠᱟᱹᱛᱮᱢ ᱪᱟᱞᱟᱣ ᱮᱫᱟ
0: ᱴᱨᱮᱱᱤᱝ ᱪᱟᱵᱟ ᱠᱟᱛᱮ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱛᱮ ᱦᱟᱞᱟᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨ ᱠᱤᱪᱷᱩ ᱫᱚ ᱴᱨᱮᱱᱤᱝ ᱛᱩᱞᱩᱡ ᱦᱚᱸ ᱨᱳᱡᱽᱜᱟᱨ ᱨᱮᱭᱟᱜ ᱦᱚᱨᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ
2: ᱚ ᱪᱤᱠᱟᱹᱛᱮᱢ ᱥᱟᱦᱚᱸᱥ ᱠᱮᱫᱟ ᱢᱟᱹᱭ
0: ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱟᱜᱚᱡᱽ ᱨᱮ ᱟᱹᱰᱤ ᱞᱮᱠᱟᱱ ᱠᱷᱚᱵᱚᱨ ᱯᱟᱲᱦᱟᱣ ᱠᱟᱛᱮ ᱴᱤᱵᱷᱤ ᱨᱮ ᱢᱳᱵᱟᱭᱤᱞ ᱨᱮ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱜᱮ ᱫᱤᱞ ᱟᱨ ᱥᱟᱦᱚᱸᱥ ᱫᱚ ᱦᱮᱡ ᱟᱹᱫᱤᱧᱟ ᱟᱨ ᱢᱚᱱᱮ ᱨᱮ ᱨᱤᱠᱤᱲ ᱫᱚᱦᱚ ᱠᱟᱛᱮ ᱠᱟᱹᱢᱤ ᱨᱮᱧ ᱯᱷᱮᱰ ᱮᱱᱟ
2: ᱵᱟᱦ ᱵᱟᱦ ᱟᱹᱰᱤ ᱵᱷᱟᱜᱮ ᱟᱢᱟᱜ ᱩᱭᱦᱟᱹᱨ ᱵᱷᱟᱵᱱᱟ ᱟᱨ ᱥᱟᱦᱚᱸᱥ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱟᱹᱰᱤᱧ ᱨᱟᱹᱥᱠᱟᱹᱭᱮᱱᱟ ᱥᱟᱨᱦᱟᱣᱮᱫ ᱢᱤᱭᱟᱹᱧ ᱟᱥᱚᱜᱼᱟᱹᱧ ᱢᱚᱡᱽ ᱛᱮ ᱠᱟᱹᱢᱤᱧ ᱯᱩᱨᱟᱹᱣᱟ
3: দুর্গাপুর নামে যাবে দুর্গাপুর দুর্গাপুর বাস স্ট্যান্ড নামে যাবে
2: এমই চলো চলো চলো চলো সে ট্রেন আই বেস্তে বেস্তে আনকুন মে মা মা সব মে বেকো
0: হ্যাঁ
1: দুর্গাপুর বাস স্ট্যান্ড তিও এনা ফেয়ারে না কিন
2: ই দুর্গাপুর স্টেশন নাম নিয়ে বড় হাওকা
0: বাং নেগে পয়লো

0: আর পান্তে কাতে রেহ উনি সাও গেম তারা মাকাত যাহাতেই মিতাম কানা অন্তে গেম চালা কানা
1: একদম একদম ভাই চেত ইন মেনা
0: এনা বতর বা মই কেলে দা
1: এ ভাই এ ভাই বইন বতর কানা চিকাচং আয়া রোর ব্যবহার আর মেধা নেল কাতে জাহান বতর হিতি তো বাং হে লেন তিনা আর জাহা সেন তো বাং হোটেলে ইদি কি দিনা চালাই নাই
2: ও মানে বুলাই না
0: বাস রে তো মেটাং সিট রে মেন দড়ুবলে না
1: হ্যাঁ মেটাং সিট রে
0: আর মেন গল্প আগুই দা
1: মোটামুটি
0: এনা এনা তিনা গান উমের তাই
1: উমের তো জানি বাড়তি নক গেতায়া তবে ছাঁচ নেলতে তো পনগেল প্লাস লেখাম বুঝে
2: ওহো ওনাতে দোহা বুহারেম পাড়াও কানা
0: আদু না নুতুমেম কুলিকে দেয়া
1: বাং না
2: ফোন নাম্বার
1: বাং না বাং
0: ঠিকানা
1: ঠিকানা তো বি জোনে লেকিদা স্টিল টাউনশিপ
0: এ না আমার ফোন নম্বরে মেমা দেয়া
1: বাং না
0: আডি সাতপর হল লেখা গপ গপেম হাতাও কেতায়া আম তো ফোন নাম্বার হবাম হাতাও লেতায়া আম হবাম এমা দিয়া
1: মাসে
0: মাস বাচ্চা নিত লাউলাং এ মামা এনা হাতাও কা খান আমাকে পাচে জাহাতিস কামিরে লাগাও কো আ
1: ঠিক গেতো
0: আর দাদা বাং খান কাকা মেন তো বাম হয়া ইটি কুতো খান
1: এনা এনা উসরেও গে বাং হইলেন তিনা বাচ্চা চে আদুই মেনা
2: এনা চলো বনা দো গাড়ি রেগে বনতে জোয়া হ্যাঁ
0: হ্যাঁ চলো চলো বে কো সপ্তা বনতে চলো চলো চলো
3: নিয়ে তাম পে সেরমা লেখা হয়ে গড কান আজকাগে লাজ বাড়ি খাতির আইকিউ হাসপাতাল রে রূপই ভর্তি না সাথে রান মুরগনে নামকেদ খান লগনগে বেসেনা পে মাহা তাইমগে ছুটি কেদেয়া ওড়া চালা লাগিদ সেরসুত আকানতে বেড রেগে মিট ডন্ডেকে দুড়ুব আকানা মিটটাং নার্স নুতুম খাতা কো ওটা বাড়াইদে মিট ঘাড়ি তাইম রূপয়টেন হেজনা
1: দাদা আমাক দে ছুটি হয়ে কানা খাতারে নুতুমি নেলকেদ তামা তো ওনাতেগে হরদিন রড়াম কানা
4: ভাগে তো মই হর কান গিয়ে আমহম হর কান গিয়া
1: হ্যাঁ ইনহ হর কান গিয়ে
4: হোলা মাধির তো বই নেল তিও কাট মিয়া
1: ইন দো চার নম্বর ফিমেল ওয়ার্ড রিং ডিউটিয়া নোয়া পাঁচ নম্বর মেল ওয়ার্ড রে মিত হর ছুটি হাতাও কাতে ডিউটি রে ইনিন হে একানা
4: হো
1: দাদা মিটাং কাথাইন মেতাম কানা জাহানা আলম মনেয়া
4: বা বা
1: বারসের মাগান লাহা মিটাং বাস থেকে খাতরা খন দুর্গাপুর লাং হেজ লেনা অনকাগি নেলেদ মিয়া
4: আমদো আমদো তাহলে সোনালি
1: হ্যাঁ সোনালি ইনগে সোনালি হাসদা
4: কোন দিন তাই নম চিকাতে মুরুম কি দিয়া মই হ্যাঁ বাবারে মাসে
1: চেহারা অনকা নয় গে আর হটরে নোয়া সোনা রিয়া চেন গেম হর আকাত তাহে
4: বেশ বেশ বেশ বেশ ঠিক ঠিক তাহলে নোডে তো তিস কোন চাকরি কেনা
1: মি শর্মা হই না
4: চিলকাম বুঝিদা
1: ভাগে আড্ডি ভাগে কুকমু সারিয়ে না দাদা
4: আমার কথা আঞ্জম কাথের আর আম নেল কাথের হাডি রেসকেন বুঝে না আমার সারে জীবিত মস্তে বিতে মা হই সোনালি সোনালি জোহার তো বাং হুয়া
1: নোয়া জোহার তো এন হিলো দুর্গাপুর স্টেশন রেগে এম লেখ তাহে কান তিনা দাদা
4: এম হই হ্যাঁ তাহলে অক্তমা হইয়েন হিন্দু চালা কেন হ্যাঁ
1: ওড়া হর বাকো হে কেন
4: উনা অসুবিধা তো বানু যা আর সুরুঞ্জ গিয়ালে তো উনাতে হিজো দুই মানাও কাট কোয়া
1: দাদা ফোন
4: হ্যাঁ মা অল মে মা
1: হ্যাঁ
4: নাইন এইট থ্রি ডবল টু ডবল এইট

0: 9, 6, 4. Twenty-six by 13. Joydev Road, Durgapur. 5. Bijon. Hirilam, hey. Am hirilam, hey. Lay do waya. Ekdom hirilam, I say. Ajome. Jahan etke toredom funa.
1: Ekdom. Ekdom, ekdom. Chidak bang. Cholo tobe. Latar gir dhabi in. Idi hutokama.
0: Cholo, cholo.
1: আর হাসপাতাল সে বাম হেক বাড়া রে হোন ফোন বাড়ায় মে
2: সোনা লিগে থুলিয়া কদ সাব কে তয়া লাতার তেকিন ফেড়েনা বিন হো তেগে আকিন সোরে টোটো গাড়ি হেলনা রূপই ভাড়ায় কুলি কে দেখান টোটো ওয়ালা 100 টাকা লৈ কিদা রূপই

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশজুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে। আকাশবাণী থেকে সম্প্রচারিত মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 137 পর্বে প্রধানমন্ত্রী নেশামুক্ত সমাজ গঠনে এগিয়ে আসা ব্যক্তিদের লড়াইয়ের ভূয়সী প্রশংসা করেন। এ বিষয়ে আরও বেশি করে জনসচেতনতা প্রসারে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সমাজ মাধ্যমকে ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েটর থেকে সৃজনশীল প্রতিভাবানদের এ নিয়ে পথনাটিকা প্রদর্শন স্লোগান তৈরি করতে বলেন প্রধানমন্ত্রী। স্বল্প পুঁজি নিয়ে সবজি বিক্রি, চায়ের দোকান, পুজোর সামগ্রী বিক্রি সহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায় মহিলাদের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা প্রকল্পের সাফল্যের কথা আবারও উল্লেখ করেন শ্রী মোদী। তিনি বলেন, প্রকল্পের সুবিধাপ্রাপকদের মধ্যে প্রায় 46% মহিলা। এই পরিসংখ্যান নারী ক্ষমতায়নকেই সূচিত করে। স্বাস্থ্য সচেতনতার নিরিখে অ্যাভোকাডো ফলের বর্তমান জনপ্রিয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন এই ফল চাষ কৃষকদের কাছে অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে। নিজেদের কৃষিজমিতে অন্যান্য ফসলের পাশাপাশি অ্যাভোকাডো উৎপাদনের দরুন উপার্জনের এক নতুন পথ খুঁজে পাচ্ছেন কৃষকরা। ভোকাল ফর লোকাল মন্ত্রের কথা আবারও স্মরণ করে প্রধানমন্ত্রী দেশে তৈরি জিনিস কেনার জন্য নাগরিকদের উৎসাহিত করেন। আগামী 4 সেপ্টেম্বর জন্মাষ্টমী ও আসন্ন বিশ্বকর্মা পুজো উদযাপনেও সবাইকে সামিল হতে বলেন তিনি। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আজ বীরভূমের সিউড়িতে পঞ্চায়েত ব্যবস্থা আবাস যোজনা ভিভিজি রামজি প্রকল্প সহ বিভিন্ন সরকারি কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। এ সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, জেলায় আবাস যোজনা প্রকল্পের সমীক্ষার কাজ প্রায় শেষের দিকে। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে যদিও ভিভিজি রামজি প্রকল্পের কাজ কিছুটা ধীরগতিতে চলছে, তবে আগামী মাস থেকে পুরোদমে কাজ শুরু করার ব্যাপারে আশ্বাস দেন তিনি। গঙ্গার জলস্তর বাড়ার ফলে মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রতনপুর গ্রামে নদী ভাঙন ভয়াবহ আকার নিয়েছে। গৃহহীন বহু পরিবার ভাঙনের গ্রাস থেকে রেহাই পায়নি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানও। দ্রুত ভাঙন রোধ করা না গেলে আরও বাড়িঘর, রাস্তা এবং

0: অন্যান্য পরিকাঠামো নদীগর্ভে চলে যেতে পারে বলে এলাকায় আশঙ্কার বাতাবরণ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের উপর সক্রিয় নিম্নচাপ এলাকার প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার ঝালদায় আজ ভোরে হঠাৎ 17টি হাতির পাল চলে আসায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে। এদিন বাগমুন্ডি সড়কপথের ঝালদা বনাঞ্চলের জার্গবুড়ি অঞ্চলে আশ্রয় নেয় হাতির একটি দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ঝালদা ও কোটশিলা বনাঞ্চলের আধিকারিকরা। বনদপ্তরের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে জঙ্গলে না যাওয়ার জন্য সতর্ক করা হয়। গ্রামীণ সংবাদ শেষ হল, পরের খবর 7:35।
1: অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আগামী 48 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই। আবহাওয়া সংক্রান্ত একটি সতর্ক বার্তায় জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দু একটি জায়গায় আগামী 24 ঘণ্টায়। আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে বিচিত্রানুষ্ঠান।
2: গ্রামবাংলার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই কৃষি কথার আসরে। এ আসরে আমরা সাধারণত এমন এমন বিষয় নিয়ে আসি, উত্থাপন করি, যে সকল বিষয় আমাদের গ্রাম বাংলার যে শ্রোতা বন্ধুরা রয়েছেন, কেউ কৃষক, কেউ বা মৎস্যচাষী, তাদের ক্ষেত্রে তাদের যাতে খানিক হলেও সহায়তা করে এমন সকল বিষয় নিয়ে আলোচনা করি। স্টুডিওতে আসেন বিশেষজ্ঞেরা। আজ আমরা কথা বলবো এমনই এক বিশিষ্ট অতিথির সঙ্গে, যিনি আমাদের গ্রাম বাংলার যে মানুষেরা খেটে খান এবং মাছ চাষের সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাদের জীবনের একটা বড় অংশের সঙ্গে জড়িয়ে তাঁর কর্মকাণ্ড, অথবা এমনও বলা যেতে পারে তাঁর কর্মকাণ্ডের সঙ্গেই আমাদের মৎস্য চাষের উন্নয়নের একটা বড় অংশ জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য চাষের। আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ দীর্ঘ 30 বছর এমন এক ব্যক্তি মৎস্য দপ্তরকে সামলেছেন, ক্যাবিনেট মিনিস্টার হয়ে থেকেছেন, যা সত্যি আর কখনো দেখা যায়নি, এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে তার এই লম্বা টেনিওর সবটা করেছেন। তিনি অবশ্যই পশ্চিমবঙ্গের প্রাক্তন মৎস্যমন্ত্রী এবং অবশ্যই প্রাক্তন রাজ্যসভার সদস্য শ্রী কিরণময় নন্দ। স্বাগত জানাই আপনাকে।
3: প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আকাশবাণীর কাছে।
2: অনেক ধন্যবাদ আপনিও যে এলেন। আপনার কাজ মৎস্যমন্ত্রী হিসেবে, যখন আপনি প্রথম মৎস্যমন্ত্রী হয়ে দপ্তরকে হাতে নিলেন 1982 সাল, সেই সময় থেকে ক্রমশ ঢেলে সাজালেন এই মৎস্য দপ্তরকে। সার্বিকভাবে আপনার অভিজ্ঞতার কথা যদি বলেন, আপনিও তরুণ তুর্কি তখন, সেই সময় একটা নতুন দপ্তর, সেই দপ্তরখানি তখন কেমন ছিল?
3: মানুষের কাছে প্রচার মাধ্যম বলতে আমাদের কাছে তখন একমাত্র আকাশবাণী ছিল।
2: ঠিক,
3: তখনও দূরদর্শন।

0: দূরদর্শন আসেনি, অথবা দূরদর্শনের মানুষের কাছাকাছি তখনও দূরদর্শন
1: চলছে,
0: শুধুমাত্র তখন দূরদর্শনের একটা চ্যানেল তখন খোলা হয়েছে 1982-তে, তখন ওই এশিয়ার ছিল। কিন্তু আকাশবাণী প্রত্যেকের ঘরে ঘরে, সংবাদ আর ওই কৃষি কথার আসর, এখনও আমার মনে পড়ে অনুরোধের আসর, আকাশবাণীর সঙ্গে মানুষের একটা অত্যন্ত হৃদ্যতা বা আত্মিক সম্পর্ক ছিল, আর আকাশবাণীর মাধ্যমেই মানুষের কাছে সব খবরগুলো পৌঁছতো। কারণ আমার এখনও মনে আছে, আমি কোনো প্রকল্প যখন উদ্বোধন করতাম বা কোনো প্রকল্পের কাজ নিয়ে যখন যেতাম, আকাশবাণী প্রায় আমার প্রকল্পের কথা প্রচার করত, আর লোকেরা বলতো আকাশবাণীর মাধ্যমে আপনি যে কাজ করছেন আমরা জানতে পাচ্ছি, আপনি কোথায় গেছেন তাও আমরা জানতে পাচ্ছি। সেই জন্য মানুষের কাছে মৎস্য দপ্তরের কাজকর্ম এবং বিশেষ করে আমার সম্পর্কে মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিতি যে সংস্থা ঘটিয়েছে সে হচ্ছে আকাশবাণী। সেই আকাশবাণীতে আজকের আমার আসার সুযোগ হয়েছে। 1982 সালে যখন আমি মৎস্য দপ্তরের দায়িত্বে আসি মন্ত্রী হিসাবে, আপনি কলকাতায় দেখবেন কলকাতার যে নকশাটা, এটা তো ব্রিটিশ পিরিয়ডের নকশা। কলকাতার যে অন্য জায়গার যে শহর আছে, তার শহরের জলটা সবই নদীতে গিয়ে পড়ে। আপনি বেনারসে যান, বেনারসের যত নোংরা জল যা কিছু সব গঙ্গায় গিয়ে পড়ে। কিন্তু আমাদের কলকাতার যে প্ল্যানিংটা ব্রিটিশ করেছে সেটা একটা অদ্ভুত প্ল্যান। ক্যালকাটা শহরে ঢালটা হচ্ছে পূর্ব দিকে, যেটা হচ্ছে ইস্ট কলকাতা। কলকাতা এক ফোঁটাও জল গঙ্গায় যাওয়ার কথা নয়। এই ইস্ট কলকাতায় যে জলাভূমিটা তৈরি হয়েছিল, যে কলকাতার যত ময়লা জল যত জল সব গিয়ে ওই ইস্ট ক্যালকাতাতে জমা হবে, এই 4000 হেক্টর ওয়েটল্যান্ড,
1: একদম কলকাতার পাশ থেকে উত্তর চব্বিশ পরগনার শুরুটা যেখানে
0: একদম চলে যাবে। এবং কেননা এই যে 4000 হেক্টর জল কমতে কমতে আজকে অনেক কমে গেছে, অনেক
1: অনেক
0: তৈরি হয়েছে, এইটাই হচ্ছে কলকাতার ফুসফুস। দূষিত বায়ুমণ্ডলকে এই জলাশয়ের মাধ্যমে এই দূষিত বায়ুমণ্ডলটা অনেকটা শোধন হতো। এই যে কলকাতা ওয়েটল্যান্ডের মধ্যে জলটা, এই জলটা যে বেরোতো পিয়ালি খালের মধ্যে দিয়ে, এই জলটা বিদ্যাধরীতে পড়তো, আর এই জলটা বিদ্যাধরী নদীতে গিয়ে আলটিমেটলি এটা সুন্দর বনে যেত। নোনা জলের সঙ্গে যদি মিষ্টি জল মিশ্রিত না হয় তাহলে ম্যানগ্রোভগুলো নষ্ট হয়ে যাবে। অতএব সুন্দরবনের এই বিশাল ম্যানগ্রোভের জন্য ওই কলকাতার ওয়েটল্যান্ডে যে জলটা, যেটা বিদ্যাধরীর মাধ্যমে সুন্দরবনে গিয়ে পড়তো, এটাও খুব কাজ দিত। আজকের যে ম্যানগ্রোভগুলো নষ্ট হচ্ছে সুন্দরবনে, তার একটা বড় কারণ হচ্ছে যে পরিমাণ মিষ্টি জল নোনা জলের সঙ্গে মেশার দরকার আছে সেই পরিমাণ মিষ্টি জল এখানে যাচ্ছে না, কারণ ওয়েটল্যান্ড এরিয়াটাকে অনেক বেশি সংকুচিত করা হয়েছে। ফিশারি মানে ভাবি বোধহয় কেবল পুকুর থেকে মাছ ধরবো, বাজার থেকে মাছ কিনবো, এটা তা না। টেকনোলজিক্যালি এটা একটা সায়েন্স, মৎস্যবিজ্ঞান। আমি একটা প্রজেক্ট তৈরি করেছিলাম দার্জিলিং এ ঠান্ডা জলে মাছ চাষ, অনেকেই ঠাট্টা করেছিল পাহাড়ে আবার কিসে মাছ চাষ হবে, জল যেখানে ঝোড়া মানে 12 মাস ধরে জল ঝরতে থাকে, সেখানে যদি যে জায়গাটার মধ্যে যেখানে কমলা লেবু বাগান আছে এই আছে, সেখানে যদি একটা ছোট্ট জলাশয় তৈরি করে মাছ ছাড়া যায়, তাহলে এই মাছ কিন্তু পাহাড়ের লোকেদের কাজ লাগবে। আমি সেই জন্য কোল্ড ওয়াটার ফিশারিজ আমি তৈরি করলাম দার্জিলিংয়ে, এবং এত পপুলার হলো দার্জিলিংয়ের হিল এলাকার মানুষরা, তারা এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করলেন। আমি তার জন্য একটা প্রত্যেক জেলায় জেলায় কমিটি করে দিয়েছিলাম, কারণ পঞ্চায়েত এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনকে যদি মৎস্য দপ্তরের সঙ্গে আমি যুক্ত করতে না পারি তাহলে আমি হতে পারবো না। সেই জন্য আমি প্রত্যেকটা জায়গায় ফিশ ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সি বলে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রোগ্রাম ছিল, তার একটা টাকা আমরা পেতাম যেটা আমরা ফিশ ফার্মারদের সাবসিডি দিতে পারতাম, তার সঙ্গে ইকো হ্যাচারিটাও যুক্ত করেছিলাম। এবং আমি সেই সময় একটা সার্ভে করেছিলাম, তাতে দেখেছিলাম 22 লক্ষ যুবকের এমপ্লয়মেন্ট হয়েছিল শুধু ফিশারি সেক্টরের মাধ্যমে পশ্চিমবাংলা এইভাবে তৈরি করে। এবং যেটা বলছিলাম ওই ঝোড়া ফিশারি, আমি ওয়ার্ল্ড ব্যাংকে তখন টাকা দেবো, ওয়ার্ল্ড ব্যাংকে বললাম যে আপনার ঝোড়া ফিশারিটা আপনারা দেখুন, আমি ওয়ার্ল্ড ব্যাংক স্কিমের মধ্যে এটা ঢোকাতে চাই, আপনারা নিজেরা দেখুন পরিদর্শন করে হোয়েদার ইট ইজ ভায়াবল নট। তো ওয়ার্ল্ড ব্যাংকের টিম তারা ঝোড়া ফিশারি পরিদর্শনের জন্য দার্জিলিংয়ে গেলেন, তারা দেখে এত মুগ্ধ হয়ে গেলেন, আমার দার্জিলিং জেলাকেও এই ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টের মধ্যে যুক্ত করলেন, ঠান্ডা জলে আমরা এই মাছ চাষটা করতে পারি কোল্ড ওয়াটার ফিশারিজ এর নাম। খুব ভালো লাগতো দেখে যে হিলের মানুষ, এবং আমাকে ব্যাংক থেকে বলেছিলেন আমরা যে লোন দিই বিভিন্ন সেক্টরে 80% রিকভারি হয় আমাদের ফিশারি সেক্টর থেকে। এবং আমি সব জায়গায় ইনস্ট্রাকশনসটা দিয়েছিলাম যেমনি করে ব্যাংক লোন নিয়ে আমাদের মৎস্য চাষিরা মাছ চাষ করছে তারা যেন সময় মতো ব্যাংক লোনটা পরিশোধ করে দেন। সেই জন্য সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক তারা আমাদের ফিশারি সেক্টরের সঙ্গে যুক্ত হয়েছিল। এইভাবে ব্যাংক, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, পঞ্চায়েত এবং ফিশ ফার্মার্স এই একটা কোঅর্ডিনেশন তৈরি করে সবকে ফিশারির সঙ্গে যুক্ত করলাম, যাতে কোনো একটা এজেন্সি ফিশারির বাইরে থেকে না থাকে। আর যারা ট্রাইবেল তাদের জন্য একটা প্রজেক্ট করলাম, ফিশারি কাম ডাকারি, ফিশারি কাম পিগারি, অর্থাৎ হাঁস এবং শুয়োর চাষ। ট্রাইবেলরা শুয়োর চাষ খুব করে, এবং তাদের ওই ফিশারির সঙ্গে তাদের পিগারিটাকেও যুক্ত করে দিলাম, ডাকারিও যুক্ত করে দিলাম। আমার এখনও মনে আছে আমি নকশালবাড়ি ফাঁসি দেওয়ার একটা এলাকাতে, তাদের তো সব ইন্ডিভিজুয়াল ওয়াটার

0: থাকতো না, তাদের সব গ্রুপ তৈরি করে দিতাম। সেই গ্রুপ তৈরি করে তাদের মাছ চাষের জন্য টাকা টাকা দিয়েছিলাম। তা উদ্বোধন করতে গিয়ে গাড়িটা যে পর্যন্ত গেল, তারপর গাড়ি যাওয়ার উপায় ছিল, সেখানে দেখি একটা বেশ নদীর মতো একটা তৈরি হয়ে গেছে। তা যাব কি করে, ওরা হাতি নিয়ে এলো।
1: হ্যাঁ,
0: ওখানে হাতি পায়, হ্যাঁ, এটা আমার জীবনে একটা বড় অভিজ্ঞতা। ওরা হাতি হাতির পিঠে চাপিয়ে ওরা আমাকে নিয়ে গেল সেই ট্রাইবেল ভিলেজে। ওরা ওই ট্রাইবেল প্রজেক্টটা তৈরি করেছে, কারণ আপনি মানুষকে যদি যুক্ত না করেন, যারা বেনিফিশিয়ারি তারা যদি ঠিকমতো করে প্রজেক্টটা বুঝতে পারে, তাহলে আপনার কোনো কাজ কখনো সাকসেসফুল হবে না।
1: এবং তারা এই প্রজেক্টের সঙ্গে জুড়ে যাচ্ছে, জোড়ার পরে তাদের সার্বিক ইনকাম সেটা বাড়ছে, লোন তারা পরিশোধ করতে পারছে, এবং তারা তাদের ব্যবসাও বাড়াতে পারছে। এই যে একটা পুরো সিস্টেম,
0: দেখুন এই সিস্টেমটা শুধু তা নয়, সমগ্র দেশে ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ একটা আইকন হয়েছিল। এবং দিল্লিতে যত মিটিং হতো, আমাদের প্রায় প্রত্যেক বছর মিটিং হতো। আজকে যিনি রাষ্ট্রপতি, এটা অনেকেই হয়তো জানেন না, দ্রৌপদী মুর্মু, উনি যখন উড়িষ্যাতে বিজু জনতা দলে উনি সদস্য ছিলেন, উনিও ফিশারি মিনিস্টার ছিলেন। এবং অনেকে জানেন না, নটা স্টেটের জিওগ্রাফিক্যাল ফিচারটা একই রকম। যে নটা স্টেটকে বলা হয় মেরিটাইম স্টেট, তো আমাদের সমুদ্রের তটরেখা সব থেকে কম, 160 কিলোমিটার। আমাদের থেকে ভারতবর্ষের অন্য সমস্ত সমুদ্রবর্তী রাতের তটরেখাটা অনেক বেশি। কিন্তু আমাদের সমুদ্র থেকে যে মাছ মৎস্যজীবীরা ধরেন, এটা অনেকে জানেন না, হাইয়েস্ট প্রোডাক্টিভিটি পশ্চিমবাংলা। কেন, একটা বড় কারণ, আমরা কিছু আইন নিয়ে এসেছিলাম, যেমন ইলিশ মাছের সময় 500 গ্রামের নিচে ইলিশকেও ধরতে পারবে না, ধরলে ফাইন হবে,
1: এবং
0: খোকা ইলিশ, এবং সেটা স্ট্রিক্টলি ফলো করতাম, কারণ ইলিশ তো তখন মরে গেছে, তাকে তো আমি জলে ছাড়তে পারবো না। আর যাতে তারা না করে, সঙ্গে সঙ্গে তাদের ইলিশগুলো বাজেয়াপ্ত করতাম, বাজেয়াপ্ত করে অর্ফেন হাউসগুলোতে পাঠিয়ে দিতাম, যাতে এই বাচ্চাগুলো ওই ইলিশগুলো খেতে পারে, সেই অনাথাশ্রমে তাদের জন্য ইলিশ পাঠ। এই করে, এবং যতগুলো জায়গায় এইসব ইলিশ ধরা হতো, তাদের নিয়ে কমিটি সকলের সঙ্গে বসে আলোচনা করে তাদের একটা সেমিনার করতাম, তাদের বুঝাতাম যে আইনটা আপনাদের জন্য, আপনারা আজকে ছোট ছোট ইলিশ মাছ ধরবেন, পরে পাবেন না ইলিশ, আজকে বাজারে তো ইলিশ নেই,
1: ইকোসিস্টেমটা
0: নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই আইনটাকে আমরা খুব ভীষণভাবে বলবৎ করেছিলাম, এবং ফিশারম্যানরাও এটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। যেটা বলতে যাচ্ছিলাম, ওই যে প্রথমে শুরু দিয়ে, আমাদের এখানে কোনো ট্রলার যন্ত্রচালিত নৌকো ছিল না, সব ওই ছোটো ডিঙি নৌকোতে মাছ ধরত, অল্পটুকু এলাকার মধ্যে তারা যেতে পারতো, আর তারপর তারা ফিরে আসতে
1: পারতো,
0: আর যেতে পারতো না। ভারতবর্ষের সমস্ত রাজ্যে তখন এই মেকানাইজড বোট চালু হয়ে গেছে। আমি তখন ওই যন্ত্রচালিত নৌকো আমাদের এখানে যাতে চালু করতে পারি, তখন আমি ওই প্রথম ব্যাংকের দ্বারস্থ হলাম। কোনো ব্যাংক রাজি হলো না, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলে আমাদের কন্টাক্টে, আমি ওই এলাকার থেকে যেহেতু নির্বাচিত, বললাম, রিকোয়েস্ট করলাম যে আপনি দিন না কতটুকু টাকা, আমি দপ্তর থেকে আপনাকে শোধ করে দেবো যদি মৎস্যজীবীরা শোধ না করতে পারে। উনি রাজি হয়ে গেলেন। 21টা 2 সিলিন্ডার ইঞ্জিন, খুব বেশি দূর যেতে পারবে না, কিন্তু যন্ত্রচালিত নৌকো হবে, 21টা 2 সিলিন্ডার ইঞ্জিন, জলদাখুটি বলে একটা জায়গায় সে 21টা 2 সিলিন্ডার ইঞ্জিন চালু করলাম। উদ্বোধন করতে নিয়ে গেলাম জ্যোতি বসুকে, তো ওই মৎস্যজীবীদের দেখে উনি অভিভূত হয়ে গেলেন, বলে এত গরিব মানুষ, কোনো জামা গায়ে কোনো কাপড় নেই, ছোট্ট গামছা পরে এই পরে সব বসে আছে মৎস্যজীবী যারা মাছ ধরে, ওরা সত্যি দারিদ্র সীমার নিচে ওদের সমস্ত এই ছিল, এত গরিব ছিল ওরা। তো উনি দেখে তো খুব অভিভূত হয়ে গেলেন, বলে ঠিক আছে, আমাকে বললেন তুমি কী করতে চাও, আমি বললাম এদের সব যন্ত্রচালিত নৌকো দিতে চাই, টাকার দরকার, বাজেট তখন এত কম। তখন আমি ওই সেন্ট্রাল গভর্নমেন্টে দ্বারস্থ হলাম, NCDC ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন বলে সারা ভারতবর্ষের কোঅপারেটিভের একটা শীর্ষ সংস্থা আছে NCDC। আমি ওই কেন্দ্র মৎস্যমন্ত্রীর সঙ্গে কথা বলে উনি আমাকে NCDC-তে পাঠালেন। আমি NCDC অফিসে গেলাম, ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে কথা বললাম, বললেন 4 সিলিন্ডার ইঞ্জিন আপনাদের প্রথমে দেবো, কিন্তু তার একটা 40% সাবসিডি আছে, 60% লোন, এই লোনটা কিন্তু আপনাদের সময় মতো শোধ করতে হবে। আমি বললাম ঠিক আছে, শোধ করে দেবো। এবং প্রথমে 40টা যন্ত্রচালিত নৌকো দিয়ে আমি শুরু করলাম 4 সিলিন্ডার ইঞ্জিন দিয়ে, এবং এত অভূতপূর্বভাবে লোনটা শোধ থাকতো। তখন NCDC-র কাছে যত প্রজেক্ট যেত সমস্ত প্রজেক্ট ওরা স্যাংশন করে দিত। এখন গোটা পশ্চিমবাংলার সমুদ্রের প্রায় 5 থেকে 6 হাজার ওরা ট্রলার বলে, আমরা বলি মেকানাইজড বোট, এই 5 থেকে 6 হাজার মেকানাইজড বোট এখন গোটা পশ্চিমবাংলায় এই কাজ করছে। এগুলো নগর করবে কোথায়, মাছটা নামাবে কোথায়, সমুদ্রে তো মাছ নামাতে পারবে না, আর সমুদ্রে তো তেল নিতে পারবে না, জল নিতে পারবে না, তার জন্য দরকার সেইখান থেকে হারবার কনসেপ্ট। ওই যে শঙ্করপুর বললাম, ওখানে ফার্স্ট ফিশিং হারবারটা ওখানেই তৈরি করলাম 1987। সেভেনে জ্যোতি বসুকে দিয়ে ওই ফার্স্ট ফিশিং হারবার শঙ্করপুরটাকে উদ্বোধন করলাম। ও একটা জায়গায় তারা তেল পাচ্ছে, জল পাচ্ছে, বরফ পাচ্ছে, নোঙর করতে পারছে, মাছ নামাতে পারছে, এবং সেখানে সঙ্গে সঙ্গে বিক্রির ব্যবস্থাটাও বাজারটা তৈরি করে দিলাম যেখানে তাদের মাছটা বিক্রি হবে। সেখানে মৎস্যবন্দরটা তৈরি করলাম আমি ফ্রেজারগঞ্জে, থার্ড মৎস্যবন্দর তৈরি করলাম কাকদ্বীপে, ফোর্থ মৎস্যবন্দর তৈরি করলাম আমি ডায়মন্ড হারবার, আবার সিক্স তৈরি করলাম আবার শঙ্করপুরে, আর সেভেন মৎস্যবন্দর তৈরি করলাম পেটুয়াঘাট লাস্ট 2010 সালে, যেখান থেকে

0: আজকে $5,000 পালট করছে। এবং শুধু তাই নয়, এক একটা মৎস্যবন্দরে কাজ করে 15-20 হাজার মানুষ এক একটা মৎস্যবন্দরে কাজ করে। আর একটা একটা মৎস্যবন্দর তৈরি করতে আমার 3 কোটি থেকে ম্যাক্সিমাম যেটা তৈরি হয়েছিল ফেজার লাস্ট যেটা করলাম পেটুয়াঘাট, সেটাতে আমার 7 কোটি টাকা খরচ হয়েছিল। আর সেখানে কমপক্ষে কাজ করে 25,000 লোক। আমি তো বলি যে কোনো শিল্প কোনো জায়গা নেই যেখানে এত কম টাকায় এত মানুষের এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে। কারণ আমাদের মূল কথা কী করে আজকের মানুষের এমপ্লয়মেন্ট জেনারেশনটা কী করে করবো। অতএব পুঁজি আমাদের কম, বিশাল সংখ্যক মানুষ যাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, আর রিসোর্সও কম, অর্থাৎ কম রিসোর্স কম ক্যাপিটাল আর বিশাল সংখ্যক মানুষ যারা তার উপর নির্ভরশীল। এই 3টেকে আমি যুক্ত করে এমন পরিকল্পনা তৈরি করব যাতে সবটাকেই আমি বাড়তে পারি। এইভাবেই আমরা মৎস্য দপ্তরটা তৈরি করেছিলাম। আর যেটা বললেন সংরক্ষণ, আমরা এই ভারতবর্ষ নয় সারা বিশ্বে আমরা এই ফিশ প্রসেসিং সেন্টার যেটা করেছি ইএম বাইপাসের কাছে, ওয়ার্ল্ডের কোথাও নেই। দিস ইজ দ্য ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, নট ইন মাই কান্ট্রি, যেটা হচ্ছে একসঙ্গে 10 প্রসেসিং প্ল্যান্ট একটা আন্ডার ওয়ান আমব্রেলা, যেখানে প্রসেসিং প্ল্যান্ট আছে, যেখানে আইস প্ল্যান্ট আছে, যেখানে প্রিজার্ভেশন করার জায়গা আছে, সব কিছু আছে, এই 10টা এই নিয়ে। এবং এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এত হাইলি অ্যাপ্রিসিয়েট করেছিলেন এবং বিদেশ থেকেও তারা দেখতে এসেছিলেন যে একটা জায়গায় কী করে একটা গভর্নমেন্ট ইউনিটের মধ্যে 10টা প্রসেসিং প্ল্যান্ট কীভাবে কাজ করতে পারে। এবং আমি যখন এসেছিলাম তখন আমার বৈদেশিক মুদ্রা বোধহয় 1 কোটি টাকা ছিল না, বৈদেশিক মুদ্রা আনানো হতো আমাদের স্টেট থেকে, তা আমার থাকার প্রায় 1,000 কোটি টাকা পৌঁছে দিয়েছিলাম। এটা তার কারণ হচ্ছে আমাদের দেশের লোক চিংড়ি মাছ খেত, কিন্তু চিংড়ি মাছ চাষ করা যায়, চিংড়ি মাছ রপ্তানি করা যায় এটা কেউ জানতো না।
1: এবং এটার বিদেশে প্রচুর চাহিদা,
0: ডিমান্ড আছে, মানে আনলিমিটেড ডিমান্ড, তা এটা লোকে জানতো না। আমি বললাম এটা তোমরা শুধু এখানে আমাদের খাওয়ার জন্য মাছ চিংড়ি মাছ ধরছো, এটা একটা ব্যবসায়িক বিশাল দিক আছে উৎপাদনে। সেজন্য আমি FFDA যেমন করেছিলাম মিষ্টি জলে চাষিদের জন্য, সেরকম BFDA তৈরি করলাম, ব্যাকিশ ওয়াটার ফিশারিজ ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ এই নোনা জলে যারা মাছ চাষ করবে, চিংড়ি মাছ যারা উৎপাদন করবে, সেই মৎস্যচাষীরা এখানে তারা ট্রেনিং নেবে, তাদের জন্য ব্যাংকের লোনের ব্যবস্থা করে দেবো। এই করে BFDAটা তৈরি করেছিলাম, যে BFDA-র মাধ্যমে আজকে এই চিংড়ি মাছ উৎপাদন হচ্ছে ব্যাপকভাবে। এটা তো সব জায়গায় করা যাবে না, আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, যেগুলোতে নোনা জলের সোর্স আছে, এই 3টি জায়গায় ব্যাপকভাবে আজকে এই চিংড়ি মাছের চাষ হচ্ছে।
1: সুতরাং বিনফিশের মতন একটা আইডিয়া যেটা বাংলা ভারত কখনো দেখেনি সেটা এলো, ট্রলার এলো, এবং সবচেয়ে বড় কথা এই যে ফ্রেজারগঞ্জ বা কাকদ্বীপ শঙ্করপুর এদেরকে কেন্দ্র করে যে অর্থকরী একটা ভাবনা সেই দিকটাই বদলে গেল পশ্চিমবঙ্গের। এইগুলোর সঙ্গে আপনি বারে বারেই আমরা দেখছি যে মাছ তার সঙ্গে অর্থ এবং তার সঙ্গে বিজ্ঞানকে মিলিয়ে দিচ্ছেন। এই জায়গাতেই পশ্চিমবঙ্গ কিন্তু প্রথম পেল মৎস্য বিশ্ববিদ্যালয়ও বটে, মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বা ফিশারিজ ইউনিভার্সিটি, সেটার ভাবনা এবং সেটার তৈরি।
0: দেখুন ফিশারিজ সায়েন্স অনেকে সেটা জানতো না, কিন্তু আমাদের এই বিভিন্ন কর্মকাণ্ডের ফলে আমাদের এত অভিজ্ঞ মানুষদের দরকার, তাহলে কোথায় পাবো? এটা তো আর কোনো কারখানায় তৈরি করতে পারবো না। আর এটা আমাদের যারা হায়ার এডুকেশনের জন্য যেত বিজ্ঞানে সায়েন্সের ফিশারি সায়েন্সের জন্য, তাদেরকে বোম্বে শিপে পাঠাতে হতো। আর আমাদের এখানে একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি তো কল্যাণীতে, তাতে একটা পার্ট ছিল ফিশারি, তারা ওখানে আমাদের সমস্ত অফিসাররা ট্রেনিং নিতে যেতেন। আমি চিন্তা করলাম আমরা এখানে একটা ফিশারি সায়েন্স ইউনিভার্সিটি তো করতে পারি। ম্যাঙ্গালোরে একটা ছিল এই ফিশারি সায়েন্স ইউনিভার্সিটি, যেখান থেকে এই ফিশারি পড়তো। তা আমি তখন ওই ফিশারি এবং অ্যানিমেল হাজবেন্ড্রি এই দুটো কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল,
1: বিধানচন্দ্র
0: কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। তা আমাদের তখন মেহবুব জাহিদি অ্যানিমেল হাজবেন্ড্রি মিনিস্টার ছিলেন, আমি ওর সঙ্গে কথা বললাম যে জাহিদি সাহেব আপনার সাবজেক্টটাও তো ওই কল্যাণী বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর একটা পার্ট হিসাবে, আমরা যদি সম্পূর্ণ এটাকে একটা ইউনিভার্সিটি তৈরি করতে পারি, তাহলে আমাদের ছেলেমেয়েরা তারা প্রপার ট্রেনিং পাবে, প্রপার শিক্ষা পাবে, এবং তাদেরকে আমরা আমাদের দপ্তরের সঙ্গে যুক্ত করতে পারবো। কারণ আমাদের APO ফিশারি এক্সটেনশন অফিসার ওখান থেকে ফিশারি সায়েন্টিস্টদের ওখান থেকে তুলতে হয়। তো এইটা চিন্তা করে আমরা একটা ইউনিভার্সিটি তৈরি করলাম, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ফিশারি সায়েন্স। এবং আমি তার একটা আলাদা ফ্যাকাল্টি তৈরি করলাম এবং সেই ফ্যাকাল্টি বিল্ডিংটা করলাম আমি চকগড়িয়াতে, যেখানে আমার এই প্রসেসিং, ওটা হচ্ছে একটা ফিশারি জোন হয়ে গেছে, ওখানেই 10টা প্রসেসিং প্ল্যান্টের ইউনিট ওই চকগড়িয়াতে আছে, আর চকগড়িয়াতেই আমার ফিশারি ফ্যাকাল্টিটা আছে, যেখান থেকে BFSC MFSC এমনকি ডক্টরেট পর্যন্ত পাবে, যেখান থেকে ছেলেরা পড়ে বেরোতে পারবে, তারা ফিশারি অফিসার হতে পারবে, প্লাস বহু জায়গায় তারা ইউনিভার্সিটিতে তারা টিচার হিসেবে কাজ করতে পারবে বা কলেজের টিচার হিসেবে কাজ করতে পারবে। ওই জন্য আমরা একটা আলাদা ফিশারি ফ্যাকাল্টি আমি তৈরি করলাম চকগড়িয়াতে, ওখানে এভাবে তৈরি করলাম। পাশ করে ছেলেরা যদি বেকার হয়ে বসে থাকে,

0: পরবর্তীকালে তাদের এই পড়ার উৎসাহটা চলে যাবে। সেই জন্য আমাদের যে এফিও, যতগুলো এফিওর সিট ওখানে আছে, যা প্রত্যেক বছর কতগুলো এফিও পাস করবে, তাদের জন্য সেই মতো করে আমার দপ্তরে
1: ফিশারি
0: এক্সটেনশন অফিসার, সেই মতো করে আমাদের যে এফিও স্ট্রেংথ আছে, কিছু স্ট্রেংথ বাড়ালাম, ফিনান্স ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে যাতে সব ব্লকে একজন করে এফিও দিতে পারি, আর প্রত্যেক বছর কত এফিও রিটায়ার করছে সেই মতো সেই আসন রাখলাম আমি ওখানে ফিশারি সায়েন্সে। অর্থাৎ ব্যাচেলার অফ ফিশারি সায়েন্স যারা পাস করবে, পাস করেই তারা যেন এফিওতে চাকরিটা পেতে পারে। এবং এইভাবেই এখন আমাদের রাজ্যে এফিও যারা সিলেক্টেড হয় তারা সবাই ওই বিএফএসসি পাস করে তারা এখানে আছে, আর এমএফএসসি পাস করে ফিরে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হচ্ছে বা ডেপুটি ডাইরেক্টর হচ্ছে, তারা এইভাবে তারা চলে যায়। আর ওই অনেক কলেজ খুলে দিয়েছিল তারা ইন্ডাস্ট্রিয়াল ফিশারি সায়েন্স, এবং সেটাও আমার একটা খুব হেডেক হয়ে গেছিলো। এই ইন্ডাস্ট্রিয়াল ফিশারি সায়েন্স যারা পড়ে আসছে তারা বলে, স্যার আমরা তো পড়ে আসছি, আমরা কোথায় চাকরি পাবো? আমরা বলি, দেখো এটা তো আমি পরামর্শ দিইনি, কলেজে কলেজে ইন্ডাস্ট্রিয়াল ফিশারি সায়েন্স হোক, তবে দেখি কী করা যায়। ওদের জন্য একটা পোস্ট তৈরি করলাম এফএফএ, অর্থাৎ ব্লকে ব্লকে যে এফিও আছে তাদের একজন অ্যাসিস্ট্যান্ট দরকার, ওই জন্য এফএফএ পোস্ট একটা তৈরি করলাম। এফএফএ পোস্ট তৈরি করে যারা ওই কলেজে যারা ফিশারিটা পড়ে আসছে তাদের এই এফএফএতে যাতে তাদেরকে আমি অ্যাডজাস্ট করতে পারি। যেটা বললেন যে ফিশারম্যানদের দুর্ঘটনা, 1979 সালে আমার মনের মধ্যে ছিল যখন আমি এমএলএ, ওই মারা গেল মৎস্যজীবীরা, যখন আমি মন্ত্রী হলাম তখন প্রথমেই আমি ভাবলাম সমুদ্রে যারা মাছ ধরতে যায় তাদের লাইফ তো আনসার্টেন, যে কোনো সময় তারা সমুদ্রে মারা যেত, কিন্তু তাদের পরিবারের কী হবে। তখন আমি অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স স্কিম বলে একটা নাম তৈরি করলাম এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে যুক্ত করলাম। আমি এখানে যে চারটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের সবাইকে মিটিংয়ে ডাকলাম, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি তারা রাজি হয়ে গেলে। তাই বললাম, দেখুন টাকা আমার নেই, আমি পশ্চিমবাংলায় কোন মৎস্যজীবী মারা যাবে আমি তো বুঝতে পারবো না, আর একসঙ্গে এত মৎস্যজীবীর নাম দিয়ে আমি ইন্স্যুরেন্স করতে পারবো না। আমি একটা সংখ্যা আপনাদের বলে দিচ্ছি, এই সংখ্যার মৎস্যজীবীদের ইন্স্যুরেন্স হবে, নাম তাদের দেবো না।
1: আচ্ছা,
0: আর যখন মারা যাবে তখন তাদের নামটা দেবো, তাদের আপনাদের টাকা দিতে
1: হবে, মানে শুধু নাম্বারটা কভারেজ,
0: নাম্বারটা কভারেজ আসবে। আর ওই 3 মাস সময় দেবো, 3 মাসের মধ্যে তাদের যাতে টাকাটা তারা পায়। আর প্রিমিয়াম যেটা হবে আমি প্রিমিয়াম আপনাদের দেবো, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বললাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রাজি হলো। এইটার জন্যই সেন্ট্রাল গভর্নমেন্ট ওই প্রথম ভারতবর্ষের মধ্যে আমরা এই স্কিমটা আমাদের রাজ্যে চালু করলাম,
1: মৎস্য বিমা যোজনা।
0: আর কোথাও ছিল না ফিশারম্যান অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিম। এবং এইটার জন্য আমাকে 1984 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে ফিশারম্যান ফ্রেন্ড অ্যাওয়ার্ডটা দিল, যেহেতু এটা আমাদের রাজ্যেই প্রথম আমরা তৈরি করেছিলাম। এবং তার সঙ্গে আরেকটা বলি, আমাদের দপ্তরের আরেকটা কৃতিত্ব, আজকে দেখছেন গরিব মানুষের জন্য অনেক বাড়িতে আবাস যোজনা তৈরি হচ্ছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে, এই আবাস যোজনা সস্তা কিন্তু পশ্চিমবাংলা ফিশারি ডিপার্টমেন্ট। 1984 আমরা প্রথম এই আবাস যোজনা তৈরি করি গরিব মৎস্যজীবীদের জন্য, এবং টাকার পরিমাণ খুবই কম ছিল, এবং বাড়িটা স্কিম দিলাম আমার বাড়ি স্কিম, এবং বাড়িটার অর্পণপত্র মহিলাদের নামে দিতাম। গরিব বাড়ির মৎস্যজীবীদের তাদের সব মেয়েদের তাড়িয়ে দিত, স্ত্রীদের তাড়িয়ে দিত, কোথায় যাবে তারা, ওই জন্য তাদের স্ত্রীদের নামে যদি বাড়িটা থাকে অন্তত তার নিশ্চিত থাকবে, ওই জন্য বাড়িটা তৈরি করে অর্পণপত্রটা আমি ওদের স্ত্রীদের নামে দিতাম, তাদের সাথে অর্পণপত্র তুলে দিতাম। এইভাবে পশ্চিমবঙ্গের প্রায় 42,000 মৎস্যজীবীদের জন্য বাড়ি তৈরি করেছিলাম। এই প্রকল্পটাও প্রথম ভারতবর্ষের মধ্যে আমাদের এই প্রকল্প। আর রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হলেন তখন উনি একটা চিঠি লিখলেন, অর্ডার বের করলেন যে কোনো দপ্তর আলাদা করে কোনো বাড়ি তৈরি করতে পারবে না, বাড়িটা তৈরি হবে সবই পঞ্চায়েতের মাধ্যমে, এবং নাম দিলেন ইন্দিরা গৃহ বিকাশ যোজনা। তা আমাদের মৎস্যজীবীদের বাড়ি বন্ধ হয়ে গেল, আমি চিঠি লিখলাম যে এটা আমরা প্রথম, উই আর দ্য পায়োনিয়ার অব দিস প্রজেক্ট, আমরা 1984 এই প্রজেক্টটা প্রথম শুরু করেছিলাম, আপনি অন্তত মৎস্য দপ্তরের জন্য এটা এক্সাম্পল করুন। করলেন উনি যে পশ্চিমবাংলায় মৎস্য দপ্তর কেবল আলাদাভাবে বাড়ি তৈরি করতে পারবে, আর অন্য সমস্ত বাড়ি পঞ্চায়েতের মাধ্যমে তৈরি হবে। আর সেই জন্য মৎস্য দপ্তরের যে আমার বাড়ি প্রকল্প তৈরি হতো সেটা কেবল মৎস্য দপ্তরের মাধ্যমেই তৈরি হতো।
1: বাহ, সুতরাং এই যে দীর্ঘ আপনার মৎস্য মন্ত্রী হিসেবে কাজের সময় 30 বছর, নেহাত কম সময় নয় এটাও যেমন ঠিক, আপনি যে যে কাজ করেছেন তার খতিয়ানটাও নেহাত কম নয়, এবং এই জন্যই হয়তো বাংলার মানুষের মনে আজীবন রয়ে যাবেন আপনি প্রাক্তন মৎস্যমন্ত্রী হিসেবে। আমরা এতক্ষণ কথা বললাম আপনার সঙ্গে, এবং তার সঙ্গে শুধুমাত্র মৎস্যমন্ত্রী হিসেবে বলবো না, একজন ভিশনার হিসেবে, যে দূরদর্শিতা ঠিক কোথায় থাকলে কত কিছু করে ফেলা যায় মানুষের জন্য, এভাবেই কাজ করে যান আপনি। আপনার সুস্থতা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, খুব ভালো থাকবেন স্যার।
0: অশেষ অশেষ ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমাকে ডেকে পাঠিয়েছেন আজকের এই আলোচনার জন্য।
1: নমস্কার।
0: নমস্কার।
1: এতক্ষণ আমরা কথা বললাম পশ্চিমবঙ্গের প্রাক্তন মৎস্যমন্ত্রী এবং প্রাক্তন রাজ্যসভা সদস্য কিরণময় নন্দের সঙ্গে। তার ঘটনা বহুল এই যে দীর্ঘ কর্মজীবন, যার একটা বড় অংশের সঙ্গে জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ।

0: মৎস্য দপ্তর এবং কত না মাছ চাষিরা। আমাদের যারা শুনছেন এই মুহূর্তে অনুষ্ঠান, তারা অনেকেই জানেন যে কিভাবে তারা লাভবান হয়েছেন, দিশা পেয়েছেন কাজের। শুনলাম অনেকটাই, জানলাম অনেকটাই, আর এভাবেই তো মাঝে মাঝে ফেলে আসা সময়টাকে একটু নেড়ে চেড়ে দেখতে হয়, কারণ তবেই কিন্তু আমরা ভবিষ্যতের ভিতকে গড়তে পারবো।
1: এখন শুনবেন বিকশিত ভারত ও সমৃদ্ধ কৃষকের লক্ষ্যে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প। নিবেদন করছেন সুব্রত চক্রবর্তী।
2: আজকের আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, কৃষি নির্ভর ভারতবর্ষে, যেখানে প্রায় 70% মানুষ এখনো পর্যন্ত কৃষির উপর নির্ভরশীল, সেই কৃষকদের স্বার্থে ভারত সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, যেগুলো হয়তো গ্রাম বাংলার প্রান্তিক এলাকার যে সমস্ত মানুষজন, বিশেষ করে আমি কৃষক বন্ধুদের কথা বলছি, যারা থাকেন তারা এখনো পর্যন্ত জানেন না কি কি প্রকল্প রয়েছে, তার কিভাবে সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন, আর সেই প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাদের কি কি গুরুত্বপূর্ণ দিকগুলি নজর রাখতে হবে বা আপনাদের সেই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। আর সে ব্যাপারে বিস্তারিত জানাতে আজকের আমরা এসেছি শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে, যিনি এখানকার বরিষ্ঠ বিজ্ঞানী এবং বিভাগীয় প্রধান রয়েছেন ডক্টর চন্দন কুমার মণ্ডল। তার মুখ থেকে শুনবো ভারত সরকারের কৃষি সংক্রান্ত বা কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের কি কি প্রকল্প রয়েছে আর তার সুবিধা বা বিস্তারিত সব ব্যাপারে। আমি শুরুতে ডক্টর মণ্ডল আপনাকে স্বাগত জানাই, নমস্কার।
3: নমস্কার।
2: যে কথা বলছি আমরা, যে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন যে সমস্ত কৃষকদের স্বার্থে বিভিন্ন প্রকল্প যেগুলো রয়েছে, সেগুলো যদি একটু স্টেপ বাই স্টেপ আপনি একটু বলেন আমাদের।
3: ভারত সরকারের প্রথমেই আসি গঠনগত ব্যাপারে। গঠনগত ব্যাপার যদি বলা হয়, কৃষি একটা কেন্দ্রীয় সরকারের আয়ত্তাধীন নয়, এটাকে বলা হয় স্টেট সাবজেক্ট আমাদের সংবিধান অনুযায়ী। অর্থাৎ কৃষি বিষয়টা রাজ্য সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সর্বোপরি। সেই জন্য কেন্দ্রীয় সরকারের যতগুলো প্রকল্প রয়েছে কৃষি সংক্রান্ত, সমস্ত প্রকল্পগুলোই রাজ্য সরকারের কৃষি দপ্তরের মাধ্যমে আমাদের এখানে ইমপ্লিমেন্ট হয়।
2: আচ্ছা,
3: তো আমরা এই প্রকল্পে যেগুলো বহু পুরনো এবং এখনো অবধি আমরা পেয়ে চলেছি যার সরাসরি সুবিধা, সেইগুলো নিয়ে আগে আলোচনা করি, তারপরে আমরা আমাদের নতুন যে সমস্ত কৃষি প্রকল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব।
2: বেশ,
3: তো প্রথমেই যদি আমরা বলি, যেটা একটা বেশ পুরনো, সেটা হলো যে ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন। তো এই ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন, সেটা এখন নাম বদলে হয়েছে FNS কৃষি উন্নতি যোজনা, ফুড অ্যান্ড নিউট্রিশনাল সিকিউরিটি। অর্থাৎ আগে ছিল ফুড সিকিউরিটি মিশন, এখন হয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশনাল সিকিউরিটি, ফুড সিকিউরিটি এবং নিউট্রিশনাল সিকিউরিটি কৃষি উন্নতি যোজনা। তো এই যোজনার অধীনে আমরা মূলত তিনটে জিনিস পাচ্ছি। একটা হলো শস্য, দানা শস্য, যেমন ধান গম এই সমস্তগুলো, তার উন্নতির জন্য প্রকল্প। একটা হলো ডাল শস্যের উন্নতির জন্য প্রকল্প, আর একটা হলো কমার্শিয়াল ক্রপস। এই কমার্শিয়াল ক্রপস মানে হলো তুলো, পাট এবং অন্যান্য আঁশ জাতীয় ফসল, সেইগুলো। তো এই প্রসঙ্গ এইগুলোতে আমরা অনেকগুলো বিষয় পাই, সেটা হলো যে সরাসরি কেন্দ্রীয় অনুদান রাজ্য সরকারের মাধ্যমে চাষিদের মাঠে পৌঁছায়, যে আরো বেশি নতুন নতুন ভ্যারাইটির এরিয়া এক্সপেনশন, তারপরে তার প্রসেসিং কি করে করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে FNS কৃষি উন্নতি যোজনা কাজ করে। আমরা যেমন আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে FNS কৃষি উন্নতি যোজনাতে তুলো চাষের প্রমোশন করি, আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে প্রায় 1000 হেক্টর জমিতে তুলো চাষ করাচ্ছি। এটা সরাসরি রাজ্য সরকারের কাছ থেকে আমরা এই ফান্ডিংটা পাই, রাজ্য সরকার আবার কেন্দ্রীয় সরকারের থেকে এই ফান্ডিংটা 60-40 হিসেবে পেয়ে থাকে। তো এইরকম ভাবে কিন্তু এই প্রকল্পগুলো চলছে। NFSM যখন ছিল তখনও একইভাবেই চলত, শুধু নাম বদলে যাচ্ছে এবং তার সাথে সাথে এর ইমপ্লিমেন্টেশন ক্রাইটেরিয়া গুলো কিছু কথা আছে। নেক্সট যদি আমরা প্রকল্পটাই আসি, সেটা হলো এই NFSM এরই একটা পার্ট, NFSM OS যেটা ছিল অয়েল সিড বলে, এই অয়েল সিডটাকে এখন চেঞ্জ হয়ে গেছে NMEO, ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল। এই ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল

0: এটা মূল উদ্দেশ্যই হলো যে অয়েল সিড বা তৈলবীজ সেটার কি করে প্রমোশন বাড়ানো যায়, সেটার কি করে উন্নতি করা যায় সেটা। এবং এই ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল এটার মূল উদ্দেশ্যই হলো ভারতবর্ষকে তৈলবীজে স্বয়ং সম্পূর্ণ হতে পারে করতে হবে। তো আমরা এখনো অবধি মাত্র আমাদের যা রিকোয়ারমেন্ট, আমাদের ভারতবর্ষের যা প্রয়োজন, তার মাত্র 25% তেল উৎপাদন করি, আর বাকি 75% তেল আমরা বিদেশ থেকে আমদানি করি। বিদেশ থেকে আমদানির মধ্যে রয়েছে বিপুল পরিমাণ পাম অয়েল, যেটা মূলত ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে আসে। এছাড়া সূর্যমুখীর তেল, যেটা ইউক্রেন যুদ্ধের আগে ইউক্রেন থেকে আসতো, ইউক্রেন রাশিয়া এই সমস্ত জায়গা থেকে। আর আছে সয়াবিন তেল। এবছরেও ভারত সরকারের মানে কিছু উদ্যোগ চলছে যে আর্জেন্টিনা ব্রাজিল এই সমস্ত জায়গা থেকে কিন্তু এই তেল আমদানি চলছে। আর আমাদের দেশের যে প্রোডাকশন তার মধ্যে মূলত রয়েছে সর্ষের তেল, যেটা আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে চাষ হয়। এছাড়া সয়াবিন তেল, বাদাম তেল, এই সমস্ত তেলগুলো আমাদের দেশীয় তেল। সূর্যমুখী তেলও হয় খুবই কম পরিমাণে। আর রয়েছে তিলের তেল। তো এই যে আমাদের ঘরোয়া চাষ যেগুলো সর্ষে, সূর্যমুখী, তিল, তারপরে বাদাম, সয়াবিন, এইগুলোকে আরো কি করে প্রমোশন করা যায়, তার জন্য এই এনএমইও ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল এরা কাজ করছে। এক্ষেত্রেও চাষিদেরকে নতুন নতুন ভ্যারাইটি সেগুলোর প্রমোশনের জন্য আর্থিক সহায়তা প্রদান, তার প্রসেসিং এর জন্য বড় বড় কোম্পানিকে সহায়তা প্রদান, এরকম অনেকগুলো আছে। আর একটা বড় কাজ চলছে এনএমইওর আন্ডারে, সেটা হলো অয়েল পাম্প মিশন। এই অয়েল পাম্প অর্থাৎ যেটা আমরা মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে আমদানি করি পাম অয়েল, সেই অয়েল পামের প্রমোশনের জন্য কিন্তু বিরাট ভাবে কাজ চলছে। অন্ধ্রপ্রদেশে বিপুল পরিমাণ অয়েল পামের বাগান রয়েছে। তার সাথে সাথে আমাদের এখন নর্থ ইস্টের যে স্টেটগুলো রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু অয়েল পাম্প প্রসারের জন্য কাজ চলছে। দক্ষিণ বা আমাদের পশ্চিমবঙ্গের ভিতরেও কিছু কিছু উত্তরবঙ্গের জেলাগুলোতে অয়েল পাম্পের সম্ভাবনা রয়েছে, সেগুলোকেও খতিয়ে দেখা হচ্ছে। গুজরাটের কিছু কিছু জায়গাতে অয়েল পাম্পের সম্ভাবনা রয়েছে, সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে এবং সেগুলো নিয়েও কাজ চলছে। এটা হলো এই ন্যাশনাল মিশন অন এডিবল অয়েলের আন্ডারেই চলে আসছে। তো এইটা আমি বললাম এনএফএসএম যেটা ছিল সেটা দুটো পাস। নেক্সট যেটা সবচাইতে বড় প্রজেক্ট ভারত সরকারের রয়েছে সেটা হলো যে আরকেপিওয়াই, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা। এটা অনেক পুরনো, এটা প্রায় এখন 18-19 বছর ধরে এই প্রকল্পটা চলছে। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার মূল উদ্দেশ্য হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অর্থাৎ কৃষি পরিকাঠামো তৈরি। কোনো বড় সংস্থা রয়েছে, সেটা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র হতে পারে, রাজ্য সরকারের কোনো কৃষি দপ্তরের অধীন কিছু সংস্থা হতে পারে, কৃষি বিশ্ববিদ্যালয় হতে পারে, তাদেরকে সহায়তা প্রদান করা হয় মূলত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। কোনো বড় একটা গোডাউন তৈরি করা হলো, বীজের গোডাউন হলো, ফসল মাড়াইয়ের গোডাউন তৈরি করা হলো, কিংবা পলি হাউস, শেড হাউস, নেট হাউস, এই সমস্তগুলো হলো, কোনো ফার্মের প্রাচীর তৈরি হলো, কিংবা কোনো ফার্মের রোড তৈরি করা হলো, কোনো কৃষি যন্ত্রপাতি কেনা হচ্ছে, এই সমস্তগুলো আরকেপিওর আন্ডারে চলে আসে।
1: আচ্ছা, এগুলো কি ধরুন যে সমস্ত অর্গানাইজেশন যারা রয়েছে, বড় অর্গানাইজার টিভিকে হোক বা যাই, যে সমস্ত কৃষি বিষয়ক প্রতিষ্ঠান যারা রয়েছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এই প্রকল্প?
0: ভালো প্রশ্নটা করেছেন, মানে একদম সঠিক জায়গাতে প্রশ্নটা করলেন। যে শুধুমাত্র কি আমরা এই কৃষি মানে সরকারি সাহায্যপ্রাপ্ত যে কৃষি সংগঠনগুলো আছে তারাই কি পাবে, তা নয়। সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত কৃষি দপ্তরের অংশগুলো রয়েছে তারা যেমন আরকেভিওআই থেকে ফেসিলিটি পাবে, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি নিয়ন্ত্রণাধীন কিংবা সমষ্টি নিয়ন্ত্রণাধীন যারা থাকে, এফপিও যারা রয়েছে, এফপিসি যারা রয়েছে তারাও পাবে, তারপরে এসকেভিএস যারা রয়েছে তারাও পাবে। কিন্তু সেক্ষেত্রে 50% সাবসিডি, 75% সাবসিডি, এই রকমের ব্যাপার রয়েছে। অর্থাৎ কোনো একটা সংস্থা, মানে যেগুলোকে বলা হয় অসরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, এইগুলো যারা রয়েছে তারা যদি কোনো প্রকল্পের জন্য আবেদন করে তাহলে তারা হয়তো একটা কোল্ড স্টোরেজ চাইছে, তো সেক্ষেত্রে তারা আরকেভিআই থেকে ফান্ড নিতে পারে, 50% সাবসিডি তারা পাবে, বাকি 50% সাবসিডি তা মানে 50% তাদেরকে আইদার ব্যাংক লোন করতে হবে কিংবা তাদেরকে নিজস্ব সংস্থার যে পুঁজি রয়েছে সেইখান থেকে তাদেরকে ব্যবহার করতে হবে। তো এই প্রকল্পের সঙ্গে আপনার প্রসঙ্গক্রমেই আমি বলি, আর একটা নতুন প্রকল্প কিন্তু এসছে, সেটা হলো যে এআইএফ, মানে কৃষি পরিকাঠামো তহবিল বা এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। এটা কিন্তু আরকেভিওআই এর আগে আরকেভিওআই থেকেই দেওয়া হতো, এখন এটা এআইএফ বলে আলাদা একটা ফান্ডিং এসছে। এটাতে মূলত

0: ফুড প্রসেসিং রিলেটেড কিংবা পোস্ট হারভেস্ট হ্যান্ডলিং রিলেটেড যে পার্টগুলো সেইগুলোকে কভার করা হচ্ছে। তো ফুড প্রসেসিং রিলেটেড বলতে কিরকম বোঝাচ্ছে, যে আমরা একটা বড় প্রসেসিং প্ল্যান্ট করবো, সিড প্রসেসিং হতে পারে, ফুড প্রসেসিং হতে পারে ইত্যাদি, কোনো একটা বড় পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টের জন্য শর্টিং হাউস, প্যাক হাউস, এই জাতীয় জিনিস করবো, কুল চেন তৈরি করা হবে, যে ফার্ম থেকে একদম এয়ারপোর্ট অব্দি ঠান্ডা হিমায়িত গাড়িতে করে আমরা ফসলটাকে পৌঁছে দেবো, এই জাতীয় জিনিসগুলোর জন্য এআইএফ বলে এগ্রি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড একটা এসছে, এবং এক্ষেত্রে 50% সাবসিডি আমরা যে কোনো বেসরকারি সংস্থাকে এই কারণ থেকে দেওয়া হচ্ছে। এই কথা আমরা বললাম মূলত পুরোনো দিনের যে প্রকল্পগুলো ছিল সেগুলো।
1: আচ্ছা, এই যে পুরোনো দিনের প্রকল্পগুলো বললেন, এগুলো তো এখনো বর্তমান?
0: এগুলো এখনো বর্তমান এবং এখনো সমানভাবেই চলছে।
1: আচ্ছা,
0: এছাড়া আমাদের যেটা কৃষি দপ্তরের আর একটা পুরোনো প্রকল্প বলবো না, এটা একটা বিগ ইনিশিয়েটিভ ছিল, সেটা হলো যে আত্মা প্রকল্প, এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি। এটা তৈরি হয়েছিল কৃষি দপ্তরের যে বিভিন্ন আলাদা আলাদা ইয়েগুলো রয়েছে, আলাদা আলাদা দপ্তরগুলো রয়েছে, সেই দপ্তরগুলোর মধ্যে যোগ সাধন করা, যেমন এগ্রিকালচার রয়েছে, অ্যানিমাল হাজবেন্ডারি রয়েছে, ফিশারি রয়েছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, তারপরে পোস্ট হারভেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, কৃষি বিপণন রয়েছে, সেরিকালচার রয়েছে, যেখানে যেমন রয়েছে, তো এই সমস্ত দপ্তরগুলোকে একটা জায়গাতে এনে তাদেরকে যৌথভাবে যদি কাজ করার সুযোগ দেওয়া হয়, তার উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল আত্মা, এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি। এই আত্মার অনেকগুলো স্কিম বিভিন্নভাবে রূপায়িত হয় এবং কৃষি দপ্তরই এগুলোকে মূলত পরিচালনা করে, রাজ্য সরকারের যে কৃষি দপ্তর তারাই মূলত পরিচালনা করে, কিন্তু আত্মাতে সবাই যোগ দেন। তো এখান থেকেও চাষিরা কিন্তু অনেক বেনিফিট পায় এবং এই বেনিফিটগুলো নিতে গেলে ক্ষুদ্র কৃষকরা তারাও কিন্তু সরাসরি কৃষি দপ্তরের যে আধিকারিক রয়েছেন, ব্লক লেভেল যে আধিকারিক তাদের সাথে যোগাযোগ হবে, এডিও অফিস বলতে পারেন, বিএলডিও যারা, ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিস বলতে পারেন, তাদের কাছে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো এখান থেকে কিন্তু তারা সরাসরি আত্মা প্রকল্পের যে সুবিধাগুলো সেগুলো পাবে। তো আমরা যখন ব্লকের মধ্যে ঢুকলাম, আমি ব্লকের আর একটা বড় স্কিম বলি, আরো দুটো স্কিম বলি যেগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্য সরকারের মাধ্যমে ইমপ্লিমেন্ট হচ্ছে। তার একটা হলো আমরা ফসল সুরক্ষার জন্য যে বীমা রয়েছে।
1: আচ্ছা আচ্ছা, ফসল সুরক্ষা বীমা যোজনা,
0: সুরক্ষা বীমা যোজনা, অর্থাৎ আমরা বলতে পারি এটাকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। সেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাটার নাম আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক জায়গাতে কিছু কিছু চেঞ্জ হচ্ছে, যে মূলত ফসল বীমা যোজনা আমরা এটাকেই নিয়ে ধরে চলবো। সেই ফসল বীমা যোজনাতে যে কোনো ফসল বপনের আগে, এখন যেমন রবি সিজনের ক্ষেত্রে আপনারা এডিও অফিসে বা বিএলডিও অফিসে যদি যান, এখন আমরা এই অক্টোবর মাসে আমরা আজকে সম্প্রচার যদি করি, তাহলে আমরা বলবো যে রবি ফসল যেগুলো রয়েছে সেই রবি ফসলের জন্য আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট দপ্তরে জমা দেবেন, তাহলে তারা আপনার সেই ফসলটাকে বীমাকৃত করে দেবে। এই বীমার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট দিচ্ছে, প্রিমিয়ামটা পশ্চিমবঙ্গ সরকারই ভরে দিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে কোনো বীমার পয়সা কৃষককে দিতে হবে না।
1: আচ্ছা, আমি একটু একটু বোঝার চেষ্টা করি, যে ধরুন আমাদের কৃষক বন্ধুরা এই রবি মৌসুমের কথা যদি বলি, এই যে রবি মৌসুমে যে সমস্ত সবজি চাষ করছেন বা ডাল শস্য যেগুলো চাষ করেছে, সেটা কি চাষের পূর্বে আমার যে বিএলডি অফিস রয়েছে বা এডিও অফিস, সেখানে গিয়ে তাদেরকে বীমাকৃত করাতে হবে? আচ্ছা, করার ফলে তারা ফেসিলিটি কি পাবে?
0: হ্যাঁ, এখানে দু তিনটে বিষয় আছে। যদি কৃষি ফসল হয় তাহলে এডিও অফিসে বীমা হবে, যদি গোসম্পদ হয় তাহলে সেটা বিএলডি অফিসে বীমা হবে, দুই ক্ষেত্রে বীমা আছে। গোসম্পদের বীমার ক্ষেত্রে কিন্তু কৃষককে খরচ করতে হবে, অর্থাৎ তার একটা গরু রয়েছে, সেই গরুটা সে যদি বলে ভ্যালুয়েশন আমার 20,000 টাকা, তাহলে 20,000 টাকা 2%, 4,000 টাকা তাকে প্রিমিয়াম দিতে হবে।
1: সেটা কি মাসে না বছরে?
0: বছরে।
1: আচ্ছা,
0: আবার যদি কারোর হয় যে আমার ছাগল রয়েছে, ছাগলটাকে আমি বীমা করবো, সেক্ষেত্রেও বীমা করাতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ফ্রি অফ কস্ট বীমাও আছে, যেমন ছাগল ভেড়া এদের ক্ষেত্রে ফ্রি অফ কস্ট
1: বীমা। গো সম্পদ বীমাকরণের কথা বলছি বা এটা একটা প্রকল্প রয়েছে, কিন্তু অধিকাংশ গ্রাম বাংলা যে সমস্ত ক্রান্তি কৃষক বন্ধু বা গোপালক যারা রয়েছে, তারা তো মনে হয় না এরকম করান খুব।
0: আমরা তো সেই জন্যই প্রচার গুলো করছি
1: একদম, যাতে তারা আমাদের কৃষক বন্ধু যারা রয়েছেন তারা যাতে সচেতন হন এই সমস্ত প্রকল্প গুলো সম্পর্কে, এবং আপনারা যারা স্থানীয় এডিএ বা বিএলডিও যে সমস্ত অফিস রয়েছে
0: সেখানে গেলে এগুলো জানা যাবে।
1: আচ্ছা, এবার বলুন ডক্টর মন্ডল, যে

0: এই যে বীমাকরণ করবেন আমাদের একজন, এই বীমাকরণ করার ফলে সেই সমস্ত প্রাণী পালক বন্ধুরা কি উপকৃত হবে?
1: গরুটা ধরুন হঠাৎ করে মারা গেল, এবার গরুটা যদি বিমাকৃত করা থাকে, একটা গরুর দাম তো আজকালকার দিনে 30-40 হাজার টাকা কম নয়, তাহলে কৃষকের তো কিছুই থাকলো না। কিন্তু সে যদি প্রতি বছর 1,000-1,500-2,000 টাকা করে যদি একটা প্রিমিয়াম দিয়ে সে গরুটাকে ইন্স্যুরেন্স করে রাখে, তাহলে যে কোনো সময়তে কোনো রোগজনিত কারণে, তার গাফিলতিতে নয়, কোনো রোগজনিত কারণে কিংবা কোনো ন্যাচারাল ক্যালামিটির জন্য যদি গরুটা মারা যায়, তাহলে সেটাকে বিএলডিওকে দিয়ে সার্টিফাই করাতে হয় যে গরুটার ন্যাচারাল ডেথ হয়েছে। বিএলডিও একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করবে এবং সেই বেসিসে ক্লেম হবে এবং সেই ব্যক্তি সেটা ক্লেম পাবে।
0: মানে গরুটার যে মূল্যটা, সেটা
1: গরুর মূল্যটা যেটা সে ধরবে, গরুটার দাম 50,000 টাকা 60,000 টাকা আমি সেটা ধরছি না, যে টাকার উপরে ইন্স্যুরেন্স করা থাকবে
0: সেটা কিন্তু
1: আমার গরু। আমি যদি বলি যে আমার গরুটার দাম 20,000 টাকা, এর উপরে আমি প্রিমিয়াম দেবো, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি 20,000 টাকাই দেবে।
0: আচ্ছা,
1: তো এইটা করতে গেলে প্রথম যেটা দরকার, বিএলডিও অফিসে যেতে হবে, বলতে হবে এবং গরুটাকে ট্যাগিং করাতে হবে, কানে ট্যাগ দেবে বিএলডিও অফিস থেকে, অর্থাৎ গরুটা
0: নথি,
1: তার নথি হয়ে গেল, এটা অমুকের গরু অমুকের জায়গায়। ছাগলের ক্ষেত্রে, ভেড়ার ক্ষেত্রেও কিন্তু ইন্স্যুরেন্স আছে, বিমা আছে, মানে বিমা আছে, এবং ছাগল ভেড়ার ক্ষেত্রে খুব সম্ভবত এটা ফ্রি অফ কস্ট বা খুবই নমিনাল কস্টে পাওয়া যায়।
0: তো সেটা কি প্রতিটা ছাগল না একটা?
1: প্রতিটা ছাগল, প্রতিটা ছাগলের গায়ে কানে ট্যাগ হবে এবং সেই ট্যাগ অনুযায়ী হিসাবে তার ইন্স্যুরেন্স হবে, এবং এই ইন্স্যুরেন্স গুলো কিন্তু বার্ষিক, মানে আপনি এবছরে করালেন, এবছরেরটা যেদিন থেকে করালেন তার থেকে 1 বছরই পাবেন, পরের বছর গিয়ে আবার কিন্তু সেটাকে রিনিউ করাতে হবে। ফসলের
0: ব্যাপারটা,
1: ফসলের ক্ষেত্রে সিজন ধরে হয়, আমি গোসম্পদের ক্ষেত্রে যেমন যে কেউ যখন তখন গিয়ে তারটা করাতে পারে, ফসলের ক্ষেত্রে কিন্তু সিজন ধরে, অর্থাৎ রবি ফসলের ক্ষেত্রে আপনাকে এই অক্টোবর মাসের মধ্যে করে নিতে হবে।
0: আচ্ছা,
1: এবারে পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্টকৃত কিছু ফসল আছে, শুধু সেগুলোকেই আপনি বিমার আন্ডারে নিতে পারবেন, সব ফসলের
0: লিস্ট
1: লিস্ট আছে, সেটা এরিয়ার কাছে পাওয়া যাবে যে আমার এই জেলার জন্য এই এই ফসলগুলো বিমার আন্ডারে আসবে। যেহেতু পশ্চিমবঙ্গ সরকার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা দিচ্ছে, তারাই ফিক্স করে দিয়েছে, এবং যেগুলো বড় ফসল মানে অনেক জেলা এলাকা জুড়ে হয়, যেমন ধরুন ধান, সেটা বিমার অধীনে আছে।
0: আচ্ছা,
1: আমাদের এখানে মনে হয় মুগও বিমার অধীনে আছে, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ডাল সর্ষে, কোনো কোনো যেখানে সর্ষে চাষ হয় সেখানে সর্ষে বিমার অধীনে আছে,
0: যে এলাকা ভিত্তিক,
1: এলাকা ভিত্তিক। এবং এটার ক্ষেত্রে ন্যাচারাল ক্যালামিটি হলে বা এমন কোন পেস্ট ইনসিডেন্স হলো যেটা বিরাট এলাকা জুড়ে ক্ষতি করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই ইন্স্যুরেন্সের ক্লেমটা পাওয়া যাবে। এমন নয় যে আমি আমার ফসলটাকে অযত্ন করলাম, ফসলটা নষ্ট হয়ে গেল পার্টিকুলার একটা জমি, সেক্ষেত্রে আমি ইন্স্যুরেন্সের ক্লেম কিন্তু পাবো না।
0: না, তবে আমাদের যারা চাষি বন্ধু যারা রয়েছে, তারা তো নিজের ইচ্ছায় অযত্ন করবেন না, তারা
1: না, সেই চেষ্টাটা তবুও ক্লিয়ার করে রাখা ভালো, এবং সেক্ষেত্রে এডিএ একটা সার্টিফিকেট দেয় যে এবছরে এত বর্ষার জন্য আমার সমস্ত ধানটা ডুবে গেছিল, সেই জন্য এই ধানটা নষ্ট হয়ে গেল, তখনই কেবল ইন্স্যুরেন্সের ক্লেম হবে। কিংবা যাদের ইন্স্যুরেন্স করা আছে, ধরুন এখন এই দুর্যোগ চলছে, ধান কাটার ঠিক আগে দেখা গেল একটা বড় ধরনের সাইক্লোন হয়ে গেল, সব ধানগুলো শুয়ে পড়লো, কেউ ধান ঘরে তুলতে পারবে না, সেক্ষেত্রেও কিন্তু ইন্স্যুরেন্স ক্লেম সে পাবে যদি তার ইন্স্যুরেন্স করা থাকে।
0: করা থাকে বলতে তাহলে সেদিন তিনি করবেন কখন?
1: সেটা
0: যখন বীজ বপন,
1: এখন যদি ধান হয়, এখন যে মাঠে ধানটা রয়েছে সেই ধানের ইন্স্যুরেন্স হয়ে গেছে জুন মাসে।
0: আচ্ছা, যখন ধান লাগাচ্ছেন তার আগে,
1: যখন বপন হচ্ছে, বীজতলাতে ধান বপন হয়েছে সেই সময়তে।
0: আচ্ছা, মানে একজন কৃষক বন্ধু ধরুন 10 বিঘা জায়গাতে চাষ করেছেন, তখন কি একটা সেই পরিমাণটা বলবেন যে আমি 10 বিঘা জায়গায় ধান লাগাচ্ছি, তার উপরে আমি
1: অবশ্যই
0: ইন্স্যুরেন্স করতে
1: চাই, এবং তাকে নথি দিতে হবে, তার জমির কাগজ দিতে হবে, তার নিজের আধার কার্ড দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে যেখানে তার টাকাটা ফিরে আসবে, এই সমস্তগুলো দিতে হবে, এবং ইন্সপেকশন হবে, পার্টিকুলার এডিএ অফিসে জমা করলে এডিএ ইন্সপেকশন করবে সেই জমিটা, তবে যে সে সোয়িং করেছে কিনা। আমার জমি আছে 10 বিঘা, আমি ধরুন চাষই করলাম, আমি ইন্স্যুরেন্স করে দিলাম, সেটা তো কভারেজে আসবে
0: না। আচ্ছা, আরেকটা জিনিস, ধরুন তিনি ইন্স্যুরেন্স করেছেন, ধান রোপণের আগে তিনি ইন্স্যুরেন্স করেছেন, কিন্তু কোন রকম প্রাকৃতিক বিপর্যয় হয়নি, সেক্ষেত্রে কি তাহলে তার ইন্স্যুরেন্স মানে বছরে বছরে বা মাসে মাসে যেটা দিতে হয়, বছরেই বলা দিতে হয়?
1: আমাদের ফসলের ক্ষেত্রে কিছু দিতে হচ্ছে না,
0: ও ফসলের ক্ষেত্রে কিছু দিতে হয়,
1: সেটা পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করে।
0: আচ্ছা,
1: ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা ব্যক্তিগত ভাবে চাষিকে দিতে হয় না,
0: সেটা সরকারি পক্ষ
1: সরকার গ্রহণ করে,
0: এটা তো খুবই ভালো।

0: সেই জন্য ইন্স্যুরেন্স ফসলের ক্ষেত্রে এটা সব কৃষকের করা উচিত, সেক্ষেত্রে যেহেতু প্রিমিয়াম লাগে
1: বেশ। ডক্টর,
0: আর একটা যেটা এডিও অফিস থেকেই পাওয়া যায় সুযোগ, সেটা হলো যে কৃষি সিঁচাই যোজনা। আমরা প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা বা বাংলা কৃষি সিঁচাই যোজনা যেটাই বলুন, একই প্রকল্প। এই কৃষি সিঁচাই যোজনাতে মূলত সেচ ব্যবস্থা আরো ভালোভাবে কিভাবে করা যায় তার জন্য সরকারের প্রকল্প রয়েছে। এখানে আমরা দেখছি যে খুবই নোমিনাল কস্টে, ওই 10% কি 20% খরচ দিতে হয়, তাতে স্প্রিংকলার ইরিগেশন বা ড্রিপ ইরিগেশন যে কোনো কৃষক নিতে পারে। তো স্প্রিংকলার ইরিগেশন যদি নেন, সেক্ষেত্রে তাকে বড় বড় 2 ইঞ্চি বেঁধের ভালো পাইপ দেবে এবং তার সাথে স্প্রিংকলার দেবে। এই পাইপগুলো পোর্টেবল পাইপ, এগুলো ইরিগেশনের ক্ষেত্রে খুবই সুবিধাজনক, এবং তার সাথে একটা পাম্প, এই পাম্পটাও নেওয়া দরকার। তো এই পাইপ এবং স্প্রিংকলার এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট, প্রায় ফ্রি অফ কস্ট হয়ে যায়, কেননা 10% কি 20% খরচা লাগে টোটাল।
1: এই যে প্যাকেজটাতে কিরকম খরচা হয়,
0: ধরুন 1 বিঘে জায়গার উপরে যদি কেউ স্প্রিংকলার নেয়, খুব সম্ভবত 5-7 হাজার টাকা খরচা হয়।
1: তার মানে 500 থেকে 600 টাকা টাকা হয়তো দিতে হচ্ছে
0: না, টোটাল খরচ 40,000 টাকা প্রায়।
1: ও আচ্ছা, টোটাল খরচটা 40,000 টাকা, তার সামান্য যে
0: 5-7 হাজার টাকা মনে হয় খরচ
1: দিতে হবে। আচ্ছা,
0: খুবই, এটাও তো খুবই, এটাও খুবই ভালো একটা প্রকল্প,
1: ভালো প্রকল্প,
0: তো এটাও গ্রহণ করা উচিত।
1: বা যারা অনুষ্ঠান শুনছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সরকারি সুযোগ সুবিধা, সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকারের হোক, আপনাদের বিশেষ করে কৃষকদের স্বার্থে, কৃষি সম্প্রদায় মানুষদের স্বার্থে রয়েছে, সেগুলো আপনারা জানেন না বলে বা জানার সেই আগ্রহটা নেই বলে। আপনারা নিকটবর্তী এমনও কৃষক বন্ধুদের কাছে আমি কি পৌঁছে দিয়ে জিজ্ঞাসা করছি যে আপনারা কি এডিও, আপনার এলাকার এডিও অফিস কোথায়, বা ব্লকের যিনি কৃষি অধিকর্তা রয়েছেন তাদের কাছে গেছেন কখনো, জানেন কিনা? অনেকের কাছ থেকে উত্তর পেয়েছি যে না, কোথায় আছে সেটা আমরা জানি না। এই যে আপনাদের জানার আগ্রহটা নেই, যার ফলে বিভিন্ন সময় যে প্রাকৃতিক বিপর্যয় যে কোনো সময় ঘটে যেতে পারে, তার ফলে আপনারা যে ক্ষতিপূরণ পাওয়ার একটা আশা করেন যে অন্যজন পাচ্ছে আমি পাচ্ছি না কেন, সেই যেজন পাচ্ছে সে কিন্তু কাজটা করে দেখেছে, আর আপনারা করেননি বলে আপনারা ভুক্ত করুন। ভারত সরকারের বিকশিত ভারত যেটা 2047-এর টার্গেট করা হয়েছে, এবং সেই বিকশিত ভারতের লক্ষ্যে কৃষি বিষয়ক যে সমস্ত উন্নয়নশীল প্রকল্পগুলো যেগুলো রয়েছে সেগুলো কী কী, এবং তা কীভাবে কৃষক বন্ধুরা লাভ উঠাতে পারেন সে ব্যাপারে, আর এই বিষয়ে বিস্তারিত জানালেন এতক্ষণ ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় নিমপিটে অবস্থিত শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী তথা প্রধান ডক্টর চন্দন কুমার মণ্ডল। ডক্টর মণ্ডল, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে এবং বিস্তারিতভাবে কৃষক বন্ধুদেরকে প্রকল্পগুলো বুঝিয়ে বলার জন্য। আজকের মতো আপনাকে নমস্কার।
0: নমস্কার, আপনাকেও নমস্কার। আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আপনাদের মাধ্যমে এই বার্তাগুলো যত কৃষকদের কাছে পৌঁছবে, আমাদের দেশের কৃষকরা তত বেশি লাভবান হবেন, এবং তারা যদি লাভবান হন, তারা যদি সুস্থ থাকেন, তাহলে আমাদের দেশ থাকবে।
1: একদম,
0: সমস্ত কৃষকদেরকে, সমস্ত কৃষিজীবী মানুষকে প্রণাম।
1: নমস্কার, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
2: বিচিত্রানুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা। সমীক্ষা, শিরোনাম কারাবাসের কবলে শিবরাম, লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী। অচিন্ত্যকুমার সেনগুপ্ত লিখেছিলেন, মুক্তারামের তক্তারামে শুয়ে সুক্তারাম খেয়ে সুখে রয়েছেন। কার কথা বলেছেন তিনি শ্রোতারা নিশ্চয়ই বুঝে গেছেন। তিনি অসামান্য কথাকার শিবরাম চক্রবর্তী। মুক্তারাম স্ট্রিটের এক মেসবাড়িতে প্রায় সন্ন্যাসীর মতো গোটা জীবন কাটিয়ে দিলেও শিবরাম চক্রবর্তী কিন্তু জন্মেছিলেন মালদার চাঁচলের রাজপরিবারে। বাবা শিবপ্রসাদ যৌবনে প্রাপ্য রাজাসন ত্যাগ করে গৃহ ছেড়ে চলে গেছিলেন। পরে ফিরে এসে বিবাহ করেছিলেন, তিন পুত্রের জন্মও দিয়েছিলেন। শিবরামের ছোটবেলাটা কেটেছিল অত্যন্ত আরাম ও বিলাসে। কিন্তু পিতৃদেবের কাছ থেকে পাওয়া বৈরাগী মনের অধিকারী শিবরামও বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলেন দেশের কাজ করতে। বালক বয়সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ার অভিজ্ঞতাই পরবর্তীকালে বাড়ি থেকে পালিয়ে কাহিনীর ভিত গড়ে দিয়েছিল বলে জানা যায়। শিবরাম শুধু সাহিত্য চর্চাই করেননি, অল্প বয়সে অসহযোগ আন্দোলনে সামিল হয়েছিলেন এবং যুগান্তর পত্রিকা প্রকাশের অপরাধে জেলও খেটেছেন। মানুষের জন্য যিনি লিখতে এসেছেন তাকে মানব দরদি হতেই হবে। তাই ছাত্র জীবনে পুলিশ সুপারকে হত্যার জন্য যখন সহপাঠী সতীশ তার হাতে পিস্তল তুলে দিয়ে সন্ত্রাসবাদের দিকে ঠেলে দিচ্ছিল, তখন কিশোর শিবরাম সতীশকে প্রশ্ন করেছিল, পুলিশ সুপারকে মেরে লাভ কি, মানুষ কেন মানুষকে মারবে, ভালোবাসার জন্যই মানুষ তৈরি হয়েছে। হ্যাঁ, অবশ্যই দেশকে পরাধীন দেখতে চাননি তিনি, তাই ইংরেজ রাজের বিরুদ্ধে অহিংস লড়াইয়ের স্বেচ্ছাসৈনিক হয়ে অংশ নিয়েছিলেন। এই উদ্দেশ্যে মালদার ইংরেজ বাজারে কংগ্রেস কার্যালয়ে পৌঁছে গেছিলেন। স্বেচ্ছাসেবকদের থাকার জন্য সেখানে একটি বাড়ি

0: ভলান্টিয়ারও হয়েছিলেন। 14-15 বছর বয়সী শিবরামের কবিতা ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সে কবিতা চোখে পড়েছিল দেশবন্ধুর। তাঁরই সঙ্গে কলকাতায় চলে আসেন শিবরাম। দেশবন্ধু বলেছিলেন, ছেলেটির মধ্যে অনেক কিছু আছে। শিবরামের মনে হয়েছিল তাঁর নবজীবনের রথযাত্রা শুরু হয়েছিল সেই দিনই। রসা রোডে দেশবন্ধুর বাড়িটা দেখে তাঁর অনুভূতি, বাড়িটার গায়ে যেন একটা মায়া মাখানো ছিল। সুভাষচন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ, কিরণ শঙ্কর রায়, হেমন্ত কুমার সরকার, বিপিন বিহারী গাঙ্গুলি প্রমুখ দেশবরেণ্য নেতাদের দর্শন পান শিবরাম। শিবরাম তার তরুণ বয়সে যুগান্তর পত্রিকার পুনরুজ্জীবন ঘটিয়েছিলেন, ফলে যা হওয়ার তাই হল, অর্থাৎ জেল হয়ে গেল তাঁর। আলিপুর কি প্রেসিডেন্সি, জেলের খোপড়ি সেলে থাকতে হতো। লেখক বলেছেন, সেখানে খাওয়াটা ছিল একেবারে যাচ্ছে তাই, নাম ছিল তার লোপসি, সহজে গলা দিয়ে গলতে চাইত না। সেখান থেকে বহরমপুরে জেলে গিয়ে যেন হাতে স্বর্গ পেলাম, সেখানকার খানাই ছিল আলাদা। মাথা পিছু 3 টাকা করে বাঁধা ছিল সবার, সেই টাকায় ইলাহি খাওয়া হতো। বহরমপুর জেলেই দেখা হয়েছিল নজরুল ইসলামের সঙ্গে, বিপ্লবী পূর্ণ দাস, কবি বিজয় চাটুর্য প্রমুখ দিকপাল মানুষের সঙ্গেও তাঁর দেখা হয়। কাজীর রান্নার হাত ছিল দারুণ, বিরিয়ানি পোলাও থেকে শুরু করে চপ কাটলেট, কোরমা, কোপ্তা, কাবাব সবেতেই সিদ্ধ হস্ত। এছাড়া গান, কবিতা, গল্পগুজব, আবৃত্তি, আড্ডায় মাখিয়ে রাখত সে। শিবরাম জানিয়েছেন, অমন প্রাণোচ্ছল প্রদীপ্ত যুবক জীবনে আমি আর দেখিনি। শিবরাম চক্রবর্তী তাঁর অনুকরণীয় ভাষায় বলেছিলেন, জেলখানায় ওই উপাদেয় খানা খেয়ে তাঁর টিংটিংয়ে চেহারা যে হৃষ্টপুষ্ট হয়ে উঠেছিল তার কখনো ভাঙেনি। 1980 সালের 28শে আগস্ট রসরাজ শিবরামের জীবনাবসান হয়। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সুচিস্মিতা লাহিড়ি।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও উজবেকিস্তান খনি, আয়ুর্বেদ, পর্যটন, উচ্চশিক্ষা, ওষুধ, তথ্যপ্রযুক্তি এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। উজবেকিস্তান সফর শেষ করে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পিএম স্বনিধি যোজনা দেশের লক্ষ লক্ষ মহিলাকে স্বনির্ভর করে তুলেছে। আকাশবাণীতে আজ মন কি বাত অনুষ্ঠানে তিনি স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে বলেন, কোনো একটি স্থান পরিচ্ছন্ন রাখা সংকল্প সেই জায়গার পরিচিতিকেই সম্পূর্ণ বদলে দেয়। মাদকমুক্ত যুব সমাজ ও নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। নেপালে হরপাবানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 768। 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে ভারতের চতুর্থ বিমান আজ কাঠমান্ডু পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেপালে জরুরি স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে ১,৫০,০০০ মার্কিন ডলার বরাদ্দ করেছে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত এবং উজবেকিস্তানের মধ্যে সম্পর্ক সুসংহত, কৌশলগত অংশীদারিত্বে উন্নত হয়েছে। উজবেকিস্তান সফরে সে দেশের রাষ্ট্রপতি সাফকাত মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ে বৈঠকের শুরুতে শ্রী মোদি বলেন, ইউরেনিয়াম সরবরাহের লক্ষ্যে উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গড়ে উঠেছে। উভয় দেশ বিরল খনিজ উত্তোলনের স্থানগুলো নিয়ে আলোচনা করতেও সম্মত হয়েছে। উভয় দেশ আজ খনি, শিল্প, আয়ুর্বেদ, পর্যটন, অর্থনৈতিক, সামগ্রিক ও কৌশলগত অংশীদারিত্ব, উচ্চশিক্ষা এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে দিশা নির্দেশের জন্য বিদেশমন্ত্রী পর্যায়ে সমন্বয় পর্ষদ বা কোঅর্ডিনেশন কাউন্সিল গড়ে তোলার ব্যাপারে উভয় দেশ রাজি হয়েছে।
1: বিদেশ মন্ত্রীয় স্তর পর কোঅর্ডিনেশন কাউন্সিল কা গঠন করেঙ্গে জো সহযোগ কে সবি পহলুও কো করিবি সমন্বয় সে দিশা দেগি। হম হমারে জয়েন্ট কমিশন কে স্তর কো সেক্রেটারি লেভেল সে বড়াতে হুয়ে মিনিস্টার লেভেল পর লেকর জায়েঙ্গে। দোনো পক্ষ মিলকর এক বিজনেস সামিট কা আয়োজন করেঙ্গে। ইউরেনিয়াম কি সাপ্লাই কে লিয়ে দোনো পক্ষ লং টার্ম ব্যবস্থা বনায়েঙ্গে।

0: উজবেকিস্তানের রাষ্ট্রপতি মির্জিওয়ে বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে ভারত সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আন্তর্জাতিক স্তরে নতুন দিল্লির কণ্ঠস্বর ও প্রভাব আরও জোরালো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
1: Your Excellency, Mr. Modi, I think, I believe that under your leadership, India is achieving remarkable results across all sectors, maintaining high rates of economic growth and implementing major projects. India is making truly outstanding advances in digitalization, information technology, artificial intelligence, space exploration, and many other fields. New Delhi's voice and influence in global affairs have grown even stronger. As your close friends, we are of course very pleased to see all these achievements.
0: 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় পাঁচগুণ বাড়িয়ে $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। বাণিজ্য ও বিনিয়োগ, পরিকাঠামো, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, খনিশিল্প, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উদ্ভাবন, কৃষি, ওষুধ শিল্প, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, UPI সহ ডিজিটাল পরিকাঠামো এবং শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়াশুনো ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জন্য সেখানে যাওয়া তরুণদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে। হিন্দি ভাষার জন্য 100টি লাল বাহাদুর শাস্ত্রী স্কলারশিপ এবং তাশখান্দ বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যবিদ্যা বিভাগে একটি সংস্কৃত চেয়ার স্থাপনের ঘোষণা করা হয়েছে।
2: দোনো দেশোঁ কে ইউওয়াওঁ, বিশেষকর স্টুডেন্টস আর প্রফেশনালস কে বীচ এক্সচেঞ্জ কো বাড়াওয়া দেনা হামারি উচ্চ প্রাথমিকতা হ্যায়। দোনো দেশোঁ কে বীচ ট্যুরিজম বাড়ানে কে লিয়ে আজ প্রোগ্রাম অফ কোঅপারেশন পর সহমতি বনি হ্যায়। মুঝে খুশি হ্যায় কি উজবেকিস্তান মে হিন্দি ভাষা কো প্রমোট করনে কে লিয়ে আজ হাম স্কলারশিপ কি ঘোষণা করনে যা রহে হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছবেন। বিশকেকে তার দুদিনের সফরে প্রধানমন্ত্রী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সদস্য দেশগুলোর নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, PM স্বনিধি যোজনার মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা স্বনির্ভর হয়ে উঠেছেন। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে তিনি বলেন, দেশজুড়ে প্রায় 35 লক্ষ মহিলা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজের ব্যবসার প্রসার ঘটিয়েছেন। এ প্রসঙ্গে তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ববিতা শর্মা এবং বেঙ্গালুরুর TS নিনগাম্মার কথা উল্লেখ করেন।
3: লাখো মাতাও বহনোকো PM স্বনিধি যোজনা সে নই তাকত মিল রহি হ্যায়। महिला सशक्तिकरण के इस पहलू की उतनी चर्चा नहीं होती जितनी होनी चाहिए। PM स्वनिधि योजना के लाभार्थियों में करीब 46% महिलाएं हैं, यानी देश भर में लगभग 35 लाख महिलाएं इस योजना से जुड़कर अपने कारोबार को आगे बढ़ा रही हैं।
0: আজকের মন কি বাতে শ্রী মোদী স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে বলেন, কোনো একটি স্থান পরিচ্ছন্ন রাখা সংকল্প সেই জায়গার পরিচিতিকেই আমূল বদলে দেয়। সম্প্রতি অমরনাথ যাত্রায় 400 মেট্রিক টনের বেশি বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করা হয়েছে। উত্তরপ্রদেশের পাটোয়াইতে আকাশ এবং রোহন নামে দুই যুবক নদীঘাট সহ বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নিয়ে দৃষ্টান্ত তৈরি করেছে।
3: স্বচ্ছতা কি এক বহুত বড়ি খুবই হতি হ্যায়, জব কিসি জগহ কো স্বচ্ছ রাখনে কা সংকল্প वहां के लोगों का अपना संकल्प बन जाता है तो बदलाव केवल साफ सफाई तक सीमित नहीं रहता, इससे उस जगह की पूरी पहचान ही बदल जाती है। देश के अलग अलग हिस्सों में स्वच्छता के लिए ऐसे प्रयास हमें निरंतर प्रेरणा देते हैं।
0: বর্তমানে দেশের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের ক্ষমতায়নে গৃহীত উদ্যোগ মিশন শক্তি স্যাটের মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার ও উদ্ভাবনের সুযোগ পাচ্ছেন।
3: আজ হামারি বেটিয়ো কে স্বপ্নো কি উড়ান ধরতি সে নিকল কর অন্তরিক্ষ তক পৌঁছ রহি হ্যায়। অর আপকো ইয়ে জানকর গর্ব হোগা কি ভারত এসে স্বপ্নে দেখনে ওয়ালি দুনিয়া কি হাজারো বেটিয়ো কো এক সাথ জোড় রহা হ্যায়। ইস প্রয়াস কা নাম হ্যায় মিশন শক্তি সেট। ইসকে মাধ্যম সে 108 দেশো কি 12,000 ছাত্রাও কো স্যাটেলাইট টেকনোলজি সিখনে অর ইনোভেশন কে ক্ষেত্র মে আগে বড়নে কা অবসর মিল রহা হ্যায়।
0: দেশজুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে বলে শ্রী মোদী জানান। মাদকমুক্ত যুব সমাজ ও নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে এই অভিযানে বহু মানুষ বিশেষ করে তরুণরা বিপুল সংখ্যায় সামিল হচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী 3রা সেপ্টেম্বর কিংবদন্তী মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপিত হবে। উৎসবের মৌসুমে আরও একবার দেশে তৈরি পণ্য ব্যবহারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভোকাল ফর লোকালের দৃষ্টিভঙ্গি স্থানীয় পণ্যের বাজারকে প্রসারিত করে। আজকে স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রী।

0: সংক্ষেপাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। নেপালে হরপাবানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 768, 2,500 বেশি মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগ কবলিত জেলাগুলি থেকে 227 জন বিদেশি সহ 8,186 জনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালে আকস্মিক বন্যার বিপর্যয়ের পর এ পর্যন্ত 149 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। সমাজমাধ্যমে বার্তায় জয়সওয়াল জানান, আগে যাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না এমন প্রায় 50 জন ভারতীয় নাগরিকের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে। নেপাল সীমান্তের কাছে তিব্বতে হরপাবানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। চীনা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বেশ কয়েকজন ভারতীয় সহ 546 জন এখনও নিখোঁজ। এদিকে বন্যা বিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। একই সঙ্গে উদ্ধার কাজে সহায়তার জন্য কারিগরি দল, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় সরঞ্জামও পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রক সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে চতুর্থ বিমানটি আজই ভারত থেকে নেপাল পৌঁছেছে। হরপাবানে বিধ্বস্ত নেপালের স্বাস্থ্য পরিষেবায় জরুরি সহায়তার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তাদের দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক তহবিল থেকে $150,000 বরাদ্দ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর নীলেশ বুদ্ধা জানিয়েছেন, এই জরুরি তহবিল তাৎক্ষণিক কার্যক্রমের অগ্রাধিকারমূলক বিষয়গুলিতে সহায়তা করবে। মহিলাদের টি-20 এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ভারত ও উজবেকিস্তান খনি, আয়ুর্বেদ, পর্যটন, উচ্চশিক্ষা, ওষুধ, তথ্য প্রযুক্তি এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পিএম স্বনিধি যোজনা দেশের লক্ষ লক্ষ মহিলাকে স্বনির্ভর করে তুলেছে। মহিলাদের টি-20 এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত বেতার ভাষণ, মন কি বাত অনুষ্ঠানের 137তম পর্বের বাংলা ও সাঁওতালি রূপান্তর শুনবেন। রাত 9:00 শিক্ষাঙ্গন থেকে চলুর্মী চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত 9:30, 9:45 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ। রাত 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা শুনবেন বেহালা শিল্পী জি রাঘবেন্দ্র প্রসাদ। এটি আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। রাত 11:00 হাওয়াইয়ান গিটার শিল্পী প্রভা দাস। বাংলা ছায়াছবির গান এবং আধুনিক গানের অনুষ্ঠান 11:10। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: কোথায় তুমি?
2: মেয়ের নতুন অ্যাকাউন্ট আর আমার KYC আপডেট।
1: এটা তো চট জলদি কাজ।
2: কিভাবে?
1: যদি KYC ডিটেইলসে কিছু না বদলায় বা শুধু ঠিকানা বদলে যায় তাহলে রেজিস্টার্ড ইমেল, মোবাইল, অনলাইন বা চিঠি মারফত সেলফ ডিক্লারেশন দিয়ে দাও।
2: আর বাকি কিছু বদলালে?
1: ঘরে বসেই ভিডিও KYC বা আধার OTP ভিত্তিক eKYC এর সাহায্যেই করা যায়, তবে শুধু ব্যাংকের অনুমোদিত চ্যানেল থেকে।
2: এটা তো নুডলস বানানোর মতোই সোজা। RBI কথা বলে।
3: KYC নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
4: মেরি ব্যাংক হমেশা মেরে সাথ চলতি হ্যায়। সুবহ উঠতি হুঁ তো পেসে জমা করাতি হ্যায়, কাস্টমার জ্যাদা হো জাতে হ্যায় তো পুরা গল্লা সম্ভাল লেতি হ্যায়, আধি রাত কো ভি উঠা কে বতাতি হ্যায় কি ম্যাডাম লক্ষ্মী ফল ভণ্ডার কা পেমেন্ট আ গয়া হ্যায়, জনধন ব্যাংক খাতা ক্যা মিলা, মুঝে তো উঙ্গলিও কে ছোর পর বীমা, পেনশন, DBT সারি ব্যাংকিং সুবিধায় মিল গয়ি হ্যায়।
5: 12 সাল মে 59 করোড় জনধন খাতে খুলে, জিসমে 56% খাতে তো সিফ মহিলাও কে হ্যায়। PM জনধন যোজনা কে 12 সাল, জ্যাদা বচত, জ্যাদা কাম।
6: এত রাতে SMS? KYC আপডেট করে নিন, নয় তো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। লিংকে ক্লিক করেই দি, ব্লক না হয়ে যায়। দাঁড়াও, চেক করেছো লিংক সিকিউর? প্রেরক তোমার ব্যাংকেরই তো। KYC আপডেটের জন্য অচেনা লিংক খোলা মানেই অপরিচিতদের সামনে নিজের অ্যাকাউন্টের দরজা খুলে দেওয়া। নিত্যে তাড়াহুড়োর ফাঁদ এড়িয়ে চলুন,
7: জাল KYC আপডেট লিংক থেকে সাবধান থাকুন।
6: RBI এ কথা বলে,
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক শিল্পী কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানিয়েছেন। আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাতের 137তম সংস্করণে উত্তম কুমারের জন্মশতবর্ষে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যে আবাস যোজনার সমীক্ষার কাজ প্রায় শেষের মুখে, বিবিজি রামজি প্রকল্পের কাজও পুরোদমে শুরু হতে চলেছে জানালেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মোছা হল বেশ কিছু দেওয়াল লিখন, স্বাগত জানাল এবিভিপি। শিশু সুলভ আচরণ আখ্যা দিয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি এসএফআইয়ের। কলকাতা প্রিমিয়ার লীগ ফুটবলে ইস্টবেঙ্গল 2-0 গোলে ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে দিয়েছে। সক্রিয় নিম্নচাপ এলাকার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে যুব সমাজ সহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম সংস্করণে প্রধানমন্ত্রী বলেন, নেশার প্রতি দুর্নিবার আসক্তি শুধু ব্যক্তিকেই গ্রাস করে না, তার কুফল প্রভাব ফেলে সমগ্র পরিবার ও সমাজের ওপর। এর মোকাবিলায় প্রধানমন্ত্রী লেখক, সঙ্গীতজ্ঞ, নাট্যকর্মী, কন্টেন্ট ক্রিয়েটর সকলকে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
1: নেশামুক্ত ভারত কে লিয়ে ক্যা আপ কোই পাওয়ারফুল স্লোগান বনা সকতে হ্যায় কি হামারে ইয়ং মিউজিশিয়ানস এসে সংস বনা সকতে হ্যায় জিনমে ড্রাগ ফ্রি লাইফ কা মেসেজ হো কি স্টুডেন্টস অর থিয়েটার গ্রুপস দিল কো ছু লেনে ওয়ালে শর্ট প্লেজ লিখ সকতে হ্যায় জিনমে ড্রাগস কে খতরো কে সাথ সাথ উনসে বাহার নিকলনে কা রাস্তা ভি হো হামারে দেশ মে বেহতরিন কন্টেন্ট ক্রিয়েটরস কি কমি নাহি হ্যায় মেরা আগ্রহ হ্যায় কি ভে অলগ অলগ ভাষাও মে এসা কন্টেন্ট বনায়ে জিসসে ইস দিশা মে সমাজ কো মদদ মিলে।
0: আগামী 3রা সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের আসন্ন জন্মশতবর্ষ উপলক্ষে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম করে তিনি বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তুলতেন। পরিশ্রমের বিকল্প হয় না, কাজের প্রতি নিষ্ঠা থাকলে একদিন সাফল্য আসবেই। উত্তম কুমারই তার প্রমাণ, মানুষের হৃদয়ে তাঁর স্থান চিরকালীন।
2: উত্তম কুমারজি এক ভার্সেটাইল অ্যাক্টর থে জো আপনে অভিনয় সে লোগোঁ কে দিলোঁ মে রস বস গয়ে। ফিল্ম লভার্স কা মাননা হ্যায় কি শ্রীমান সত্যজিৎ রে নে ফিল্ম নায়ক দ্য হিরো কি পুরি স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারজি কো ধ্যান মে রখকর লিখি থি। মে একবার ফির মহানায়ক উত্তম কুমারজি কো শ্রদ্ধাঞ্জলি অর্পিত করতা হুঁ কি হমেশা হম সব কে দিলোঁ পর রাজ করতে রহেঁগে। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে রাজ করবেন।
0: আসন্ন উৎসবের মরশুমে আরও একবার ভোকাল ফর লোকালের মন্ত্র স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী স্বদেশী পণ্য সামগ্রী কিনতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
1: ত্যোহারো কে ইস মৌসুম মে মে একবার ফির আপসে ভোকাল ফর লোকাল কা আগ্রহ দোহরাউঙ্গা। আর ভোকাল ফর লোকাল কা মতলব কেবল মিট্টি কে দিয়ে খরিদনা নাহি হ্যায়, ইসকা ভিজন বহুত বড়া হ্যায়। হাম আপনে ঘর কে লিয়ে জো ভি সামান খরিদতে হ্যায় উসে একবার জরুর দেখ লে কি ও ভারত মে বনা হো। ভারত কে আত্মনির্ভর বননে কা মার্গ ভারত মে বনি চিজো পর গর্ব করনে সে হি প্রশস্ত হোগা।
0: প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে নেশামুক্ত সমাজ গড়ার বার্তাকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের দপ্তর থেকে অনুষ্ঠানটি শোনার পর সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুব সমাজকে নেশামুক্ত থাকার আহ্বান জানিয়ে নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। আগামী 3রা সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মবার্ষিকীর প্রসঙ্গ তুলে মন কি বাতে তাঁর অবদানের কথা স্মরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। আজকে স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। বিভিন্ন মানুষের মতামত জানতে আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। রাজ্যে আবাস যোজনা সমীক্ষার কাজ প্রায় শেষের মুখে, বিবিজি রামজি প্রকল্পের কাজও পুরোদমে শুরু হতে চলেছে বলে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। বীরভূমের সিউড়িতে আজ তিনি পঞ্চায়েত ব্যবস্থা, আবাস যোজনা, বিবিজি রামজি প্রকল্প সহ বিভিন্ন সরকারি কাজের অগ্রগতি খতিয়ে দেখেন।
3: আবাসের সার্ভে হয়ে গেছে প্রায় টার্গেটের কাছাকাছি, দুদিনের মধ্যে বাকিটা হয়ে যাবে। জিরামজির কাজ একটু স্লো চলেছে বৃষ্টি বাদল ইত্যাদির জন্য, অন্যান্য কাজ একসঙ্গে শুরু হওয়ার জন্য একটু কর্মচারী সংখ্যা কম বলে গতিটা কম আছে। আমার মনে হয় আবাস যোজনার কাজ শেষ হয়ে গেলে সার্ভে পুরো জিরামজিতে কনসেন্ট্রেট করবেন এবং আগামী সেপ্টেম্বর থেকেই আর পুরোপুরি শক্তি লাগিয়ে আমরা এই কাজ করলে কর্মদিবসও বাড়বে, সাধারণ মানুষ কাজও পাবে।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন। খড়গপুর গ্রামীণ থানার 16 নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেলে দলীয় প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন তিনি। দলের ঘাটাল সাংগঠনিক জেলার দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির গতকাল শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী আগামীকাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রেয়াপাড়াতে প্রশাসনিক সভায় যোগ দেবেন। সভা থেকেই আবাস যোজনা, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্তৃপক্ষের উদ্যোগে বেশ কিছু দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে দেওয়াল লিখন দৃশ্য দূষণ ঘটানোয় তা মুছে ফেলা হয়েছে। ছাত্রছাত্রীরা তাঁদের দাবি দেওয়া ডিসপ্লে বোর্ডে লিখতে পারেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপির কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য শুভব্রত অধিকারী দেওয়াল মুছের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
4: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমস্ত দেশবিরোধী স্লোগান মুছে ফেলা হচ্ছে, এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। এবং এই যে দেশবিরোধী স্লোগান বা বিতর্কিত স্লোগান যারা লিখেছিল, যারা এই গ্রাফিটিগুলো এঁকেছিল, তাদেরকে তদন্ত আয়ত্তায় আনার দাবি জানাচ্ছে। প্রয়োজনে এধরনের তদন্ত হোক এবং কোনো ধরনের দেশবিরোধী গতিবিধি কোনো ক্যাম্পাসে মেনে নেওয়া যায় না। এই যে পদক্ষেপ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যাদবপুর ক্যাম্পাসের ভেতরে নিয়েছে, তার জন্য আমরা স্বাগত জানাই।
0: অন্যদিকে বাম ছাত্র সংগঠন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে একে শিশুসুলভ আচরণ আখ্যা দিয়ে বলেছেন, দেওয়াল লিখন মোছা যায় কিন্তু ইতিহাস ও মুক্ত চিন্তার পরিসর মোছা যায় না। তিনি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান।
5: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ক্রমাগত যেসব কার্যকলাপ প্রশাসনিকভাবে হচ্ছে তা খুবই শিশুসুলভ। এই যে দেওয়াল মুছে দেওয়া, আরে দেওয়াল মুছলে কি আর ইতিহাস মোছা যায়? দেওয়াল মুছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিসর, মুক্ত চিন্তার পরিবেশ, সেই পরিবেশকে কি বোঝা যাবে? আমরা স্পষ্ট বলছি, আমি আবারও মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, যেসব হাওয়া গরম করবার কাজকর্ম করে লাভ নেই, এগুলো শিশুসুলভ আচরণ।
0: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর একটি পূর্ণাবয়ব মূর্তি অপমাননার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, শহরের হর্ষবর্ধন প্রাইমারি স্কুল সংলগ্ন মেডিটেশন

সেন্টারের সামনে থাকা নেহরুর মূর্তিটি একটি অনুষ্ঠানের জায়গা করে দিতে ক্রেন দিয়ে তুলে পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, 24 ঘন্টার মধ্যে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। অন্যদিকে স্থানীয় বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য তৃণমূল ও কংগ্রেসের বিবাদকে দায়ী করে বলেছেন, বিষয়টি নিয়ে ভিত্তিহীন রাজনীতি হচ্ছে, পুলিশ ঘটনার তদন্ত করছে। কিডনি পাচারের অভিযোগে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে বিধাননগর থানার পুলিশ। ধৃত যুবকের নাম রাসেল আহমেদ। এই মামলায় আরেক ধৃত প্রভাস মণ্ডলকে জিজ্ঞাসাবাদের সূত্রে রাসেলের নাম উঠে এসেছে। ভারত বাংলাদেশ সীমান্তে এই কিডনি পাচার চক্র ছড়িয়ে পড়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল 2-0 গোলে ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে দিয়েছে। লাল হলুদের হয়ে গোল করেন মনতোষ মাঝি এবং আকাশ ইমরাম। এই জয়ের ফলে ইস্টবেঙ্গল 9 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পৌঁছল। কেন্দ্রীয় সরকারের প্রকল্প ফিট ইন্ডিয়া মুভমেন্টের অঙ্গ হিসেবে আজ সকালে কলকাতায় এক সাইকেল র্যালির আয়োজন করা হয়। রাজ্য ক্রীড়া দপ্তরের উদ্যোগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে থেকে র্যালির সূচনা হয়। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খা, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, কলকাতা পুরসভার কমিশনার স্মিতা মাঠ পাণ্ডে প্রমুখ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর সক্রিয় নিম্নচাপ এলাকার প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক, শিল্পী, কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানিয়েছেন। আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাতের 137তম সংস্করণে উত্তম কুমারের জন্মশতবর্ষে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যে আবাস যোজনার সমীক্ষার কাজ প্রায় শীর্ষের মুখে, ভিবিচি রামজি প্রকল্পের কাজও পুরোদমে শুরু হতে চলেছে, জানালেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর রাত 10টায়।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের এই নতুন পর্বে আজ আপনাদের সবাইকে আমি আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে এটি এমন একটি মঞ্চ যেখানে আমরা নতুন প্রচেষ্টাগুলোকে সামনে নিয়ে আসি, দেশবাসীর উদ্ভাবনী ভাবনা নিয়ে আলোচনা করি। এগুলোর মধ্যে এমন কত ভাবনা রয়েছে যাদের পেছনে মানুষ অক্লান্ত শক্তি ব্যয় করেছেন। বন্ধুরা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছিলেন আষাঢ়ী একাদশীর পবিত্র লগ্নে, এটা বলতে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে যে ইতিহাসকে আকর্ষণীয় করে তোলার নিজস্ব প্রয়াসের শুভারম্ভ করছি। তিনি আরও জানান এই ভাবনাটি খুবই সরল, এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো একটি বছর বেছে নিন আপনি, এখানে আপনারা সহজেই জেনে যাবেন যে সেই সময় ভারতের কোন অংশে কার শাসন ছিল। আমার কাছেও বেশ আকর্ষণীয় মনে হয়েছে এটা, আমি ভাবলাম যে এর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাক। আমি জানতে পারলাম যে এই কাজটি মুম্বাইতে থাকা শ্রীমান কৃষ্ণা শেষাদ্রিজি করেছেন। মজার বিষয় হল কৃষ্ণাজি ওয়েবসাইটের নামও খুব সহজ রেখেছেন, www.bharatrajya.com। তিনি যে উদ্যোগ নিয়েছেন তার তথ্য আপনাদের কাছেও পৌঁছানো উচিত, তাই আমি ভাবলাম যে সরাসরি শ্রীকৃষ্ণাজির সঙ্গেই কথা বলে নিই। বন্ধুরা, কৃষ্ণাজি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। কৃষ্ণাজি নমস্কার।
2: নমস্কার স্যার। নমস্কার
1: ভাই। আমি জানতে পেরেছি যে আপনি না প্রযুক্তির দুনিয়ার মানুষ না আপনি ইতিহাসের শিক্ষক, তবুও আপনি প্রযুক্তি ব্যবহার করে ইতিহাসের সাইট বানিয়ে ফেলেছেন, তাই আমি খুব কৌতূহলী, এসব হলো কিভাবে?
2: ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে কথা বলা আমার খুব বড় সৌভাগ্যের ব্যাপার। তাই স্যার, আমার সম্পর্কে যদি আমি একটু বলি তাহলে স্যার, আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, তারপরে আমি MBA করি, তারপরে আমি মার্কেটিং ক্ষেত্রে চলে গেলাম, কিন্তু এসব যখন করছি আমি তখনও ছোটবেলায় পড়া ইতিহাসে খুব আগ্রহ ছিল আমার, তাই আমি সবসময় ইতিহাস নিয়ে কিছু করতে চেয়েছি, কিভাবে এটিকে আকর্ষণীয় করা যায়। এবং আমার এও মনে হতো যে আমরা যেভাবে ইতিহাস শেখাই তাতে আমরা অনেক উন্নতি করতে পারি, তাতে আমরা অনেক পরিবর্তন আনতে পারি, ইতিহাসকে গল্পের মতো করে পৌঁছে দিতে পারি মানুষের কাছে।
1: কৃষ্ণাজি, ভারতীয় ইতিহাসের এমন কোন দিক আছে যার সম্পর্কে আপনার মনে হয়েছে যে সেই ব্যাপারে আরও বেশি বেশি করে মানুষের জানা উচিত?
2: স্যার, ভারতীয় ইতিহাস যেভাবে আমাদের স্কুল বা কলেজে শেখানো হয়, যেমনটা দেখেন আপনি, তা কোনো একটি সাম্রাজ্য বা কোনো একটি রাজ্যের দৃষ্টিকোণ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে শেখানো হয়, এবং সেই সাম্রাজ্যগুলোকে অসম গুরুত্বও দেওয়া হয়। এর ফলে বাকি অনেকগুলো সাম্রাজ্য যা আমাদের ছিল, সেই সব মহান সাম্রাজ্য যেমন চোল পল্লব ছিল, কার্কট বংশ কাশ্মীরে ছিল, অহমেরা ছিল যারা অন্তত 600 বছর অসমে নিজেদের সংস্কৃতি নিজেদের মূল্যবোধকে বজায় রেখেছিল, এগুলো সম্পর্কে আমরা জানি না। তাই আমি ভাবলাম এমন কোনো সাইট বানানো যাক যা এইসব মহান সাম্রাজ্যকেও পরিচয় করিয়ে দেবে মানুষের সঙ্গে।
1: কৃষ্ণাজি, আপনি এত পরিশ্রম করছেন, আমি আপনাকে এমনি একটা কাল্পনিক প্রশ্ন করছি, যদি আপনি ভারতীয় ইতিহাসের যে কোনো তিনজন ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ পান, তাহলে আপনি কাদের সঙ্গে কথা বলতে চাইবেন এবং কেন?
2: হ্যাঁ স্যার, প্রথমে আমি কথা বলবো রাজারাজা চোল বা রাজেন্দ্র চোলের সঙ্গে। তিনি চোল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজাদের মধ্যে একজন ছিলেন। আমি তার থেকে এটা জানতে চাইব যে তাদের এই ভিশন বা দৃষ্টিভঙ্গি কিভাবে এলো। যেমন তারা বৃহদীশ্বর মন্দির বা গঙ্গাইকুণ্ডা চোলাপুরম এরকম বড় বড় মন্দির, শিবজির মন্দির নির্মাণ করেছিলেন, সেগুলো এক্সিকিউট করার ভিশন কিভাবে এলো, প্ল্যানিং কিভাবে করলেন, তাদের এই ভাবনাটা কিভাবে এলো যে আমরা এমন কিছু একটা তৈরি করব যা আগামী হাজার বা দু হাজার বছর ধরে অন্যদের প্রেরণা যোগাবে, সেটা তাদের থেকে আমার জানার ইচ্ছে। দ্বিতীয় যে ব্যক্তির কথা আমি বলবো, তিনি আমার মত অনুযায়ী ভারতের ইতিহাসে একজন অত্যন্ত আন্ডার রেটেড পার্সোনালিটি স্যার, তার নাম হিমু। আমরা তার সম্বন্ধে ভারতীয় ইতিহাসে খুব বেশি হলে দু তিন লাইন পড়ি। আমরা এটা জানি না যে হিমু একজন কমন ম্যান, সাধারণ মানুষ ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন। সেখান থেকে উনি একটি সাম্রাজ্য স্থাপন করেন। তিনি শুধু একজন সাম্রাজ্যের স্থপতি নন, একজন সমর চিন্তাবিদও ছিলেন, যিনি মিলিটারি জিনিয়াস ছিলেন। নিজের জীবনে 23টি যুদ্ধ লড়েছিলেন, যার মধ্যে 22টিতে জয়লাভ করেন। তার থট প্রসেস কেমন ছিল, তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থেকে এত বড় সম্রাট হয়েছিলেন, এই যে তার যাত্রা, সেটা জানতে আমি অত্যন্ত আগ্রহী স্যার। আর তৃতীয় যিনি, তিনি খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব। তিনি একজন নারী, ত্রিভুবন মহাদেবী। ওড়িশাতে এক সাম্রাজ্য ছিল যার নাম ভৌমাকারা রাজবংশ। এর কাহিনীও অত্যন্ত আগ্রহদীপক। 850 খ্রিস্টাব্দের আশেপাশে ওদের রাজ্যের উপর প্রতিবেশী পাল রাজ্য আচমকা আক্রমণ করে, আর তাতে ওর স্বামী, যিনি ওই রাজ্যের রাজা ছিলেন, তিনি যুদ্ধে শহীদ হন। ফলে তার রাজ্য অনেক ছোট হয়ে যায় এবং সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিরা রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করেন। তখন ত্রিভুবন মহাদেবী নামের মহিলা রাজ্য সামলান এবং তিনি ভারতের ইতিহাসের প্রথম স্বাধীন শাসকদের অন্যতম হয়ে ওঠেন। তিনি রাজ্যকে শুধু স্থিতিশীল করেননি, তাকে এতটাই শক্তিশালী করে তুলেছিলেন যে পরবর্তী 100 বছর পর্যন্ত কলিঙ্গ অঞ্চলে তারা সাম্রাজ্য চালিয়ে যান। এই তিনজন ইন্টারেস্টিং ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে আমি কথা বলতে চাই স্যার।
1: কৃষ্ণাজি, মনে হচ্ছে আপনি যেন ইতিহাসকে জীবন্ত করে তুলছেন, আপনি পুরোপুরি ইতিহাসে ডুবে গেছেন। দেখুন, আমিও অত্যন্ত আগ্রহের সঙ্গে আপনার সাইট দেখেছি, আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে আপনার সাইটে এমন একটা ট্যাব আছে যেখানে মানুষ কারেকশন এবং সাজেশনও দিতে পারেন। এভাবে কনস্ট্রাকটিভ ফিডব্যাককে স্বাগত জানানো, এটা খুব বড় একটা বিষয়। আপনি কি মানুষের থেকে পরামর্শ পেতে শুরু করেছেন, আর সেগুলোকে নিয়ে আপনি কিভাবে কাজ করছেন?
2: হ্যাঁ স্যার, মানুষের থেকে অনেক পরামর্শ আসে। পরামর্শগুলো দু ধরনের। একরকম পরামর্শ হয় যাতে তারা কারেকশন সাজেস্ট করেন, অমুক প্রদেশে অমুক সময় অমুক দেশে অমুক রাজা ছিলেন, কিংবা অমুক সময় অমুক যুদ্ধ হয়েছিল, এরকম কিছু সাজেশন আসে। দ্বিতীয় প্রকারের সাজেশন আসে যে আপনি ওই ওয়েবসাইটে এই ফিচার দিতে পারেন বা ওই ধরনের ফিচার দিতে পারেন। আমি দু প্রকারের সাজেশনই গ্রহণ করি। যেমন একটা সাজেশন এলো যে এই রাজ্যে এই রাজা অমুক সময় রাজ্য শাসন করেছেন, তখন আমি ওই সাজেশন নিই। আমাদের যে সোর্স আছে সেগুলোর সঙ্গে যাচাই করি। যেমন আমাকে একজন সাজেশন দিয়েছিলেন যে আপনি ভারতকে তো দেখিয়েছেন, যদি রাজ্য স্তরেও দেখাতে পারেন তাহলে আরও ভালো হবে। আমি এই ফিচার ইমপ্লিমেন্ট করেছি। তারপর আরেকটি ফিচার এসেছিল যাতে আমরা একটি ট্রাম্প কার্ডের মতো বানিয়েছিলাম, সব এম্পায়ারের ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে, যাতে সেগুলি শিশুদের কাছেও পৌঁছতে পারে। কেউ একজন সাজেশন দিয়েছিল যে এগুলোকে আপনি এক জায়গায় নিয়ে আসুন যাতে আমরা সবাই ডাউনলোড করে শেয়ার করতে পারি। আমি সেই ফিচারও ইমপ্লিমেন্ট করেছি। আমাদের এটা মাথায় রাখা জরুরি যে আমরা ভুল করতে পারি, কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নই। আর সেটা মাথায় রেখেই আমি কারেকশনের ট্যাব রেখেছিলাম, কারণ এটা আমাদের সবার সাইট। আর ভবিষ্যতে সমস্ত কন্ট্রিবিউশন মাথায় রেখে আমরা এমন একটা সাইট বানাবো যা আগামী কিছু বছরের মধ্যে ইতিহাসকে এক মনোগ্রাহী আগ্রহদীপক বিষয় করে তুলবে।
1: কৃষ্ণাজি, আপনি সত্যিই অত্যন্ত বড় একটা কাজ করেছেন। আচ্ছা, ইতিহাস ছাড়া আপনার নিশ্চয়ই আরও বেশ কিছু শখ রয়েছে, আরও অনেক কিছু কাজ আপনি করেছেন নিশ্চয়ই।
2: হ্যাঁ না স্যার, আমি একটু বোরিং টাইপের মানুষ স্যার। আমি টেকনোলজি নিয়ে খুবই আগ্রহী এবং ইতিহাসের বিষয়েও উৎসাহ রয়েছে। এখন যখন টেকনোলজি এবং ইতিহাস মিলেমিশে গেছে, এখন এর মধ্যেই ডুবে থাকি সারাদিন।
1: চলুন কৃষ্ণাজি, আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আপনি একটা খুবই সুন্দর সূচনা করেছেন এবং আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে অনেক মানুষ আপনার সঙ্গে যুক্ত হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। তাই আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, কৃষ্ণাজির এই প্রচেষ্টা শুধু ইতিহাসের শিক্ষার্থীদের জন্যই নয়, এতে আমরা সকলেই নিজেদের অতীতকে চমৎকারভাবে জানার সুযোগ পাব। আপনাদের কাছেও যদি এই ধরনের প্রচেষ্টার বিষয়ে কোনো তথ্য থাকে তাহলে তা অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, নেশামুক্ত যুবা বিকশিত ভারতের জন্য এই অভিযান এই সময়ে সমগ্র দেশে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর উদ্দেশ্য খুবই স্পষ্ট, নেশামুক্ত যুব সমাজ, ড্রাগ ফ্রি ইন্ডিয়া। অনেক মানুষ বিপুল সংখ্যায়, বিশেষ করে আমাদের যুব বন্ধুরা এর অংশ হচ্ছেন। প্রকৃতপক্ষে এটা ভারতের যুব সমাজের স্বাস্থ্য, ওদের আনন্দ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সামগ্রিক সংকল্প। বন্ধুরা, নেশার প্রতি দুর্নিবার আসক্তি একজন মানুষকেই শুধু গ্রাস করে না, এর কুফল তার সমগ্র পরিবার ও সমাজকে ভুগতে হয়। আমি সেই সমস্ত ব্যক্তিদের প্রশংসা করি যারা ড্রাগসের বিরুদ্ধে অন্যকে সচেতন করেন এবং নেশার কবলে পড়ে লড়াই করতে থাকা মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। নেশামুক্ত ভারতের জন্য আপনারা কোনো পাওয়ারফুল স্লোগান তৈরি করতে পারেন, আমাদের ইয়াং মিউজিশিয়ানসরা এমন গান সৃষ্টি করতে পারেন যেখানে ড্রাগ ফ্রি লাইফের বার্তা থাকবে, ছাত্রছাত্রীরা এবং থিয়েটারের দলের লোকেরা অন্তর ছুঁয়ে যাওয়া কোনো ছোট নাটিকা লিখতে পারেন যার মধ্যে ড্রাগের বিপদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার পথের কথাও বলা থাকবে। আমাদের দেশে দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েটারদের অভাব নেই। আমার অনুরোধ রইল যে ওরা যদি বিভিন্ন ভাষায় এমন কন্টেন্ট তৈরি করেন তাহলে সমাজ এই দিশায় এগিয়ে যেতে পারে। আপনারা আপনাদের এই সংক্রান্ত প্রচেষ্টা হ্যাশট্যাগের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। কখনো কখনো ক্রিয়েটিভ এফোর্ট ফর্মাল ক্যাম্পেনের থেকে বেশি কার্যকরী হয়। আসুন, ভারতের যুবশক্তিকে নেশার কবল থেকে রক্ষা করার জন্য, নেশামুক্ত করার মতো পবিত্র কর্তব্যে আমরা সকলেই নিজেদের ভূমিকা পালন করি। আপনারা আপনাদের প্রচেষ্টাকে নেশামুক্ত যুব সমাজ এই হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, আগস্ট মাসে আমরা চারিদিকে দেশভক্তির নানা রং দেখতে পাই। এই সময় প্রত্যেক মানুষের মনে দেশপ্রেমের ভাবনা আরও প্রবল হয়ে ওঠে। ন্যাশনাল হ্যান্ডলুম ডে এবং ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি থেকে শুরু করে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস এই মাসকে আরও বিশেষ করে তোলে। স্বাধীনতা দিবস এবং ন্যাশনাল স্পেস ডের মতো দিন প্রত্যেক ভারতবাসীকে গর্বে ভরিয়ে তোলে। হর ঘর তিরঙ্গা অভিযান এই ভাবনাকে আরও মজবুত করে। বন্দে মাতরমের 150 বছর পূর্ণ হওয়ার ফলে এই বছরটা আরও বিশেষ হয়ে উঠেছে। এইবার 8 কোটিরও বেশি তেরঙ্গা পতাকার সঙ্গে সেলফি আপলোড হয়েছে। তেরঙ্গা পতাকাকে নিয়ে এই উৎসব শুধুমাত্র ভারতবর্ষেই সীমাবদ্ধ থাকেনি। এই বছর সূর্যপথ তিরঙ্গা অভিযানের মাধ্যমে আমাদের তেরঙ্গা পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে। ফিজির সুবায় প্রথম সূর্যকিরণের সঙ্গে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। এর পরে এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর তারপরে আমেরিকার সান ফ্রান্সিসকোতে ইন্ডিয়ান মিশন আর পোস্টে পতাকা উত্তোলন করা হয়। আপনারা কল্পনা করুন এই দৃশ্য কতটা অদ্ভুত ছিল। যেমনভাবে সারা বিশ্বে সূর্য উদিত হতে থাকল, সেরকমভাবেই ভারতীয় পতাকা উত্তোলিত হতে থাকল। এরকম প্রচেষ্টায় সমাজকে এক সূত্রে আবদ্ধ করতে পারে। এদের মাধ্যমে দেশের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর হয়। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আমার অনেক অনেক অভিনন্দন। আমার প্রিয় দেশবাসী, আমাদের শহর এবং মফস্বলের রাস্তায় প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে লক্ষাধিক মহিলা বিভিন্ন কাজে যুক্ত থাকেন। কেউ সবজি বেচেন, কেউ ফল, কেউ চায়ের দোকান দেন, আবার কেউ ফুল, প্রদীপ এবং পূজা সামগ্রী নিয়ে বসেন। অনেক সময় শুধুমাত্র স্বল্প পুঁজি তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এখন এরকম লাখো লাখো মা বোনেরা পিএম স্বনিধি যোজনা থেকে নতুন শক্তি পাচ্ছেন। নারী ক্ষমতায়নের এই দিকটি নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ততটা হয় না। পিএম স্বনিধি যোজনার লাভার্থীর মধ্যে প্রায় 46% মহিলা, অর্থাৎ সারা দেশের প্রায় 35 লক্ষ মহিলা এই যোজনার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, গাজিয়াবাদের ববিতা শর্মাজি হলেন এর এক উত্তম উদাহরণ। ববিতাজি পূজা সামগ্রীর একটি ছোট স্টল চালাতেন। ফুল, প্রদীপ, ধূপকাঠি, নারকেলের মতো সামগ্রী বিক্রি করে তিনি নিজের সংসারে সাহায্য করতেন। অনেক পরিশ্রম করতেন, কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য পুঁজির অভাব ছিল। পিএম স্বনিধি থেকে উনি আর্থিক সাহায্য পেলেন। তিনি নিজের স্টলের সামগ্রী বাড়ালেন, ব্যবসার বিস্তার করলেন, গ্রাহক বাড়ল, উপার্জন বাড়ল, আর ধীরে ধীরে রাস্তার ধারের ছোট্ট স্টলটি একটি দোকানে পরিণত হল। বন্ধুরা, বেঙ্গালুরুর টিএস নিঙ্গাম্মাজির উদাহরণও খুব প্রেরণাদায়ক। নিঙ্গাম্মাজি আর ওনার স্বামী মিলে একটি ইডলি, ডোসা আর সাম্বার বিক্রি করার কাজ শুরু করেন। দোকান চলতে শুরু করল, কিন্তু একে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুঁজির প্রয়োজন ছিল। নিঙ্গাম্মাজিও পিএম স্বনিধি থেকে সাহায্য পেলেন। তারা নিজের কার্ট আরও উন্নত করলেন, আরও জিনিসপত্র কিনতে শুরু করলেন, আর মেনুতেও কিছু নতুন জিনিস যোগ করলেন। গ্রাহক বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেল এবং পরিবারের আর্থিক পরিস্থিতিও উন্নত হল। আজ তারা নিজেদের 3 সন্তানকে আরও ভালো শিক্ষা প্রদানে সক্ষম হয়।

করেছেন। বন্ধুরা, মহিলাদের ব্যবসার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোটা পরিবারের ভবিষ্যতেরও অগ্রগতি হয়, বাচ্চাদের শিক্ষায় উন্নতি হয়, ঘরের প্রয়োজন পূরণ হয়, আর নারীদের ভিতর আত্মবিশ্বাস আরও মজবুত হয়। এটাই তো হল নারী ক্ষমতায়নের এক জীবন্ত রূপ। আমি ফুটপাতের ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত বোনেদের তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানাই। আমার প্রিয় দেশবাসী, স্বচ্ছতার একটি অনেক বড় গুণ আছে। যখন কোনো জায়গাকে পরিষ্কার রাখার সংকল্প সেই জায়গার মানুষের নিজস্ব সংকল্প হয়ে ওঠে, তখন পরিবর্তন শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর মাধ্যমে ওই জায়গার সমগ্র পরিচয় পাল্টে যায়। দেশের বিভিন্ন জায়গায় স্বচ্ছতার এই প্রয়াস আমাদের নিরন্তর প্রেরণা দেয়। উত্তরপ্রদেশের রামপুরে পাটওয়াই নামে একটি গ্রাম আছে। ওখানে আকাশ এবং রোহন নামের দুই বন্ধু দেখলেন যে তাদের আশেপাশের এলাকা নোংরা আবর্জনায় ভরে গেছে। ব্যাস, তারপর আর কি, আকাশ এবং রোহন আবর্জনার ব্যাগ তুলে নেন এবং পরিচ্ছন্নতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আস্তে আস্তে অন্য যুবারাও তাদের সাথে যুক্ত হতে থাকেন। একটি টিম তৈরি হয় যার নাম হয় ক্লিন আপ পাটওয়াই। এই যুবারা আজ পর্যন্ত 4টি গঙ্গার ঘাট পরিষ্কার করে ফেলেছেন, 1 টনেরও বেশি প্লাস্টিক আবর্জনা সরিয়ে ফেলেছেন। এনারা বেশ কয়েকটি পুকুর এবং সার্বজনীন স্থানও পরিষ্কার করেছেন। বন্ধুরা, এইবার শ্রী অমরনাথজির যাত্রাতেও স্বচ্ছতা এবং জন অংশীদারিত্বের এমনই প্রেরণাদায়ক ছবি দেখা গেছে। দুর্গম রাস্তায় হাজার হাজার স্বচ্ছতা কর্মী দিবারাত্র সেবা প্রদান করে চলেছেন। এই বছর যাত্রা চলাকালীন 400 মেট্রিক টনেরও বেশি আবর্জনা সংগ্রহ ও প্রসেস করা হয়েছে। আমার এই প্রচেষ্টার একটি ব্যাপার বিশেষভাবে ভালো লেগেছে, স্বচ্ছতার এই অভিযানে পুণ্যার্থীরা অংশীদার হন। 16,000-এরও বেশি যাত্রী স্বচ্ছতার সংকল্প নিয়েছেন, 10,000-এরও বেশি যাত্রীদের রেসপন্সিবল যাত্রী সার্টিফিকেটও দেওয়া হয়। এখানে একটি অত্যন্ত অসাধারণ প্রয়োগও করা হয়েছে, যাত্রাপথের ঘোড়া এবং খচ্চরের গোবরকেও বায়োগ্যাসে রূপান্তরিত করা হয়েছে এবং সেই ক্লিন এনার্জি থেকে স্বচ্ছ জ্যোতি প্রজ্জ্বলিত করা হয়। অর্থাৎ বাবা বরফানির এই পবিত্র যাত্রায় স্বচ্ছতাও সেবা এবং আস্থার রূপ হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের গ্রাম হোক বা শহর, আমাদের নদী হোক বা তীর্থস্থল, এর পরিচয় আমাদের আচরণ থেকেও পাওয়া যায়। আর যখন স্বচ্ছতা আমাদের আচরণের অঙ্গ হয়ে যায়, সে স্থানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আমার প্রিয় দেশবাসী, কখনো কখনো আমাদের এক ক্ষুদ্র শখ জীবনের বড় কোনো সম্ভাবনার রাস্তা খুলে দেয়। নাগাল্যান্ডের ফেক জেলার বেসালু পুরোজির পথ চলাও কিছুটা সেরকমই। বেসালুজি কৃষক পরিবারে বড় হয়েছেন। ছোটবেলায় তিনি তার মা বাবাকে চাষ করতে দেখেছিলেন এবং তার নিজেরও ফুলের প্রতি খুব টান ছিল। 2021 সালে তিনি এই শখ থেকেই ছোট স্তরে ফুল উৎপাদন শুরু করেন। ধীরে ধীরে এর মধ্যে এক সম্ভাবনা দেখা দিতে থাকে। তিনি লক্ষ্য করেন, বিয়েবাড়ি হোক বা অন্য উৎসব, ফুলের চাহিদা সব সময়ই থাকে। বেসালুজি নিজের এই শখকে আরও এগিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত নেন। এই সফরে তিনি স্থানীয় কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে ফুলের বৈজ্ঞানিক চাষের ট্রেনিং নেন এবং তারপর তিনি কেবলমাত্র 1/4 একর জমিতে গ্ল্যাডিওলাসের কয়েক হাজার চারা রোপণ করেন। প্রথম প্রচেষ্টাতেই 5,000-এরও বেশি ফুল ফোটে। বন্ধুরা, এই সাফল্য বেসালুজির জন্য এক নতুন সূচনা হয়ে দাঁড়ায়। তিনি ফুলের চাষকে আরও এগিয়ে নিয়ে যান। যে ফুল কখনো স্থানীয় বাজারে সীমাবদ্ধ ছিল, আজ তা
নাগাল্যান্ডের সীমানা অতিক্রম করে

দিল্লি মুম্বাইয়ের মতো শহরে পৌঁছে যাচ্ছে। বেসালু পুরোজির এই যাত্রা আমাদের বলে যে শখ যখন পরিশ্রম আর সঠিক পথ প্রদর্শনের সাথে যুক্ত হয় তখন তা নতুন সম্ভাবনার রাস্তা খুলে দিতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমাদের আশেপাশে এমন অনেক লোক আছেন যারা একটি ছোট প্রচেষ্টা দিয়ে শুরু করেন আর দেখতে দেখতে তাঁদের প্রয়াস অনেক লোকেদের জীবনে পরিবর্তনের রাস্তা তৈরি করে দেয়। ওড়িশার দেবাড়িগড়ে একটি গ্রাম আছে ধৈর্যকুসুম। কয়েক বছর আগে পর্যন্ত এই গ্রামের মৈথিলি ভুয়েজি প্রায় প্রতিদিন জঙ্গলে যেতেন, কখনো জ্বালানির কাঠ আনতে, কখনো মহুয়া আর কেন্দু পাতা তুলতে, তো কখনো বাঁশের কোপলা এবং অন্যান্য বনজ সামগ্রী আনতে। তাঁর এবং ওখানকার অনেক পরিবারের বহু চাহিদা এই জঙ্গল থেকেই মিটত। কিন্তু তারপর মৈথিলিজি দেবড়িগড় ইকো ট্যুরিজমের সাথে যুক্ত হন। এখান থেকে জঙ্গলের সাথে ওনার সম্পর্ক এক নতুন মোড় নেয়। এখন জঙ্গলের রক্ষণাবেক্ষণও তাঁর জীবিকার মাধ্যম হয়ে ওঠে। বন্ধুরা, মৈথিলিজির জীবনে আসা এই পরিবর্তন অন্য মহিলাদেরও প্রেরণা দিয়েছে। আজ 60-এরও বেশি মহিলা জঙ্গল সংরক্ষণের কাজে যুক্ত হয়েছেন। কেউ বন্যপ্রাণী সুরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন, কেউ তৃণভূমির বিকাশের সাথে যুক্ত হয়েছেন, আবার কিছু মহিলা ইকো ট্যুরিজম অ্যাক্টিভিটিতে যোগদান করছেন। বন্ধুরা, মৈথিলিজি ও দেবড়িগড়ের এই বোনেরা দেখিয়েছেন যে প্রকৃতিকে রক্ষাও করা যায় আর জীবনে সমৃদ্ধিও আনা যায়। এই সমস্ত বোনেদের প্রচেষ্টা আমাদের সকলের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। বন্ধুরা, আজ আমাদের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশে পৌঁছাচ্ছে, এবং আপনারা জেনে গর্বিত হবেন যে ভারত এমন স্বপ্ন দেখা বিশ্বের হাজার হাজার মেয়েকে এক সুতোই বাঁধছে। এই উদ্যোগের নাম মিশন শক্তি স্যাট। এর মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার এবং উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। 23 আগস্ট জাতীয় মহাকাশ দিবস, ন্যাশনাল স্পেস ডে, এই মিশনের একটি সুন্দর দৃশ্য উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় দেখা গেছে। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে মিশন শক্তি স্যাট এর দ্বিতীয় ধাপের সূচনা হয়েছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও ভারত থেকে আসা প্রায় 100 জন ছাত্রী এক জায়গায় একত্রিত হয়েছিল। ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচিত ছাত্রীরাও এতে অংশ নিয়েছিল। এই গোটা উদ্যোগের লক্ষ্যটিও অত্যন্ত বিশেষ। বন্ধুরা, সম্পূর্ণভাবে ছাত্রীদের দ্বারা নির্মিত একটি স্যাটেলাইটকে চাঁদের কক্ষপথে পাঠানোর প্রস্তুতি চলছে। আমার দৃঢ় বিশ্বাস যে এদের মধ্য থেকেই বহু ছাত্রী আগামী দিনে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের জগতে নিজেদের এক নতুন পরিচয় গড়ে তুলবে। আমার প্রিয় দেশবাসী, আজকাল অ্যাভোকাডো ফলের খুব রমরমা। আগে এই ফলটিকে হয়তো খুব কম মানুষই চিনতেন, এর চাহিদাও ছিল কম এবং কদরও ছিল কম। কিন্তু আজ ডাইনিং টেবিলে একে প্রায়শই দেখা যাচ্ছে। আজ এটি স্বাস্থ্য সচেতন মানুষ ও প্রিমিয়াম মার্কেটের বিশেষ পছন্দের ফল হয়ে উঠেছে। আমাদের কৃষক ভাই বোনদের জন্যেও এটি অত্যন্ত লাভজনক প্রমাণিত হচ্ছে। যেমন অন্ধ্রপ্রদেশের কাডাপ্পার বরদরাজজির কথাই ধরা যাক। তিনি বহু বছর ধরে নিজের জমিতে টমেটো ও কলার চাষ করছিলেন। একদিন তিনি বন্ধুদের খামারে অ্যাভোকাডোর ফলন দেখতে পান। এরপর তিনি ইউটিউব থেকে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এ পর্যন্ত তিনি প্রায় 4 টন অ্যাভোকাডো উৎপাদন করে ফেলেছেন। আজ তিনি স্থানীয় দোকানগুলোতে সরাসরি এটি সরবরাহ করছেন। নতুন ধরনের ফসল বৈজ্ঞানিক পরামর্শ এবং সরাসরি বিপণনের মাধ্যমে তাঁর ছোট্ট খামারের আয় সম্পূর্ণ বদলে গেছে।

0: তামিলনাড়ুর কোডাইকানালের কৃষক চন্দ্রশেখরনজি আধা হেক্টর জমিতে অ্যাভোকাডো চাষ শুরু করেছিলেন। তিনি এর খুব ভালো দাম পাচ্ছেন এবং তাঁর উপার্জনও বেশ বৃদ্ধি পেয়েছে। কর্ণাটকের চিকমাগালুরুর কিছু কৃষক ভাইবোন তো কফি বাগানের মাঝেই অ্যাভোকাডো গাছ লাগিয়েছেন। এর ফলে কফি ও গোলমরিচের পাশাপাশি তারা বাড়তি উপার্জনও করতে পারছেন। বন্ধুরা, আমরা শহরের রেস্তোরাঁগুলোতে প্রায়ই অ্যাভোকাডো টোস্ট এর কথা শুনি, কিন্তু এই অ্যাভোকাডোর মাধ্যমেই আমাদের উদ্ভাবনী কৃষকেরা আয়ের এক নতুন পথ খুঁজে পেয়েছেন। অর্থাৎ নিজের দেশের অ্যাভোকাডো দিয়ে আপনার টোস্টের স্বাদও বাড়ল, আবার কৃষকদের আয়ও বেড়ে গেল। আমার প্রিয় দেশবাসী, কিছুদিনের মধ্যেই 3রা সেপ্টেম্বর আমরা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী পালন করব। বন্ধুরা, উত্তম কুমার একজন ভার্সাটাইল অ্যাক্টর ছিলেন, যিনি নিজের অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ফিল্ম লাভার্সরা মানেন যে শ্রী সত্যজিৎ রায় ফিল্ম নায়ক দ্য হিরো এর পুরো স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারকে ভেবে লিখেছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে তাঁর মধ্যে ডিগনিটির সাথে অসাধারণ ইমোশনাল ডেপ্থ ছিল। চরিত্রকে তিনি জীবন্ত করে তোলার জন্য খুব পরিশ্রম করতেন। উত্তম কুমার নিজস্ব সহজতার সঙ্গে ফিলান্থ্রপির জন্য পরিচিত ছিলেন। তাঁর জীবন থেকে কখনো হার না মানার একটি আরও বড় শিক্ষা মেলে। তাঁর শুরুর ছবিগুলি খুব বেশি চলেনি, কিন্তু তিনি নিজের কাজের উপর ফোকাস বজায় রেখেছিলেন। এরই ফলস্বরূপ তিনি এত উচ্চতা অর্জন করেছিলেন। বন্ধুরা, মনে আছে যখন আমি কলকাতায় রোড শো করছিলাম, তখন আমি উত্তম কুমারের বাড়ির সামনে দিয়েও গিয়েছিলাম। সেখানে আমাকে একজন ব্যক্তি তার একটি ছবিও উপহার দিয়েছিলেন। আমি আবার মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি সবসময় আমাদের সকলের হৃদয়ে বিরাজ করবেন। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে বিরাজ করবেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের উৎসবগুলি পরম্পরার সঙ্গে সঙ্গে একে অপরের সঙ্গে জুড়ে যাওয়ার সুযোগও দেয়। আসন্ন দিনগুলিতে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব পালন করতে চলেছি। 4ঠা সেপ্টেম্বর জন্মাষ্টমীর পবিত্র পার্বণ, সেপ্টেম্বরেই আমরা বিশ্বকর্মা পূজাও পালন করব। এই সময়ে আমাদের আশেপাশের কারিগরদের, শিল্প কারিগরদের এবং বিশ্বকর্মা বন্ধুদের সম্মান করা উচিত। কিছু মাস পরে দীপাবলিও আসতে চলেছে, এর প্রস্তুতিও ধীরে ধীরে শুরু হয়ে গেছে। উৎসবের এই মরশুমে আমি আরও একবার আপনাদের ভোকাল ফর লোকালের অনুরোধ করছি। ভোকাল ফর লোকালের অর্থ কেবল মাটির প্রদীপ কেনা নয়, এর ভিশন খুব বড়। আমরা নিজের ঘরের জন্য যে জিনিস কিনি, সেটিকে একবার অবশ্যই দেখে নিই যে তা ভারতে তৈরি হয়েছে কিনা। ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার পথ ভারতে তৈরি জিনিসের উপর গর্ব অনুভব করার মাধ্যমেই প্রশস্ত হবে। এই বার্তাকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়াও আমাদের দায়িত্ব। আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের বন্ধুরা, ইনফ্লুয়েন্সাররা এবং সেলিব্রিটিদেরও এতে খুব বড় ভূমিকা আছে। আমার অনুরোধ যে আপনি নিজেও ভোকাল ফর লোকালকে আপন করে নিন এবং অন্যদেরও এর জন্য অনুপ্রাণিত করুন। বন্ধুরা, আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের ছোট ছোট প্রয়াসের মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনছেন। আপনি তাদের সম্বন্ধে মন কি বাতে অবশ্যই লিখুন। আপনার পাঠানো অভিজ্ঞতা দেশের কোনো একটি জায়গায় কারুর জন্য নতুন প্রেরণা হয়ে উঠতে পারে। আমি আপনাদের পরামর্শ ও অভিজ্ঞতার প্রতীক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।

আকাশবাণী কলকাতা। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের

0: নাওয়ান কুরুমুটুক সামাং রেবন আগুয়া দিশম হর ইনোভেটিভ আইডিয়াস বাবদ চার্চাই হুয়া নিয়ক মুদ্রে নকান আইডিয়াস তাহেন মানে যাহা কো লাগিতে হর কো জিউ রেনা পুরো দাড়ে কো লাগাও কা গাতে কো মিট ঘড়ি লাহা সোশ্যাল মিডিয়া রে যাহাই গে অল লেটা আষাঢ়ি একাদশী রিয়া সনতান অক্তো রে নিয়ে লাই আপে লাগিতে আডিং রাসকা কানা জে নাগাম দো হর কুসি লেকানা বেনাও কা লাগিতে নিজেরা কুরুমুটু রিয়া সাগুন এতহব ইং করা উনি তো মারাং সেনে লাই আকাদা নোয়া আইডিয়া দো আডি গে সিম্পিলা আপে নিয়ে ওয়েবসাইট রে চালা পে আর যাহাটা মিটাং সেরমা বাছাও জং পে নোয়ারে আপে আডি আলগাতে পে বাড়াই দাঁড়িয়ে যে উন অক্তে ভারত রিয়া ওকা হিঁস রে অকয়া রাজ তাহে কানা ইনহো নোয়া দো আডি মজে আইকো কেটা ইনিং হুদিস কেদা নোয়া বাবদ আর হো জাস্তিং বাড়াই নোক লাগে ইনিং বাড়াই নাম কেদা যে নিয়ে কামি দো মুম্বাই রে তাহেন কান শ্রীমান কৃষ্ণা শেষাদ্রিজি করাও কাদা রাসকারিনা কথা দো নোয়া কানা যে কৃষ্ণাজি দো ওয়েবসাইট রিয়া নিয়তুম আডিগে সিম্পিলে দহো আকাদা www.bharatrajya.com উনি যাহাই কুরুমুটু আকাদা ওনা বাবদ সানাম কোগে বাডাইকা লাগতি কানা নিয়ে খাতির ইন হুদিস কেডা যে সরাসরি শ্রী কৃষ্ণাজি সাওগে রপড় হইলেন গেছে গাতে কো কৃষ্ণাজি আপো সাও ফোনতেই চপড়াও আকানা কৃষ্ণাজি জোহার
1: জোহার গে সে জোহার গে
0: বয়া ইন বাডাই আকানা যে আম দো বাং দো দুনিয়া টেক সাও জপড়াও মিনাম আর বাং দো আম নাগাম রিনিক মাচেত কানাম এতে রেহ আম টেকনোলজি ব্যবহার কাতে নাগাম রেয়া সাইট এম বেনা করা কারা আড়ি তে বাড়াই জং সানাই কেনা নোয়া কো দো ছে লেকাতেম করাও কেদা
1: গুনমানাও সারহাও কমকে আমসাও গালমারাও দো ইয়া আডি মারাং কোপাল কানা স্যার ইয়া বাবদতে নাসেনা ইং লেয়াপে সানাই কানা তো স্যার ইং দো মিট ইঞ্জিনিয়ারিং তাহে কানা ওনা তায়ম ইং এম বিএ কেদা ওনা তায়ম ইং মার্কেটিং ফিল্ড রিং চালাওয়েনা মেনখান নোয়া কো তিন রিং করাওয়ে তাহে উনহ গিদ্র উমের খনগে নাগাম বাবদ আডিগে ইন্টারেস্ট তাহে কান্তিয়া থ আই অলওয়েজ ওয়ান্টেড টু ডু সামথিং অন হিস্ট্রি হাউ টু মেক ইট ইন্টারেস্টিং অ্যান্ড ইং নোয়া হ মনে তাহে যে আবু যেলেকা নাগাম বন চেদ আকো কানা ওনারে আবো আর হ ইম্প্রুভমেন্ট বন করাও দাঁড়িয়ে ওনারে আবো আর হো বাড়তি বনতল বন আগু দাঁড়িয়ে নাগাম দো মিট কাহিনী লেখা বেনাও কাতে হর কো হাবিজ বন সেটে দাঁড়িয়ে
0: কৃষ্ণাজি ভারতীয় নাগাম রেনা ওখাটা নুনকান হিস কানা অনে যাহা বাবদ আমা মনে হয়ে কানা যে নোয়া বাবদ বাড়তি খন বাড়তি আটি আইমা হর কো বাড়াই জংমা মেনতে
1: স্যার যদি আবো ভারতীয় নাগাম যে লেখা আবুয়া বিদ্যাগার করে আবুয়া কলেজ করে বন চেদ আকো কানা যে লেখা আমেম নিয়েলেদা ওনা দো যাহাই মিট এম্পায়ার আর বাং যাহাগে মিট কিংডম রেনা নজর তেবন চেদ আকো কানা আর ওনা এম্পায়ার দো ডিসপ্রপোর্শনেট অ্যাটেনশন হয় নামা নোয়া করা খাতির গে এটা কো আডিগান রাজ কো তাহে কানা যাহাই কদো মাহান ছে আডি মারাং রাজ তাহে কানা যে লেখা চোলাস পল্লবাস কোরকোটা ডাইনাস্টিস কো তাহে কানা আর কাশ্মীর ইয়ার ওহম যাহাই কদো কম খন কম প্রায় তুরুই সাই শর্মা লেখা আসাম রে নিজেরা লাকচার আকুয়া ভ্যালু সিস্টেম কো জারি দহলা নোয়া কো সানাম কো বাবদ আবো বাংবন বাড়াই আকাদা ওনাতে ইং ইং হুদিস কেদা যাহাই গে নংকান সাইটে বেনাওমা যাহাতে নংকান মহান রাজ কো সাও নেহর কো উপ্রুম দাঁড়ে কো মা
0: কৃষ্ণাজি আম উনে এম মেহনত এটা এই নৌকা গে আম হাইপোথেটিক্যাল কুকলিং কলিয়েত মিয়া যদি আম ইন্ডিয়ান হিস্ট্রি রিন যাহাই গে পে হর সালা রড় রপড় রেনা দাও এম নামা এনখান উন দো আম অকই কো সালা রড় জং সানামা আর চেদা
1: হই গমকে এনখান পৈলইন মেনা রাজা রাজা চোলা সে রাজেন্দ্র চোলা গমকে যাহাই চোলা রাজ রিনি যতক্ষণ মোস্ট পাওয়ারফুল মেনদ যতক্ষণ ইম্পর্টেন্ট রাজক মুদ্রেই তাহে কানা এনখান ইং উনি ঠেন নোয়া

တော်ဘုံညင်ကြမှာနုံကနုတ်တဲ့မိမိမန်မြာမောနေရဒီဆုံဒူလရီနာဟုန်ဒီစ်အာဟုံးဂျစ်တီကတော့နက်ရှနယ်ဟန်ဒလုံဒေးအာဘာရုချာဒဝန်ဒလုံရီယာဆယ်မာကီယေခွန်အတဟပ်ကတဲ့ဒီဆုံဘေဂါရောရီနာဘတ်တော်ရန်ရူပုန်ဟဲမဟာကတော့နီးချန်တော်တော့ခါစ်ချန်တော်ဘီနောက်ကနဖုန်ရဂလ်မဟာအာနက်ရှနယ်စပေ့စ်ဒေးနွားကင်းတို့စနန်ဒီဆုံဟော်ကိုဂိုရော့တေးပေရိကကွာဟာဂါတီရန်ဂေါဖီဂျန်ဒိုနွားဟုန်ဒီစ်အာဟွိုင်းကေတက်ကာဘန်ဒီမဟာတရမရီနာမိဆိုင်မော်ဂယ်ဆယ်မာပူရိုမင်ဟိုတေတေနီယဆယ်မာဒိုအာဟုံခါရှ်ဘီနာဝကနာနီဒါအူအီရယ်ကရိုဒ်ခွန်ဟိုဂျစ်တီတီရန်ဂါဆယ်ဖီအပ်လိုဒါကနာအတီရန်ဂရီနာနွားပေါ်ရော့ဘာရိုတ်စုမုန်သဘီဒွာကော့ဘန်တဟိကနာနွားဆယ်မာဆူရ်ယပတ်တီရန်ဂါဒါရိုက်တေအပေါ်တိရင္ကာဓာတိဇာကာတရနာမိဟဟရာစံခရရိဩဒကကနဖီဇီရနာစူပါရေဘေရယာပွိလူအာလာဆောင်ဆောင်တေတိရင္ကာဟိပိဒကနဣနတိုင်နမ်အစီယာအာဖရိကာယူရိုပအရဟုအမေရိကရီယာဆန်ဖရန်စစ္စကိုဓဘီအိန္ဒိယန်မစ်ဆန်စ်အပိုစတ်ကိုရဟောတိရင္ကာဟိပိဒိဝကနအပိပိအိုင်ဝမ်ဒရယကနနွာချီတေတိနဟဟရာတဟိကနजेलेका जेलेका धरती जाकतरे सिंचांदो लहाई देना उनका उनका गे भारतीय तिरंगा हो हि पीडी दी वकना नोंकान कुरुमुटु कदो सांता मीट सुतम रे तोल मीट का नोवा कोते दो दिसोम सांते अब सगई आर हो गहिरोआ नोंकान उद्गवना कमी होरा को साउ जोपड़ा वकान सना मनमी को इन पाटखोन अडी अडी सरहाओ इरेन दुलड़ो दिसम होर আবহাওয়া সাহার নাগার আর হুডিং মাছা সড়ক করে দিন হিল সেতা খুন আয়ু হাবি লাখ লাখ তিরলক নিজে নিজেরা কামিরে ছুটো কো তাহেনা কিছু গান্দো অন আনাজ কো আখরিঞা কিছু গান্দো ফল পাকড় কিছু গান্দো চা গাড়িরে চা কো কো আখরিঞা তো কিছু গান্দো বাহা দিহে আর বঙ্গা বুরুরিয়া সামগ্রী কো আখরিঞা অনি ধাওগে নাসে পুঁজি কম কারণ থেকে উনকু কারবার রে সামাংসেন বাকো লাহা দাড়িয়া মেনখানিত নোংকান লাখ লাখ আয়ো আর মিশ্রকো পিএম সনিধি যোজনা দাঁড়াইতে নাওয়া দাঁড়িকো ঞামেদা মহিলা সশক্তিকরণ রেয়া নোয়া হিস বাবুতে উন চর্চা বাং হয়ো কানা যাহাতিন লাগতিয়া পিএম সনিধি যোজনা দাঁড়াইতে উপগ্রাকানকো মুদ্রে পেরাই সাইকড়া পূর্ণ গে তুরুই সাই হিস গে তীরল কো কানাকো মেন্দো দিসোম জাকাতরে পিরাই পেগেল মোড়ে লাখ তিরলকো নোয়া যোজনা সাও সিলেট খাতে নিজেরা কারবার কো লাহাই দিয়েলা গাতিকো গাজিয়াবাদরেন ববিতা শর্মাজি নোয়ারেন আডি না পায় দৈক কানাই ববিতাজি বঙ্গা বুরুড়িয়া জিনিসপতিকো মিটং হুডিং মাচা স্টল রে আখরিং তাহে বাহা দেবহে ধূপবতি নারকোল লেকান জিনিসপতি আখরিং কাতে উনি নিজেরা ঘারন যোগাও যতন রে গড় সহরে এমে তাহে আটি জোর মেহনত তাহে কানা এনখান ব্যবসা বাড়াও দিছে পুঁজি রিয়া লাগতি হ তাহে কানা পিএম স্বনিধি যোজনা খন উনি গড় সহরে নাম কাদা উনি আয়া স্টল রে জিনিসপতি বাড়তি ও কাদা ব্যবসা হয় বাড়াও কাদা কি ইনি হর সে গোহরা খক বাড়তি না আমদানি হো বাড়তি না আর না সে না সে তে সড়ক ধারে রিয়া উনিয়া হুটিং মাছা স্টল হো মিটং দোকান রূপতে বদলেনা গাতেকো বেঙ্গালুরুরেন টি এস নিনগম্মাজিয়া দৈকহ আডি উদ্গওয়ানা কানা নিনগম্মাজি আর জাওয়াই মিট কাতে ইডলি ডোসা আর সাম্বার আখরিয়া হুডিং মাছা গামিকিনে তহব কেডা মেনখান নোয়া লাহা ইদি লাগি পুঁজি রিয়া হো লাগতি তাহে কানা নিনগম্মাজি হো পিএম স্বনিধি খন গড় সহরে নাম কাটা উনি তো আজা সাগার হয় চেহারা কে তয়া সামান কহ থকতে কিরিঞে এহব কেডা আর বেনুরে হো আটিকান নাওয়া জিনিস হয় মেশা কেডা গোরা খো কবর্তি না রোজগার বর্তি না আর ঘারঞ্জ রিয়া কৌডি হালত হো না পায় না তেহেন উনি আ ইরেন পেনে গিদ্রে হো না পাই এডুকেশন এ এমা কো কানা গাতে কো যখন মি তেলবা ব্যবসা বাড়া আ তো উন্দো উনি সাও পুর পরিবার না আখির গেলা আ গিদ্রে কো সিকনেথ হো না পাইও আ ওড়া রিয়া লক্তিয়া না কো হো পুরুনু আ আর তিল মনরে পতিয়েও আর হো কেটেজ আ নোয়াগে হয়ে কানা মহিলা সশক্তিকরণ রিয়া মি জেভিত চিতের আসেন কাতে আখরিং কামিসাও জপড়কান সানা মিশ্রকো একুয়া নাপায় আখির বাবতে থুমিন চালাকো কানা ইরেন দুলেড় দিসম হড়

থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আবারও একটা নতুন শিক্ষাঙ্গনের গল্প নিয়ে চলে এসেছি আমি চয়নিকা। একটা শিক্ষাঙ্গন মানে তো শুধুই ইট কাঠ পাথরে তৈরি বিল্ডিংটা নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে কত ঐতিহ্য, ইতিহাস, কত গল্প, পাশাপাশি কত কত ভবিষ্যতের স্বপ্ন, তাই না? একটা বিদ্যালয়েরও তো অনেক কথা বলার থাকে, বলুন। আর সেগুলো শোনার জন্যই তো আমরা চলে যাই এক একটা নতুন নতুন শিক্ষাঙ্গনে। সেরকমভাবেই এবার আমি চলে গিয়েছিলাম পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের লক্ষ্যা হাইস্কুলে। হাওড়া থেকে হলদিয়াগামী ট্রেনে সতীশ সামন্ত হল্টে নেমে স্থানীয় পরিবহনেই পৌঁছে যাওয়া যায় এই স্কুলে। তবে আরও রাস্তা আছে, যেমন হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর কিংবা পাঁশকুড়াগামী ট্রেনে গিয়ে যদি মেচেদা স্টেশনে নামা যায়, তাহলেও কিন্তু ওখান থেকে স্থানীয় বাসে সহজেই নেমে যাওয়া যাবে একেবারে স্কুলের গেটে। আসলে বাস স্টপেজটার নামটাই যে স্কুলের নামে। প্রাচীর জুড়ে মনীষীদের ছবি আর তাঁদের বাণী। প্রাচীরের ওপারেই একটা বিশাল বাঁধানো পুকুর, তাকে ঘিরে সবুজ গাছের ছায়া। গেট থেকে ভেতরে ঢুকলাম আর প্রবেশ করলেই ডান হাতে সেই পুকুরকে রেখে গিয়ে যেতে হয় বিশাল স্কুল বিল্ডিংটার দিকে। আসলে একটা বিদ্যালয়কে যদি সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, তাহলে সত্যি তা যে একটা আশ্রম হয়ে উঠতে পারে, এই বিদ্যালয় কিন্তু তারই প্রমাণ। যাই হোক, সিঁড়ি দিয়ে দোতলার দিকে এগিয়ে যেতে যেতেই শুনতে পাচ্ছিলাম গানের সুর, বোধহয় রিহার্সাল চলছে। এগিয়ে গেলাম সেই দিকেই।

0: একাদশ শ্রেণীর ছাত্রী তৃষিতা বৈতালিক এই গানটা শোনালো। তবে একটা বিষয় জানলে আপনার বেশ ভালো লাগবে আমি জানি। এই গানটায় তবলায় সঙ্গত করেছেন স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস পাহাড়ি। কি, এটুকুতেই বোঝা যাচ্ছে তো যে স্কুলের পরিবেশটা ঠিক কেমন? চলুন বাকিটা তাঁর কাছ থেকেই শুনি।
1: বিশ্ববিদ্যা তীর্থ প্রাঙ্গণ কর মহজ্জ্বল আজহে, বিশ্বকবির এই বাণীকে সম্বল করে এগিয়ে চলেছে এই বিদ্যালয়। 1880 সাল, গ্রামের তদানীন্তন জনদরদী জমিদার স্বর্গত উপেন্দ্রনারায়ণ মাইতি এবং তাঁর পুত্র স্বর্গত রণজিৎ নারায়ণ মাইতি প্রত্যন্ত এই গ্রামে নারী শিক্ষার আলোকবর্তিকা জ্বালিয়েছিলেন তাঁরা। তাদের জমিদার বাড়ির উঠোনে মাত্র 5 জন বালিকাকে নিয়ে শুরু হয়েছিল উপেন্দ্র শিক্ষা সদন। সেদিনের সেই বিদ্যালয় বর্তমানে লক্ষ্য হাইস্কুল রাজ্যের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিগণিত হয়েছে ইতিমধ্যে। ভারত বিখ্যাত ইতিহাস গ্রন্থ প্রণেতা ও ইতিহাসবিদ সেই প্রভাতাংশু মাইতি এই বিদ্যালয়ের যশস্বী প্রাক্তনী। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে পশ্চিমবঙ্গের প্রথম জাতীয় সরকার, যা তমলুকে গঠিত হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার নামে, সেই সরকারের অগ্রণী স্বাধীনতা সংগ্রামীদের বাসস্থান ছিল তমলুক মহিষাদল সুতাহাটায়। দুর্দণ্ড প্রতাপ স্বাধীনতা সংগ্রামী প্রণম্য চিত্তরঞ্জন মাইতি মহোদয়, তিনি এই বিদ্যালয়ের কৃতি প্রাক্তনী। এই গ্রামেরই বিদুষী সেবা মাইতি, তার মা হিরণময়ী দেবী

0: ও ঠাকুমা শরৎ কুমারী দেবী, এদের প্রত্যেকের সঙ্গে স্কুলের আত্মিক যোগ। এদের হাত ধরে অর্থাৎ লক্ষাগ্রামের মাইতি পরিবার, ময়নাগড়ের রাজবাড়ি এবং তমলুকের রেণুকা মণ্ডলের পরিবারের একাধিপত্যে গহনা বড়িশিল্প সেই সময় প্রচণ্ড সাড়া ফেলেছিল দেশে এবং দেশের বাইরেও। রবীন্দ্রনাথ ঠাকুর শরৎ কুমারী দেবী ও হিরণময়ী দেবীকে চিঠি লিখে জানিয়েছিলেন, কল্যাণী আসু, তোমাদের হাতের প্রস্তুত বড়িগুলি পাইয়া বিশেষ আনন্দ লাভ করিয়াছি, কলাভবনে রাখিতে সংকল্প করিয়াছি। শিল্পাচার্য নন্দলাল বসু প্রমুখ মনীষীরা, সেই সঙ্গে অবনীন্দ্রনাথ ঠাকুর এবং আরও অনেকে বড়িসূত্রে এই পরিবারের সঙ্গে আত্মিকভাবে যুক্ত হয়ে গেছিলেন। এইরকম একটি সংস্কৃতি মনস্ক গ্রামীণ শুভ সূচনা হয়েছিল ওই পরিবারের হাত ধরে, উপেন্দ্র শিক্ষা সদন, যা বর্তমানের লক্ষা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সাম্প্রতিককালের পরিসংখ্যানে যদি আমরা চোখ বোলাই, সেটিও কম ঈর্ষণীয় নয়। ইদানিংকালে অনেক কৃতি ছাত্রছাত্রী দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও পড়াশোনার স্বার্থে গেছে। একাধিক জন রয়েছে যারা এই এক দশকের মধ্যেই কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এই সমৃদ্ধ ইতিহাস ও পরম্পরা এই বিদ্যালয়ের সঙ্গী। বর্তমানে 1700 বেশি ছাত্রছাত্রী, তাদের বাবা মা, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, পরিচালক সমিতির সদস্য সদস্যা যারা রয়েছেন, সবার আশা আকাঙ্ক্ষা পূরণের গুরুদায়িত্ব আমার সহকর্মীদের চওড়া কাঁধে। এইভাবে আমরা এগিয়ে চলেছি, চলার চেষ্টা করছি।
1: এই বিদ্যালয়ের বিষয়ে আরো কিছু কথা জানালেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক।
2: নমস্কার, আমি ডক্টর শুভজিৎ দাস, লক্ষা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। শুধু পড়াশোনা নয়, বর্তমানে প্রযুক্তির দিকে তাকিয়ে আমাদের উদ্দেশ্য একটা নতুন টেকনিক্যাল উইংস আমাদের স্কুলে তৈরি করা, যেটা আমি বলতে পারি পশ্চিমবঙ্গের খুব কম স্কুলেই আছে। তারই ফলশ্রুতি হিসেবে আমরা প্রথমে চালু করেছিলাম অটল টিঙ্কারিং ল্যাব, যেখানে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে রয়েছে রোবোটিক্স, যেখানে রয়েছে ইন্টারনেট অফ থিংসের মতো বহু প্রজেক্ট। ছেলেরা ড্রোন উড়িয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের প্রজেক্ট করেছে। তার সাফল্যস্বরূপ আমরা জেলাতে মডেল প্রতিযোগিতায় যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতি বছরই প্রায় হয়ে থাকি, এবং সেই সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের মধ্যে নীতি আয়োগ কর্তৃক যে সেরা বিদ্যালয়ের শিরোপা আমরা বিগত 2 বছরে 4 মাস পেয়ে চলেছি। শুধু তাই নয়, আমাদের 10 জন ছাত্রী গতবারে ইসরোর যে উইংসটি ছিল সেই উইংসে তারা সিলেক্টেড হয়েছিল। তারা ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে ক্লাসও করেছিল। ছেলেমেয়েরা যথেষ্টই এগিয়ে গেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা বিদেশ যাওয়ার যে একটা সুযোগ থাকে সেই সুযোগটা পাইনি, এবং চেষ্টা করছি ছাত্রছাত্রীরা এবছর যদি আবার সুযোগ পায় তারা নিশ্চয়ই সেই সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে। প্রযুক্তির কথা বলতে গেলে আমাদের প্রথমেই মনে পড়ে কম্পিউটারের কথা। আমাদের স্কুলে উচ্চ মাধ্যমিক লেভেলে যেমন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সের যে পাঠ্যক্রম তো রয়েইছে, তার সঙ্গে সঙ্গে এবছর একটা অভাবনীয় আমরা করেছি, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যাফেয়ার্সের সঙ্গে আমরা হাত মিলিয়েছি, যার ফলে আমরা ক্লাস 6 থেকে 9 পর্যন্ত ছেলেদেরকে সপ্তাহে 1টি করে ক্লাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখাচ্ছি, যেটা শুধুমাত্র আমাদের ব্লকে নয়, আমাদের মহকুমাতে এরকমের উদ্যোগ কিন্তু প্রথম। এছাড়া আমরা ব্যবস্থা করেছি অভিভাবকদের কিছুটা নিশ্চিন্তকরণের জন্য ডিজিটাল ফেস স্ক্যানিং। ডিজিটাল ফেস স্ক্যানিংয়ের সাহায্যে যখনই কোনো ছাত্র বা ছাত্রী আমাদের বিদ্যালয়ে প্রবেশ করছে, তখনই সঙ্গে সঙ্গে একটি মেসেজ তার বাবা মা পেয়ে যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে যখন ছাত্রটা বেরোচ্ছে সেটাও মেসেজ পেয়ে যাচ্ছেন, যার ফলে অভিভাবকরা কিছুটা হলেও বর্তমান যুগে নিশ্চিত হতে পারছেন যে তার ছেলেটা স্কুলে কখন ঢুকছেন এবং কখন বেরোচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে আমরা একটা লক্ষা স্কুলের নামে নতুন অ্যাপস ডেভেলপমেন্ট করেছি, সেই অ্যাপসের সাহায্যেই আমরা সরাসরি এখন অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে পারছি। আমাদের স্কুলের লাইব্রেরি তো রয়েইছে, যেই লাইব্রেরির মধ্যে অসংখ্য বইও যেমন রয়েছে, ঠিক তেমনি দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আমাদের চালু করা রয়েছে বুক ব্যাংক। যারা বই কিনতে পারে না তারা একটা সেমিস্টারের জন্য বই নিয়ে যায় এবং সেমিস্টার শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই বইগুলো জমা দেয়। এই বুক ব্যাংকের কারিগর বলতে আমরা সেই সমস্ত মাস্টারমশাইরা যারা প্রায় প্রত্যেক বছরই কিছু স্পেসিমেন কপি আমরা পেয়ে থাকি, সেই সমস্ত স্পেসিমেন কপি

0: দিয়ে ছাত্রছাত্রীদের জন্য আমরা বুক ব্যাংক চালু করেছি। বর্তমান যুগে সবাই আমরা জানি জল সংকট একটা সমস্যার মধ্যে পড়েছে, এবং আমাদের মহিষাদল ব্লকের মধ্যে রেন ওয়াটার হারভেস্টিং আমাদের রয়েছে, যেখানে আমরা বৃষ্টির জলকে ধরে রাখতে পেরেছি এবং বৃষ্টির জলকে ধরে সরাসরি ভূগর্ভস্থ জলের যে লেয়ারটা, সেই লেয়ারের যে বাড়িয়ে দেওয়ার যে প্রজেক্ট, সেই প্রজেক্ট রয়েছে আমাদের স্কুলের মধ্যে। আমাদের স্কুলের মধ্যে রয়েছে সোলার প্যানেল, যেটা গত 10 বছর ধরে কাজ করছে, এবং সেই সোলার প্যানেলের মাধ্যমে যে বিদ্যুৎ আছে, সেই বিদ্যুতের চাহিদাও আমরা কিছুটা মেটাতে পেরেছি। আমাদের স্কুলে রয়েছে হার্বেল গার্ডেন। হার্বেল গার্ডেনের অর্থ হচ্ছে যে ভেষজ উদ্যান। অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের প্রতিকূলতা, তারই মাঝখানে আমাদের একটা টিম ওয়ার্ক আমরা চালিয়ে চলেছি আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে। আশা করছি খুব শিগগিরই আমরা একদম সাফল্যের চূড়ায় পৌঁছে যেতে পারব।
1: সত্যি এমন স্কুলের কথা জানলেও ভালো লাগে, তাই না? আরো কথা জানবো, তবে তার আগে স্কুলের ছাত্রছাত্রীদের কণ্ঠে একটা গান আর একটা আবৃত্তি শুনে নেওয়া যাক।
2: নমস্কার, আমি আদ্রিতা দোলুই, দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

0: নমস্কার, আমার নাম মৃন্ময় মাইতি, দ্বাদশ শ্রেণী ছাত্র। আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 1400 সাল। আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে, আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজই হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি। পারিব কি পাঠাইতে তোমাদের করে, আজি হতে শতবর্ষ পরে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী। ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে, চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি, নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গুন দিন। সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উড়ায় চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে, তোমাদের শতবর্ষ আগে।
1: খেলাধুলোর দিক থেকে স্কুল কেমন সেটাও তো আমাদের জানা উচিত, সেটাই জানলাম শিক্ষক বিশ্বজিৎ হাজরার থেকে।
2: নমস্কার, আমি 2021 সালে এই স্কুলে যুক্ত হয়েছি। 2021 সালে আমি যখন জয়েন করি, তারপরে পরেই আমরা কিছু নির্দিষ্ট পরিকল্পনা করি। আমাদের মূল লক্ষ্য ছিল সাউন্ড মাইন্ড ইজ এ সাউন্ড বডি, অর্থাৎ ছাত্রছাত্রীরা শুধু পড়াশোনায় নয়, তার সাথে সাথে খেলাধুলা উন্নতি লাভ করবে, শরীরচর্চা করবে এবং শরীর সুস্থ রাখবে। এই পরিকল্পনা মোতাবেক আমরা ভালো খেলাধুলো করে এবং খেলাধুলার সঙ্গে আগ্রহ রয়েছে এমন ছেলেদের আমরা সংগ্রহ করি, তাদের নাম বায়োডাটা সংগ্রহ করি। তারপর সংগ্রহ করার পর আমরা তাদের মাঠে নিয়ে গিয়ে বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয় এবং সেই সফলতা আমরা ধীরে ধীরে পাচ্ছি। যেমন বর্তমানে আমাদের ন্যাশনাল স্কুল গেমসে লাস্ট 3 বছর আমাদের পরিসংখ্যান খুবই আশাব্যঞ্জক। আমাদের স্কুল থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, শুধুমাত্র অ্যাথলেটিক্স নয়, তার সাথে সাথে যোগাসন এবং সুইমিং, ক্যারাটে, এই সমস্ত বিভিন্ন খেলাধুলোতে আমাদের ছেলেমেয়েরা সাফল্য লাভ করছে। আমরা লাস্ট যে ন্যাশনাল স্কুল গেমস হয়েছিল সেখানে আমাদের ছাত্র শোভন ভৌমিক ন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। তাছাড়া 2024 থেকে আমাদের জয়িতা ভৌমিক ও ন্যাশনাল খেলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। তাছাড়া আমাদের ছাত্র ঋতপ্রভ চট্টোপাধ্যায় থাইল্যান্ডে অনুষ্ঠিত যোগাসন প্রতিযোগিতায় গোল্ড মেডেল লাভ করেছিল। এবং এভাবে শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট খেলা নয়, বিভিন্ন খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে এবং সাফল্যের সাথে আমরা এগিয়ে চলেছি।
1: খেলাধুলোর দিক থেকে লোকা হাইস্কুলের সাফল্য সত্যিই চোখে পড়ার মতো। আচ্ছা, স্পোর্টস নিয়ে কথা হচ্ছে যখন, চলুন না, খেলাধুলোই স্কুলের নাম উজ্জ্বল করেছে এমন দুই কৃতি কি বলছে শুনে নিই।
3: নমস্কার, আমার নাম সায়নী দাস, আমি লক্ষ্যা হাইস্কুলের ক্লাস 12 স্টুডেন্ট। আমি একজন কিকবক্সিং ফাইটার, পাশাপাশি অ্যাথলেটিক। আমি 4 বছর ধরে এই গেমটা খেলছি। ডিস্ট্রিক্ট লিগ, স্টেট লিগ, ন্যাশনাল লিগ ও বেঙ্গল অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছি এবং আমি অ্যাথলিটসে লৌহ বল এবং শর্টপাট গেমে স্টেট চ্যাম্পিয়নও হয়েছি। এই রিসেন্ট অস্মিতা খেলো ইন্ডিয়া কিকবক্সিং স্টেট অ্যান্ড ন্যাশনাল লিগে, স্টেট লিগে আমি প্রথম হয়েছি এবং সেখান থেকে আমি ন্যাশনালে চান্স পেয়ে 5th পজিশন অর্জন করেছি। এর পেছনে আমার কোচ বিধান জানা, আমার বাবা মা যেমন নিজের সবটা দিয়ে সাপোর্ট করেছেন, তেমনই আমার স্কুলের হেড স্যার দেবাশিস পাহাড়িবাবু এবং স্পোর্টস টিচার বিশ্বজিৎ বাবুর সাপোর্টে আমি এতটা এগিয়ে আসতে পেরেছি। আমার মূল লক্ষ্য হচ্ছে ন্যাশনাল লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেলে আমি যেন প্রথম স্থান অর্জন করতে পারি।
4: নমস্কার, আমি শোভন ভৌমিক, ক্লাস 9 পড়ি। আমি একজন ওয়াকার, আমি ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনালে পার্টিসিপেট করেছি এবং 2 বার আমি স্টেটে প্রথম হয়ে ন্যাশনালে ওয়েস্ট বেঙ্গলকে পার্টিসিপেট করেছি। এই সাফল্যের পিছনে আমার কোচ লক্ষণ জানা এবং কার্তিক সেনাপতির, আমার বাবা মা দাদুয়ের প্রচুর ভালোবাসা, এর পাশাপাশি আমার স্কুলের হেড স্যার ও স্পোর্টস টিচারের সাপোর্টে আমি এগিয়ে যেতে পেরেছি এবং জাতীয় স্তরের খেলায় আমি প্রথম হতে চাই, এটাই আমার স্বপ্ন বা লক্ষ্য।
1: খেলাধুলোর কথা জেনেছি, পাশাপাশি সাংস্কৃতিক দিক থেকে স্কুলের পরিবেশ কেমন সেটাও কিন্তু আমরা ইতিমধ্যে অনেকটাই জেনে গিয়েছি। আর বাকিটা জানালেন বিদ্যালয়ের শিক্ষক এবং সাংস্কৃতিক বিভাগের সম্পাদক সুখেন্দু শেখর খাড়া।
5: বর্তমান যিনি প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন, উনি সাংস্কৃতিক মনোভাবাপন্ন এবং সাংস্কৃতিক মনস্ক মানুষ, ফলে আমাদের বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারাও কিন্তু ধীরে ধীরে এই ব্লকের, জেলার, এমনকি রাজ্যের বিভিন্ন যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, বিশেষ করে রাজ্যের কলা উৎসব বা রোল প্লে নাটক বা বিভিন্ন মহাপুরুষের যে জন্মতিথি পালিত হয় সেখানে যে আবৃত্তি, নাচ, গান বা কুইজ কম্পিটিশনের প্রতিযোগিতা হয়, আমরা সেখানে ছেলে মেয়েদের পার্টিসিপেট করবার জন্য নিয়ে যাই। কলা উৎসবের ক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের একাধিক ছাত্রছাত্রী গতবারই প্রায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করে আমাদের রাজ্য স্তরে পর্যন্ত গিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে, পুরস্কার ছিনিয়ে নিয়েছে। রোল প্লে নাটকের ক্ষেত্রেও, বিশেষ করে যেটা সর্বশিক্ষা মিশন আয়োজন করে থাকে, সেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমাদের ছেলেমেয়েরা অংশ নেয় এবং সেখানে অনেক বেশি পুরস্কার নিয়ে আমরা রাজ্য স্তরে সেখানে অংশ নিই।
1: দ্বাদশ শ্রেণীর ছাত্রী তৃপ্তি মিশ্র আর ছাত্র দিব্যজ্যোতি মান্নার কণ্ঠে দুটো গান শুনে নেওয়া যাক।

0: ওদের গানগুলো যেমন বলে দিচ্ছে স্কুলের সাংস্কৃতিক পরিবেশটা কেমন, তেমনই ওদের মার্জিত ব্যবহার আর আচরণ জানান দেয় এই বিদ্যালয়ের সাফল্যের রহস্যটা আসলে কি। জানলে অবাক হতে হয়, এই বিদ্যালয়ে ছাত্রীদের বিনামূল্যে ক্যারাটে শেখানোর ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগা প্রশিক্ষণের ব্যবস্থাও। এই বিদ্যালয় থেকে পড়াশোনা করা বহু ছাত্রছাত্রী আজ আইআইটিতে পড়ছে, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং সহ নানান দিকে আজ তারা সফল। তেমনই একজন প্রাক্তনী ডাক্তার অনন্যা বেরা, কথা বলেছিলাম তার সঙ্গে।
1: নমস্কার, আমি ডক্টর অনন্যা বেরা। 2017 সালে এইচএস পরীক্ষা দিয়েছি। এই স্কুলের যে অবদান রয়েছে সেটা সত্যি আমার জন্য খুবই গর্বের, যে এই স্কুলের আমি যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে ছাত্রী ছিলাম তখন স্কুলের কাউন্সিলিং এর তরফ থেকে আমি প্রথম উদ্বুদ্ধ হই ডাক্তার হওয়ার জন্য। তখন আমার মা বাবার পাশাপাশি শিক্ষকদের সহায়তা এবং স্কুলের সার্বজনীন সহায়তার তে এখন আমি ডাক্তার হয়েছি।
0: স্কুলের বিষয়ে জানার আর যা কিছু বাকি রইল সেটুকুও বা বাকি থাকে কেন, সেটাও জানালেন প্রধান শিক্ষক মহাশয়।
2: আমাদের বিদ্যালয় প্রায় 150 বছরে পদার্পণ করতে চলল। আপনি যখনই যে অবস্থাতেই বিদ্যালয়ে আসুন না কেন, অন্তত এই বিষয়টি আপনাকে ভাবিয়ে তুলবে, বাহ বিদ্যালয়টি তো বেশ পরিষ্কার। যার ফলশ্রুতি আমরা পেয়েছি নির্মল বিদ্যালয় পুরস্কার, যেটা রাজ্য সরকারের শিক্ষা বিভাগের দেওয়া। আমরা জাতীয় স্তরে স্বচ্ছ বিদ্যালয় অ্যাওয়ার্ড সেটাও পেয়েছি। আমাদের যে খেলার মাঠ আছে বিদ্যালয় সংলগ্ন, সেখানে নিয়মিত খেলাধুলা হয়। আমাদের মাল্টি জিম রয়েছে, আমাদের রয়েছে মিনি ইনডোর গেমস কমপ্লেক্স, আছে এনসিসি। এনসিসিকে কেন্দ্র করে আমাদের বেশ কয়েকজন ছাত্রছাত্রী বিভিন্নভাবে, সে মাউন্টেনিয়ারিংয়ের হাত ধরে হোক বা ক্যাম্পার হিসাবে মনোনীত হয়ে হোক, ভারতের বিভিন্ন প্রান্তে তারা ঘুরে বেড়ায়। আমাদের রয়েছে এনএসএস, আমরা পাড়ায় পাড়ায় ঘোরাফেরা করি, ডেঙ্গুর সচেতনতা বাড়িয়ে তোলার চেষ্টা করি, আমরা হাইজেনিক যে বিষয়গুলি আছে সেগুলো নিয়ে সোচ্চার হই। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম

0: ভারতীয় ডাক্তারি যে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিট, সেটিও অনুষ্ঠিত হয়, আমাদের স্কুলে অনুষ্ঠিত হয়েছে। এইভাবে সার্বিকভাবে সব দিকটাকে নজর রেখে সবাইকে সাথে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করি আমরা।
1: সত্যি এমন স্কুলগুলো আমাদের রাজ্য তথা দেশের গর্ব। ভালো থাকুক এমন শিক্ষাঙ্গন, ভালো থাকুক এমন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা, সফলতার শিখরে পৌঁছাক, গর্বিত হই আমরা সকলে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কণ্ঠে একটা সমবেত গান শুনে শেষ হয়েছিল আমার লক্ষ্যা হাইস্কুলে কাটানো সেই দিনটা।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা, প্রযোজনা শুভঙ্কর দে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী চলুর্মী চট্টোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন চলুর্মী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী সুজয় চন্দ, প্রাচীন রচনা।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন লঘু সঙ্গীতের সুরে হাওয়াইয়ান গিটার বাজিয়ে শোনাবেন প্রভা দাশ।

0: আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 137তম ডাক ও পেনশন আদালত আগামী 22 সেপ্টেম্বর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 CR Avenue, কলকাতা 700012 বেলা 11টায় গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন, তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 31 অগস্ট 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR Avenue, কলকাতা 700012। এই ঠিকানায় ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিটের মাধ্যমে ডাক ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। বিশদ

জানার জন্য এডিপিএস সিএস এর সাথে টেলিফোন নম্বর 0332120250, 0332120612 এবং 0332120500 তে যোগাযোগ করা যেতে পারে। ডাক ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি বা নীতিগত বিষয়গুলি ডাক ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ। এখন শুনবেন আধুনিক গান এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ প্রথমে আধুনিক গান, প্রথম গানটির শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম।

0: পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। পৃথিবীর
1: গরিবের মেয়ে ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি।

0: আধুনিক গান এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নাম্বারে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। রাত 12টায় খবর দিল্লি কেন্দ্র থেকে।

অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন 31 আগস্ট 2026 সোমবারের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাশিত শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি 6:05, 6:30 আজকের চাষবাস, নারকেল চাষে ভারত সরকারের প্রকল্প, এই বিষয়ে বলবেন ডক্টর অমিয় দেবনাথ। 6:40 আপনার স্বাস্থ্য, বায়ুদূষণ থেকে হৃদরোগ, এই বিষয়ে বলবেন ডাক্তার দেবাশিস দত্ত। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় নীলিমা সাঁতরা ও চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের শিল্পী রমা মণ্ডল। বিজ্ঞানের খবর সকাল 8টায়, সংকলন সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুল গীতি অসীমা দোবের কণ্ঠে। 8:20 কথিকা শতবর্ষে ভাস্বর পথের দাবি, লিখেছেন সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি পরিবেশনায় পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়। 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, সমীক্ষা 9:25। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, বিষয় শাস্ত্রীয় সঙ্গীত, উপস্থাপনায় বিদিশা রায়। বেলা 11টায় যুববাণীর অনুষ্ঠান যুবমঞ্চ, উপস্থাপনায় সৌরভ দেবনাথ ও পৌলমি বাগ। দুপুর 12টায় পুরাতনী তানিয়া দামের কণ্ঠে। 12:15 দোতারা পরিবেশনায় কৃষ্ণকান্ত নন্দী। 12:33 উনজমির দুন ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 1টায় নির্বাচিত লোকগীতি। 1:45 মহিলা মহল মঞ্চ সংবাদ, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 2:30 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় হ্যালো ক্রীড়াঙ্গন, শ্রোতাদের দরবারে চিঠিপত্রের উত্তর, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর অ্যাকাউন্টেন্সি বিষয়ে পাঠদানে সোনারপুর ঘাসিয়াড়া বিদ্যাপীঠের শিক্ষক দীপঙ্কর রায় সঙ্গে দুই শিক্ষার্থী। সন্ধে 6:05 সাঁওতারি অনুষ্ঠানে লোকগীতি, পরিবেশনায় গুরুমণি মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতারি অনুষ্ঠানে কথিকা সাঁওতালি সমাজে পারিবারিক কাঠামো, বলবেন সোহাগী হেমব্রম। এরপর লোকগীতি কেশবচন্দ্র সোরেন, রবি হেমব্রম ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:38 কৃষি কথার আসর, ফসলের বর্ষাকালীন রোগপোকা নিয়ন্ত্রণ, এই বিষয়ে ডক্টর শুভ্রজ্যোতি রায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর আমন ধানের সার ব্যবস্থাপনা, এই বিষয়ে ডক্টর গোলাম মইনুদ্দিনের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সমীক্ষা 7:30, রাত 8টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা, জাতীয় পুষ্টি সপ্তাহ, এই বিষয়ে ডাক্তার রঞ্জিনী দত্তের সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, পরিবেশনায় সুব্রত মান্না। 9:30 অনুরোধের আসর, 10টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 নজরুল গীতি অসীমা দোবের কণ্ঠে, 10:50 অতুল প্রসাদী শিল্পী পম্পা সুর, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ক্লারিওনেট, পরিবেশনায় তপন নট্ট। সঞ্জয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন বাঁশি শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত রমা মণ্ডলের কণ্ঠে। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, শুনবেন 219তম পর্ব। 6:45 অতুল প্রসাদী পম্পা সুরের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় নীনা মোদক। 8:30 নজরুল গীতি শিল্পী অসীমা দোবে। 8:50 দোতারায় লোকগীতির সুর, পরিবেশনায় কৃষ্ণকান্ত নন্দী। 9:10 রাজধারা, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সরফরোজ আহমেদ। 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ি। দুপুর 12টায় সুরভি, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 12:20

পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ী। অভিরূপা ভাদুড়ীর উপস্থাপনায় পাশ্চাত্য সঙ্গীতের আরও একটি অনুষ্ঠান 1:10, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশনায় সুব্রত মান্না। সঞ্জয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত রমা মণ্ডলের কণ্ঠে, 5:20 ঊর্বশী উপস্থাপনায় দেবিকা গুপ্তা। সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুল গুলশন, 7:10 শিল্প সংলাপ। শ্রমিকদের ন্যূনতম মজুরি এই বিষয়ে পার্থ প্রতিম চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণে সৌভিক শাসমল। 7:30 দর্পণ উপস্থাপনায় দেবিকা গুপ্তা। রাত 8:00 ছায়াছবির গান নানা রঙের গান 8:15, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রেজোনেন্স ফ্রম ইস্টার্ড ইয়ার্স উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন 31 আগস্ট 2026 সোমবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32°C এবং 27°C আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8°C, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.6°C, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 93%, সর্বনিম্ন 74%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.3 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে, সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশ উপকূলে 31 আগস্ট 2026 পর্যন্ত ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশ উপকূলে 31 আগস্ট 2026 পর্যন্ত মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 6 সেকেন্ড। জয় হিন্দ।